আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 11ই জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 1লা জুন, 2026 খ্রিস্টাব্দ, 17ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:55 হয়ে 36 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:12 হয়ে 56 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্জয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন

0: এই অনুষ্ঠানে আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
1: তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তার ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর, বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারে প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। আমরা জগতে অসৎ ভাব দেখি কেন? কারণ আমরা নিজেরাই অসৎ। আমরা নিজেরা যেমন, জগৎকেও সেরকম দেখে থাকি। মনে করো ঘরে একটা শিশু আছে আর টেবিলের উপর এক থলে মোহর আছে। একজন চোর এসে সেগুলি নিয়ে নিল। শিশুটি কি বুঝতে পারবে যে মোহরগুলো চুরি করা হলো? আমাদের ভেতরে যা বাইরেও তাই দেখি। শিশুর মনে চোর নেই, সুতরাং সে বাইরেও চোর দেখে না। সমস্ত জ্ঞান সম্বন্ধেই এরকম। জগতে পাপ ও অন্যায়ের কথা বলো না, বরং তোমাকে যে জগতে এখনো অন্যায় দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। তোমাকে যে এখনো সর্বত্র পাপ দেখতে হচ্ছে সেজন্য কাঁদো। যদি তুমি জগতের উপকার করতে চাও তবে আর জগতের উপর দোষারোপ করো না, জগৎকে আরো বেশি দুর্বল করো না। এইসব পাপ দুঃখ এসব আবার কি? এগুলো তো দুর্বলতারই ফল। মানুষ ছোটবেলা থেকে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপী। জগৎ এই শিক্ষার ফলে দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। তাদের শেখাও যে তারা সকলেই সেই অমৃতের সন্তান। এমনকি যাদের ভেতর আত্মার প্রকাশ অত্যন্ত ক্ষীণ, তারাও ছোটবেলা থেকেই তাদের মাথায় শুধু ইতিবাচক চিন্তাই ঢুকুক যা তাদের সত্যি সাহায্য করবে, যা তাদের সবল করবে, যাতে তাদের প্রকৃত কল্যাণ হবে। দুর্বলতা ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাদের মাথায় না ঢোকে। সৎ চিন্তার স্রোতে গা ঢেলে দাও। নিজের মনকে সর্বদা বলো, আমি সেই, আমি সেই। সোহং সোহং, তোমার মনে দিন রাত্রি এই চিন্তা সঙ্গীতের মতো বাজতে থাকুক। আর মৃত্যু যখন আসবে তখনও সোহং সোহং বলে দেহ ত্যাগ করো। সত্য এইটি, জগতের অনন্ত শক্তি তোমার ভেতরে। সাহসী হও, সত্যকে জেনে তা জীবনে রূপায়িত করো। চরম লক্ষ্য হয়তো অনেক দূর, কিন্তু ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। তোমরা কি ইতিহাসে পাওনি জগতের আচার্য পুরুষদের শক্তির উৎস কি ছিল? কোথায় সেই উৎস? বুদ্ধিতে কি? তারা কি কেউ দর্শনের উপর বা তর্কবিজ্ঞানের জটিল বিচার পদ্ধতির উপর কোনো মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন? না, তাদের একজনও তা করেননি। তারা কেবল কয়েকটা বাণী উচ্চারণ করেছেন। যীশুখ্রিস্টের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তখন তুমি হবে যীশুখ্রিস্ট। বুদ্ধের মতো হৃদয়বান হতে চেষ্টা করো, তুমি হয়ে উঠবে বুদ্ধ। এই হৃদয়বত্তাই জীবন, জীবনের শক্তি এবং সজীবতা। একে বাদ দিয়ে বুদ্ধির কোনো ক্রিয়াকলাপই তোমার ঈশ্বরের কাছে পৌঁছে দেবে না।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী তুলিরেখা দত্ত।

তুলি রেখা দত্ত, পরে সুকন্যা কর্মকারের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং, বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শুনবেন শরীর গঠনে দুধ, বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত সুনেত্রা মজুমদারের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন মিঠু মাইতি। 8:05 নজরুল গীতি কুন্তলা বসুর কণ্ঠে। 8:20 কথিকা গ্রীষ্মের সেকাল, বলেছেন দীপঙ্কর দাশগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ।

সকাল নটায় গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময়, উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী, বেলা 12:00 গিটার শিল্পী পূজা সমান্তার, শম্পা কুণ্ডুর কণ্ঠে লোকগীতি 12:15, 12:35 উনজমির ধুনো।

0: চারটে স্বাস্থ্য জিজ্ঞাসা, বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য শুনবেন 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঋতব্রতনাথের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অমৃতা হালদার রায়। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, বর্ষাকালের রোগ ব্যাধি এবং তার প্রতিকার, এই বিষয়ে শুনবেন ডাক্তার সুখচাঁদ হান্সার সাক্ষাৎকার। সন্ধ্যে 6:40 কৃষি কথার আসর, প্রথমে মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, এ বিষয়ে বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর গরুর মুখে দুধ, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয়ে বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এই বিষয়ে অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, তার সঙ্গে কথা বলবেন বিদিশা রায়। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। 9:45 জেলায় আকাশবাণী। রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত সুনেত্রা মজুমদারের কণ্ঠে, 10:50 নজরুলগীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, এরপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভেন্দু ঠাকুর, 6:35 রামচরিত মানস, 6:45 শ্যামাসঙ্গীত কুন্তলা বসুর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না, 8:30 নজরুলগীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে, 8:45 গিটার শিল্পী পূজা সমাদ্দার, সকাল 9:10 রসধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভেন্দু ঠাকুর, 5:20 উর্বশী উপস্থাপনায় ভারতী দত্ত, সন্ধ্যে 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় ভারতী দত্ত, 7:10 শিল্প সংলাপ, গ্রামীণ স্বনির্ভর সংস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও নানাবিধ সমস্যা, এই বিষয়ে গ্রামীণ স্বনির্ভর সংস্থার প্রশিক্ষক রাহুল হালদারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্বাল। সন্ধ্যে 7:30 দর্পণ, রাত 8:15 নানা রঙের গান, 8:30 ছায়াছবির গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, রাত 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দুবার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে বিহারের গয়া এসে পৌঁছেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ব্যবসা ও শিল্প বাণিজ্য বিষয়ক ক্ষেত্রে মতবিনিময়ের জন্য এবং বিভিন্ন স্থান পরিদর্শনের উদ্দেশ্যে তিনি মঙ্গলবার মুম্বাই সফর করবেন। প্রেসিডেন্ট উ মিন অং লাইংয়ের এই ভারত সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী

0: রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথভাবে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাস ব্যাপী ওই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প, সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এই মাসেই তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেতা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। ওড়িশার BJD সাংসদ দেবাশিষ সামন্ত রায় ইস্তফা দিয়েছেন। আজ থেকে 8 জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X-Handle AIN নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কে শিকায়ত নাহি করেঙ্গে, এক নই শুরুয়াত করেঙ্গে। উন্হোনে আপনে দোস্তো কো সাথ লিয়া, সিরফ জাল থা, ফাওড়া থা, টোকরি থি আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোটকে বিগ

0: फ्लाइंग एस्ट्रोनॉमी क्लब ने गिर के जंगलों से लेकर कच्छ के रण तक अनेक एस्ट्रोनॉमी इवेंट्स आयोजित किए। ज्योतिर्विद्या परिसंस्था भी एस्ट्रोनॉमी के सबसे पुराने संस्थानों में से एक है। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
1: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। সিবিএসইর অনস্ক্রিন মূল্যায়নে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতের ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভার 8 উইকেটে 155 রান তোলে। ওয়াশিংটন সুন্দর 50 রানে অপরাজিত থাকেন। আরসিবির রসিক সালাম 3টি, ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড 2টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশত রান পূর্ণ করে আইপিএল ক্যারিয়ারে তার দ্রুততম অর্ধশত রান করেন কোহলি। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। খবর শেষ হল। পরের খবর সকাল 7:25।
2: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: মালচিং হলো একটি আধুনিক কৃষি ব্যবস্থা বা বাগান পরিচর্যার একটা আধুনিক টেকনোলজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে প্রধানত মাটির উপরিভাগ যে আছে সেই উপরিভাগটাকে যে কোনো খড় পাতা চটের বস্তা প্লাস্টিক সিট এরকম উপাদান দিয়ে ওই আচ্ছাদন বা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আপাততভাবে মালচিং বলা হয়। এই মালচিং প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে জৈব মালচিং এবং দুই হচ্ছে অজৈব মালচিং। জৈব মালচিং হচ্ছে যে জৈব পদার্থ অর্থাৎ যেগুলো খড় শুকনো পাতা গাছের ছাল কাঠের গুঁড়ো বা আগাছা, ফুল আসার আগে আগাছাকে ব্যবহার করা যেতে পারে, ফুল আসার পরে আগাছাকে ব্যবহার করা যাবে না, কারণ সেই ফুল থেকে আবার অন্য আগাছা জন্মাতে পারে। সেজন্য ফুল আসার আগে সেই আগাছাগুলিকে যদি আমরা আচ্ছাদন হিসাবে অর্থাৎ ফসল লাগিয়েছি ধরুন আমি লাইনে অথবা আমরা ছিটিয়ে যদি লাগাই সেক্ষেত্রেও সেই মাঝের অন্তর্বর্তী যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমি কভার করব। আমার প্রধান উদ্দেশ্য হবে যে মেন যে যেখানে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটাকে আমাকে জৈব আচ্ছাদন যে উপাদানগুলি সেগুলো দিয়ে ঢাকা দেওয়া। এছাড়া আছে অজৈব মালচিং অর্থাৎ যেটা প্লাস্টিক বা পলিথিন যে সিট বলা হয় সেই সিট পিভিসি হতে পারে, ডিপিআই হতে পারে, এইচডিপি ডবল এল বলে একটা পলিথিন সিট পাওয়া যায় সেগুলো হতে পারে। এইগুলো কীরকম হয়, এগুলো এক তো স্বচ্ছ প্লাস্টিক হতে পারে অর্থাৎ যেগুলো সাদা রঙের দেখতে হয়, সেই স্বচ্ছ প্লাস্টিকের উপর থেকে যদি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, কিছুটা আগাছা হতে পারে কারণ সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে। এবারে সেই আগাছাটা যাতে না হয় সেজন্য প্লাস্টিকের তলায় আমরা বিভিন্ন যে আগাছা নাশক সেটা ইউজ করতে পারি। এছাড়া কালো পলিথিন হয় অর্থাৎ কালো রঙের যে প্লাস্টিক সেটার মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাহলে আগাছাও হবে না। আবার একটা হয় দুটো পলিথিন সিটের জয়েন্ট অর্থাৎ উপর দিকটা সাদা নিচ দিকটা কালো, সেরকম পলিথিন সিট দিয়েও কিন্তু আমরা মালচিং করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মালচিং করব। মালচিং হচ্ছে আমরা প্রধানত কয়েকটা কারণের জন্য করে থাকি বা মালচিং বা আচ্ছাদন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আগাছার নিয়ন্ত্রণ, দু নম্বর হচ্ছে জল সংরক্ষণ, মাটির মধ্যে যে জল আছে সেই জলটাকে সংরক্ষিত বেশি দিন, মানে আমরা তো সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো না, তাহলে একটা ফসল আমরা কি হয় আমরা গাছে জলসেচ দিলাম সেই জলসেচটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায় বাইরে চলে যায়, বা লিচিং বা রান অফ যেগুলো মানে প্রবাহিত হয়ে চলে গেল বা কোনোটা মাটির উপর থেকে নিচের দিকে চলে গেল, সেই লসটা যাতে না হয় কারণ 10-15 সেন্টিমিটার মাটির মধ্যে যে জলটা থাকে সেটাই আমাদের বেশিরভাগ ফসল পেতে পারে, তাহলে সেই লসটা যাতে কম হয় বা লসটার মাধ্যমে যাতে যেটুকু জল মাটির মধ্যে আছে সেইটুকু জল আর্দ্রতা যাতে সেই জমির কাভার দেওয়া থাকলে বা মালচিং এর মাধ্যমে থাকলে সেখানে থাকে, সেই জন্য জল সংরক্ষণ এই মালচিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বর্ষাকালে মৃত্তিকা সংরক্ষণ, মাটি যে ধুয়ে চলে যায়, মাটি আমাদের বহু কষ্টে কিন্তু এই মাটি তৈরি হয়েছে, বহু হাজার হাজার বছরের বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু মাটি তৈরি হয়েছে, এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা চাষ করতে পারবো না। সেই মাটি সংরক্ষণ করে রাখা, ভূমিক্ষয় রোধ করাও কিন্তু মালচিং এর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যেহেতু আমরা বললাম ওই বিভিন্ন পলিথিন মালচ আছে, সেই মালচিং বা পলিথিন সিটের মাধ্যমে অনেক সময় কি হয় ভেতরে আমার রোগ পোকার আক্রমণ, মাটির মধ্যে রোগ পোকার আক্রমণ কম হয়, বেশ কিছু নিমাটোড জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে হয় না বললে চলে যদি আমরা সেখানে মালচিং এর মাধ্যমে সেখানে আমরা ব্যবহার করি। এই যে পলিথিন মালচিং যেটা বলছিলাম, পলিথিন মালচিং প্রধানত বিভিন্ন মাইক্রনের হয় বা বিভিন্ন থিকনেস বা মোটা অনুযায়ী হয়, যেমন 7 মাইক্রন থেকে শুরু হয়, বাদাম জাতীয় তৈলবীজ জাতীয় যে ফসলগুলো সেগুলো 7 মাইক্রনে হয়, 20-25 মাইক্রনের মধ্যে স্বল্পমেয়াদী ফসল হয়, 40-50 মাইক্রনের মধ্যে মিডিয়াম বা মাঝারি যে ধরনের ফসলগুলো আছে অর্থাৎ মাঝারি সময়ের যে ফসলগুলো আছে সেগুলো হয়, এবং দীর্ঘমেয়াদী বা 120 দিনের উপরে যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রে 50-100 মাইক্রনের প্লাস্টিক লাগে। এই হলো দু রকম পদ্ধতিতে আমার মালচিং এর প্রয়োগ। এছাড়া আমরা মালচিং যেটা করি কেন করি, কারণ মাটির মধ্যে যে আমরা খাদ্য উপাদান দিই বা সার দিই সেই সারটাকে যাতে মাটির মধ্যে থাকে এবং বেশি পরিমাণে আমার যে ফসলটার জন্য সারটা ব্যবহার করছি সেই সারটা যাতে ফসলটা বেশি পরিমাণে নিতে পারে বা গ্রহণ করতে পারে সেজন্য কিন্তু আমরা মালচিংটা করে থাকি। যেমন হচ্ছে খাদ্য উপাদানগুলো কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন পটাশ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মূল উপাদান, খাদ্য উপাদান আছে এবং অনুখাদ্য আছে যেগুলোকে মাটির মধ্যে কিন্তু আমরা ধরে রাখার জন্যই চেষ্টা করি। আমরা যদি সেটাকে প্রয়োগ করছি মানে মাটির মধ্যে ধরে রাখ যত রাখতে পারবো তত কিন্তু সেই ফসল এবং তার পরবর্তী ফসল কিন্তু আমাদের সেই খাদ্য উপাদানটা পাবে। এবার হচ্ছে যে কিভাবে এটা আগাছা নিয়ন্ত্রণ করে। আগাছা নিয়ন্ত্রণ করার জন্যে যেহেতু এটা মালচিং বা একটা আমি জমির উপরে একটা প্রলেপের মতো দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় যে সূর্যের আলো অনেক সময় মাটির মধ্যে প্রবেশ করতে পারে না। সেই জন্য কি হয় যে আগাছার যে বীজ, আগাছার বীজগুলো তো মাটির মধ্যেই থাকে, সেই বীজগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হতে পারে না। আবার ওই সাদা পলিথিন ইউজ করার জন্য হয়তো অঙ্কুরোদ্গম হলো, কিন্তু যেহেতু সাদা পলিথিনের তলার দিকে আমি বললাম একটা আগাছানাশকের প্রলেপ দিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই আগাছানাশকের সঙ্গে যখন সে গাছটা টাচ হবে তখন কিন্তু মারা যাবে। তাহলে এইভাবে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই আচ্ছাদন পদ্ধতি ব্যবহার করে। এছাড়া আরো কি হয় যে যেহেতু মাটিটা আমরা ঢাকা দিতে পারছি, তাহলে এর মধ্যে আগাছার সাথে সাথে আমরা বেশ কিছু রোগ পোকার আক্রমণ থেকেও মাটিকে এবং তার সাথে সাথে গাছকেও আমরা রক্ষা করতে পারছি। এবারে একটা জিনিস হতে পারে যে কৃষক বন্ধুর মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এটা কি সমস্ত ফসলেই আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে সমস্ত ফসলে ব্যবহার করতে পারবো, তবে সবজি জাতীয় ফসল বা ফল ফুল এই ধরনের ফসলে আমরা এর ব্যবহারটা বেশি দেখেছি। ধান গম ভুট্টা আপাতত যেগুলো মাঠের ফসল সেগুলোতে খুব বেশি ব্যবহার করা যায় না, কারণ ধানের জন্য প্রচুর জল লাগে, সেটার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। এইভাবে মোটামুটি যদি আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করি, মানে মালচিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কৃষিটাকে একটা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো।
1: এতক্ষণ শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
0: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আজ বিশ্ব দুগ্ধ দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
2: নমস্কার, আজকে পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মিল্ক ডে। 2001 সাল থেকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO এই ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা শুরু করেছে। ভারত সহ বিভিন্ন দেশেই এই দুগ্ধ দিবস পালন করা হয়। ভারতের ক্ষেত্রে এর গুরুত্ব অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি, কারণ ভারত পৃথিবীর অন্যতম প্রধান দুগ্ধ এবং দুগ্ধজাত খাদ্য উৎপাদনের ক্ষেত্র। মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট আমাদের দেশের ইকোনমির একটা খুব বড় অংশ, সেই কারণে ওয়ার্ল্ড মিল্ক ডেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। 2026 সালের ওয়ার্ল্ড মিল্ক ডের থিম হল সেলিব্রেটিং উইমেন ফার্মার্স। শুধু দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবেই এগ্রিকালচার বা কৃষি কাজে মহিলাদের যে ভূমিকা সেটাকে বিশেষভাবে স্মরণ করার জন্যই এই থিমটি এবার বেছে নেওয়া হয়েছে। আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকা সেটা একদম মানব সভ্যতার উষালগ্ন থেকেই প্রমাণিত, কিন্তু দুঃখের বিষয় একাডেমিক ডিসকোর্সে বা জেনারেল পাবলিক ডিসকোর্সে মহিলাদের এই কৃতিত্ব অনেক সময় খাটো করে দেখানো হয়। সেই কথাই নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য এই সেলিব্রেটিং উইমেন ফার্মার্স বা মিল্ক প্রডিউসার্স কথাটা আমাদের আবার বলা হচ্ছে। দুগ্ধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট মানুষের খাদ্য সম্ভারের এক অপরিহার্য অংশ, বিশেষ করে আন্ডার 5 চিলড্রেন, 5 বছরের কম বয়স্ক শিশুদের নিউট্রিশন, প্রোটিন রিপ্লেসমেন্ট এবং ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেল প্রোভাইড প্রভিশনের জন্য এই দুগ্ধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট কিন্তু সবার ক্ষেত্রেই অপরিহার্য। সুতরাং একটা দেশের শিশুদের স্বাস্থ্য ঠিকমতো বজায় রাখতে হলে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসের সাপ্লাই কিন্তু ঠিকমতো রাখতে হবে, কন্টিনিউয়াসলি রাখতে হবে, এবং সেই সাপ্লাইতে যাতে কোনো ছেদ না পড়ে সেটা একদম টপ লেভেল মানে গভর্নমেন্ট পলিসি লেভেল থেকে শুরু করে একদম বটম লেভেল মানে রিটেল যারা করছেন ব্যবসায়ী প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। এটা মানব সভ্যতার আমাদের পরিবারের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এই ওয়ার্ল্ড মিল্ক ডেতে আমরা মনে করার চেষ্টা করি যে দুধ থেকে কী কী উপকার আমরা পাই। মাদার্স মিল্ক বা ব্রেস্ট মিল্কের কথা আমরা বাদ দিচ্ছি, কেননা সেটা একটা সেপারেট ইস্যু, মেডিকেল ইস্যু, ওটা নিয়ে অনেক আলোচনায় আপনারা শুনেছেন। কিন্তু তারপরেও আন্ডার 5 বা আন্ডার 10 বাচ্চাদের ক্ষেত্রে বা অসুস্থ রোগীদের ক্ষেত্রে বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে পপুলেশনের একটা বেশ বড় অংশ ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে কিন্তু দুধ একমাত্র সোর্স অফ অ্যানিমেল প্রোটিন। দুধ মানে দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্টস যেমন পনির, চিজ, মাখন ইত্যাদি, এগুলো কিন্তু আ ভেরি ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এক্সেট্রা ফর আ লার্জ সেকশন অফ ইন্ডিয়ানস। সুতরাং দুধ ছাড়া কিন্তু ভারতের খাদ্য সম্ভার সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়া যেটা আগেও বললাম যে ভারতের ক্ষেত্রে মিল্ক প্রোডাকশন ইকোনমির একটা খুব বড় অংশ, গুজরাট, নর্থ ইন্ডিয়ার বিভিন্ন স্টেট, পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় মিল্ক প্রোডাকশন কিন্তু অনেক লোকের জীবিকা। সুতরাং সেই মিল্ক প্রোডাকশনের পুরো ব্যাপারটার মধ্যে যাতে সায়েন্টিফিক ফ্যাক্টস থাকে এবং এর মধ্যে যে যে ব্যারিয়ার্স আসতে পারে, অর্থাৎ মিল্ক প্রোডাকশনের সময় যারা পশু, গরু, মহিষ, এদের যে অসুখ হয় সেই অসুখের ঠিক মতো চিকিৎসা যাতে হয়, তাদের দুধে যাতে অন্য কোনো হার্মফুল কেমিক্যালস মেশানো না হয়, দুধে যেন ভেজাল না থাকে, এই জিনিসগুলো কিন্তু এই ওয়ার্ল্ড মিল্ক ডেতে আমরা স্মরণ করি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করি। এই দুধে ভেজাল ব্যাপারটা আমাদের দেশে যে একটা বড় সমস্যা সেটা অস্বীকার করা যায় না, এবং সরকারি লেভেল থেকে প্রচুর চেষ্টা করা হয় যাতে দুধে ভেজাল কমানো যায়। সেই ব্যাপারে আমাদের সবাইকে অ্যাজ আ কনজিউমার আমাদের সচেতন থাকতে হবে এবং যারা দোষ করছেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া দুধ কোন রোগীদের কতটা খাওয়া দরকার, কাদের কম খাওয়া দরকার, কাদের বেশি খাওয়া দরকার, এই নিয়েও প্রচুর মেডিকেল ইস্যুজ রয়েছে। এই বিষয়ে মানে আপনার দুধ খাওয়া কতটা দরকার বা আদৌ খাওয়া উচিত কিনা সেটা জানতে চিকিৎসকের পরামর্শ নেবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কথিকা বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।

0: প্রতিটা সকাল আসে নতুন আশা নিয়ে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে শহরের রাজপথ থেকে অলিগলিতে ছড়িয়ে থাকা মানুষেরাও আশা রাখেন যেন সারাটা দিন তাদের ভালো কাটে, ইচ্ছেরা পূর্ণতা পায়। আমরাও চাই সবাই ভালো থাকুন শরীরে ও মনে। সবার কুশল কামনা করে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: শুরুতেই চোখ রাখি ক্যালেন্ডারের পাতায়। 1880 সালের 27 জুন আমেরিকার উত্তর আলাবামার ছোট্ট একটি শহর তাসকাম্বিয়াতে হেলেন কেলারের জন্ম হয়। প্রতিকূল ভাগ্য হেলেনের জীবনকে শৈশবেই পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতার সম্মুখীন করেছিল, কিন্তু তার বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে সংগ্রাম করে হেলেন পৃথিবীর বুকে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তার জীবন কথায় হেলেন কেলার লিখেছিলেন, আমার জীবনের শুরু আর পাঁচজন শিশুর মতোই হয়েছিল। জন্মের পর মাত্র 1 বছর 7 মাস কাল পর্যন্ত আমি পৃথিবীকে দেখেছি, এর শব্দ শুনেছি। তারপর হঠাৎ একদিন আমার শরীরে এলো সেই কাল ব্যথি, যার ফলে আমি হারালাম দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ও কথা বলার শক্তি। হেলেন কেলারের জীবন থেকে তাঁর শিক্ষয়িত্রী অ্যানি ম্যান্সফিল্ড সুলিভানের জীবনকে বিচ্ছিন্ন করা যায় না। তাঁরই সযত্ন শিক্ষার গুণে 16 বছর বয়সে তিনি ভর্তি হয়েছিলেন ইংলিশ ব্রেল প্রথায় শিক্ষার একটি বিদ্যালয়ে। তাঁর এই পরিশ্রম সার্থক হয়েছিল। 1904 সালে হেলেন সসম্মানে স্নাতক হন। এ সময় তিনি ইংরাজি ছাড়াও লাতিন, গ্রিক, ফরাসি ও জার্মান এই 4টি ভাষাও সুন্দরভাবে আয়ত্ত করেছিলেন। শিক্ষা শেষে হেলেন যখন কর্মক্ষেত্রে অবতীর্ণ হলেন, তখন তাঁকে দেখা গিয়েছে একজন একনিষ্ঠ সমাজ সেবিকার ভূমিকায়। পৃথিবীর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনি একাধিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন, দেশ দেশান্তরে বক্তৃতা দিয়েছেন। তাতে যে টাকা পেতেন তাই দিয়ে এইসব প্রতিষ্ঠানের ব্যয়ভার নির্বাহ হত। সারা পৃথিবীতে প্রায় 50টি এ ধরনের প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি। হাজার হাজার দৃষ্টি প্রতিবন্ধী নরনারী এইসব প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে সমাজ কল্যাণের কাজে তাদের জীবন উৎসর্গ করেছেন। সারা পৃথিবীর দৃষ্টিহীন মানুষের কাছে হেলেন কেলার প্রেরণা। একাগ্র অধ্যাবসায় ও যথাযোগ্য সহায়তায় যে দুর্জয় বাধাকে জয় করা যায়, হেলেন কেলারের জীবন তার উৎকৃষ্ট নিদর্শন। 1968 সালের আজকের দিন অর্থাৎ 1 জুন হেলেন কেলারের জীবনাবসান হয়। তাকে জানাই শ্রদ্ধা।
0: আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শ্রী রমেশচন্দ্র সেন। শ্রী রমেশচন্দ্র সেনের জন্ম উত্তর কলকাতার চোরবাগান এলাকায় 1894 সালের 22শে আগস্ট। পিতা ক্ষীরোদচন্দ্র সেন ছিলেন পেশাগতভাবে এলাকার বিখ্যাত কবিরাজ। রমেশচন্দ্র সেনের শিক্ষা জীবনে বিশেষ ভূমিকা ছিল পণ্ডিত সীতানাথ সাংখ্য তীর্থ নামক এক নিরহংকারী পণ্ডিত মানুষের। বলা যায় সীতানাথের টোলেই তাঁর জীবনের মূল ভিত্তি তৈরি হয়। 1917 সালে রমেশচন্দ্র সেন বিএ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলা বিষয়ে সর্বোচ্চ নম্বর পান। বিষয় বিন্যাস, উপস্থাপনা এবং ভাষাশৈলীর চমৎকারিত্বে রমেশচন্দ্র সেনের ছোট গল্প যে কোনো দেশের সাহিত্যের গৌরব বৃদ্ধি করার যোগ্য। চোর, ছিনতাইবাজ, ডোম, ভবঘুরে, মাঝি, মোল্লা প্রভৃতি তথাগথিত ব্রাত্যজনের জীবন নিমেষেই তার গল্পের জগৎ। সাদা ঘোড়া, ডোমের চিতা, ভিখারির জন্ম, যৌবন, ভাত প্রভৃতি তার সুবিখ্যাত ছোট গল্প। শাগনিক, কাজল, শতাব্দী, নিঃসঙ্গ বিহঙ্গ, দীপক প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। সারা জীবন সাহিত্যের একনিষ্ঠ সেবক রমেশচন্দ্র সেন 1962 সালের এমনই এক পয়লা জুন প্রয়াত হন, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

কখনো ভরপুর করে আমাদের সমৃদ্ধ করে, আর কখনো কখনো অকাতরে হারিয়ে গিয়ে আমাদের জীবনে অভাব বয়ে আনে। এই আশা যাওয়ার দোলাচলতায় ভরে ওঠে এক একটা জীবন। সেই জীবনের প্রতিটি হাত একে অপরের সঙ্গে আরো ঘন সন্নিবিষ্ট হয়ে বেঁধে বেঁধে তৈরি করে একটা দেশের ভবিষ্যৎ। আসুন এই সকালে আমরা সকলে মিলে একসঙ্গে করি দেশবন্দনা।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন। আর চিঠির ঝাঁপি খুলব, তবে তার আগে একবার জেনে নেওয়া যাক জুন মাসে প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে।
1: জুন মাসের প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছে আমি পরম সত্য, বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। জানেনই তো আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, CHITHIR JHANPI ডট এআইআর অ্যাট জিমেল ডট কম। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
0: তাহলে খোলা যাক চিঠির ঝাঁপি, আম সত্য কথা। এই বিষয়ে আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার এই বিষয় নির্বাচন আমায় পৌঁছে নিয়ে গেল 4-4.5 দশক পূর্বে, যখন আমরা বসবাস করতাম পূর্ব বর্ধমানের এক মহকুমা শহরে, যেখানে বাড়ি লাগোয়া ছিল একটি বড় আম বাগান, যা আমার শৈশব কৈশোরের অসংখ্য স্মৃতির নীরব সাক্ষী। বৈশাখের দুপুরে যখন কালবৈশাখীর ঝড় আসত, আমি এক ছুট্টে চলে যেতাম আম বাগানে। প্রবল ঝড়ে যখন ফজলি, হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই ইত্যাদি আম ধূপধাপ শব্দে মাটিতে পড়ত, তখন সত্যিই বলছি, খাই আর না খাই সেগুলো ছুটে ছুটে কুড়োবার যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার নয়। আমার মা সেগুলিকে ফালা ফালা করে কেটে রোদে শুকিয়ে শুধু আম তেলই বানাতেন না, আচার, মোরব্বা ইত্যাদিও বানাতেন। আজও সেই স্বাদ ও গন্ধের স্মৃতি মনকে আলোড়িত করে। পাকা আমের সময়ও ছিল উৎসবের মতো। গাছ থেকে আম পাড়ার পর প্রথমে ভাগ বাঁটোয়ারা করা হতো এবং তার বেশ কিছুটা অংশ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। সেই ভাগাভাগির আনন্দ ছিল আমের মাধুর্যের চেয়েও মিষ্টি। বাকি আমটা আমরা সবাই মিলে উপভোগ করতাম। কখনো কখনো আমার মা ওই আম দিয়ে আমসত্ত্বও বানাতেন, যার স্বাদ আজও ভোলার নয়। বর্তমানে ওইসব দিনের কথা ভাবলে মনটা যেন উদাস হয়ে যায়। বয়স বেড়েছে, মধুমেহও নিত্যসঙ্গী হয়েছে, সে যেন প্রতিনিয়ত সতর্ক করে দেয়, সুস্থ থাকতে চাইলে আমের প্রতি অতিরিক্ত লোভ সংবরণ করো। তাই এখন আমের মরশুম এলেও এক দুটুকরোর বেশি আম খাওয়া আর হয়ে ওঠে না। নমস্কার, আনতে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে চিঠি লিখেছেন। বিচক্ষণ বন্ধু প্রাত্যহিকে। আমার পাড়ার অভিনন্দনবাবু প্রতিদিন ভোরে গ্রামের মেঠো পথে হাঁটাহাঁটি করে বুঝেছেন মর্নিং ওয়াকের গুণাগুণ। তাই তার মেয়ে শুভেচ্ছাকেও মর্নিং ওয়াকে নিয়ে যাবার জন্য জোরাজুরি করেন প্রতিদিনই। কিন্তু শুভেচ্ছা আজ কয়েক বছর হল 10 মিনিটের পথও হাঁটেনি। সাইকেল, স্কুটি, না হয় টোটোতে যাতায়াত, আর ওজন বাড়ছে। হাজারবার হাঁটার কথা বললেও শুভেচ্ছা বাবার কথা শোনেনি। আজ সকালে অভিনন্দনবাবু মর্নিং ওয়াক থেকে এক ঝুলি পাকা পাকা সাইজের আম নিয়ে এলো বাড়িতে। তো তাই দেখে শুভেচ্ছা জিজ্ঞাসা করল, কোথা থেকে কিনেছো বাপি, কাদের কাছে আম? কিনবো কেন রে, মোল্ডদের বাগানে এই জ্যৈষ্ঠে আম পাকে, জানিস না তুই? সেখান থেকে কুড়িয়ে এনেছি, অনেক পড়েছিল, কিন্তু গায়েনদের ওই সায়ন অমিত ছুটে গিয়ে কুড়িয়ে নিল যে, আমি কি আর ওদের সঙ্গে ছুটতে পারি, তাই ওরা অনেকগুলো কুড়ল, আর আমি এইগুলো। বাপি, প্রতিদিনই ওই বাগানে আম পড়ে, আমি তাহলে কাল থেকে যাব তোমার সঙ্গে। না না না, তুই পারবি না, 3 কিলোমিটার দূরে বাগান, মেঠো পথ, শিশি, দুব্বা ঘাসে পিছল, আমি পারবো বাবা। সেই থেকে প্রায় প্রতিদিনই শুভেচ্ছা বাবার সঙ্গে মণ্ডলদের বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসে। এখন অভিনন্দন না গেলেও শুভেচ্ছা প্রতিদিনই ছুটে যায়। আম কুড়োনোর পাশাপাশি প্রকৃতির নিজস্ব শব্দ ও দৃশ্য দেখার আশায়। তো আজকে মঙ্গল গিন্নি অভিনন্দনকে বাগানে দেখতে না পেয়ে শুভেচ্ছাকে জিজ্ঞাসা করল, এই তোর বাবা কোথায় রে?
3: বাবা কাজে চলে গেছে, রবিবার আসবে।
1: কেন ঠাকুমা, কিছু কি বলতে হবে বাবাকে?
3: আমায় বলো না, আমি মোবাইলে বলে দেব।
1: না না, কিছু বলতে হবে না, ওই শেষের 3 দিনে 6 কিলো আমের টাকা পাবো তোর বাবার কাছ থেকে।
3: তোর বাবা একটা খেয়ালি মানুষ, আমায় বলে কি না, প্রতিদিন ভোরে সেরা সেরা 2 কিলো আম ছড়িয়ে রেখো বাগানে। আমি আমার মেয়েকে ভোরের বেলা ঘুম থেকে তুলে গ্রাম্য পথে হাঁটা ও আম কুড়োনোর আনন্দ উপভোগ করাবো। ঢের ঢের মানুষ দেখেছি বাবা, তোর বাবার মতো আমার পাগল মানুষ আর দুটো দেখিনি।
1: শুভেচ্ছা অবাক হয়ে ভাবল, এ কি বলছে ঠাকুমা? তাহলে আমগুলো বাবা ঠাকুমার কাছ থেকে কিনে বাগানে ফেলে রাখত, আমাকে হাঁটতে নিয়ে আসার জন্য বাবা এরকম বুদ্ধি করল?
2: শুভেচ্ছা বাবার বুদ্ধির তারিফ না করে পারল না।
1: অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে ছিল আপনার চিঠি।
0: আম সত্য কথা, এই নিয়ে আপনাদের অনুভব ঝরে পড়ছে চিঠিতে। আজকে প্রথমে যে চিঠিটি পড়ছিলাম সেখানে কালবৈশাখীর ঝড়ের কথা ছিল। এই প্রসঙ্গেই হঠাৎ করেই মনে পড়ল কবিগুরুর লেখা সেই 2 বিঘা জমি কবিতার সেই দুটো লাইন। কোন দুটো লাইন বলুন তো? সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। তাই তো, আসলে আম কুড়োবার যে আনন্দ সেটা যারা কুড়িয়েছে তারাই জানে। আর যদি আম গাছটা ছাদের লাগোয়া হয় এবং সেখান থেকে আমের ভারে যদি 2-1টা ডাল নুয়ে পড়ে ছাদে, তাহলে তো তার আনন্দ 200 ভাগ হয়ে যায়। যাই হোক, চলে আসি পরের চিঠিতে। কানন কুমার মুখোপাধ্যায় লিখেছেন বিধাননগর দুর্গাপুর 12 থেকে। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, মাঘী পূর্ণিমার জ্যোৎস্না স্নাত সন্ধ্যায় কৈশোরের গরিমা নিয়ে যে আমের মুকুল মাথা তুলে নিজের উপস্থিতি জানায়, উদ্ভিন্না যৌবনের দৃপ্ত ভঙ্গিতে বৈশাখে আসে তার পূর্ণতা। নামে, বৈচিত্র্যে, গন্ধে, বর্ণে কিংবা স্বাদের ভিন্নতায় সে যে অনন্যা। ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপালভোগ কিংবা কিষাণভোগ, বাহারি তাদের নাম অথবা পরিচয়। তপ্ত জ্যৈষ্ঠের ফল বাজারে বিক্রেতার সম্ভার থেকে উঁকি মেরে তারা হাতছানি দেয় ক্রেতাদের। কৈশোরের লাবণ্যে অথবা যৌবনের সুবাসে তারা যেন জানান দিতে চায়, আমি তোমাদেরই লোক। রূপ বৈচিত্র্যে এবং ক্রেতা বিক্রেতার দরকষাকষিতে মন জয় করার পর তাদের কারোর স্থান হয় ক্রেতার খালি ব্যাগের অন্দরে, কেউ বা বেলা শেষে পরিত্যাজ্য হয়ে অকাল বার্ধক্যের গ্লানি নিয়ে অবশিষ্টাংশ রূপে গড়াগড়ি খায় বিক্রেতার ঝুলির অন্দরে। কিন্তু শৈশব থেকে যৌবনে পূর্ণতার পথ তো তাদের কুসুমাস্তীর্ণ নয়, একটা অকাল কালবৈশাখীর ঝড়ের দাপটে ঝরে যায় অসংখ্য মুকুল। অবশিষ্টদের লড়াই চলে পূর্ণতার প্রতীক্ষায়। চলার পথে সবুজ কৈশোর যখন তাদের মধ্যগগনে, তখন কারোর স্থান হয় মধ্যবিত্তের কাছের বয়ামে তেল মশলাযুক্ত আচারের পরিচয়, আমশি অথবা আমসত্ত্বের পরিচয়, কেউ বা উঁকি মারে সাজানো গোছানো মডিউলার কিচেনের অন্দর থেকে। কৈশোর অথবা যৌবনের ভবিতব্য এভাবেই লিখিত হয় তাদের জীবনশৈলীতে। পাশের বাড়ির মণিকাদের আমগাছটার দিকে আজও চেয়ে থাকি একদৃষ্টে, কত স্মৃতি টোকা দেয়। অবাধ্য কৈশোরে ছোট্ট প্রাচীরে উঠে কাঁচা আম পাড়তাম, নিস্তব্ধ দুপুরে মণিকা নিচে এসে দাঁড়াত, দুজনে আম ভাগ করে নিতাম, কাঁচা আমের অম্লতায় শিরশির করে উঠত দাঁত। মনের অবচেতনে এক অম্ল ভালোবাসায় যেন জড়িয়ে ফেলেছিলাম নিজেকে। কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার পর বিবাহ সম্পন্ন হল মণিকার, জীবনসাথীর সঙ্গে প্রবাসী হল সে, না আর সাক্ষাৎ হয় না। গাছটার কাঁচা আমগুলো আজও হাতছানি দেয় নিস্তব্ধ দুপুরে, কিন্তু আজ আর আম পাড়ার ইচ্ছে হয় না। স্মৃতিপটে শুধু ভেসে বেড়ায় অবুজ কৈশোরের স্মৃতিটুকু। ধন্যবাদ আন্তে, কানন কুমার মুখোপাধ্যায়, বিধাননগর, দুর্গাপুর, ১২।

0: কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে চিঠি লিখেছেন। প্রভাত সখী প্রাত্যহিকী, আম খাবেন না, ভীষণ ওজন বাড়ায়। ছাত্রীকে ডায়েট চার্ট দিয়েই একটা হিমসাগর হাতের তালুতে দুলে দাঁত দিয়ে ছোট্ট একটা ফুটো, ব্যাস কাটাকুটির ঝামেলা ছাড়াই বিশুদ্ধ আমের রস মুখে। প্রাত্যহী কি আম জনতার সামনে আমের আমার মাখামাখি প্রকাশ করিয়ে দিল তো, আমেরও লাগিয়া আমি চোর হইলাম, দস্যু হইয়াছি। সে ছিল আমার পুতুল খেলার মেয়েবেলা। ভোরের পাখি জাগার আগে আমি ছুটি আমতলা, গ্রীষ্মের নিঝুম দুপুর চুপি চুপি রান্না করে, প্রথম দফা চুরি নুন লঙ্কা, দ্বিতীয় অভিযান সিঁদুরে আমতলা, এদিক ওদিক চোখ ভুলিয়ে তরতরিয়ে মগ ডালে, গোফে হাত রেখে মুচকি হাসে কাঠবেড়ালি, এ আমাদেরই লোক, পাল জেঠিমার মতো বলে না,
1: গেছ মেয়ে, ঠ্যাং ভাঙলে বিয়ে হবে না।
0: রাগের জায়গা নেই, মাঝে মাঝে এক ঝুলি আম দিয়ে বলতেন,
1: আবার কষ্ট করে চুরি করবি।
0: দুপুর থেকে অধীর আগ্রহে আকাশে পাতিয়া চোখ, আহ কি প্রতীক্ষা, ঈশান কোণে মেঘ জমল কি, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে ফেলি পুলু ঘন্টু সব আমতলায়, প্রতিযোগিতার ময়দানে টিকে থাকার কম ঝোঁক কি। একদিন মাঝ রাত আকাশ বাতাস দিল ডাক, উসখুস করতে দেখে ঠাকুমা বললেন, মধ্যরাতে ভূতেদের জলসা বসে। ভূত, ওরে বাবা, কিন্তু আমি অমুক হাতছানি যে, ভূত আমার পুত, মন্ত্র আছে না। পরদিন উঠোনে জল কাদা মাখামাখি আমের রাশি, দানা পানি বন্ধ, আমি সারাদিনের খাদ্য, শাস্তিটা ছিল না মন্দ। এখন ছাদ সম্বল ঝড়ের বিকেল, প্রতিবেশীর গাছে দোদুল্যমান হলুদ সবুজ শৈশব ডাকে, আমায় ধরতে পারে না লোভের মুখে ছাই। সেসব দিন কি আর আছে, সেদিন ফেরার পথে স্মৃতির ঝাঁপি উজাড় করে ঝাঁপিয়ে এলো ঝড়, হই হই করে কটা আম কুড়োতে মেয়ের বিরক্তি, ওহ কি যে করো মা, করি না রে সব কাজ, শুধু চেয়ে থাকি আমার আমের অমর প্রেম গোপনে ঢেকে রাখি। ওরা মুঠো ফোনে জগৎ চেনে, আমার আমেদের রসায়ন বুঝবে কেমনে, দোষ কাকে দেব, আম পারতে যাওয়া বাচ্চাটিকে পিটিয়ে খুন করতেও যে হাত কাঁপে না কারো, পাল জেঠিমার মতো প্রতিবেশীও নেই, নেই নেই বাচ্চাদের আম কুড়োনো বিকেল। আমাদের আম সত্য শুনে বলে, এ তো আম সত্যের চেয়েও মুখরোচক। কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে ছিল আপনার চিঠি।
2: আম নিয়ে আপনাদের অনুভব, শুধু আপনারা কেন, আমরা আমরা সবাই আমের আমোদে মাতোয়ারা হয়ে থাকি। আম জনতার কাছে আম তো একটা আম বাদ কখনোই নয়, তাই না? আসলে এই যেই সময়টা গাছে গাছে আস্তে আস্তে আম পাকতে শুরু করেছে, আর একটু যদি আমরা পিছিয়ে যাই, যখন ধরুন আমের গায়ে একটু একটু করে রঙের ছোঁয়া লাগছে, সেই সময় আমগুলোকে সযত্নে আমজাল দিয়ে পেরে জাঁক দিয়ে রাখা, কেউ কেউ দেবদারু গাছের পাতা বিছিয়ে রাখতেন, আবার কেউ কেউ চটের মধ্যে রাখতেন। তারপর সেই আমগুলো ধীরে ধীরে পেকে সারা ঘর গন্ধে মাতোয়ারা করে দিত। বাড়িতে যদি নিজেদের গাছ থাকে তাহলে তো কথাই নেই, আর তা না হলেই বা। এই সময় কিন্তু দোকান বাজার আলো করে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম। এ বলে আমায় দেখ, ও বলে আমায়, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আম সত্য কথা। সুশান্ত অধিকারী, আপনার চিঠি পড়ি। আপনি লিখেছেন কুলিয়া বীরভূম থেকে। আম জনতার প্রিয় প্রাত্যহিকী, আমার তখন ছেলেবেলা, আম নিয়ে আমজনতার কথা খুব একটা জানা ছিল না, তবে আমরা ছিলাম বেশ আমুদে, তাই আমাদের আম আমুদে বললেও ভুল হবে না। আমাদের গ্রামের এক পুকুরে ছিল টলটলে জল, সেই জলে আম গাছের প্রতিবিম্ব ভেসে উঠত অপূর্ব সুন্দর হয়ে। আমাদের প্রধান কাজ ছিল আম গাছের ডালে বসে নুন লঙ্কা মাখিয়ে কাঁচা আম খাওয়া, আর সুযোগ পেলেই পুকুরে ঝাঁপিয়ে সাঁতার কাটা। কাঁচা আম ছোলার জন্য ব্যবহার করতাম মরা শামুকের খোল। জলে ঝাঁপ দিতে গিয়ে কতবার যে পা কেটেছে তার হিসাব রাখতাম না, তবে সেই হিসাব বাড়ির বড়রা ঠিকই কানমোলা দিয়ে বুঝিয়েও দিতেন। আমরা বরং হিসাব করতাম গাছে আর কতগুলো আম বাকি আছে। আম তো আর গাছের পাতা নয়, একদিন না একদিন সে ফুরিয়েই যায়। তখন শুরু হতো নতুন খোঁজ, আর কোথায় কোথায় আম আছে। একটা ঘটনার কথা আজও স্পষ্ট মনে আছে। আমাদের পাড়াতেই ছিল এক বিশাল আম গাছ, আর সেই গাছের মালিক ছিলেন বিশাল ভুঁড়িওয়ালা এক বৃদ্ধ। তিনি আম খেতে খুব ভালোবাসতেন, কিন্তু কাউকে আম দিতে একেবারেই পছন্দ করতেন না, মানে একেবারে ওই আম কিপটে বলতে যা বোঝায় আর কি। আমরা তখন কৌশল নিতাম, ছেলেদের দলকে দুভাগে ভাগ করে ফেলতাম। একদল বৃদ্ধের কাছে গিয়ে গল্প জুড়ে দিত, আর সেই সুযোগে অন্য দল গাছে চড়ে আম পাড়তে শুরু করত। যতগুলো পারতাম নিয়ে চম্পট দিতাম, তারপর একটু দূরে গিয়ে ভাগাভাগি করে খেতাম সেই আম। আহা, সে আমের স্বাদ আজও যেন মুখে লেগে আছে। এখন এই প্রৌঢ় বেলায়

0: আমজনতা। খুশির আস্বাদনে সুশান্ত অধিকারী, কুলিয়া, বীরভূম থেকে।
1: মনামী দোলই বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের প্রখর তাপদাহে যখন ধরণীর প্রাণ ওষ্ঠাগত, তখনই কালবৈশাখীর ঝড়ে ঝরে পড়ে রসালো আম। আম্রপালির মিষ্টতা, বেগম ফুলের সুঘ্রাণ, ফজলির বিশালতা আর হিমসাগরের স্নিগ্ধতা শুধু জিহ্বার তৃপ্তি নয়, যেন গ্রীষ্মে ফেটে চৌচির হওয়া মাটিতে কয়েক ফোঁটা বৃষ্টির সিঞ্চন। কালিদাস থেকে রবীন্দ্রনাথ, প্রত্যেকেরই আম্রকুঞ্জের সুঘ্রাণে কাব্য জেগেছে।

0: আম এই শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে শৈশবের রসালো স্মৃতি। নববর্ষের পান্তার সঙ্গে কাঁচা আমের যে সংযোগ, তা কেবল রসনা তৃপ্তি নয়, কালবৈশাখীর ঝড়ে কুড়িয়ে পাওয়া আম নিয়ে ভাই বোনের ঝগড়া, ঠাকুমার হাতের আমসত্ত্ব চুরি করে ধরা পড়া, দিদার হাতের আচার চুরি করে খাওয়া, পুকুর ঘাটে বসে সাথীদের সঙ্গে আম মাখা খাওয়া, স্কুলে কাঁচা আম কেটে মিড ডে মিলের রান্নার কাকিমাদের থেকে লবণ চেয়ে মাখিয়ে খাওয়া, দুপুরের ভাতের সঙ্গে আমশোল বা আমের চাটনি রান্না হওয়া, পাকা আমের সোনালি রস কোনোই বেয়ে গড়িয়ে পড়া, সবই তো অখণ্ড শৈশব। এখন তো আমের কতই না রেসিপি দেখি, আম দিয়ে মিষ্টি, আমের দই, আমের কেক, আমের লস্যি, আম পোড়া শরবত, গ্রীষ্মের জীবনটাই যেন আমময়। অনেকেই আছেন যারা এই আম উৎসব এড়িয়ে চলেন, তাদের কাছে আম অপছন্দের, বিরক্তির, কারণ তাদের কাছে আম মানে গরম ঘাম, চ্যাটচ্যাটে রস গড়িয়ে পড়া, আঁশ দাঁতে আটকে যাওয়া, পেট গোলমালের কারণ। আমের গন্ধ তাদের কাছে অস্বস্তির। কেউ আবার অ্যালার্জি বা ডায়াবেটিসের জন্য আম খেতে পারেন না। কিন্তু সব শেষে বলবো, আমের আঁটিতে সুপ্ত থাকে নবপ্রাণ, নবপ্রতিশ্রুতি, নববসন্ত। গরমের নিষ্ঠুর দুপুরে এক টুকরো আম শুধু স্বস্তি নয়, এ যেন ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী স্বাদের মতো। মনামী দুলুই, বৃন্দাবনপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 7216333 থেকে ছিল আপনার চিঠি।
1: সোমনাথ চট্টোপাধ্যায় আপনি লিখেছেন গ্রাম ডিহা, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, এপক্ষের বিষয় আম সত্য কথা নিয়ে লিখতে তুমি আমাকে আমার শৈশব জীবনে ফিরিয়ে নিয়ে গেলে আরও একবার। সেদিন আমি, নিলয় আর কমল পুকুর পাড়ের ছায়ায় বসে আড্ডা দিচ্ছিলাম। চোখ গেল বিনয় কাকুর বাগানের আম গাছের দিকে। পাকা আমগুলো যেন আমাদেরই ডাকছিল, তিনজনের কারোর আর তর্স হইল না। পাঁচিল টপকে গাছে উঠে আমরা আম পাড়তে শুরু করলাম। ঠিক তখনই বিনয় কাকু এসে হাজির। ধরা পড়ার ভয়ে আমরা দৌড়ে সেখান থেকে তখন পালিয়ে গিয়েছিলাম। সারা রাত অপরাধ বোধে ঘুম এলো না। পরদিন সকালে আমরা তিনজন মিলেই কাকুর কাছে গিয়ে মাথা নিচু করে ক্ষমা চাইলাম। ভেবেছিলাম বকুনি খাব, কিন্তু বিনয় কাকু অতি ভদ্র সজ্জন মানুষ, হেসে বললেন, হাম চাইছিলি আমাকেই তো বলতে পারতিস, মালিককে দিয়ে পেরে দিতাম, গাছে উঠে যদি পড়ে যেতি।

0: ইস, তখন কি হতো বলতো? কথাটা যেন বুকে লাগলো। দুদিন পর কাকু নিজেই আমাদেরকে ডেকে বাগানের সবচেয়ে ভালো ভালো আমগুলো আমাদের হাতে তুলে দিয়েছিলেন। কোনো রাগ নেই, অভিযোগ নেই, ছিল শুধুই স্নেহ। আজ বিনয় কাকু নেই, কিন্তু এমনই গ্রীষ্মের নির্জন দুপুরে পাকা আমের গন্ধে তার কথা আজও মনে পড়ে। শাসনের বদলে ভালোবাসা দিয়ে শেখানো আর সত্যকে স্বীকারের সাহস দেওয়া, এই শিক্ষাটাই ছিল তার দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আজকের দিনে বিনয় কাকুর মতো এমন মানুষের সমাজে বড়ই অভাব। নমস্কার আন্তে, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, জেলা বাঁকুড়া থেকে।
1: বেজে গেল, পড়তে বসো।
2: বসছি মা।

0: আমনি চিঠি লিখতে থাকুন আর আমাদের পাঠিয়ে দিন। যেতে যেতে বলে যাই, আজকের আকাশ বাতাসের খবরাখবর, অংশত মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে ঝড় অথবা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 35 এবং 28 ডিগ্রি, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95 এবং সর্বনিম্ন 52 শতাংশ। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। আর মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার তেমন কোনো সতর্কবার্তা নেই। চিঠির ঝাঁপি @gmail.com এ চিঠি লিখুন অথবা প্রাত্যহিকীতে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এ চিঠি লিখুন।
1: আজকের মতো আমরাও বিদায় নিই প্রাত্যহিকী থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমরেশ মুখোপাধ্যায়,
0: অয়ন্তিকা ঘোষ। ভালো থাকবেন সবাই, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয়ের সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা

0: আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষক কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
1: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं ISAC का भी जिक्र करना चाहूँगा।
2: यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। উল্লেখ্য, গত ৯ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীত প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক ৩ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। IDF এর দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫০ দশক থেকে ১৯৭০ দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৫ রানে অপরাজিত থাকেন। এদিন ২৫ বলে ১০০ রান পূর্ণ করে IPL কেরিয়ারে তার দ্রুততম ১০০ রান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর ২ বছর IPL ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ গ্রহণ করবেন। বিজেপি নির্বাচন ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। বকেয়া মহার্গভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন।
1: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের

0: পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে। বহক্রিয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবও। আজকের বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে কর্মচারীরা। ইতোমধ্যেই রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে শুনানিতে রাজ্যের কাছে জানতে চাই। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে গতকাল দেবর্ষী নারদ সম্মান সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ ও বঞ্চনার যন্ত্রণা থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
2: গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে, যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, আমরা দায়িত্ব নিয়ে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে?
1: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করে আক্রমণ চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
3: সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি, টিএমসি পঞ্চায়েত, সেখানকার তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের কিন্তু তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবা নেবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
1: দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের কার্যালয়ে গতকাল স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন, চলে ভাঙচুরও। তাদের অভিযোগ, সাংসদের কার্যালয়টি নয়নজুলির ওপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, পাশাপাশি সেখানে ত্রিপল সহ নানা ত্রাণ সামগ্রীও মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা।

0: সাথে দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ গরম হওয়ায় এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায়। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে জো গাইডলাইন জারি কি হ্যায় ও ভি ভুলিয়েগা নাহি।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন।
1: গরমি আতে হি এক অর চর্চা হর ঘর মে শুরু হো জাতি অর ও হ্যায় আম। ভারত মে শায়দি কোই ঘর হোগা জাহাঁ গরমিও মে আম কি বাত না হোতি হো। মহারাষ্ট্র অর কোকন কা হাপুস, আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়। উত্তর প্রদেশ কা দশহরি আর মেরি কাশি কা লঙ্গড়া, বিহার কা জরদালু, জিসকি খুশবু দূর সে পহচান মে আ যায়।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকে ওই পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। গত 25 মে ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূল কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। দমদম স্টেশনে হকার উচ্ছেদের নিন্দা করেছে বামপন্থী শ্রমিক সংগঠন AICCTU। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য শাখার তরফে অবিলম্বে পুনর্বাসন ছাড়া সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গলগ্রিনের অরবিন্দনগর আবাসন থেকে এক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল চাঞ্চল্য ছড়ায়। নিহত মোহাম্মদ দিলশাদ তিলজলার বাসিন্দা। অন্যদিকে মেহলি সান্নাল নামে ওই তরুণীর বাড়ি রামগড়ে, তারা লিভিং করত বলে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ নেবেন। বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনেত্রা মজুমদার।

সংখ্যার হিসাবে এটি মোট মূল্যায়ন করা প্রজাতির শতকরা 28%, পরিসংখ্যানে প্রকাশ উভচরদের শতকরা 41%, স্তন্যপায়ীদের শতকরা 26%, পাখিদের শতকরা 11%, কম্বোজ গোত্রীয় প্রাণীদের শতকরা 28%, সরীসৃপদের শতকরা 21% বিপন্ন। এছাড়াও হাঙর ও প্রবালদের শতকরা 44%, সাইকারদের শতকরা 71% এবং কনিফারদের শতকরা 34% বিপন্ন। ২০১৭ সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ সৌর জগৎ বহির্ভূত এক গ্রহের সন্ধান দেয়। এর নাম HD 137010B। এটি রয়েছে পৃথিবী থেকে 146 আলোকবর্ষ দূরে তুলা নক্ষত্রমণ্ডলীতে। আকারে পৃথিবীর তুলনায় প্রায় শতকরা 6% বড়। এটি HD 137010 নামে এক বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এর ভর সূর্যের ভরের শতকরা 73%। ওই নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে গ্রহটি 355 দিন সময় নেয়। এই নক্ষত্র সূর্যের তুলনায় বেশ শীতল এবং অনুজ্জ্বল। আবিষ্কৃত গ্রহের পৃষ্ঠদেশের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, অর্থাৎ 0°C থেকে 70° নিচে বলে বিজ্ঞানীদের অনুমান। গবেষক দলে ছিলেন অস্ট্রেলিয়া, ব্রিটেন, আমেরিকা ও ডেনমার্কের বিজ্ঞানীরা। এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে। এই মুহূর্তে ভারতে র্যামসার সাইট বা জলাভূমির সংখ্যা 99। এদের সম্মিলিত আয়তন 13,60,805.63 হেক্টর। দেশের 28টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে এটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম। উল্লেখ্য, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য 1975 সালে ইরানের র্যামসারে যে কনভেনশন হয় তারই আওতায় এই জলাভূমিগুলি সংরক্ষিত হয়। সবথেকে বেশি সংখ্যক জলাভূমি রয়েছে তামিলনাড়ুতে 20টি, এরপর উত্তরপ্রদেশে 12টি, বিহার, ওড়িশা ও পাঞ্জাবে রয়েছে 6টি করে, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান ও জম্মু কাশ্মীরে রয়েছে 5টি করে, কর্ণাটকে রয়েছে 4টি, হিমাচল প্রদেশ, কেরালা ও মহারাষ্ট্রে রয়েছে 3টি করে, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও লাদাখে রয়েছে 2টি করে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে রয়েছে 1টি করে। বাতাসে ভাসমান কণার সঙ্গে মিশে যাচ্ছে ভাসমান প্লাস্টিক। এরা চরিত্রে দুধরনের, ন্যানোপ্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক। ন্যানোপ্লাস্টিক হচ্ছে 1 মাইক্রোমিটারের থেকে ছোট, আর মাইক্রোপ্লাস্টিক হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটারের মধ্যে। সম্প্রতি জার্মানির লিপজিক শহরে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে বাতাসে ভাসমান কণার মধ্যে শতকরা 4% এ ধরনের প্লাস্টিক কণা মিশে রয়েছে। এর মধ্যে 3/2 প্লাস্টিক আসছে রাস্তায় টায়ারের ঘর্ষণ থেকে। এছাড়া প্লাস্টিকের উৎস হচ্ছে বস্ত্রের তন্তু ও ধুলো। ওই শহরের মানুষের শরীরে শ্বাসবায়ুর সঙ্গে প্রতিদিন 2.1 মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা ঢুকছে। এটাই বিপদ বাড়াচ্ছে শরীরের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর দরুন হৃদরোগে মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা শতকরা 9% এবং ফুসফুসের রোগে মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা শতকরা 13%। গবেষকরা জানাচ্ছেন ন্যানোপ্লাস্টিক শ্বাসবায়ুর মাধ্যমে ফুসফুসে ঢুকে পড়ছে, ফলে অক্সিডেটিভ স্ট্রেস বা প্রদাহজনিত প্রতিক্রিয়া বাড়ছে, পরিণতিতে শ্বাসঘটিত রোগ বাড়ছে। দেখা গিয়েছে এইসব কণার পৃষ্ঠদেশ বয়ে আনছে ভারী ধাতু, পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন সহ অন্যান্য উপাদান। এর দরুন ক্ষতির মাত্রা আরও বাড়ছে। এই বিষয়ে গবেষণা চালায় জার্মানির লিবনিজ ইনস্টিটিউট ফর ট্রপোস্ফেরিক রিসার্চ বা ট্রপোস এবং কার্ল ফন ওসিক টিচকি ইউনিভার্সিটি, ওডেনবুর্গ। সংশ্লিষ্ট গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে। অরুণাচল প্রদেশের নামধাপা টাইগার রিজার্ভে এক নতুন প্রজাতির ব্যাং আবিষ্কৃত হয়েছে। স্থানীয় মতিঝিল হ্রদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে লিমনোনেকটেস মতিঝিল। উল্লেখ্য, এই হ্রদ উভচরদের স্বর্গরাজ্য বলে চিহ্নিত। আবিষ্কৃত ব্যাঙের গণ হচ্ছে লিমনোনেকটেস। ভারতে এই গণের 6টি প্রজাতি পাওয়া যায়। এই গণের উভচররা সাধারণত মাঝারি আকৃতির হয়। প্রাপ্তবয়স্করা লম্বায় 2.3 থেকে 3.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা জলে বা পাতায় ডিম পাড়ে না, এরা কাদায় বাসা বাঁধে, সেখানেই ডিম পাড়ে। বিজ্ঞানী

0: খবর আজ এই পর্যন্ত।
1: বিজ্ঞানের খবর শুনলেন, সংকলন মিঠু মাইতি, আকাশবাণী কলকাতা। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী কুন্তলা বসু।

0: কুন্তলা বসুর কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, গ্রীষ্মের সেকাল, বলছেন দীপঙ্কর দাশগুপ্ত।
1: এই যে ভাদ্র মাসে দরদর ঘামছি, এর কোনো মানে হয়? না হে, আর দেরি নয়, চলো হে গাঁটরি বেঁধে চলে যাই নামছি। বর্ষা পেরিয়ে ভাদ্র মাস পড়তে যদিও দেরি আছে, তবু গরমে ঝলসে যেতে যেতে কার না মনে পড়বে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কবিতা। হাঁসফাঁস গরমে দরদর ঘামতে ঘামতে সিকিমের নামছি কিংবা অন্য যে কোনো পাহাড়ে ছুটে চলে যেতে ইচ্ছে হয় আমাদের মতো সমতলবাসী সকলেরই। তবে ইচ্ছে করলেই তো সকলের পাহাড়ে যাবার সুযোগ হয় না। অসহনীয় গরম আর রোদের হালকা সহ্য করেও শহরে গ্রামে থেকে যেতে হয়। কিন্তু ভাবুন তো, এই গরমে খোলা জিপ চালিয়ে স্রেফ শখ করে ওড়িশা বা বিহারে যাওয়ার কথা। হস্তি বিশারদ ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বন্ধুবান্ধব নিয়ে শিকার করতে যেতেন কোনো জঙ্গলে। তখনও শিকারের ওপর এখনকার বিধিনিষেধ চাপেনি। মে মাসের প্রচণ্ড গরমে সারা রাত গাড়ি চালিয়ে ধানবাদ হয়ে তাঁরা ভোরে রাঁচি পৌঁছতেন। সেখান থেকে দুপুরের আগেই পৌঁছতে হতো ডাল্টনগঞ্জে বন বিভাগের প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহের জন্যে। দুপুরে পথে কাটাতে হলে গরমে ঝলসে যাওয়া ছিল অবধারিত। তবে সেই গরমেও রসবোধে কোনো ঘাটতি ছিল না। সকাল দশটা নাগাদ লাতেহার কোর্টের সামনের দোকানের বিখ্যাত মিষ্টির সঙ্গে গরম সিঙাড়াসহ জমিয়ে জলযোগ, আর বেলা ১২টা নাগাদ ডাল্টনগঞ্জ। প্রচণ্ড গরমে রেহাই পেতে দার্জিলিং, কার্শিয়াং, শিলং, সিমলা বা শ্রীনগর নয়, তাঁরা গ্রীষ্মে যেতেন গরম থেকে আরও গরমের জায়গায়। একবার হিটওয়েভের কবলে পড়ে অবস্থা এমনই হল যে প্রাকৃতিক নিয়মে জল নিঃসরণ আর হচ্ছে না। ঘটি ঘটি নুন লেবু মেশানো জল খেয়েও কিছু সুরাহা হচ্ছে না। অবশেষে রাতে বনবাংলোয় পৌঁছে কাজটি হলো এবং তার লালচে সোনালি রং দেখে ধৃতিকান্ত অভিভূত। দুঃসহ প্রকৃতির দহন জ্বালা উপেক্ষা করে জীবনরসিকতার এমন নমুনা আমাদের অবাক করে। তবে এই প্রবণতার বিশিষ্ট নজির আরও আছে। ধৃতিকান্তের বাবার ছোট মামা গ্রীষ্মে কাশি যেতেন বেনারসের গাছপাকা ল্যাংড়া খাবেন বলে, আর ইংরেজির যশস্বী অধ্যাপক তারকনাথ সেন গ্রীষ্মাবকাশ কাটাতেন মধুপুরে, কারণ সেখানকার কাঁঠাল বিখ্যাত। আধুনিক নগর জীবনে মাল্টিপ্লেক্স, শপিং মল আর গেটেড কমিউনিটির টেম্পারেচার কন্ট্রোলড অ্যাপার্টমেন্টের সুখী বলয়ে দিন কাটিয়ে দেওয়া মানুষজনের পক্ষে গ্রীষ্মের সন্ধানে এহেন অ্যাডভেঞ্চার অলীক কল্পনা মনে হতেই পারে। আধুনিক জীবনযাত্রায় যেমন এসির ভূমিকা, সেকালের কলকাতার গরমে তেমনি বাবুগিরির অঙ্গ ছিল পাংখাওয়ালা। হুতম লিখেছেন, বীরকৃষ্ণ দামহাশয় টানা পাখায় বাতাস খেয়ে বগি চড়ে আর এসরাজ বাজিয়েই কাল কাটান। তবে শুধু বাবুয়ানি নয়, টানা পাখার সূত্রে তখন কর্মসংস্থানও হতো। বিগত শতকের ৭০-এর দশক অবধি সরকারি অফিস কাছাড়িতে পাংখাপুলার পদে লোক নিয়োগের প্রথা ছিল। দরজা ও জানালায় টাঙানো খসখসে জল ঢেলে ভেজানোর জন্যে ছিল ভিস্তি। গরমকালে এই ভিস্তিরাই মশক করে জল নিয়ে বড় রাস্তায় ঢালত। শহরে তখন নিয়মিত রাস্তা ধোয়া হতো। রাধাপ্রসাদ গুপ্ত লিখেছেন, ছেলেবেলায় গরমকালে আমাদের ছোটদের ফর্সা না হতে হতেই ঘুম ভেঙে যেত, আর ঘুম ভাঙলেই যে আওয়াজটা আমাদের কানে আসত সেটা ছিল গলিতে জল দেওয়ার আওয়াজ। আজকের মোবাইল, সোশ্যাল মিডিয়া আর নানা ডেলিভারি অ্যাপের যুগে আমরা খেয়ালও করি না কলকাতার শহর থেকে কবেই হারিয়ে গেছে এমন কিছু আওয়াজ যা একটা ঋতু বা সারাদিনের যাপনচিত্রের বৈশিষ্ট্যের হদিশ দিত। রাস্তার ডাকের সেই বিচিত্র বিবরণও দিয়ে গেছেন রাধাপ্রসাদ। ভোরের কলকাতায় শোনা যেত গঙ্গামাটি বিক্রিওয়ালির ডাক, মাটি লিবিগো। বেলা বাড়লে আসত চাই বরফ এবং বুড়ির মাথার পাকা চুল। এই দুই ফেরিওয়ালাকে দেখলেই কচি কাঁচারা আহ্লাদে আটখানা হতো। আমাদের স্কুলবেলায় সেই এক খাবলা বরফে রঙিন সিরাপ ঢেলে কাঠি গুঁজে দেওয়া মাটির খুঁড়িটা পাবার জন্যে উন্মুখ হয়ে থাকত অনেকগুলি কচি হাত। গ্রীষ্মের ঠাঠা দুপুরেও বিরাম ছিল না ফেরিওয়ালার আনাগোনার। বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকলে ফ্যানের হাওয়ায় অথবা সেই গুমোট গরমেও আচমকা লোডশেডিংয়ে তালপাতার পাখা নাড়তে নাড়তে মহিলারা তখন হয়তো দুদণ্ড জিরিয়ে নিচ্ছেন। ঠিক তখনই যেন জানলার ওপাশে রাস্তায় শোনা যেত বাসনওয়ালার কাঁশি বা পেটাঘণ্টার আওয়াজ। পুরনো কাপড়ের বিনিময়ে তুমুল দরকষাকষি করে বাসন কেনা ছিল মহিলাদের এক প্রিয় দ্বীপ্রাহরিক অবসর যাপন। রোদ পড়লেই পাড়ায় ঢুকত আইসক্রিমের গাড়ি, তাদের পরে আসত আলু কাবলি আর ঘুগনিওয়ালারা। শহরে তখনও মাথা তোলেনি এত বহুতল, ছোট বড় দোতলা তিনতলা বাড়ি তখনও সংকুচিত করেনি কলকাতার আকাশরেখা। সূর্যডোবা বিকেলে রোদের তাপ মুছে গেলেই বইতে শুরু করত মনোরম দক্ষিণা বাতাস। অন্ধকার হলে লম্বা লাঠি দিয়ে গলির মোড়ে ইলেকট্রিকের আলো জ্বেলে দিয়ে যেত বাতিওয়ালারা। তখনও সোডিয়াম ভেপারের ঔজ্জ্বল্য রাতকে দিন করে দেয়নি, হলুদ বাল্বের মরা আলোকে হঠাৎ উজ্জ্বল করে দিয়ে হঠাৎ উদয় হতো মালাই বরফ আর কুলপি। আকাশে সন্ধ্যা তারাটি দেখা দিলেই বাড়ির ছাদে জল ঢেলে মাদুর বা শীতলপাটি বিছিয়ে বসে যেত পারিবারিক আড্ডা। বাড়ির বউরা গা ধুয়ে আটপৌড়ে শাড়িটি পরে সন্ধ্যা দিয়ে যোগ দিতেন সেই আসরে। অফিস ফেরতা কর্তাদের জন্যে বাটিতে বাটিতে আসত আম, কলা, লেবু, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখা শরীর জুড়ানো সাবু মাখা। কোনোদিন আবার মুড়ি তেলে ভাজার মুখ বদল, মুড়ি চিবোতে চিবোতেই কানে আসত ম্যায় লাহু মজেদার চানাচোর গরম আওয়াজ। খাবারওয়ালাদের পর সন্ধ্যার সময় শোনা যেত চাই বেলফুল, চাই জুঁই ফুল ধ্বনি। বসার ঘরের এক কোণে বা শোয়ার ঘরের ড্রেসিং টেবিলের ওপর ছোট বাটিতে সামান্য জল ছিটিয়ে ফুল রাখলে সারা ঘর ভরে যেত স্নিগ্ধ সৌরভে। সত্তরাশির লোডশেডিং পর্বে পড়ুয়াদের জন্যে গরমের এই সন্ধ্যাগুলো ছিল হ্যারিকেন মোমবাতির মলিন আলোয় নিদারুণ দুঃখময়। তবে যত যাই হোক, ভোজনবিলাসীর কাছে গ্রীষ্ম কিন্তু চিরকালই তড়িবৎ করে খাওয়ার মরশুম। সেকালই হোক বা একাল, আমজাম লিচুর আকর্ষণ চিরন্তন। আমের কৌলিন্যের পাশে কাঁঠাল যদিও ম্লান, তবু সেকালের ভোজনরসিকদের কাছে কাঁঠালের যে আলাদা সমাদর ছিল তা বোঝা যায় সাবেকি আমলের রান্নার বইয়ের রেসিপি ঘাঁটলে। কাঁঠালের রসে ক্ষীর মিশিয়ে ভেজে চিনির রসে ফেলা বড়ার সুস্বাদের কথা ভাবুন একবার। ওপার বাংলায় কাঁঠাল খাওয়ার বিশেষ দস্তুর ছিল, বড় জামবাটি ভর্তি কাঁঠালের রস, অন্নপাত্রে সমপরিমাণ ক্ষীর, তার পাশে নানা বাটিতে ছোট ছোট আম আর কলার টুকরো, বাতাসা, মুখবন্ধ কৌটোয় মুচমুচে মুড়ি, সামনে রাখা বড় পাত্রে নিজের পছন্দ মতো এগুলি সব মিশিয়ে নিয়ে বাতাসা ভেঙে ছড়িয়ে দিয়ে ওপর থেকে এক মুঠো মুড়ি, রসের সঙ্গে মুচমুচে মুড়ির যুগলবন্দি। আর এই সব গুরুভোজনের পরে বদহজম ঠেকাতে অব্যর্থ দাওয়াই ছিল খোলায় ভাজা সামান্য নুন দেওয়া কয়েকটি কাঁঠালের বিচি। বলুন দেখি, এমন একটি স্বর্গীয় পদ কি রসিকজনের কাছে গ্রীষ্মের মান্যতা বাড়ায় না?
0: শুনলেন কথিকা, গ্রীষ্মের সেকাল, বললেন দীপঙ্কর দাশগুপ্ত, আকাশবাণী কলকাতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ভাটিয়ার রাগে বাঁশি, শিল্পী সরচিৎ গোপাল গুহ। তাকে তবলায় সঙ্গত করেছেন রূপক মিত্র। শিল্পী সরচিৎ গোপাল গুহ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভাটিয়ার রাগে মাসি, শিল্পী সরজিৎ গোপাল গুহ, তাকে তবলায় সঙ্গত করলেন রূপক মিত্র। আকাশবাণী কলকাতা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনবেন অনিন্দিতা ছায়াছবি থেকে পরপর দুটি

অনিন্দিতা ছায়াছবির পর এবারে রেঞ্জার সাহেব, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়, পরে বিশ্বজিৎ, রানু মুখোপাধ্যায় এবং সমবেত শিল্পীরা।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনলেন আকাশবাণী কলকাতা। একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেতবাছক অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী লোকভবনে শপথ নেবেন। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক

0: করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিন রং হ্লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি গত শনিবার 5 দিনের ভারত সফরে গোয়ায় পৌঁছন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লিস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ গবেষণার মতো নানা বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেদমাছ অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া। এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছে তার জন্য পঞ্চায়েত স্তরের প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশে 3, ঝাড়খণ্ডে 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং বিট্টু, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশা রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজই জারি হবে। আজ থেকে 8 জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন,
1: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারছেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। বাঁকুড়ার এক মহিলা যাত্রী জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
2: এটাই আমাদের যাওয়া আসা মানে নর্মাল মানুষদের আমাদের খুব ভালো করেছে। আমাদের একটু অসুবিধা হতো যাওয়া আসার জন্য, এটার জন্য কোনো অসুবিধা নেই।
0: বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সৈজালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সৈজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134 পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
3: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है, तेज धूप गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবস পরিষ্কার করেছেন, দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশের নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত, গতকাল মুম্বাই নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89। 1950 থেকে 1970 দশকের স্বর্ণযুগে হিন্দি মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

0: গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচা অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগে তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম, রেল যাত্রীদের জন্য আরও সুযোগ সুবিধা। লিখেছেন সমীর গোস্বামী। সংবাদ মাধ্যমের খবরে আমরা জেনেছি রেল প্রশাসন দ্রুত গতির ও আরামদায়ক বেশ কিছু নতুন ট্রেন চালু করেছে। যেমন বেশ কিছু বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, এমনকি শুধু হাওড়া থেকে স্লিপার বার্থযুক্ত বন্দে ভারত ট্রেন ছাড়াও কাশ্মীরে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতও চালু হয়েছে। এছাড়াও আছে তেজস এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস। সাধারণ যাত্রীদের জন্য বেশ কিছু ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি রেল বোর্ডে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধিকারিকদের নিয়ে আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত যাত্রীদের ট্রেন যাত্রা

0: নিরাপদ ও আরামদায়ক করার জন্য এক বৈঠক করেন। রেলমন্ত্রী সংশ্লিষ্ট সব আধিকারিকদের একযোগে সাধারণ যাত্রীদের উন্নত মানের পরিষেবা প্রদানের দিকে নজর দিতে বলেন। এই প্রসঙ্গে তিনি এবছর গ্রীষ্মে 18,262টি স্পেশাল ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি চলাচলের দিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। চলন্ত ট্রেন, রেল স্টেশন ও রেল সংলগ্ন অন্যান্য অঞ্চলে 100% পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে খেয়াল রাখতে বলেন। এই প্রসঙ্গে ট্রেনের কামরায় পরিচ্ছন্নতা বজায় রাখা ও দুর্গন্ধমুক্ত করার জন্য মোট 3,66,000-এর বেশি কামরায় বায়ো টয়লেট যুক্ত করা হয়েছে বলে আধিকারিকরা মন্ত্রীকে জানান। ট্রেনের কামরায় এবং স্টেশনে উন্নত মানের এলইডি আলো প্রদানের উদ্দেশ্যে 2026-27 সালের চলতি বাজেটে 2,78,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যেই 6,100-এর বেশি স্টেশনে ওয়াইফাই এর সুবিধা দেওয়া হয়েছে। যেহেতু ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা ও সুরক্ষা বৃদ্ধির দিকে যথেষ্ট গুরুত্ব দানের জন্য রেল ট্র্যাকের দ্রুত উন্নতি করার কথা আলোচিত হয়, এর জন্য বাজেটে প্রায় 46,000 কোটি টাকার বেশি চলতি আর্থিক বছরে ধার্য করা হয়েছে। আলোচনা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেল দুর্ঘটনা বর্তমানে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, 2014-15 সালের 135টি দুর্ঘটনার তুলনায় 2025-26 সালে এমন ঘটনার সংখ্যা 16টি, অর্থাৎ প্রায় 89% কম। রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ যাত্রীদের স্বার্থে সেফটি ফার্স্ট এই নীতিকে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, যাতে রেল দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়। দুর্ঘটনা রোধ করার জন্য ইতোমধ্যেই দিল্লি মুম্বাই ও দিল্লি হাওড়া রুটের ট্রেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু এই দুটি রুটে প্রচুর ট্রেন চলে। সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতে তৈরি অটোমেটিক যন্ত্রটি ইঞ্জিনে লাগানো হচ্ছে। ট্রেন চালক সিগন্যাল খেয়াল না করলে অথবা ট্রেন চলার নির্দিষ্ট গতি অতিক্রম করলে কবচ নিজে থেকেই ট্রেন থামিয়ে দেবে। বেশ কিছু দ্রুত গতির ও আরামদায়ক বিলাসবহুল ট্রেন চললেও মনে রাখতে হবে, ভারতে প্রায় প্রতিদিন 2,500 ট্রেন দৈনিক 2 কোটি সাধারণ যাত্রী পরিবহন করে। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য রেলমন্ত্রীর উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানাতেই পারেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সমীর গোস্বামী।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। শুনবেন রাগ অনুরাগ ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।
1: Thank you.

শুনছিলেন রাগ অনুরাগ ছবির গান। এরপর নয়নমণির ছবির গান শুনবেন শিল্পী বাপি লাহিড়ী।

নয়নমণি ছবির গান শুনলেন অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে। পরের ছবি ছোট বউ, শিল্পী আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

ছোটবু ছবির গান শুনলেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। গানে গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুরু হচ্ছে গানের ভেলা। গানের ভেলায় আজ শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব, আপনাদের সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায়।

গানের ভেলার শাস্ত্রীয় সঙ্গীতের পর্বে আপনাদের স্বাগত। যদিও যান্ত্রিক গোলযোগ, কিন্তু ভালো লাগলো শুনতে ওস্তাদ আমির খানের কণ্ঠে ললিত সকালবেলার রাগ। এই রাগের রেশ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু।

রোম্যান্টিক কথাবার্তা কিছু বলা যাচ্ছে না, কারণ অনেক সময় আপনারা জানেন ওই আমি বলি যে আজকে দেখলাম অফিসে আসার সময় খুব সুন্দর পূব দিক থেকে হাওয়া দিচ্ছে, আমাদের আকাশবাণীর সামনের ইয়ে গাছের পাতাগুলো নড়ছে ইত্যাদি প্রভৃতি, কিংবা বর্ষাকালে বলি যে এই রিমঝিম বৃষ্টি হচ্ছে, দূরে আপছা করে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। তো আজকে আজকে বাইরের যে আবহাওয়াটা সেইটাতে এই কোনো ধরনের কোনো বিশেষণই কিন্তু আসে না, প্রখর গরম, প্রচণ্ড গরম। আজকের অনুষ্ঠান শুরু করব একটু স্মৃতিচারণ দিয়ে। আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ এখনও চোখে পড়েনি, যারা কাগজ দেখেছেন আজকে, গতকালই কিন্তু একজন খুব প্রখ্যাত সঙ্গীতশিল্পী মুম্বাইতে প্রয়াত হলেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, এক সময়কার স্বর্ণকণ্ঠী, মানে যার কণ্ঠ মাঝে মাঝেই লতা মঙ্গেশকরের সঙ্গে অনেকেই মানে মিলিয়ে ফেলত, তিনি হচ্ছেন শ্রীমতী সুমন কল্যাণপুর, প্রয়াত হলেন তিনি। তার বয়স হয়েছিল 89 বছর। অনেক গান, বহু গান গেয়েছেন, তার মধ্যে তো একটা গান মনে পড়ে যায় খুব শুনেছি, এই সময়ের সঙ্গেও খুব এই পরিস্থিতির সঙ্গেও সম্পৃক্ত, সেটির কথা হচ্ছে মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। চলে গেলেন সুমন কল্যাণপুর, এবং গত মাসে আরেকজন গুণীশিল্পীকে আমরা হারিয়েছি, ভারত হারিয়েছে, কলকাতা হারিয়েছে, প্রয়াত হয়েছেন ওস্তাদ সাবির খান। উনি প্রয়াত হয়েছেন 13ই মে, প্রায় 67 বছর বয়সে ওনার জীবন অবসান ঘটে। ঐতিহ্যবাদী ফারুকাবাদ ঘরানার খ্যাতনামা তবলা শিল্পী সাবির খানের 1959 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে উত্তরপ্রদেশের রামপুরে সাংগীতিক পরিবারে জন্ম সাবির খানের। পিতামহ উস্তাদ মসিদ খানের কাছে তবলা শিক্ষার হাতেখড়ি সাবিরের। এই প্রসঙ্গে বলি আমাদের শ্রোতাদের, এই মসিদ খান ইনি কিন্তু বিখ্যাত ব্যক্তিত্ব একজন, কারণ আপনারা জানবেন যারা আমাদের যন্ত্রশিল্পী এবং গান বাজনা করেন আমার শ্রোতাদের মধ্যে, যে যন্ত্রে দু ধরনের গত বাজে, একটা হচ্ছে রাজাখানি গত আর একটা মসিদ খানি গত। তো এই মসিদ খানি গতের কিন্তু স্রষ্টা হচ্ছেন পিতামহ এনার ওস্তাদ মসিদ খান। পরবর্তীকালে সাবির খান প্রশিক্ষণ পান তার বাবা তথা উপমহাদেশের অন্যতম কিংবদন্তি তবলিয়া ওস্তাদ কেরামতুল্লাহ খানের কাছে, যিনি আমাদের আকাশবাণীতে দীর্ঘদিন সমহিমায় কাজ করে গেছেন। অল্প বয়স থেকে দেশের নামী কণ্ঠ ও বাদন শিল্পীদের সঙ্গত করার সূত্রে ওস্তাদ সাবির খান অচিরেই ভারতীয় মার্গগানের জগতে অতি পরিচিত নাম হয়ে ওঠেন। পণ্ডিত রবিশঙ্কর কার সঙ্গে বাজাননি, ওস্তাদ নিসার হোসেন খান, পণ্ডিত মল্লিকার্জুন মনসুর, ওস্তাদ বিসমিল্লা খান, ওস্তাদ আমজাদ আলী খান, সবচেয়ে বেশি বাজনা আছে ওনার ধরতে গেলে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে। কারণ এবারে একটু ব্যক্তিগত প্রসঙ্গ চলেই আসে, যে আমার সঙ্গে বছরখানেক আগে ওনার ভালো করে পরিচয় হয়। আগে মানে সবাই সবাইকেই চিনতাম, উনি আমাকে দেখেছেন, চিনতেন, কিন্তু একটা অনুষ্ঠানের সুবাদে আমরা দুদিন একসঙ্গে ছিলাম, সেটিও একটি বিখ্যাত জায়গা, বিখ্যাত অনুষ্ঠান, এটা মাইহারে হয়েছিল, বাবা আলাউদ্দিন খাঁর সঙ্গীত সমারোহ। তো বাজিয়েছিলেন আমাদের একটা দ্বৈত শরদ এবং বাঁশির একটা যুগল বাদন ছিল, তো তাতে উনি দুদিন ছিলেন। সে দুদিন থাকাতে ওনার কাছ থেকে বহু বহু গল্প শুনেছি। তো তাতে উনি বলেছিলেন যে ওনার মানে বোধহয় সবচেয়ে বেশি বাজনা পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে। একটা শাল বললেন যে সেই সময় বেটা আমরা ইউরোপ গেছি, আমাদের মানে 22 দিনে 20টা প্রোগ্রাম ছিল। সেই সময়কার কিছু রেকর্ডিং ওনার শোনার আমার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও হবে হয়তো। অন্যান্য বোলবাণী সেগুলোর তো জবাব নেই, তার সঙ্গে ওনার হাতের স্পেশালি ধীরে ধীরে এই বোলটা একটা বিখ্যাত ছিল, উনি ধীরে ধীরে দিয়ে যে কত রকমের মানে ভ্যারিয়েশন করতেন। আর ওস্তাদ সাবির খানের বাদন ঘরানার পরম্পরার পাশাপাশি কিন্তু ধরা দিত তার নিজস্বতা, তার ধ্বনি।

সম্পাদনা। তবলা বাদনের পাশাপাশি কিন্তু উনি কণ্ঠসঙ্গীতেও অত্যন্ত পারদর্শী ছিলেন, গজল গাইতেন অসাধারণ, এবং সেই অনুষ্ঠানেও, এই যে যুগলবন্দির অনুষ্ঠানেও উনি একটা ছোট্ট করে একটি গজল গেয়েছিলেন। সে যে কী সুন্দর তার অসাধারণ উর্দু উচ্চারণ এবং তার কণ্ঠ সৌন্দর্য। থাকুন তিনি তারাদের দেশে আলো করে অন্যান্য শিল্পীদের সঙ্গে, কিন্তু বড়ই অকালে চলে গেলেন, তো ওনার চলে যাওয়ার সময় এবং বয়স কোনোটাই হয়নি, মানে আমরা হারালাম একজন অন্য সাধারণ ব্যক্তিত্বকে। আমরা খুব চেষ্টা করছিলাম এর মধ্যেই যে ওনাকে, উনি খুব ব্যস্ত ছিলেন, ওনাকে এনে যদি একটি অনুষ্ঠান করানো যেত। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আজকে আমাদের এই আকাশবাণীর সংগ্রহ যা আছে, যেটা নিয়ে আমি বসি বাজাতে, তার মধ্যে আমি অনেক খুঁজলাম কিন্তু আমি ওনার একটা বাজনাও পেলাম না, সেই জন্যে ওনার বাজনা আজকে শোনাতে পাচ্ছি না, দুঃখিত। কারণ আমাদের তো এই সংগ্রহ থেকেই শোনাতে হয়। এবারে চলে আসি আজকের অনুষ্ঠানের মূল প্রসঙ্গে। আজকের অনুষ্ঠানটি উপভোগ্য এবং একটু জটিলও বটে। আমার নিয়মিত শ্রোতা যারা দীর্ঘ গত প্রায় 12-13 বছর ধরে আমার অনুষ্ঠান শুনে আসছেন, মানে কয়েকজন আছেন যারা একটা অনুষ্ঠানও কোনোভাবে মানে মিস করেননি, তো তাদের মধ্যেই একজনের অনুরোধ ছিল যে বিভিন্ন ঘরানায় একটাই রাগ কিংবা ধরুন একটা বন্দিশ, সেটা কীরকম রূপ পরিগ্রহ করে, যে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে এবং তাদের নিজস্ব চিন্তাভাবনা এই শৈলীতে সেই রাগ রূপটা, একটি রাগ সেটা কীরকম শোনায়। তো অনেকদিন ধরেই অনুরোধ করছিলেন আমার একজন একনিষ্ঠ শ্রোতা, এতদিনে করে উঠতে পারিনি। আজকে আমি শোনাচ্ছি একটি রাগ, আপনারা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সেই রাগটি হচ্ছে সন্ধিপ্রকাশ রাগ, রাগ ললিত, পূর্বী ঠাটের রাগ, কোমল রে কোমল ধৈবত, দুটি মধ্যম, দুটি মধ্যমের মধ্যে যাওয়া আসা, শুদ্ধ ধৈবত দিয়েও একটি ললিত আছে প্রচলিত, যেটি খুব কম শোনা যায়। আমাদের এখানকার একজন গুণী শিল্পীর কণ্ঠেই আমি বর্তমানে আমি শুনেছি, অন্য কেউ শুনে থাকতেও পারেন, তিনি হচ্ছেন পণ্ডিত উল্লাস কাশলকার, তিনি শুদ্ধ ধৈবত দিয়ে ললিত গাইতেন। দুই মধ্যমের যে ওই সৌন্দর্যটা, যেটা আমাদের ওই সন্ধিপ্রকাশ রাগ, যে ললিত সাধারণত রাত্রি এবং ভোরের এই যে সন্ধিক্ষণ, যেটা সেই সময় গাওয়া হয়, যে পূবের আকাশটা লালও হয়নি মানে আলোর আভা এসছে, সেই সময় ললিত গাওয়া হয়। এবং ওই রাগে আমি বলেছি যে সন্ধিপ্রকাশ রাগগুলোতে এবং অন্যান্য রাগেও বিশেষ করে মধ্যম স্বরটার খুব প্রাধান্য থাকে, যেহেতু এই রাত থেকে সকাল হচ্ছে, সেই জন্য শুদ্ধ মধ্যম এবং তীব্র মধ্যম পাশাপাশি আসবে। তো প্রথমেই শোনাই আমি আমাদের রামপুর সাহেসওয়ান ঘরানার প্রখ্যাত গাইয়ে পদ্মবিভূষণ, না মাফ করবেন, পদ্মভূষণ দাদু ওস্তাদ নিসার হোসেন খান, দাদুটা বেরিয়ে গেল হঠাৎ করে, কারণ উনি হচ্ছেন আমাদের প্রিয় গায়ক ওস্তাদ রশিদ খানের দাদু। রামপুর সাহেসওয়ান ঘরানার কিন্তু উৎপত্তি উত্তরপ্রদেশের বদাউন জেলায়, রামপুর আর সাহেসওয়ান এই দুটো জায়গা থেকে। এর শুরু হয় রামপুর দরবারের সভা গায়ক মেহবুব খানের থেকে, এনার ছেলে ছিলেন ইনায়েত হোসেন খান এবং তার জামাই হায়দার খান, এদের হাত ধরেই এই ঘরানা পরম্পরা এগিয়ে চলে। পরবর্তীকালে এই ঘরের নাম রোশন করেন ওস্তাদ পদ্মবিভূষণ মুস্তাক হোসেন খান এবং অবশ্যই ওস্তাদ নিসার হোসেন খান। আজকে ওনার কণ্ঠে তারানা শোনাব। এই রামপুর সাহেসওয়ান ঘরানার যে গায়ে কি, এটা এটা গোয়ালিয়রের সঙ্গে মেলে বেশি, খেয়ালের কিন্তু মূল ঘরানা গোয়ালিয়র, সমস্ত ঘরগুলো গোয়ালিয়র থেকে এসছে। তারানা আর দ্রুতগতির তান শোনা যায় এদের গায়কিতে এবং খুব বিশুদ্ধ রাগদারি। আমরা শুনে নিই ওনার কণ্ঠে ললিত, তারপরে পরবর্তীকালে আরও বেশ কিছু শিল্পীর কণ্ঠে ললিত শোনানোর ইচ্ছা আছে। রাগ ললিত, পূর্বী ঠাটের রাগ, দেখি কী বন্দি শুনি গিয়েছেন।

শুনেছিলাম উস্তাদ নিসার হোসেন খান সাহেবের কণ্ঠে রাগললিত, বন্দিশ সব প্রায় একই রকমের, আপনারা শুনলে মনে হবে যেন একই বন্দিশ শুনছেন, যোগিয়া মোরে ঘরে আও এই রকমই, একই চলন। এবং ওনার এই খান সাহেবের গায়কির মধ্যে না গোয়ালিয়র শৈলীটাই বেশি থাকে, এবং সাধারণত ওরা ওই প্রথমে 7-8 মিনিটের আলাপ করতেন, সেটা নোমতম দিয়ে নয়, আকারন্ত, এবং তাতে ওই রাগরূপের একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেয়া হতো, তারপরে স্থায়ী অন্তরা গেয়ে বাহলাওয়া করতেন এবং ওই কথাগুলোকে নিয়ে বিস্তার করতেন। বিশেষ করে পরে বাট বোলতান এগুলো সব আসতো, এগুলো আগ্রা গোয়ালিয়রে একটু বেশি করা হয়, এই খাঁ সাহেব এই অঙ্গ বা এই লয়কারির ঝামেলা খুব একটা পছন্দ করতেন না। এবং নিসার হোসেন খাঁ সাহেব নিজেই বলেন তিনি তার সমস্ত তালিমই ঠাকুরদা হায়দার খাঁ সাহেবের কাছ থেকে, নিজের বাবার কাছ থেকে উনি বিশেষ কিছু পাননি। বাবা ফিদা হোসেনের গলা বাল্যকালে নাকি সেরকম মিষ্টি ছিল না, সেই জন্যে কোনো উস্তাদই তাকে বিশেষ উৎসাহ দেননি, হায়দার খাঁও নয়। পরবর্তীকালে বহু

এখনো তোর দিনের পর দিন রেয়াজের ফলে, তারপরে ওনার নাকি অভাবনীয় সুরেলা গলা হয়েছিল। মুস্তাক হোসেন খাঁ সাহেব কিন্তু খুব বিদ্বান ছিলেন, কিন্তু এনার বাবা যিনি ফিদা হোসেন খান, তিনি গাইতেন, পারফর্মার ছিলেন। না, এবারে একটু অন্য ঘরে ঢুকি। ললিত আপনাদের শোনাচ্ছি, আমরা যাব ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের কণ্ঠে, আমরা একটু ললিত শুনি। আব্দুল করিম খাঁ সাহেবের একটি ছোট্ট বন্দিশ রয়েছে আমাদের কাছে, 4 মিনিটের, 78 আরপিএমের থেকে নেয়া, কিরানা ঘরানা। কিরানা ঘরানার একদম প্রবাদ পুরুষ যাকে বলা যায়, এবং ওনার গলাটা উনি খুব হাই পিচে গাইতেন, ডি শার্পে গাইতেন, যেটা পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি প্রথম দিকে ওস্তাদ আমির খানও গাইতেন, তার গানও শোনাবো আজকে, সে ললিতই শোনাবো। পরবর্তীকালে আমির খাঁ সাহেব গলা, ওনার সেই গলা খারাপ হয়ে যায় ইত্যাদি প্রভৃতি হয়, তো তারপরে কিন্তু আমির খাঁ সাহেব স্কেলটা নামান। আব্দুল করিম খাঁ সাহেবের ব্যাপারে দুটি গল্প ছোট করেই বলছি, কারণ সময় এগিয়ে যাচ্ছে। এটা একটা খুব বিস্তৃত একটা বিষয়, এটা এই সংক্ষিপ্ত এক ঘন্টার মধ্যে ব্যাপারটা করা খুব শক্ত। যে আব্দুল করিম খাঁ সাহেব প্রথম অবস্থায় যখন গাইছিলেন 1928 সালে, উনি কিন্তু প্রথম কলকাতায় আসেন।

যমুনা কে তীর ভিড়ে ভিড়ে পড়ে, আর পিয়া বিনা নাহি আবতে চেইন খুব জনপ্রিয় হয়। তখন 1936-এ যখন অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে গাইতে আসেন, তখন এখানে হইচই পড়ে যায় ওনাকে নিয়ে মোটামুটি। আর পরবর্তীকালে আব্দুল করিম খাঁ সাহেব বড়দায় গেছেন, বড়দায় থেকেছেন, তারপরে আব্দুল করিম খাঁ সাহেব মিরাজেও এসেছিলেন, সেখানকার যেখানকার তানপুরা বিখ্যাত। তারপরে পরবর্তীকালে ওনার প্লেগ হয়, তারপরে একজন ওখানে ফকির একজন আসেন, এটা খুব ঐশ্বরিক ব্যাপার, যে তিনি বলেন তাজউদ্দিন বাবার দরগা ছিল ওখানে, তো সেইখানে গিয়ে উনি তখন গাইতে পারছেন না, মানে প্লেগে এমন এমন অবস্থা, তো বলছেন ওনাকে গান গাইতে বলেছিলেন, এবং সত্যি ওখানে গাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ওনার সেই প্লেগ রোগ সেরে যায়, জ্বর সেরে যায়, সবই সেরে যায়। আমরা ওনার কণ্ঠে এবারে ললিত শুনি, দেখি কিরানা ঘরানায় এই রাগটি কীরকম রূপ পরিগ্রহ করে।

শুনলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের কণ্ঠে রাগ ললিত। পিওর ব্লিস বলে একটা কথা আছে, অ্যাকচুয়ালি বিশুদ্ধ আনন্দ, সচ্চিদ আনন্দ। ওই উপরে শটটা যখন লাগালেন না, আহা বেরিয়ে গেল মুখ দিয়ে, মানে কী সুর, কী সুর। কিরানা খারানার মূলত একটু আলোচনা করি, দুটি ধারা আছে, একটা তো অবশ্যই আব্দুল করিম খাঁর, অন্যটি আব্দুল ওয়াহিদ খাঁর। ঠিক যেমন আমাদের সেতার সরোদের যে গায়কী সেনিয়া ঘরানা, যেটা সেনিয়ারও যেরকম দুটি ঘরানা আছে, দুটি ধারা আছে অ্যাকচুয়ালি, সেনিয়া রামপুর ঘরানা, আরেকটি হচ্ছে যেটি আমাদের আলাউদ্দিন খাঁ সাহেব করতেন, সেটা এখন মনে পড়ছে না, যাকগে। তো এই যে দুজনের যে স্টাইল বলছে, আব্দুল করিম খাঁ এবং আব্দুল ওয়াহিদ খাঁ, এই দুই ধারার মধ্যে কিছু কিছু গরমিল থাকলেও কিন্তু এদের আসল চরিত্রগত বৈশিষ্ট্য কিন্তু রাগ বিস্তারে। গোয়ালিয়র বা জয়পুরের গায়কিতে কিন্তু বিলম্বিত রাগ আলাপটা পাওয়া যায় না, যে খেয়ালটা মোটামুটি গোয়ালিয়র থেকে আগ্রায় আমদানি হয়েছিল, এই ওস্তাদ খুদা বক্স নিয়ে এসেছিলেন, সেটা ছিলও না। তো পরবর্তীকালে আব্দুল করিমই প্রথম বড় খেয়ালের মধ্যে অতি বিলম্বিত রাগ বিস্তার প্রচলন করেন, বিলম্বিত ঠেকার সঙ্গে। আবার কিরানা ঘরানার গায়করা বলেন এটা নাকি বন্দে আলী খাঁ সাহেবের বিনার সিলসিলা। আর আব্দুল ওয়াহিদ খাঁর ক্ষেত্রে কিন্তু এই সংযোগটা খুবই সম্ভব, কারণ তার পুরো তালিমটাই কিন্তু হায়দার বক্স খাঁর কাছে, যিনি আবার বন্দে আলী খাঁ সাহেবের গান্ডা বান্ধ সাগরেদ, কিন্তু বাজাতেন হচ্ছে উনি সারেঙ্গি। তো ইনি আবার রজব আলী খাঁকে তানের তালিম দিয়ে ওস্তাদ করেছিলেন। তো আব্দুল ওয়াহিদ খাঁর বিস্তার এটা মীরখণ্ডি পদ্ধতিতে ছিল, মানে খণ্ড মেরুর পদ্ধতি, যেটা এখন শোনাবো, যেটা পরবর্তীকালে ওস্তাদ আমির খাঁ সাহেব গ্রহণ করেন। আর যেটা আবার সারেঙ্গির বাস থেকে এসছে সেটাও কিন্তু বোঝা যায়। তো আব্দুল ওয়াহিদ খাঁ কিন্তু দ্রুত খেয়াল গাইতেন না, কারণ ওনার তানের অঙ্গটা একটু দুর্বল ছিল। এবারে আমরা চলে আসি আর একজন স্থপতি, যিনি শুরু তো করেছিলেন কিরানা দিয়ে, কিন্তু পরবর্তীকালে নিজের গায়নের স্বতন্ত্রতার গুণে তার একটা আলাদা গায়কী তৈরি হয়ে যায় এবং সেটা ইন্দোর ঘরানা হিসেবে কিন্তু প্রসিদ্ধি পায়। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শিল্পী ওস্তাদ আমির খাঁ। আব্দুল করিম খাঁ সাহেব শুনেছেন, সেটা একরকম লেগেছে, আবার আমির খাঁ সাহেবের এই ধ্যান গম্ভীর, অতি বিলম্বিত লয়, রাগের গভীরত্ব এবং বাড়াত অসাধারণ, এবং তার সঙ্গে ওনার বিখ্যাত, কি বলবো, বিখ্যাত না কুখ্যাত মীরখণ্ডি খণ্ড মেরুর তান, উড়ে বাবা, যে তানের কোথায় মাথা কোথায় লেজ কিছু বুঝে ওঠা যায় না। তানটা উপরের দিকে যেতে যেতে কখন নিচে চলে আসবে, আবার ওপর থেকে নিচে যেতে যেতে সেই তান কখন ওপরে চলে যাবে, এটা কোনো ফর্মুলার মধ্যে ফেলা যেত না। তো ওনার কণ্ঠে আমরা এবারে ললিত শুনি, দেখি উনি কী বন্দিশ গেয়েছেন।

শুনলেন ওস্তাদ আমির খাঁ সাহেবের কণ্ঠে রাগ ললিত, তার আগে আব্দুল করিম খাঁ সাহেব শোনালাম। মানে দুটো দু রকম, ওই একটা ভীমনাগের কড়া পাকের সন্দেশ, আর একটা এখন কোন দোকান বানায় যেন বেকড রসগোল্লার মতো, দুটো দু রকমের টেস্ট। এই গানেরও এক মজা আছে। আমির খাঁ সাহেবের গায়কিতে কিন্তু মূলত আব্দুল ওয়াহিদ খাঁ সাহেবের কিন্তু মানে প্রভাবটা বেশি ছিল। ওয়াহিদ খাঁ সাহেব আবার কানে কম শুনতেন বলে ওনাকে বাহেরে ওয়াহিদ খাঁ বলা হতো। চল্লিশের দশকের গোড়ার দিকে কিন্তু আমির খাঁ সাহেব খুব শুনতেন এনার গান। ওনার মতো ভারী রাগ যেরকম দরবারি, মাড়োয়া, মালকোষ, আভোগী, কোমল ঋষভ আশাবরী ইত্যাদি রাগ, অতি বিলম্বিত ঝুমরা তালের বন্দিশ এবং ধীর স্থির বারহাত, বেশি মন্দ্র এবং বেশি তার সপ্তকে গাইতেন না। পরবর্তীকালে ওই ওনার গলা খারাপ হয়ে যাওয়ার কারণে উপরের গান্ধার পর্যন্ত ম্যাক্সিমাম যেতেন। শুরুর দিকে কিন্তু উনি ডি শার্পে গাইতেন এবং গাওয়ার স্টাইলটা অনেকটাই আব্দুল করিম খাঁ সাহেবের মতো ছিল। ওই গায়কি আপনারা পাবেন, রেকর্ডিং শুনলে পাবেন। পরবর্তীকালে ওই গায়কি গাইতেন কিন্তু পণ্ডিত ভীমসেন যোশী, আমাদের সকলের খুব প্রিয় শিল্পী। আর একজনের কথা না বললেই নয়, কারণ সেই চন্দ্র সূর্যের মতো একজন এই আকাশে আর একজন ওই আকাশে, তিনি হচ্ছেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান, পাতিয়ালা ঘরানা। পাতিয়ালা ঘরানায় এসে এই রাগটা কিংবা এই রাগের যে চলন সেইটা কীরকম ধারা পরিগ্রহণ করে সেইটা এখন শুনব। ওস্তাদ আমির খাঁ সাহেব এবং ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেব, এদের দুজনের গায়কির মধ্যে একটা মূল ব্যাপার ছিল, তফাত যেটা ছিল, যে যেটা আমির খাঁ সাহেবে বলে গেছেন যে বড়ে গোলাম আলী খাঁ সাহেবের সঙ্গে ওই তান করে আর ইয়ে সরগম করে তানবাজি করে কিন্তু পাত্তা পাওয়া যেত না। তখন কিন্তু রাগদারি নিয়ে চিন্তাভাবনা করতে হবে, রাগটাকে কী করে ঘোরানো যাবে, রাগটাকে কোথায় মোল্ড করা যাবে, সেই ব্যাপারটার দিকে কিন্তু বেশি নজর দিতে হতো স্টেজে বসলে পরে। এবং সেই সময় এরকম একটা দস্তুর ছিল, মানে কে আগে বসবেন কে পরে বসবেন, মানে এইটা নিয়ে কিন্তু একটা প্রবল হইচই, এবং যারা উদ্যোক্তা ছিলেন তারা খুব বিপদে পড়ে যেতেন মাঝে মাঝে। একজন এসে বললেন যে না, এ তো আমাকে এনার আগে বস।

হতে হবে, কিছু করার নেই। তো এবং বারেগুল আলী খান সাহেবের কণ্ঠ, সেটিরও জবাব নেই, বড় সুন্দর, 3 সপ্তাহে চলাচল করে এরকম 30 সপ্তাহে কণ্ঠ। এবং ওনার ব্যাপারে যেটা শোনা যায় যে উনি নাকি, এটা আমি আগেও বলেছি আমার শ্রোতাদের, উনি নাকি সারাদিন রেয়াজ করতেন, তো সব সময় মানে স্নানের এবং ঘুমানোর সময়টুকু ছাড়া ওনার সঙ্গে ওই একটি সুরমণ্ডল থাকতো, যে যন্ত্রটিও ওস্তাদ বড়েগোলাম আলী খাঁ সাহেবের নিজেরই সৃষ্টি, নিজেরই তৈরি, ওই আফগানিস্তানের পাকিস্তানে কানুন বলে একটা যন্ত্র ছিল, তাতে তারের সংখ্যা কম, হার্পের মতো দেখতে হতো, সেই যন্ত্রটিকে একটু অ্যাডিশন অল্টারেশন করে নিয়ে উনি সরমণ্ডল যন্ত্রটি সৃষ্টি করেন, করতে হয় ওনাকে, কেননা ওনা উনি যে মহল্লায় থাকতেন ওখানে হীরামান্ডিতে, বিখ্যাত মহল্লা, তো সেখানে ওই রাত্রিবেলা ঘরে বসে রেয়াজ করলে পরে লোকজন খুব মানে ইয়ে করতো, কমপ্লেন করতো, সেই জন্যে ওনার বাড়ির কাছে নাকি একটা, এরা বলে শ্মশান ছিল, কিন্তু আমার একটু আশ্চর্য লেগেছে, শ্মশান পাকিস্তানে কী করে থাকবে, বোধহয় গোরস্থান ছিল একটা, তো উনি রাত্রিবেলা ওখানে চলে যেতেন, কেউ ওখানে বসে উনি নাকি সারা রাত্রির রেয়াজ করতেন বসে বসে। এবং ওই তানপুরা ঘাড়ে করে নিয়ে যাওয়াটা খুব মানে একটা বিড়ম্বনা ছিল, কারণ জেন্টস তানপুরা বিশাল বড়, তার মানে বপু হয়, সেই জন্যে উনি এই সুরমণ্ডল বানিয়েছিলেন, এইটার ভেতরে রাগের স্বরগুলো বেঁধে উনি সেগুলো নিয়ে নাকি রেয়াজ করতেন ওখানে। আর কি বলবো, বড়েগোলাম আলী খাঁ সাহেবের গায়ে কি বিশ্লেষণ করা, এটা মানে এটা আমাদের উদ্ধত্ত হয়ে যাবে, প্রচণ্ড সুন্দর, অসাধারণ মাধুর্য। হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার, ওই সরমণ্ডল নিয়ে রেয়াজ করতে করতে নাকি উনি ওই একটা জিনিস রপ্ত করেন, যেটা এই ঘরানায়, পাতিয়ালা ঘরানায় ওস্তাদ বড়েগোলাম আলী খাঁ সাহেব, দেন ওস্তাদ মুনাব্বর আলী খাঁ সাহেব, আমাদের বর্তমান প্রজন্মের পণ্ডিত অজয় চক্রবর্তী, এরা খুব অনায়াসে একটা জিনিস করেন, যে ওই একটা রাগ করতে করতে শর্টটাকে জাস্ট বদল করে দিয়ে, যে ভূপালী গাইতে গাইতে ওখান থেকে রেটাকে সা করে দুর্গাতে চলে গেলেন, কিংবা মালকোষ গাইতে গাইতে ওটার থেকে আর একটা রাগে ঢুকে গেলেন, সেখান থেকে আবার স্বরবিস্তারটা চেঞ্জ করে আবার ফিরে এলেন, এই ব্যাপারটা উনি নাকি ওই স্বরমণ্ডল নিয়ে গাইতে গাইতে ব্যাপারটা রপ্ত করেছিলেন। তখনকার দিনে ওই হারমোনিয়াম যন্ত্রটা মানে মূল শিল্পীরা অনেকেই বাজাতে পারতেন হয়তো, কিন্তু বাজাতেন না, সেরকম কৌলীন্য পায়নি। বড়েগোলাম আলী খাঁ সাহেব তো প্রথম জীবনে, আপনারা শুনেছেন, আপনারা জানেন আমাদের শ্রোতারা, যে উনি সারেঙ্গি বাজাতেন, ফলে ওই সারেঙ্গির বাজ, যেটা আমি একটু আগে বললাম যে ওই আব্দুল করিম খাঁ সাহেবের এবং ওয়াহিদ খাঁয়ের আলোচনা করতে করতে, যে ওই সারেঙ্গির বাজ এবং সারেঙ্গির স্টাইলের যে তান, যেটা সারেঙ্গিতে খুব দ্রুত তার পরিবর্তন করে অক্টেভ চেঞ্জের তান বাজানো যায়, মানে 3 অক্টেভের মধ্যে খুব স্বচ্ছন্দ বিচরণ করা যায়, সেই ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু চলে আসে। এই যে বন্দিশটা শোনাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আপনারা যে কম্পোজিশন শুনলেন সেগুলো সবগুলোই কিন্তু পূর্বাঙ্গবাদী কম্পোজিশন, মানে বন্দিশ, কারণ ললিতের বাদী হচ্ছে মধ্যম মা এবং সমবাদী হচ্ছে সা, মধ্যম যেহেতু সেই জন্যেই উত্তরা মানে পূর্বাঙ্গর দিকটাতে, মানে নিচের মন্দ্র এবং মধ্যসপ্তকে যাতায়াতই বেশি। কিন্তু এই যে বন্দিশটা আমি শোনাচ্ছি ওস্তাদ বড়েগোলাম আলী খাঁ সাহেবের, হাম সঙ্গে তুম সঙ্গে লাগানো ভাইরবা, এইটা কিন্তু উত্তরাঙ্গের বন্দিশ। এবং উনি এরকম আরও একটি বন্দিশ গাইতেন, ভুলে যাব বলে আগেই বলেনি, সেটাতে আবার বর্ষার বর্ণনা ছিল, আই সাবন বা পরি বুঁদন বা পিয়া নেহি আয়ে বেড়হা সতায়। এই বন্দিশটা এবার শুনে নিন, একটু উত্তরাঙ্গবাদী উত্তরাঙ্গ প্রধান বন্দিশ রাগ ললিতের ওপরে, গাইছেন এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ খেয়ালিয়া ওস্তাদ বড়েগোলাম আলী খাঁ।

ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের কণ্ঠে, সেই অনন্য কণ্ঠে রাগললিত। আবার একটু রামপুর সাহেসওয়ান ছুঁয়ে যাই, একটু ফিরি, কারণ আমাদের আমাদের সকলেরই, বিশেষত আমার বড় প্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান, যিনি দু বছর আগে অকালে চলে যান। ওস্তাদ রশিদ খানের কণ্ঠে একটা ললিত একটু শোনার চেষ্টা করব, ওই রামপুর সাহেসওয়ান ঘরানার যে শৈলী, বিশেষ করে রশিদ খান সাহেবের যেটা বিশেষত্ব ছিল যে ওটার কণ্ঠ, একটা অদ্ভুত কণ্ঠ এবং অদ্ভুত জোয়ারি, যেটা পরবর্তীকালে হয়তো অনেকেই নকল করার চেষ্টা করেছেন, কপি করে করেছেন, কিন্তু ওটা কিন্তু রশিদ ভাইয়ের একটা নিজস্ব কণ্ঠ ছিল। কারণ বহু বছর, অনেক ছোটোবেলা, অনেক ছোট বয়স থেকে গাইছেন। আমার কাছে একটি ছবি আছে, সেটা সম্ভবত 90-এর দশকে, হ্যাঁ, শিলিগুড়িতে, শিলিগুড়ি আকাশবাণীর এরকম অনুষ্ঠান হয়েছিল, তাতে অনেক গুণী শিল্পী গিয়েছিলেন কলকাতার থেকে। তো তখন বয়সটি খুবই কম, ওই খুব বেশি হলে 25-26 বছর বয়স হবে, রশিদ খান গাইছেন সঙ্গে তবলা সহযোগিতায়, যিনি ম্যাক্সিমাম সময় ওনার সঙ্গে, অধিকাংশ সময় বাজাতেন, আমাদের বেনারস ঘরানার খুব গুণী শিল্পী পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। আর তানপুরা ছাড়ছিলেন আমারই সহকর্মী একসময়ের, শিউলি বোস, যিনি পণ্ডিত অশেষ বন্দ্যোপাধ্যায়ের কন্যা, খুব ভালো ইসরাজও বাজাতেন শিউলিদি, কিন্তু আমাদের ওখানে উনি তানপুরার স্টাফ ছিলেন, এই মাফ করবেন, সেতারের স্টাফ ছিলেন, আর একজন তানপুরা ছাড়ছিলেন সঙ্গে, তিনি আমারও খুব প্রিয়, সবারই প্রিয়।

শ্রী আজিমুদ্দিন মিয়া, লোকসঙ্গীতের একজন অনন্য সাধারণ শিল্পী উত্তরবঙ্গের। তো রশিদ খানের গান তো আজকে থেকে শুনছি না অনেক, মানে যখন শিলিগুড়িতে কাজ করি কিংবা যখন কার্শিয়াংয়েও কাজ করি, তখন রেকর্ড আসতো, সেগুলো শুনতাম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে তখন শুনলাম ওই পুজোর গান একটা করেছিলেন কলকাতা রেডিওর, সেটা প্রোডাকশন ছিল অমলেন্দু বিকাশ কর চৌধুরী। তিনি বেশ কিছু শিল্পীকে দিয়ে শারদীয়া পুজোর গান করিয়েছিলেন, তাতে রশিদ খান একটি খাম্বাজের উপরে আহা একটা রাগ প্রধান গেয়েছিলেন, আপনারা শুনেছেন হয়তো, নয়নে নয়নে কেন নয়ন রাখো, আহা ক্যা বাত, সঙ্গে সারেঙ্গি তবলার সঙ্গত। তো ভগবানের অদ্ভুত নিয়ম, ভালো ভালো লোকদের আগে আগে নিয়ে নেন, ওনার খুব তাড়া থাকে, বোধহয় ওপরে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে সম্ভবত, অকালে চলে গেলেন। ওই কণ্ঠ এবং ওই গায়কি এবং ওই মেজাজ আর তান, কি দুরন্ত স্পিডে তান, মানে চিন্তা করা যায় না, একটা অদ্ভুত স্পিডে তান করতেন ওস্তাদ রশিদ খান। এখনকার প্রজন্মে দুজনের নাম করি আমি, আমাদের আরও থাকতে পারেন হয়তো, কিন্তু আমি যাদের শুনেছি, যারা যেমন একজনের কণ্ঠটি তো রশিদ খানের সঙ্গে খুব মেলে, তিনি হচ্ছেন পণ্ডিত তুষার দত্ত, আমার খুব বন্ধু, এবং তো ওই তানের স্পিড রশিদ ভাইয়ের মতো। আর একজনও গাইছেন, সে অনেক ছোট, সেটা হচ্ছে মশকুর আলী খান সাহেবের ভাইপো ওস্তাদ আরশাদ আলী খান, যিনি সম্প্রতি ওস্তাদ হয়েছেন, টপ গ্রেড পেয়েছেন, ওনার ওই তানটা ওই রকম। হ্যাঁ, রশিদের কণ্ঠে, ওস্তাদ রশিদ খান সাহেবের কণ্ঠে আমরা একটু শুনে নিই রাগ ললিত, দেখি কী বন্দিশ গেয়েছেন উনি, এবং সেটাতেও আপনারা ললিতের একটি অন্যরকমের রূপ পাবেন আশা করি।

এনাদের ঘরের তাড়া না, এটা একটা বিশেষ বিশিষ্টতা ছিল, যেটা একটু শুনলেন আপনারা। এটা একটি ঘরোয়া অনুষ্ঠান থেকে রেকর্ডিং করা, সেই কারণে অত সুন্দর, মানে ছেড়ে গিয়েছেন ভেতরে কত কত রকমের বিস্তার, কত কি। আর একজনের কণ্ঠে ললিত শুনিয়ে ললিত পর্ব শেষ করব। হ্যাঁ, রশিদের তান যদি ফলো করেন তাহলে দেখবেন ওই একটা দুটো তান করলো, সেটা যাদের অভিজ্ঞ কান তারা বুঝতে পারবেন, সেখানে কিন্তু একটুখানি কিরানারও ইনফ্লুয়েন্স আছে। ওপরের দিকটা আব্দুল করিম খান সাহেবের মতো একটা স্টাইলে একটা তান নিয়েছিলেন, কারণ কি, ওনার গায়কে কিন্তু কিরানার সঙ্গে একটু মিলতো। ভীমসেনজি রশিদ খানকে বিশেষ স্নেহ করতেন, বিশেষ পছন্দ করতেন। আমাদের সুধী শ্রোতারা যারা অনেক অনুষ্ঠান শুনেছেন কলকাতাতে, তারা হয়তো জানেন বহু বছর আগে, কোন সাল বলতে পারবো না, গোলপাক রামকৃষ্ণ মিশনে একটি অনুষ্ঠান হয়েছিল যাতে ভীমসেন যোশী এবং রশিদ খান একসঙ্গে গিয়েছিলেন। মানে এতটাই ভালো গাইতেন রশিদ ভাই যে ভীমসেন যোশীর মতো ওই রকম, মানে বিশাল স্ট্যাচারের কিন্তু শিশুর মতো সরল, এই দুটো ব্যাপার বলতেই হয়। তিনি পছন্দ করেছিলেন কারণ দুজনে গায়কিটা মিলতো, ভেতরে কিরানার একটু ইনফ্লুয়েন্স ছিলই। এখন এটা অনেকেরই থাকে, কারণ আমরা তো নানা ঘরানার গান বাজনা শুনি, শুনতে শুনতে বড় হই, তো ফলে ভেতরে এবার যার জিনিসটা ভালো লাগে তার একটুখানি ছাপ পড়েই যায়। কিন্তু রশিদ ভাইয়ের তো মূল তালিমটা দাদুর কাছে, এবং ওস্তাদ নিসার হোসেন খান সাহেব যখন সঙ্গীত রিসার্চ একাডেমিতে ছিলেন, রশিদ খান ওখানকার ইয়ে কী বলে স্কলার, ওই একটু ফুটবল খেলার একটু ক্রিকেট খেলার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা নিসার হোসেন খান সাহেব ঘাড় ধরে

রেয়াজ করাতেন, মানে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করার ফলেই কিন্তু এই রকম একটি প্রোডাক্ট, অন্যভাবে নেবেন না, তৈরি হয়েছিল। এই সেই ফুটবল খেলা ক্রিকেট খেলার গল্প আমি অনেক শুনেছি আমার সহকর্মী শ্রী জয়ন্ত পাণ্ডের কাছ থেকে, ওরা সব একসঙ্গে ফুটবল খেলতো। কানুন সাহেবের ঘরের মধ্যে নাকি ক্রিকেটের বল ঢুকে যেত, উনি বলতেন এই তোমরা সব কী দুষ্টুমি করছো, সব বাজির ছেলেরা এইদিকে ইচ্ছা করে বল মারো আমার ঘরের দিকে, এই সমস্ত গল্প। আচ্ছা, এই পর্ব, এই ললিত পর্ব মোটামুটি শেষ করব। আমি ওই চেষ্টা করলাম একটু বিন্দুতে সিন্ধু দর্শনের, মানে দর্শন করানোর, জয়পুর ঘরানার এই গানটি, এই রাগটি জয়পুর ঘরানাতে ঠিক কীরকম লাগবে শুনতে, শ্রীমতী কেশরবাই কেরকার তার কণ্ঠে শোনাবো। মোটামুটি জি শার্প স্কেলে গাইতেন, আকারান্ত তান, শুদ্ধ স্বরপ্রয়োগ, আল্লাদিয়া খাঁ সাহেবের তালিমের চিত্রবিচিত্র তান এবং অসাধারণ একটা টোনাল রেঞ্জ। কিন্তু পরবর্তীকালে কিন্তু কেশরবাই গোড়াতে ভাস্কর বাখলে এবং বিখ্যাত সেতারি ওস্তাদ বরকতুল্লাহ খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছিলেন, কিন্তু একটু হলেও কিন্তু কেশরবাই কিরানা ঘরানার আব্দুল করিম খাঁ সাহেবের কাছেও শিখেছেন, কিছু তালিম নিয়েছেন। তো এবং ওই একটা মজার গল্প মনে পড়ে গেল, দুটো গল্প, সেটা হচ্ছে যে কেশরবাইকে অল্প বয়সেই না ওনার মাথার চুল উঠে গিয়েছিল, উঠে গিয়েছিল কিন্তু বাকি চুলগুলো কালোই ছিল। তো ওই মাথার চুলের স্বল্পত্বর জন্যে উনি যখন স্টেজে অনুষ্ঠান করতে গেতেন উনি চোখে এবং মাথায় দু জায়গাতেই কাজল লাগিয়ে বসতেন, রেডিওতে গাইতেন না, তবে ন্যাশনাল প্রোগ্রাম যখন শুরু হয় তখন প্রথমে গান ওস্তাদ ফৈয়াজ খাঁ, তারপরেই কিন্তু ডিরেক্টর জেনারেলের বিশেষ অনুরোধে সুরশ্রী কেশরবাই কেরকার। পরে কোনো এক সময় গিয়েছিলেন বিদুষী গাঙ্গুবাই হাঙ্গল, সেটা শুনে আবার কেশরবাই চিঠি লিখে ডিরেক্টর জেনারেলকে বলেন যে তার টেপ যেন ভবিষ্যতে কখনো বাজানো না হয়, কারণ এই সমস্ত হিজি পেজি আর্টিস্টদের, মানে আপনার ভাবুন বিদুষী গাঙ্গুবাই হাঙ্গল, তো তিনি হেজি পেজি আর্টিস্ট, এদের সঙ্গে যেন আপনার টেপ, একদম আমার টেপ যেন বাজানো না হয়। কেশরবাই কেরকারের কণ্ঠে এই জয়পুর ঘরানা বললাম কেন সেটা একটু পরে বলছি আমি, যদি সময় পাই ললিত শুনে নিই, একটু জয়পুর শুনিয়ে শেষ করবো।

0: শুনলেন বিদুষী কেশরভাই কেরকারের কণ্ঠে ললিত। আজকে ললিত পর্বই হলো, অন্য কিছু শোনানো গেল না। আজকের গানের ভেলা এখানে শেষ করছি। এই মাসের পঞ্চম সোমবারে 29 তারিখে কিন্তু আবার বসব, তখন একটু বর্ষার রাগ শোনানোর ইচ্ছা আছে। ততদিনে বর্ষাকাল এসে থাকবে, ভালো থাকবেন সবাই।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: ছোটবেলায় আমাদের বিভিন্ন রকম ইচ্ছে হতো। কখনো মনে হতো যে অ্যামেজিং স্পাইডারম্যান হব, কখনো মনে হতো না বেনটেনের মতো একটা এলিয়েন হওয়াই বরং ভালো, মানে হাত দুটো বিশাল লম্বা হবে, পিঠে এক জোড়া ডানা থাকবে এবং একদম এক্সিলারেটের মতো ছুটে চলে যাব যেখানে ইচ্ছে।
1: বিভিন্ন জিনিস ইচ্ছে হতো করতে, তৈরি হতে, নিজেকে সেইভাবে দেখতে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে যদি বলি, মনে হতো একটু রোবট হলে ভালো হয়, যখন ইচ্ছা যেমন ইচ্ছা করতে পারবো,
0: ট্রান্সফর্মার,
1: একটু বারবি হলে কেমন হয়,
0: বিশাল লম্বা লম্বা,
1: যদি তার থেকেও বড় কথা একটু লম্বা চুল হবে, ওরকম সুন্দর সুন্দর জামা পরবো, বারবি ল্যান্ডে থাকবো। তো আবার সেই রকম ভেবে আমরা কিন্তু ছোটবেলায় যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলতাম,
0: একদম। এবং তখন যে আমরা অংশগ্রহণ করতাম এবং বিচিত্র অবতারে তো আমরা অংশগ্রহণ করতাম, মানে আমরা কাউকে ছাড়িনি
1: না,
0: মাদার টেরেসা, রামকৃষ্ণ, নেতাজি, গান্ধীজি, রাজা, রানী,
1: কত কি,
0: আমি কি

0: বলছি এর মতো হলে ভালো হতো না? আমরা ধরো রাস্তায় যাচ্ছি, যেতে যেতে মনে হলো আচ্ছা এর চুলটা কি সুন্দর, এর মতো আমার চুল হলে ভালো হতো। আবার কারোর চোখটা ভালো লাগলো, মনে হলো এর মতো চোখ হলে ভালো হতো। আবার সে একইভাবে কাউকে ধরো আমি একটু প্লাস সাইজ, তো আমার মন কাউকে একটু রোগা দেখলে মনে হচ্ছে এর মতো হলে কিন্তু ভালো লাগে।
1: এবার এই যে সাজগোজের কথাটা আমরা বলছি না, এই যে বিভিন্ন রকম সাজা, এগুলো যে ছোটবেলায় আটকে ছিল তা কিন্তু নয়,
0: না একদমই নয়,
1: এবং বড় হয়েও সেগুলো রয়েছে। ধরো তুমি যেরকম বললে অত সুন্দর চোখ, তোর চোখকে
0: সেটার নামগুলো বলে শেষ করা যাবে না। আর এই যে বাইরে থেকে নিজেকে সুন্দর করার যে প্রচেষ্টা সেটা যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু একইভাবে রয়েছে ভিতর থেকে অভ্যন্তরীণ ভাবে নিজেকে আরো সুন্দর করে তোলার প্রচেষ্টা এবং প্রসেস
1: একেবারেই। এবং শরীরের খুঁত ঢাকতে মানুষ কত কিছুই করছে, এবং শুধু মুখ নয়, ধরো পেটের জন্য বডি শেপার, হাইটের জন্য হিল, এবং তুমি যেটা বললে যে এগুলো তো নয় বাইরে থেকে, ভেতর থেকে, সেটা কিন্তু আরো সিরিয়াস
0: একদম।
1: মানে এই যে মেকআপ বা প্রোডাক্টের থেকে এই ভেতরের চেঞ্জগুলো কতটা আলাদা সেটা নিয়ে একটু আমরা ভাবি কি?
0: না, সেটা নিয়ে তো আমরা ভাবি না, বরং অন্যকে দেখে আমরা হয়তো সেই পথে পা বাড়িয়ে ফেলছি। সেই পথে পা বাড়িয়ে দিয়ে আমরা নিজেকে সেই সমস্ত কাজে জিনিসগুলো রয়েছে সেগুলোর অংশ করে নিচ্ছে, কিন্তু আমরা ভাবছি না যে আদৌ এটাকে আমরা ঠিক করছি।
1: এবং সেখানেই পার্থক্য থেকে যায় মেকআপের সঙ্গে কসমেটিক সার্জারি। অর্থাৎ এই যে কসমেটিক সার্জারি যে টার্মটা আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বারবার বারবার শুনছি,
0: মানে অসংখ্যবার দেখছি, টিভিতে দেখছি, এবং এই যে বললাম আমাদের যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার থেকেও বড় কথা যে আমরা টিভি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলা ভালো, সেখানে আমরা প্রতিনিয়ত হিরোইন হিরোদের দেখছি, দেখে আমাদের মনে হচ্ছে না এদের মতো হতে হবে। তো সেই প্রচেষ্টায় কিন্তু আমরাও সেই মানে গা ভাসিয়ে দিচ্ছি বলা চলে।
1: এবং এই যে গা ভাসিয়ে দেওয়া, গণ্ডলিকা প্রবাহে এই গা ভাসিয়ে

0: বিভিন্ন রকম প্রসেস, লাইপো ফিলিং বলো বা ফিলার বলো, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক কতটা ভালো আবার ঠিক কতটা খারাপ, সেই সব বিষয়ে কিন্তু বলতে আজকের বেপরোয়া সময় রয়েছে। আমি সম্পূর্ণ এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি রাহুল। এবং শুধু যে আমরা আছি তা তো নয়, 0332231342 এই নাম্বারে ফোন করে তোমরাও চলে আসতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে আমরা তো সিনেমায় সিরিয়ালে অনেককে দেখি, তো এই যে কসমেটিক সার্জারি করা হচ্ছে, তোমার বিষয়টা কেমন লাগে, তো সেটা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই ফোন, এবং ফোনে না পেলে তখন কি করতে হবে।
0: আমাদের তো অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে দেখবে একটা সুন্দর পোস্টার আছে আজকে রূপে তোমায় ভোলাবো, তার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মনের কথা। আর ততক্ষণ এই যে মুখ আর মুখোশের যে খেলা, তার গানই বরং শুনে আসি। মুখোশের ভিড় কণ্ঠে সৌরভ চট্টোপাধ্যায়, শুনে ফিরে আসি আবার।

0: হ্যাঁ, তোমাকেই চাইছি 2213-1342 নাম্বারে, কারণ আজকে বেপরোয়ার সময় রূপে তোমায় ভোলাবো, অর্থাৎ কসমেটিক সার্জারির এদিক সেদিক নিয়ে কথা বলছি রাহুল এবং সম্পূর্ণা, এবং শুনে নি এই মুহূর্তে ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো, আপনি যে ব্যক্তির সঙ্গে
0: আমি যে ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইছি আপাতত, তিনি আমার পাশেই বসে আছেন এবং আমি তাকে বলতে চাইছি যে এই যে কসমেটিক সার্জারি নিয়ে তো আমরা কথা বলছি, তো আপনি মানে হ্যাঁ তুমি তোমার কাছে কসমেটিক সার্জারি, শুধু তোমার কাছে বলবো না, পৃথিবীর সবার কাছেই রিকনস্ট্রাকটিভ সার্জারি থেকে এখানেই আলাদা, আমরা সেখানে সুন্দর করতে চাই,
1: হ্যাঁ, নিজেকে আরো বেশি সুন্দর করে তোলা, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে মনে হবে আচ্ছা আমার এই এই জায়গাটা তো দেখতে ভালো লাগছে, আমার চোখটা সুন্দর লাগছে, আমার নাকটা ভালো লাগছে, আমার চুলটা সুন্দর লাগছে, এই বিষয়টা যখনই চলে আসে তখনই ওই কসমেটিক সার্জারির বিষয়টা।
0: এবং সেখানে ব্যাপারটা এরকম না যে আমি বলছি না যে কসমেটিক সার্জারি করা খুব খারাপ, খুব জঘন্য, এমনটা কিন্তু আমরা বলছি
1: না,
0: আমরা পুরোটা তুলে ধরছি। এবং তুমি যে বললে সম্পূর্ণ যে আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকে ভালো লাগে সবকিছু, আমার মনে হয় শুধু যে আয়নার সামনে তা কিন্তু নয়,
1: না,
0: অন্যের চোখেও নিজেকে সুন্দর করে তোলা,
1: এইটাই কিন্তু, এই যে ইঁদুর দৌড়ের পিছনেই কিন্তু আমরা ছুটে মরেছি যে অন্যের দেখে কি আমাকে ভালো লাগছে, আমাকে কি ওই একটা হয় না আমাদের সোশ্যাল মিডিয়ায় কতটা লাইক এলো বা আমাদের সোশ্যাল মিডিয়ায় কটা কমেন্ট এলো সেই পিছনে কিন্তু আমরা ছুটে মরছি যে তাহলে বোধহয় আমায় ভালো লাগছে দেখতে, তাহলে বোধহয় আমায় সুন্দর লাগছে, তাহলে বোধহয় ওর মতো আমায় দেখতে লাগছে।
0: এবার এটা যখন আমরা মেকআপ দিয়ে করছি বা জামা কাপড় দিয়ে করছি বা অন্যান্য জিনিস দিয়ে করছি তখন একরকম, কিন্তু এটা যখন সার্জারি দিয়ে করছি তখন সেটা কেমন একটা, তাই না? এবং এক্ষেত্রে আমি অবশ্যই তথ্য দেব, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ এস্থেটিক প্লাস্টিক সার্জারি IASAPS, তো তাদের তথ্য বলছে যে গত দশকে কসমেটিক

0: সার্জারির পরিমাণ বেড়েছে মাত্রা ছাড়া
1: একদমই,
0: তুমি ভাবতে পারবে না সম্পূর্ণ। 2023 সালে সারা বিশ্বে 35 মিলিয়ন মানে প্রায় 3.5 কোটি কসমেটিক সার্জারি বা কসমেটিক প্রসিজিওর করা হয়েছে।
1: এবার এই যে তুমি বললে যে কসমেটিক সার্জারির কথা, এখানে আমি আরেকটা বিষয়ে আসব। এখানে কিন্তু ফ্যাট কমানোর জন্য বিভিন্ন সার্জারি করা হচ্ছে বা লাইপোসাকশন করানো হচ্ছে, এছাড়া তো বোটক্স রয়েছে। বোটক্সের কথাই যদি আসি তাহলে প্রায় 88 লক্ষ মানুষ বোটক্স করিয়েছেন
0: একেবারে। এবং এই বোটক্স আর লিপোসাকশন যেটা বললে ফ্যাট কমানোর সার্জারি, তো এই দুটোই সবচেয়ে বেশি হয়েছে
1: একদম।
0: এবং যদি আমি দেখি যে এই যে কসমেটিক সার্জারি আমরা বলছি, তো কসমেটিক সার্জারি বা বলা ভালো কসমেটিক প্রসিডিওর, তো এটার কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে নন সার্জিক্যাল। এবার এই যে তুমি বললে বোটক্স আর ফিলার, বোটক্স আর ফিলার হচ্ছে নন সার্জিক্যাল
1: একদমই। এইটা মানে এখানে যেটা হয় ইনজেকশনের মাধ্যমে তোমার যে অংশটা তুমি একটু সোজা বাংলা ভাষায় বলতে গেলে একটু ফোলাতে চাইছো বা একটু বড় দেখাতে চাইছো, সে জায়গায় ইনজেকশনের মাধ্যমে সেটা একটা ওই বোটক্সটাকে পুশ করা হয় এবং তার মাধ্যমে কিন্তু সেই জায়গাটায় সেই মানে আমাদের যদি ঠোঁটের কথাই বলি, ঠোঁটের চারপাশে ইনজেকশন পুশ করা হয়, সেখানে থাকে বোটক্স বা বোটুলিয়াম টক্সিন, এই ব্যবহার করা হয় এবং যাতে চামড়াটা টানটান হয়, ভাঁজটা কমে এবং অ্যান্টি এজিং, এই যে আমরা অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করি বিভিন্ন, এছাড়া ফেসিয়াল, এই যে বিষয়গুলো হয় সেগুলো তো আমরা উপর থেকে ব্যবহার করছি, কিন্তু এই যে বোটক্স টক্সিন এগুলো কিন্তু আমাদের শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইনজেকশনের মাধ্যমে।
0: এবং এক্ষেত্রে আরেকটা কথা আমরা বলি যে তুমি বলবে টক্সিন শরীরে ঢুকছে, মানে সেটা তো কিরকম একটা ব্যাপার, তাই না?
1: এইটাই তো কথা যে টক্সিন বিষ, নামটাতেই কিন্তু রয়েছে টক্সিন বিষ
0: একদম। এবং এটা কাজ করে এইভাবে, ধরো বিভিন্ন জিনিস টক্সিন আমাদের শরীরে গেলে শরীর তার প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন রকম ইনফ্লেমেশন তৈরি করে, তো তার ফলে যে একটা এফেক্ট হয় সেখান থেকে কিন্তু বোটক্সটা কাজ করে। অর্থাৎ এটা এরকম যে ও আচ্ছা, মানে একটু গাধা পিটিয়ে ঘোড়া করার মতো
1: একদমই, মানে আমার গালটার এই ধরে আমরা যদি চোয়ালের কথাই ধরি, সেই জায়গাটা একটু পাতলা রয়েছে, সেখানটা আমি একটু গালটাকে ফোলাতে চাইছি, তো ওই এরিয়া ইনজেকশনটা পুশ করা হয়, টক্সিনটা দেওয়া হয় এবং তার ফলে যে প্রতিক্রিয়ার মাধ্যমে সেই জায়গাটা ফুলে যায় এবং তখনই কিন্তু ওই যে ঠোঁটটা একটু ফোলা লাগে, চোখের নিচের যে আমাদের হাড়টা রয়েছে সেখান থেকে যে গালের পোর্শনটা সেখানটা একটু ফোলা লাগে, ওইখানটাই কিন্তু শুরু হয় এই বোটক্স বা এই যে বললাম ফিলার এর কাজ।
0: এবং এই যে তুমি ফিলার বললে, ফিলার কোথায় কোথায় ইউজ করা হয়, মানে লিপ ফিলারের কথা তুমি বললে
1: একদম,
0: একদম ঠোঁটগুলোকে আরো বড় করার জন্য যেটা খুব ট্রেন্ড এখন, এবং চিন ফিলার সেটা ব্যবহার করে তোমার যে চোয়াল চিবুক সেটাকে ধারালো করা, সেটাকে সুন্দর করা, প্রপার শেপ দেওয়া। এবং লিপ এনহ্যান্সমেন্ট এখন সর্বত্র হচ্ছে, কারণ এটাই নাকি বিউটি অ্যাপিল, তোমার যত বড় ঠোঁট তোমার নাকি তত বেশি মানুষকে আকর্ষণ করার ক্ষমতা।
1: আর এই বিউটি অ্যাপিলটা কোথা থেকে আসছে, সাধারণ আমরা কিন্তু মানুষেরা সেট করছি না, ওই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে তাদের আমরা দেখে মনে হচ্ছে ও আচ্ছা, হয়তো তাদের আমাদের কোনো অংশে আমাদের মনকে যদি প্রশ্ন করি হয়তো আমার মনে হচ্ছে যে না তাকে দেখে ভালো লাগছে না আমার নিজস্বভাবে, কিন্তু আমরা কিন্তু তাও তার পিছনে ছুটে মরছি, কারণ ও আচ্ছা পরিবেশ কি বলবে, সমাজ কি বলবে, আমাকে সমাজের চোখে ভালো লাগতে হবে
0: একদম। এবং এই যে বোটক্স আর ফিলারের কথা আমরা বলছি, তুমি কি জানো এই যে বোটক্স তুমি একবার করলেই যে তুমি মুক্ত হয়ে যাবে এমনটা কিন্তু নয়, প্রত্যেক 2-4 মাস অন্তর গিয়ে তুমি যদি তোমার বোটক্স প্রসিডিওরটা প্রপারলি মেনটেন না করো তাহলে কি হবে, তাহলে তোমার যে জায়গাটা তুমি সুন্দর করে ভরাট করলে, তোমার অ্যান্টি এজিং হলো বাইরে থেকে, সেই জায়গাটা আবার ধীরে ধীরে চুপসে যাবে। এবং বোটক্সের সাইড এফেক্ট হিসেবে কিন্তু নাম্বনেস, মানে জায়গাটা এরকম তুমি সাড় পাচ্ছ না, অসাড় হয়ে যাওয়া, বা ইনফ্লেমেশন তুমি দেখলে করতে গিয়ে আরো লাল হয়ে ফুলে একসা কাণ্ড
1: একদম। এবং এখানেই যে বিষয়টা আসে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক মেডিকেশনও রয়েছে যার মাধ্যমে আমরা ধরো রোগা হওয়া, এই যে আমরা একটু আগে বলছিলাম লাইপোসাকশন, মানে শরীরের বিভিন্ন থেকে আমরা বিশেষ করে আমাদের কোমর পা থাই এই যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমরা চর্বিটা এক ধরনের বিশেষভাবে বের করে নিচ্ছি, টিউবের মাধ্যমে সাক করে নিচ্ছি, বের করে নিচ্ছি, তো এর মাধ্যমে কি হচ্ছে না ওজনটা কমছে, আবার কিছু ক্ষেত্রে কি হচ্ছে না আমাদের ওষুধের মাধ্যমেও কিন্তু আমরা কমানোর চেষ্টা করছি। এবার সেখানের আমি যদি বলি সাইড এফেক্টটা কোথায় বলতো, এই যে ওষুধগুলো রয়েছে আমাদের কিন্তু অনেক সময় ফেস প্যারালাইসিসও হয়ে যাচ্ছে,
0: ঠিক,
1: এবং তাতে কি হচ্ছে আমাদের মুখটা ধরো কোনো একটা অংশে আমি ইনজেকশনটা দিলাম বা মেডিকেশনটা ব্যবহার করলাম, সেই অংশটা আস্তে আস্তে আমার প্যারালাইসিস হয়ে গেল, সেই জায়গাটা আমার কাজ করছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু গোটা বডিতে সেই প্যারালাইসিসটা ছড়িয়ে যেতে পারে
0: একেবারে। এবং বিশেষত বোটক্স

0: এর যেটা গল্পটা আমরা বলছিলাম লাইপোসাকশন, তো অবশ্যই বোটক্সের ক্ষেত্রেও এরকম প্রচুর ঘটনা ঘটে, যেরকম অনেক মানুষ যারা হয়তো 40 পেরোচ্ছেন তারা বোটক্স করছেন, তাদের কোনো একটা খুঁত দেখা দিচ্ছে, আবার বোটক্স করাচ্ছেন, একটু কিছুদিন ঢাকছে, আবার একটা খুঁত বেরোচ্ছে। এটা নয় তাদের একটা বয়স হচ্ছে, মানা যায় তবু, আমি তুমি বলতে পারো, কিন্তু এখন কিন্তু 20s থেকেই মানুষ বোটক্স করা শুরু হচ্ছে। এবং সেখানে কি তোমার সত্যি কথা তুমি বলো, তোমার অ্যান্টি এজিং কি 20s দরকার?
1: একদমই নয়। তুমি যদি একটু তোমার ডেইলি লাইফস্টাইল মেনটেন করো, তুমি যদি তোমার লাইফস্টাইলটাকে ঠিক রাখো, সঠিক রাখো, একদম প্রপার ওয়েতে মেনটেন করো, তাহলেই কিন্তু তোমার অ্যান্টি এজিং কি তোমার কিছুরই প্রয়োজন হবে না।
0: একেবারে। এবং শুনিনি 2213342 নাম্বারে কে রয়েছেন।
1: হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি লালগোলা থেকে বলছি।
1: বলো। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো।
2: আমি গান শুনতে চাই।
0: একদম একদম একদম, তুমি যখন বলেছো গান শুনতে চাও, আমরাও বলতে যাচ্ছিলাম যে একটা গানে যাব, তখন তোমার কথাও থাক আমার কথাও থাক, বিপরোয়ার সময় নিয়ে রাহুল সম্পূর্ণ রয়েছি, রূপে তোমায় ভোলাবো কি ভোলাবো না সেই প্রশ্নটা আমরা করব গানের পরে এসে।
1: হুম হুম।

0: নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা, টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা, তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির স্মরণী পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
1: নিশ্চয় তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর, এই নিয়ে লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন আকাশবাণী কলকাতা ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের মেল আইডি।

0: বর্ষাকাল আসছে এবং বর্ষাকাল এলেই যেটা শুরু হবে রথযাত্রা, তাই এবং রথের সময় কাঠামো পুজো হয় এবং কাঠামোতে একদম মানে ঠাকুর গড়াটা শুরু হবে প্রপারলি, তাই তো? এবং এই যে ঠাকুর গড়ার সময় তুমি দেখবে যে ঠাকুরের একটা প্রপার ছাঁচ আছে,
1: এটা তো আমরা সবচেয়ে বেশি দেখতে পাই দুর্গাপূজো আসছে আসছে এই সময়। এখন থেকেই মা মানে দুর্গা প্রতিমা বানানো শুরু হয়ে গেছে কুমারটুলিতে, বাকি যারা সব পটুয়ারা রয়েছেন তাদের কাছে, প্রতিমা শিল্পীদের কাছে। তো এইখানটায় কোথাও গিয়ে জানো তো রাহুল, আমার মনে হয় নিজেদের কিন্তু আমরা সেই ওই প্রতিমা তৈরির মতো হয়ে যাচ্ছে। এই যেমন মাটি দিয়ে ধরো যখন প্রতিমা গড়া হয় মাটির একটা মানে প্রতিমার এক জায়গায় হয়তো ফাটল ধরলো বা ভেঙে গেল, সেখানটায় আবার মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়। তো সে এইভাবে কিন্তু প্রসেসটা চলে। ঠিক আমার এইখানেও কিন্তু মনে হচ্ছে যে দেখো সেটাই কিন্তু হচ্ছে যে এক জায়গায় মনে হচ্ছে আমার সমস্যা হচ্ছে, সেখানটায় আমি আবার কিছুটা দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলাম।
0: এবং ছোটবেলায় এভাবে বলা হতো যে বাবা তোর যা ডিম্যান্ড তোর বর কিংবা তোর বউ তো কুমোরটুলি থেকে বানিয়ে আনতে হবে, তাই না? এবং সেটা ওরকম মানে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকলেই যখন তোমার মাত্রা ছাড়া এটা চাই ওইটা এরকম নিখুঁত হতে হবে এই হবে সেই হতে হবে তখনই তোমার এরকম মানে মেটাফোরটা মনে পড়ে তো কুমোরটুলি থেকে নিয়ে আসতে হবে।
1: একদমই, আর সেখানে কিন্তু ওই কসমেটিক সার্জারির বিষয়টা আসে, চলে আসে, ধারণাটা চলে আসে যে আমাকে আরো বেশি সুন্দর হতে হবে, আমাকে আরো বেশি ভালো দেখতে হতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখিও না, হয়তো বারবার এই বোটক্সটা করছি, ফিলিংটা করছি বা সার্জারি করছি, কিছু ক্ষেত্রে কিন্তু বারবার করার ফলে আমাদের মুখের শেপটাও বদলে যাচ্ছে এবং আমাদের কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না।
0: এবং ধরো আমরা বলছি যে শরীরের আর যাই হোক খালি মুখের উপর কত রকম সার্জারি, রাইনোপ্লাস্টির কথা আমরা বললাম, নাকটা তোমার সোজা বেঁকা যাই থাকুক না কেন সেটাকে টিকালো করা হবে এবং তোমার ইচ্ছে মতো করা হবে, এবং আমি বলবো তোমার ইচ্ছে মতো নয় সারা পৃথিবী যেভাবে চাইছে সেইভাবে। এছাড়া আছে বাকল ফ্যাট রিমুভাল, মানে তোমার এই যে জবন কিংবা মুখের যে হাড়, গালের উপরের যে মাংস বা চামড়া বা চর্বি সেইগুলো রিমুভ, সেই ফ্যাটগুলো রিমুভ করে তোমার মুখটাকে একটা বেশ খুব খাঁচ কাটা নিখুঁত একদম এরকম হতে হবে তোমার, তো সেইগুলো বারবার করা হচ্ছে। আছে ব্রাজিলিয়ান বাট লিফট, জ লাইন কন্ট্রোলিং, মানে ধরো সম্পূর্ণ
1: চোয়ালটা আরো সরু হবে, টিকালো হবে,
0: মানে ধারালো হবে, মানে তুমি কারো যদি এরকম কোন একটা মানুষের দিকে যদি তুমি টমেটো ছুঁড়ে মারো দেখবে তার চোয়াল লেগে টমেটোর দু টুকরো হয়ে গেল।
1: এটা কিন্তু আমরা বোঝানোর ক্ষেত্রে বললাম, কিন্তু এখানেও কিন্তু এই যে তুমি ফেসের কথা বলছো এখানেও কিন্তু আরেকটা দিকও হয়, হেয়ার ট্রান্সপ্লান্টেশন, মানে তোমার ধরো গোটা মাথায় বেশ কিছু জায়গায় ঘন চুল রয়েছে, কোনো একটা জায়গায় কিছু কারণে হয়তো সেই জায়গাটায় চুলটা কোনোভাবে উঠে গেছে বা ফলিকলগুলো কাজ করছে না, তো সেখান থেকে কি হয় না আবার নতুন করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়, বসানো হয়। এবং এটা যে শুধু তোমার কসমেটিক সার্জারির ক্ষেত্রে হয় এমনটা নয়, আমরা কিন্তু অনেক সময় দেখতে পারি যারা ধরো ক্যান্সার সার্ভাইভার হয়, কেমো দেওয়ার ফলে তাদের কিন্তু চুল পড়ে যায় এবং তখন কিন্তু এই মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন খুব কাজ করে,
0: খুবই কাজ করে। এবং তুমি এখন দেখবে যখন বিশেষত ছেলেরা ছেলেরা যখন তাদের চুল নিয়ে ইনসিকিউর হয়ে যায় তখনই, এবং তাদের কাছে যদি প্রচুর পয়সা থাকে তখনই তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দিকে যায়। এইবার কথা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম রিস্ক চলে আসে এবং ভালোভাবে না করা হলে, ভালোভাবে মেনটেন না করলেও কিন্তু জিনিসটা খারাপ হতে পারে। এবং সারা পৃথিবীর মানুষ তুরস্কে টার্কিতে কিন্তু তারা যায় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে আরও মানে কাজকর্ম করতে এবং ভালো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, কিন্তু তার একটা ডিম্যান্ড রয়েছে। ঠিক যেরকম 2213-1342 নাম্বারে আমরা তোমাদের অপেক্ষা করে থাকি, ঠিক যেমন টার্কির ডক্টরেরা বসে আছে,
1: আমরা বসে আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তোমাদের মনের কথা আমাদের পর্যন্ত এসে পৌঁছানোর জন্য। আর এছাড়া আমাদের ফেসবুকের কমেন্ট বক্সও রয়েছে, সেখানেও তোমরা কমেন্ট করেছো। সৌমেন দাস বলেছেন, আজকে যুববাণীর বেপরোয়া অনুষ্ঠান রূপে তোমায় ভোলাবো রাহুল সম্পূর্ণা, খুব ভালো লাগছে। আমার একমাত্র ভাগ্নি ছোটবেলায় সন্ধ্যার সময় লম্ফো জেলে পড়াশোনা করতে বসে কোনো কারণে আগুন লেগে যায়,
0: আচ্ছা
1: শুধুমাত্র মুখের গাল দুটো পুড়ে যায় এবং তাতে আমার খুব খারাপ লাগে এবং পায়ের চামড়া কেটে মুখে লাগানো হয়। ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, সৌমেন দাস। আর এখানেই কিন্তু এই রিকনস্ট্রাকশন সার্জারির কথা আসছে। আর ফোন লাইনে রয়েছে বন্ধু, কে রয়েছে? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: বহরমপুর কাকিমাকে মানুষ বলছি,
1: বলুন।
2: এই গরমে গালের গলায় মহিলাদের কি সব বেড়াচ্ছে আমার।

0: বইয়েরও বেরিয়েছে, খুব চলছে, যত গরম পাচ্ছে আমি চলছে।
1: আমার মনে হয় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই খুব শিগগিরই আমাদের শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে একটা সেগমেন্ট অবশ্যই রাখবো যেখানে গরমকালের স্কিনের যে
2: ডিজিজগুলো হচ্ছে সেই বিষয়ে। তবে আপাতত আমরা কিন্তু আজকে রয়েছি বেপরোয়া সময় অনুষ্ঠানে, রয়েছি রাহুল আর সম্পূর্ণ, আর তোমাদের কমেন্ট তো আসছেই। আর এছাড়া আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332231342 এই নাম্বারে,
1: এবং আমরা ছিলাম কুমোরটুলিতে।
2: কুমোরটুলিতে
1: এই একদম গানের পর ঢুকেইছিলাম কুমোরটুলি দিয়ে, এবং কুমোরটুলিতে তুমি দেখবে বিভিন্ন জায়গার ঠাকুর না বিভিন্ন রকমের হয়, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থাকে। তুমি দেখবে যে চোখগুলো এরকম টিকালো হতে হবে, নাকগুলো এরকম হতে হবে।
2: আমরা যেরকম সাবেকি প্রতিমা দেখে থাকি যে চোখগুলো লম্বা লম্বা, একটু আইল্যাশ গুলো থাকবে, একটু ভাল্লা মানে ওরকম সেই সাবেকি ধাঁচ থাকবে,
1: একদম নিখুঁত হতে হবে। এবার দেখো প্রতিমার ক্ষেত্রে যেরকম বিউটি স্ট্যান্ডার্ড আছে, মানুষের ক্ষেত্রে তো অনেক অনেক
2: অনেক বেশি। তো এই নিখুঁত হওয়ার দৌড়েই কিন্তু আমরা ছুটে চলেছি। আর এই ছোটার মধ্যে আমার আরেকটা সার্জারির কথা মনে পড়লো, যেটা সেটা হচ্ছে ব্লেফারোপ্লাস্টি, মানে চোখের পাতার যে আরো সুন্দর করা, মোটা করা, একদম তো ঘন করা। অনেকেরই আমাদের যেটা হয় চোখের পাতা অতটা বেশি বড় হয় না, ঘন হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এই চোখের পাতাতেও কিন্তু সার্জারি হয়।
1: এবং সেক্ষেত্রেও কিন্তু একটা রেসিজমের প্রসঙ্গ চলে আসে, বহু এশিয়ান তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয় ওয়েস্টার্ন মিডিয়া থেকে যে তোমার তো চোখ ছোট, তোমার তো চোখ আমাদের মতো বড় নয়, এবং তোমার তো মানে ডাবল আইলিড নেই, তোমার একটাই আইলিড সেটাও ঢেকে যায়, তো তুমি মানে তোমার চোখ অত সুন্দর না কথা। তো সেক্ষেত্রে বহু এশিয়ান কিন্তু এই আইলিড সার্জারি তুমি যেটা বললে
2: করে থাকে,
1: এবং সেক্ষেত্রে চোখের চামড়ায় আলাদা একটা লেয়ার করে তোমার ডাবল আইলিড তৈরি করা, তুমি ভাবো এটা তোমার কি দরকার ছিল।
2: এবং আমাদের ক্ষেত্রে অনেকেরই যেটা হয় চোখের নিচের অংশের একটু চর্বি জমে থাকে বা ফুলে থাকে, তো সেখানেও কি হয় অনেক সময় ওই চর্বিটাকে বের করে চোখের এই অংশটাকে সোজা করে পাতলা করে বসে সেখানে আবার সার্জারি করা হয়, চোখের পাতা বসানো হয় ঘন করার জন্য
1: একেবারে। এবং মানে এরকম যে কত সার্জিক্যাল প্রসিডিউর আছে যে মানে, এবং এইটা ভাবতে গেলেই আমাদের যেটা মাথায় আসে যে কে ঠিক করে দিল যে ঠিক এই রকম হতে হবে, এরকম হলে চলবে না, এবং তার উত্তরটাও কিন্তু আমরা জানি। আমরা বলবো সোশ্যাল মিডিয়া এবং বিউটি ইন্ডাস্ট্রি, তুমি যেটা বললে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এরা কিন্তু নিত্য নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে, এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রির যে সেলিব্রিটিরা ফিল্মে টেলিভিশনের, তারা কিন্তু সেইগুলোকে আরো ছড়িয়ে দিচ্ছেন, কারণ মানুষ তাদের আইডলাইজ করে যে ঠিক আছে আমি যাকে পছন্দ করি সেটা এরকম করছে, সবাই এরকম করছে, তাহলে আমি কেন করবো না।
2: একদমই। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয়, আমরা ছোটবেলায় অনেককে আমার বন্ধুদের মানে খোঁচিয়ে থাকতাম, একটু রাগিয়ে থাকতাম যে বাদুর কান, অনেকের দেখবে কানটা একটু লম্বা বাইরের দিকে বেরোনো থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ওই ছোটবেলা থেকে আমরা যখন কাউকে ওই রাগাই বা একটু পিছনে লাগি, সেখান থেকে কিন্তু তার ওই ইনসিকিউরিটিটা কাজ করে, ও আমাকে এরকম দেখতে তাহলে আমাকে হয়তো ঠিক করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু সেখান থেকেও এই সার্জারির বিষয়টা আসে
1: একেবারে। এবং তুমি ভেবে দেখো যারা হয়তো বুলি করছে, তো তাদের ক্ষেত্রে তাদের হয়তো পরিবার থেকে সেই শিক্ষাটা হয়তো কোথাও অভাব থেকে যাচ্ছে, যে মানুষ যেরকম ভাবে সে জন্মেছে যার শরীর নিয়ে, সেটা কিন্তু সেটা নিয়েই সুন্দর।
2: একদমই,
1: কেবল একটা টিপিক্যাল স্ট্যান্ডার্ডে সে পড়ছে না বলে কি সে মানুষ নয় নাকি সে সুন্দর নয়,
2: সেটাই। যে যেমন আছো তোমরা ঠিক সেইভাবেই সুন্দর, তো বুলি করো না কাউকে, পিছনে লেগো না, কাউকে রাগিও না। তো যেমন
1: করতে পারো, যেটা করতে পারো, কাউকে যদি খুব পছন্দ হয় তাহলে তাকে একটু মানে একটা রোমান্টিক গান শোনাতে,
2: এইটা তোমরা করতে পারো যে তোমাকে ভাল লাগছে, তো তোমার জন্য না হয় এই গানটা রইলো থাকলো, তো আপাতত বন্ধুদের জন্যই না হয় আমরা একটা গান রাখি।

0: এখন এআই বনাম মানুষ এই দ্বন্দ্ব তো সব জায়গায় চলে আসছে। এআই নাকি মানুষের জায়গা নিয়ে নেবে, কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষই এআই এর জায়গা নিয়ে নিচ্ছে।
1: হ্যাঁ সত্যি, আস্তে আস্তে দিন দিন যেটা দেখা যাচ্ছে যে তুমি যত সুন্দর হও তা আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর, তোমাকে সুন্দর হতেই হবে। তোমার চুয়াল যদি সুন্দর না হয় তাহলে জলাইন সার্জারি করাও, যদি মনে হয় যে না চোখের পাতা ঠিক নয় তাহলে সেখা আইলিড সার্জারি করাও।
0: একদম, এবং তোমাকে এআই এর মতো সুন্দর হতে হবে, মানে এআই তে যে মানুষের ছবিগুলো জেনারেট করে এত নিখুত, এত সিমেট্রিক, এত সুন্দর,
1: তোমার স্কিন হবে ওরকম টানটান, পরিষ্কার, ঝকঝকে, মোলায়েম। তবে
0: এই যে তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, না না না, তুমি সুন্দর নও, এআই এর যে জেনারেটেড ছবিগুলো সেটা সুন্দর, সুতরাং তোমাকে সেরকম হতে হবে। তোমার চিক বোন যদি ধারালো না হয়, উঁচু না হয়, সেটার জন্য তোমাকে সার্জারি করতে হবে, তাহলে বুঝে নিও তোমাকে গ্যাস লাইট করা হচ্ছে, তোমার মাথাটা খাওয়া হচ্ছে টিপিক্যাল।
1: একদমই, আর তুমি যেমন তুমি তেমনই ভালো, তুমি তেমনই সুন্দর, এই রূপে আর ভুলতে হবে না তোমার।
0: একদম, এবং এই যে ছোট চোখ, ডাবল আইলিড ঠিক করার জন্য আমরা এতক্ষণ বললাম যে সার্জারি করতে হয়, তারও কিন্তু অনেক রকম ব্যাপার আছে, মানে তুমি কি রকম চোখ চাইছো। আমি তো মানে বাপের জন্মে এরকম শুনিনি, আমি অবাক হয়ে গেছি, বলছে কি রকম চোখ চাইছো, হোয়াট ডু ইউ মিন বাই কি রকম চোখ চাইছো, মানে বলছে ক্যাটস আই এক রকম, ঠিক আছে, বিড়ালের মতো চোখ, তারপর আছে স্লাভিক আই, এছাড়া আছে ফক্স আই, বলছে শেয়ালের মতো চোখ তো আমি কোনো কালে চাইনি,
1: সেটা মানে ওরকম।

0: তীক্ষ্ণ টানা
1: একদম, মানে সেগুলো কিন্তু সার্জারি করে সম্ভব। তুমি নাককে একদম একদম নিখুঁত ত্রিকোণ করবে, তুমি ফেস লিফট করবে, মানে খুব রিসেন্টলি বহু মানুষ ফেস লিফট করছেন এবং সেলিব্রিটিরা বিশেষত, এবং তাদের তখন না আচমকা তুমি যদি অনেকদিন বাদে দেখো না, তুমি বুঝতে পারবে আরে কিছু একটা তো পাল্টে গেছে,
0: মনে হচ্ছে। রিসেন্টলি আমরা একজন জনপ্রিয় অভিনেত্রীর ক্ষেত্র দেখেছি যে আগে তো বহুবার সার্জারি করা হয়েছে এবং তিনি বর্তমানে সার্জারি করে যখন ক্যামেরার সামনে আসছেন তার ফোরহেডের কোন একটা অংশ উঁচু হয়ে রয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে সার্জারি করানো হয়েছে, এবং তাতে তাকে বলতে গেলে আরো একটু মানে অন্যরকম লাগছে দেখতে
1: একদম। মানে তুমি খালি ভাবো যে বহু সেলিব্রিটি, আমি যদি হলিউডের কথা বলি, নিকোল কিডম্যান, ডলি পার্টন, কোর্টনি কক্স, কাইলি জেনার, কিম কার্দাশিয়ান, মেগান ফক্স, সবাই কিন্তু একের পর এক সার্জারি করাচ্ছেন, ফলে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় তাদের প্লাস্টিক বলে হাসাহাসি করা হয়।
0: একদমই, আর তাদের দেখে আমরাও ছুটে বেড়াচ্ছি তাদের মতো হওয়ার, এবং তাদের পিছনে আমরা সেই বিউটি স্ট্যান্ডার্ডের পিছনে কিন্তু আমরা ছুটে মরছি।
1: এবং আমি যাদের নাম বললাম তারা মানে কিম কার্দাশিয়ান, মেগান ফক্স, কাইলি জেনার, এরা মূলত অনেক বেশি মডেলিং এর সঙ্গে যুক্ত। এছাড়াও কিন্তু বহু খ্যাতনামা অভিনেত্রী যারা সত্যি অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয়, মানে বিখ্যাত সিনেমার বিশ্ববিখ্যাত অভিনেত্রীরা, ধরো দুবার অস্কার জিতেছেন এমা স্টোন পর্যন্ত এরকম আইলিড সার্জারি করিয়ে এসেছিলেন। এবং তুমি ভাবো আজকে যদি তুমি এমা স্টোনকে আইডলাইজ করো, তুমি ভাবো আচ্ছা এমা স্টোন একজন দারুণ অভিনেত্রী, তারপরে যদি তুমি দেখো উনি আইলিড সার্জারি করাচ্ছেন, তখন তোমার মনে হবে তাহলে কি আমিও করাবো।
0: কিন্তু এখানে আরেকটা বিষয় দেখো যে আমাদের সবারই তো প্রফেশন আলাদা রয়েছে,
1: একেবারে
0: তো মেবি হতে পারে তাদের প্রফেশনে হয়তো সেটা নিড, সেটা দরকার, সেটা প্রয়োজনীয়, কিন্তু আমার জন্য সেটা প্রয়োজনীয় নয়, তাহলে শুধু শুধু আমি কেন আমাদের শরীরকে খারাপ করতে যাব,
1: একেবারে
0: কষ্ট দিতে যাব।
1: এবং খুব শীঘ্রই মুক্তি পেয়েছে বা পাবে আমার এক্স্যাক্টলি মনে নেই, তো ডেভিল ওয়েয়ার্স প্রাডা 2, সেখানে অবশ্যই রয়েছেন ডেভিল ওয়েয়ার্স প্রাডার অ্যান হ্যাথওয়ে, এবং অ্যান হ্যাথওয়ে যে ফেস লিফট করা হয়েছে একটা ছবিতে দেখানো হচ্ছে যে মেরিল স্ট্রিপ তার এরকম প্রায় 20 বছর আগের একটা ছবি, এবং তার একটা ন্যাচারাল এজিং হয়েছে, খুব সুন্দর স্বাভাবিক। অ্যান হ্যাথওয়ে তার 20 বছর বাদে ফেস লিফট করার ফলে তার মুখের শেপটাই পাল্টে গেছে, ফলে এই যে অভিনেতা অভিনেত্রীদের দেখে মানুষ যে গণহারে সার্জারি করাচ্ছে যাদের হয়তো সেই দরকারটা নেই কেবল সুন্দর হওয়ার জন্য, তাতেই কিন্তু প্রমাণিত হয় যে পারিপার্শ্বিক চাপে মানুষ কতটা করে। তবে পারিপার্শ্বিক চাপ মানে আমি সম্পূর্ণ থেকে যেমন বুঝতে পারছি, আমার দিকে চাপ আসছে একটা সুন্দর গান বাজানো,
0: একদম একটা সুন্দর মিষ্টি গান তো সময় শুনতেই হবে। আর তোমাদের জন্য আপাতত শ্রেয়া ঘোষাল আর দেবান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভালোবাসার পালে রইলো।

0: ধরো আমরা তো বিভিন্ন সেলিব্রিটির কথা বললাম, আমাদের ভারতীয় বহু সেলিব্রিটিও কিন্তু এরকম কসমেটিক সার্জারির জন্য অত্যন্ত মানে ট্রোলড হন, এবং শুধু ট্রোলড হন না, তাদের অ্যাপিয়ারেন্সটাই এতটা পাল্টে যায় আমরা চিনতে পারি না। আমরা টারজান দ্য ওয়ান্ডার কার সেখানকার আয়েশা টাকিয়াকে মনে রেখেছি, এবং তিনি যখন বিভিন্ন রকম সার্জারি করে কসমেটিক প্রসিডিওর করে আমাদের সামনে আসছেন, তখন কিন্তু তার যে স্বাভাবিক সৌন্দর্য সেটা যখন কোথাও কি বিকৃত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকেই আবার ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে।
1: একদমই, মানে এটা কিন্তু হচ্ছে ওই ধরো আমাদের বয়সকে আমরা মানতে পারছি না, নিজেকে সবসময় কৃত্রিম একটা স্ট্যান্ডার্ড মেনে প্রেজেন্টেবল রাখা, বিনোদন জগতে নিজেকে টিকিয়ে রাখা,
0: একেবারে
1: একটা ওই যে দৌড় প্রতিযোগিতা, দেখুন দারের দুনিয়ায় কসমেটিক সার্জারি কিন্তু অনায়াস রাজত্ব চলছে।
0: এবং তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে রাখি সাওয়ন্ত।
1: হ্যাঁ,
0: এবং আমরা যদি দেখি যে এর কিন্তু একদম হাতে কলমে বিপদ রয়েছে, ঠিক আছে,
1: মানে
0: বোটক্স ফিলার লিফটিং থেকে চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে শরীরের গঠন, বিবিএল ব্রাজিলিয়ান বাট লিফটের ফলে মৃত্যু ঘটছে বহু মানুষের, এবং ইল্লিগাল ফিলার ব্যবহার করা হচ্ছে, ধরো ইন্ডাস্ট্রিয়াল সিলিকন, মানে উচিত ব্যবহার করা মেডিকেল সিলিকন,
1: হার্ডেনিং সাবস্টেন্স, কুকিং অয়েল,
0: মিনারেল অয়েল, এগুলো থেকে টিস্যু ডেথ, ইনফেকশন, অন্ধত্ব, সেপসিস, অ্যাম্পিউটেশন, এমনকি মৃত্যু পর্যন্ত।
1: আমরা অনেক ক্ষেত্রেই সেটা দেখছি, আর বয়স হলেই যে সার্জারির কুপ্রভাব আরো বেশি করে ধরা দিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর।
0: এবং সেক্ষেত্রে আমরা বহু অভিনেতা অভিনেত্রীদের দেখছি যে জোসলিন উইলেনস্টিন, পিট বার্নস, তাদের পরিণতি ভয়ঙ্কর, তাদের মুখটা এত হয়তো খারাপ হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু নিজেরাই রিগ্রেট করছেন,
1: সেটাই
0: কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন যে হয়তো আমার এটা করা উচিত হয়নি।
1: আর এখান থেকে তোমরা যদি বলতে চাও যে সম্পূর্ণা রাহুল কিভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখবো, দেখো তোমরা যেমন তোমরা তেমনই ভালো, সেইভাবেই নিজেদেরকে অ্যাকসেপ্ট করো, দেখবে পারিপার্শ্বিক চাপের থেকে যখন একটু নিজেকে ঊর্ধ্বে নিয়ে যাবে তখনই কিন্তু মনে হবে না সবটাই সুন্দর।
0: এবং সেক্ষেত্রে আর্থিক দিকটাও একটা ম্যাটার করে, মানে যাদের কাছে ধরো সেই আর্থিক ক্ষমতাটা আছে, সেই সাধ্যটা রয়েছে,
1: তারা করছে,
0: তারা কিন্তু ভালো জায়গা থেকে করছে, তুমি হয়তো সেইখানে কম্প্রোমাইজ করলে তোমার সার্জারিটা হয়তো খুব একটা ভালো দাঁড়ালো না, তো সেক্ষেত্রে কিন্তু সেটার একটা ইররিভার্সিবল এফেক্ট পড়তে পারে, মানে একদমই চেঞ্জ হয়ে যাবে তুমি, এবং সেখানে তোমার মনে হবে কেন করলাম।
1: হ্যাঁ, তখন তোমার আবার রিগ্রেট হবে কি কেন এটা করলাম, হয়তো তখন তুমি আবার চেষ্টা করবে যে যদি আগেরটাই ফিরে আসে যায় তখন কিন্তু আবার সার্জারি করবে, তখন সেক্ষেত্রে কিন্তু আরো সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু একটা ওই আর্থিক সমস্যার মুখোমুখিও কিন্তু আমাদের হতে হচ্ছে। আর আপাতত রাহুল সময় বলছে আমাকে আর তোমাকে বিদায় নিতে হবে।
0: একদম নিতে হবে, কিন্তু বেপরোয়া সময় আজকে আমরা যেটা শুনলাম, যেটা জেনে আমরা কথা টথা বললাম, তো সেখানে এইটুকুই যে বেপরোয়া হবার আগে যাদেরকে নিয়ে পরোয়া করি, যাকে নিয়ে সবচেয়ে বেশি পরোয়া করি, সেই তুমি নিজে কি খুশি হচ্ছ, ভালো থাকছো, সেটা ভেবেই সব সময় পদক্ষেপ নেবে।
1: ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আর আপাতত কালকে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে প্রিয়া আর দেবজি, তার আমাকে আর রাহুলকে আপাতত বিদায় নিতে হবে, আর যেতে যেতে একটা সুন্দর মিষ্টি গান রেখে যাচ্ছি তোমাদের জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে গিটার শিল্পী পূজা সমাদ্দার।

শুনলেন লঘু সঙ্গীতের সুরে গিটার, শিল্পী পূজা সমাদ্দার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু, গানের কথা প্রচলিত।

0: শুনলেন লোকগীতি শিল্পী শম্পা কুণ্ডু, গানের কথা প্রচলিত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে আজ। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথবাক্য পাঠ করেন রাজ্যপাল আর এন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট আধিকারিকেরা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাপস রায়, মনোজ ওঁরাও, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরুণ কুমার দাস, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধ কুমার মণ্ডলেরা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয়ে নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথমঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ মোট চারটি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবও। আজকের বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিজেপি নির্বাচনী ইস্তারেহার দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণ নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। রাজ্যের কৃষিজাত পণ্য বিপণনে গুরুত্ব দিতে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। রিলায়েন্স, পেপসির মতো বহুজাতিক সংস্থা ইতিমধ্যে

0: এই কাজে এগিয়ে এসেছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রের খবর। দলের দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। রিলায়েন্সের তরফে 224 পরগনা, হুগলি ও নদিয়ার কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত কলা শাকসবজি ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য সংস্থার আউটলেটে পাঠানোর জন্য কলকাতা, শিলিগুড়ি, আসানসোলে প্রসেসিং হাব তৈরি করেছে। অন্যদিকে পেপসি বাংলার আলু চাষীদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া সাঁকরাইলে তারা একটি ফুড পার্ক গড়ে তোলার কথাও ভাবছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচা অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। গ্রামীণ সংবাদ শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। শুনলেন কৃষকদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনো জমির দোনো ফসল। উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী।

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। উনো জমি তুনো ফসল নিয়ে অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু সুব্রত। যেহেতু আমাদের সময়টা বড্ড কম, তাই বেশি কথা বলে আপনাদের মূল্যবান গান শোনার সময় নষ্ট করব না, একেবারে প্রথম গানে চলে যাই। প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন পান্না থানা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, নিতাই দোলুই, ববিতা চৌধুরী, বিশ্বনাথ চাকি, রেখা ও পাপিয়া মণ্ডল। আপনাদের পছন্দের শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

আবাসুদ্দিনের পর এবারে শিল্পী স্বপ্না চক্রবর্তী। শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক, কৃষ্ণ প্রামাণিক এবং হাওড়া বাগনান থেকে মৌসুমী হাজরা গুড়িয়া, সেই সঙ্গে পূজা ভঞ্জন, সুস্মিতা মণ্ডল, ঈশিতা দে ও নন্দিনী বিশ্বাস ধুবুলিয়া থেকে।

অনুষ্ঠানে এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে প্রসেনজিৎ ও শর্মা পাত্র, সেই সঙ্গে কুলতলি জামতলা থেকে বাবলু হাসান লস্কর, প্রবীর মিশ্র ও মিঠুন হালদার। আপনাদের পছন্দের শিল্পী শ্যামল মিত্র।

শুনছেন উনো জমির দুনো ফসল, আপনাদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। এবারে যে চিঠিটি আমার হাতে রয়েছে, খুব সুন্দর হাতের লেখায় লিখে পাঠিয়েছেন কোথা থেকে, গ্রাম পাত্রগাঁতি, পোস্ট কেনেটি, জেলা বাঁকুড়া থেকে। মহাশয়, এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত শুনে থাকি, আপনাদের উপস্থাপনা খুব সুন্দর। এখন এই অনুষ্ঠান থেকে একটি আধুনিক গান বাজিয়ে শোনানোর জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমাদের এই অনুরোধ রাখলে খুশি হব। আর আমাদের পছন্দের নির্বাচিত গানখানি হল মধুর মধুর বংশী বাজে, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। যারা শুনতে চেয়েছেন তারা হলেন প্রতিমা, সনাতন, চন্দ্রশেখর, শিবানী, ভবানী, হাবলু ও শ্যামসুন্দর নন্দী। বেশ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে এমন যারা চিঠি লিখে আপনাদের গান শোনার অনুরোধ জানাতে পারেন আমাদের কাছে, তারা তো জানেন কিভাবে চিঠি লিখবেন, তবু আরও একবার জানিয়ে দিই। চিঠি লিখুন উনো জমির দুনো ফসল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতায়, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। এছাড়া আমাদের আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে, আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব। সেখানেও আমাদের যে সমস্ত অনুষ্ঠান

প্রচারিত হয় তার ঠিক আগে আমরা কিছু রিলস আকারে ছাড়ার চেষ্টা করি এবং সেগুলো কেমন লাগে, এছাড়া আমাদের এই উনজমি তুন ফসলের যে অনুষ্ঠানগুলি আপনারা শোনেন অনুরোধের গানের, সেগুলো বা কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবারে আপনাদের পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

চলে যাই পরের গানে। এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন গোংরা চাপড়া, নদিয়া থেকে হীরামন শেখ, রেহানা শেখ এবং জয়নগর তিলিপাড়া থেকে কার্তিক হালদার, জয়দেব নস্কর, ডাক্তার রাজীব বিশ্বাস, ডাক্তার অনুপ কুমার মুখোপাধ্যায়, আজগর গাজী এবং মাসুয়া ম্যাডাম, আপনাদের পছন্দের শিল্পী কিশোর কুমার।

অনুজমি দুনো ফসলের শেষ গান শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন হাওড়া কদমতলা থেকে অঙ্কিতা রায়, চন্দন রায় এবং কাকলি রায়। সেই সঙ্গে কলকাতার বাঙুর অ্যাভিনিউ থেকে বিশ্বরঞ্জন চৌধুরী, পর্ণালী বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অরুণোদয় মণ্ডল ও সৌমিত্র সিনহা। আপনাদের পছন্দের শিল্পী আশা ভোঁসলে।

শুনলেন উনো জমির দোনো ফসল, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

শুনলেন নির্বাচিত লোকগীতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমিন আং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন।

0: দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সিইপিএ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6000-এরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুপ গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়াল 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দূত কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি তাপস রায়,
2: আমি দীপক বর্মণ,
1: আমি ঈশ্বরের নামে শপথ সংবিধানের প্রতি আমি
2: আনুগত্য
1: পোষণ
2: দ্বারায়
1: আমি
2: ভারতের সংবিধানের ভীতি
1: পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে
2: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
1: এবং বিবেকসম্মতভাবে
2: রাজ্যের মন্ত্রী নির্বাহ করি।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনে ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। দশটি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের ৪টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের ৩, ঝাড়খণ্ডের ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে ১টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী

নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসে দুবছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা প্রি প্রত্যেকে একটি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রূপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। লোকভবনে মুখ্যমন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল 41। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল মন্ত্রীদের নাম ঘোষণা করেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। একটি প্রতিবেদন।
1: আঞ্চলিক, সামাজিক ও সাংগঠনিক ভারসাম্য রক্ষার স্পষ্ট বার্তা দিয়েই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করল বিজেপি। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সীমান্তবর্তী জেলা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা, প্রায় সব অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছে দল। নতুন মন্ত্রিসভার তালিকায় একাধিক মহিলা মুখের অন্তর্ভুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, রাজবংশী, গোর্খা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের একাধিক বিধায়ককে মন্ত্রী হিসেবে পাওয়া যাচ্ছে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন বলেই তাকে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র ও অর্থের মতো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখবেন বলে জোর জল্পনা রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেচ, শিল্প, পঞ্চায়েত এবং নগর উন্নয়নের মতো দপ্তরগুলি কাদের হাতে যায় তা নিয়েও কৌতূহল রয়েছে তুঙ্গে। শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথ চলায় সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথমঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিবও। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালে ইস্যু করা হচ্ছে।

0: নো ভ্যালু টিকিট। পরবর্তীকালে এই পরিষেবার আওতায় মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। পরিবহন দপ্তর থেকে এই টাকা ইতোমধ্যেই নিগমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বোচ্চ মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন, রাজ্যের নতুন সরকার মানুষের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর। সরকারি বাসে মহিলাদের জন্য পুরোপুরি নিখরচায় যাতায়াত পরিষেবা চালু করার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা পূর্ণ মাত্রায় বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড রাজ্যের 4টি শহরে ভূগর্ভস্থ কেবল লাইন পাতার কাজ সম্পূর্ণ করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বারুইপুর, খড়গপুর, রাজারহাট এবং চন্দননগরে এই কাজ সম্পূর্ণ হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। আসানসোল এবং শিলিগুড়িতে আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জাল করার অভিযোগের তদন্তে সিআইডির তলবে আজ হাজিরা দেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন। আপাতত হাজিরা দেওয়ার জন্য তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনায় সিআইডি 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। পূর্ব বর্ধমানের কানলা 2 নম্বর ব্লকের সিঙ্গারকোণে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ত্রিপল, হুইলচেয়ার, অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার দলের ব্লক সভাপতি প্রণব রায়। কোচবিহারের দিনহাটার বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সুনীল বর্মনের বাড়িতে অভিযান চালায়। লেকটাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা ফুটবল তারকা লিওনেল মেসির মূর্তিটি সরানোর কাজ আজ শুরু হয়েছে। প্রায় 44 ফুটের ওই মূর্তি সরাতে সকাল থেকেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন। গরমের ছুটির পর আজই রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলেছে। সরকারি নির্দেশিকা মেনেই স্কুল এবং মাদ্রাসাগুলিতে প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাওয়া হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কম সুদে লোন চাল তাও অ্যাপ থেকে বা
3: পড়লো ফাঁদে।
4: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে কিন্তু আজকে আবার চলে এসেছি মহিলা মহলের আড্ডাটা নিয়ে। আর

আজকে স্টুডিওতে বসে আছি আমি দেবোপমা মিশ্র। কথা হবে কিছু সময়, কিছু গান, কিছু কথা আর অনেকটা তথ্য দিয়ে ভরিয়ে রেখেছি আজকের ডালিটা। ওই যে বললাম গরমে হাঁসফাঁস করতে করতে চলে এসেছি, আর এই গরমটা কিন্তু মারাত্মক খারাপ। সব থেকে বেশি ভুগছে বাচ্চারা। বাচ্চারা কখনো জ্বর, কখনো যেটা রোদ পড়ে নানা রকম স্কিন র্যাশেস, তার সাথে সাথে কিন্তু পেট খারাপ ইত্যাদি কিন্তু হয়েই থাকছে বাচ্চাদের। তো সেখানে আমরা তাদেরকে একটা বিশেষ যত্নে যেন রাখতে পারি। আজ এই যে চলে এসেছি স্টুডিওতে, আজকে কিন্তু পয়লা জুন, আর আজকে থেকে কিন্তু আমরা মহিলারা সরকারি বাসে বিনামূল্যে আসতে পেরেছি। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার বলুন। আর আজকে যেহেতু আইনের দিন, আইনের দর্পণে আমরা দেখব যে ঠিক কি আমরা নতুন আইন সম্পর্কে জানতে পারি সেই বিষয়ে। কিন্তু সমস্ত আইনি কথা শুরু করার আগে কানে বরং থাকুক একটু গান, আর গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

বিচারকর্তা সত্যি ওই একজনই আছে। আমাদের ভালো মন্দ সমস্ত কিছুর বিচার দয়াল বিচার নিশ্চয়ই করবেন, সেটা ভালোবেসেই হোক কিংবা রেগে। তবে আজকের যে দিনটা, সেই আইনের যে পরামর্শ আমরা নিতে চলেছি, সেখানে একটা বিষয় আমার খুব বলতে ইচ্ছে করছে যে কয়েকদিন আগে পেপার পড়ছিলাম, খবরের কাগজের পাতায় উল্টাতে উল্টাতে একটা খবর দেখে চোখ আটকে গেল। কোনোক্রমে 18 পেরিয়ে 19 বছরে পা দেওয়া মেয়েটি সত্য বিয়ে হয়েছে, এবং সেটা একটা

0: প্রত্যন্ত গ্রামের ঘটনা। এবং সেই গ্রামে সেই মেয়েটিকে পণের জন্য প্রচণ্ড অত্যাচার, এবং শেষ পর্যন্ত সেই অত্যাচার নিতে না পেরে বধূটি কিন্তু এই ইহলোক ত্যাগ করে চলে যাওয়া। মানে বিষয়টা শুধুমাত্র যে ওই প্রত্যন্ত গ্রাম থেকে নয়, আমরা কলকাতায় দেখতে পাই কিংবা আমরা বড় বড় শহরগুলোতে দেখতে পাই যে পণের জন্য এরকম জীবনহানির ঘটনা। আজ আইনের দর্পণে আমরা সেই দিকেই দর্পণটা উঁচু করতে চাই, যেদিকে এই পণ প্রথার বলি হচ্ছে বহু মানুষ, বহু মেয়ে। তারা তাদের অপরাধ একটাই যে তারা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল। তাদের বাড়ির লোকের অপরাধ একটাই যে তারা তাদের মেয়েকে একটা সুন্দর জীবন দেবার কথা ভেবেছিল। কিন্তু সেখানে বাড়ির লোক বা তাদের আরও একটা অপরাধ রয়ে গেছে মাঝখানে। কেননা যখন ছেলের বাড়ির লোক পণ দাবি করে, তখন সেখানেই তাদের মুখে বলে দেওয়া উচিত ছিল না। এই বিষয়েই আমরা পেয়ে গেছি আমাদের আজকের অতিথিকে, এবং আমি একেবারে চলে যাব, শুনে নিই তিনি কি বলছেন।
1: আজ আমার সঙ্গে রয়েছেন আজকে বিশেষ অতিথি আইনজীবী শ্রী শুভসাথী চট্টোপাধ্যায়। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আজ একবিংশ শতাব্দীর এখন প্রায় মানে আর প্রথমার্ধ বলতে বলা যায় না, প্রায় মধ্যভাগে যেতে চলেছি আমরা, সেই অবস্থাতেও দেখতে পাচ্ছি যে কোন প্রথা এই ব্যাপারটা কিন্তু আমাদের এখনো মানুষের মনে বেঁধে রয়েছে। একটু ছেলের জন্মের সাথে সাথে বলবো, বাড়ির লোকজন ভাবে যে যখন কোনো তা দিয়ে দেওয়া হবে তাহলে মেয়েদের থেকে অনেক কিছু পাওয়া যাবে। এই পণ প্রথা বিরোধী আইনগুলো প্রথম কবে এসেছিল ভারতবর্ষে?
2: দেখুন, আমাদের দেশে যদি দেখেন যে পণ প্রথা এই বিষয়টি একটি সামাজিক আমি অপরাধ কথাটাকে প্রথমেই ঘোষণা করবো না, সামাজিক একটা অন্ধকার প্রথা যা একটা সময় প্রচলিত ছিল। আপনাদের মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, যদি আপনারা দেখেন তাহলে দেনা পাওনার যে গল্প, যে বিষয়, সেখানে কিন্তু এই পণ প্রথা এবং বিভিন্ন পরিবারের মধ্যে সম্পর্ক, সম্পর্কের মূল কারণের ক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি তার একটা ভূমিকা সবসময় কিন্তু থেকেছে। ফলত এই প্রথা সংক্রান্ত যে আইন, দেখবেন আপনি যে আমাদের দেশে কিন্তু অনেক পরবর্তী সময়, তার জন্যই দেখবেন যে বধূ নির্যাতন যখন এটা ক্রিমিনালাইজড হলো, একটা সময় তো অফেন্স হিসেবে এটা ঢুকলো 498A। যদি আপনি দেখেন সেই 498A সেকশন, সেই সেকশনটি কিন্তু পরবর্তী সময় পরিস্থিতির বিচার করে কিন্তু আমাদের কোডে এবং স্ট্যাটিউট বুকে কিন্তু ঢুকেছিল, ঠিক আছে। তো ফলে আমরা যদি মনে করি এগুলো সবই কিন্তু স্বাধীনতা উত্তর ভারতবর্ষের আইন, যখন আইন আমাদের দেশে প্রথম থেকেই আমাদের দেশের সংবিধানের যাত্রা শুরু হয়েছিল লিঙ্গ বৈষম্য বিরোধিতার জায়গা থেকে, এবং সেই লক্ষ্যে, সেই সাংবিধানিক লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু আমাদের আইনসভাগুলি এই আইনগুলি তৈরি করে। যেমন আমি আপনাকে বলছি আরেকটি আইনের কথা আসে, সেটা হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। এই ডাউরি প্রহিবিট করার যে আইন, সেই আইনটা কবে এলো? এবং আমরা দেখলাম যে স্বাধীন ভারতে 1961 সালে এই আইনটি কিন্তু তৈরি হলো, যে আইনটির মধ্যে মূলত বলা হলো যে ডিমান্ড অফ ডাউরি ইন কানেকশন উইথ ম্যারেজ, তখন এই বিষয়টাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। মানে আপনি বুঝতে পারছেন এটা একটা প্রথা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, সেই প্রথাটি আইন হিসেবে আইন করে তাকে নিষিদ্ধ করা হলো। ঠিক যেরকম একটা সময় সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, এবং তার সময় তিনি যে

0: লিগাল ব্যাটল করেছিলেন যেটা আপ টু প্রিভি কাউন্সিল পর্যন্ত পৌঁছেছিল এবং তাকেও যথেষ্ট পরিমাণ সমাজের একটি অংশ এবং অবশ্যই যারা বিদ্যুৎসাহী অংশ সেই সময় সেই সমাজের তাদের একটা প্রতিরোধের সামনে তাকেও কিন্তু পড়তে হয়েছিল। ঠিক এইরকম পন্থা বিরোধী আইন সেই আইনটি যখন 1966 সালে কিন্তু খুব সুস্থভাবে পরিষ্কার ভাবে নয় মানে সংঘাতের মধ্যে দিয়ে আইনটা তৈরি হয় যে সংঘাতের মূলে যেটা আমাদের লিঙ্গ বৈষম্যের যে সমস্যাটি যা আমাদের দেশে একটি প্রথাগত সমস্যা সেই সমস্যাটি ছিল বলে মনে করি।
1: আচ্ছা মানে অনেক সময় আমরা দেখি যে পণ প্রথা আমরা বলছি বা পণ প্রথা বিরোধী আইন আমরা বলছি, পণটা আমরা ঠিক বিষয়কে ধরতে পারি মানে পণ অর্থে মানে সাধারণ মানুষের কাছে হয়তো সেই ধারণাটাই নেই যে পণ অর্থে কি, কেননা অনেকে যখন এই সম্বন্ধে কথার সময় যা আছে সব তো আপনার মেয়েটি আছে আপনি যা খুশি হয়ে মেয়েকে দেবে তাই আপনি দেবে নইলে আমাদের কিছু দরকার নেই এই কথাটা তিনি তারা বলে থাকেন।
0: যদি আপনাকে একটু আগে বলি মানে প্রশ্নের উত্তরে আরেকটু যুক্তি দেওয়া দরকার, যে সেকশন 304B আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে কিন্তু এটা কিন্তু পরবর্তী সময় ডাউরি ডেথ তাকে কিন্তু যদি দেখা যায় অ্যাবনর্মাল সিচুয়েশন কোন ম্যারেজ উইমেন যদি তার শ্বশুর বাড়িতে বিয়ে 7 বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে একটা ডাউরি ডেথ তাকে কিন্তু আরেকটি অফেন্স হিসেবে তাকে কিন্তু ধোকানো হয়েছে। ফলে বুঝতে পারছেন পণটার কতটা নির্মম হতে পারে আমাদের দেশে এই আইনটা তৈরি করে আমাদের দেশের আইনসভা কিন্তু সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। এবার আপনি যেটা বললেন জাউরি জাউরি কাকে বলা হয়, জাউরি যদি মনে করেন বিষয়টি হচ্ছে এক ধরনের যে যেখানে আপনি পয়সা নিচ্ছেন, পয়সা নিচ্ছেন কিসের জন্য, যে আপনার মেয়েকে আমি আমার পরিবারে বিয়ে দিয়ে বা আমি বিয়ে করে তাকে আমি ধন্য করে দিয়েছি আপনাকে এবং আপনার মেয়ের সিকিউরিটির জন্য আপনাকে আমার কাছে এই পয়সা রাখতে হবে, মানে এটাই প্রপার্টি ধারণাটা এসছে কিন্তু মহিলাদেরকে আমাদের সমাজের যে নিয়ম সেখানে সম্পত্তি হিসেবে দেখা এই দেখার ধারণা থেকে যে কারণে দেখবেন এগুলো খুব ইন্টার কানেক্টেড ডাউরি সঙ্গে ডাউরি ডেথ এর সঙ্গে কিন্তু আপনি কন্যাভ্রূণ হত্যার যে মূল কারণগুলি মানে কন্যা কেন না পাচ্ছেন এই বিষয়টা কিন্তু খুব জড়িত। ফলে এই যেখানে সম্পত্তি হিসেবে কোনো কিছুকে বিশেষত কোনো মানুষকে যখন দেখার একটা প্রবণতা আসে তখন কিন্তু ওই যে মানে আমি এই জায়গাতে আছি ফলে আমি এটা চাইতে পারি এটা খুব স্বাভাবিক একটা বিষয়, মানে একটি মেয়ের বিয়ে যদি হয় তাহলে খাট বিছানা আলমারি বিছানাপত্র বাসন জামা কাপড় ইত্যাদি এবং তত্ত্ব দাবাস করে সেটা পৌঁছে দেওয়া এই যে প্রথাটা এটাকেও কিন্তু মানে কোনোভাবে যদি কেউ বলেন দিস ওয়াজ ডিমান্ডেড চাওয়া তাহলে সেখানেও কিন্তু এই প্রথার জায়গাটা কিন্তু থেকে যায় চাওয়া এবং চাওয়ার জন্য সেখানে ফোর্স ব্যবহার করা এবং নানাভাবে উৎপীড়ন করা এইটা পুরোটাই কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক যদি দেখা যায় সেকশন 3 এবং 4 অফ ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট আমরা যদি দেখি তাহলে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝে যাব যে এই আইনটির মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলিকে আনা হয়েছে। যেমন ধরুন সেকশন 3 তে বলা আছে গিভস টেকস অর অ্যাবেটস অর গিভিং অর টেকিং দি ডাউরি, মানে হচ্ছে নেওয়া দেওয়া বলা কওয়া দিল না কেন করলো না কেন, মানে এই যে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক সময় আমরা একটা কমন অভিযোগ পাই যেখানে মেয়েরা বলছেন তার শ্বশুর বাড়িতে কেউ শাশুড়ি হয়তো বললেন যে এই টাকাটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসো বা কি দিল তোমার বাবা এটা ঠিক কোয়ালিফিকেশনও নয় এই যেটা চলতে থাকে আর কি। তো এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে মূলত এই ডাউরি প্রোহিবিশন অ্যাক্টে কিন্তু এর জন্য মিনিমাম 5 বছরের সাজা কিন্তু সেখানে কিন্তু

0: রয়েছে এবং ফাইল রয়েছে এবং যেটা হায়ার থাকে ভ্যালু অফ ডাউরি সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এবং একটা কথা বলি আপনাকে যে আমরা ভাবি এই পন্থাটা বোধ হয় সমাজের নিম্ন স্তরে বেশি উচ্চ স্তরে কম, আমি বলবো এই প্রথাটা আপনি যত সোসাইটির উপর দিকে যাবেন এবং সেখানে কিন্তু অসম্ভব হারে ইদানিংকালেও কিন্তু বেড়ে গিয়েছে। কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে আপনি যদি দেখেন, আমাদের এই কলকাতারই একটি ব্যবসায়ী পরিবারের ঘটনা বলুন বা কয়েকটি ঘটনা সাম্প্রতিককালে ঘটে যাওয়া, যেগুলো কিন্তু এই পন্থাটার যে একটা ক্লাসিফিকেশনে তার যে উচ্চ আসনে যে জায়গা আছে ওই অপরাধের ক্লাসিফিকেশন
1: কলকাতার ঘটনা, হ্যাঁ,
0: ফলে এইটা হচ্ছে পন্থার একটা ক্ষতিকারক দিক এবং সেই ক্ষতিকারক দিকটাকে নিয়েই কিন্তু আমাদের আইন এবং সেখানে এই আইনগুলো যদি আমরা ইমপ্লিমেন্টেশন দিকে না যেতে পারি, যেমন ধরুন এই একটা প্রেজেন্ট গিভেন অ্যাট দি টাইম অফ ম্যারেজ উইদাউট ডিমান্ডার অ্যালাউড ইফ, এখানে তিনটে কন্ডিশন আছে, মানে আপনি আমরা যে বিয়ে বাড়িতে গিয়ে জিনিসপত্র দিই পণের মধ্যে তো শব্দ আসবে না, পণের মধ্যে কোনগুলো পড়বে, যে ডিমান্ড গুলো মানে যে কটা জিনিসকে মানে চাওয়া হলো এই বিয়ের সম্পর্কে বিয়েটার জন্য মানে হাজবেন্ডের বাড়ির থেকে, সেই পুরো জিনিসটা এর মধ্যে কোনগুলো অ্যালাউড বলছেন যে দে আর লিস্ট অ্যাজ পার রুলস, ওগুলো একটা করে লিস্ট যেটা তালিকাভুক্ত রাখতে হবে, দে আর অফ কাস্টমারি নেচার সিঁদুর আলতা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, বা আপনার কাস্টমারি নেচারের মধ্যে ধরুন লোকে সেই সোনার এ দেয় কি বলে, এখানেও একটা ইয়ে আছে মানে কোনটাকে কাস্টমারি ধরবো মানে সেটা তারও একটা জায়গা থাকছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে দে আর নট ডিটারমাইন করার উপায় হচ্ছে কোয়ান্টিটি, ওই জন্য দেখবেন নট এক্সেসিভ ইন নেচার, এই বিষয়টা খুব এক্সেসিভ হয়ে গেলেই বোঝা যায় যে কারণ তত্ত্বে যদি কেউ এখন সোনার বিস্কুট সোনার মানে গণেশ ওর মধ্যে ঢুকিয়ে তত্ত্ব পাঠান তাহলে তো সেটার অ্যামাউন্ট এক্সেসিভ হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের মোটামুটি সরকার তরফে বা আইনের তরফে কি করা গেলে এখান থেকে মানে মুক্তি পাওয়া যাবে, এই ফরেন্স থেকে মুক্তি পাওয়া যাবে বলে আপনি মনে করেন?
0: দেখুন এই সবটা যা লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে তৈরি হওয়া যে সমস্ত প্রথা আছে, এই প্রথার থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমাদের সংবিধানের ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল ক্লজ আর্টিকেল 40, তার সম্পূর্ণ রূপায়ণ বাস্তবায়ন। আর এটা করতে গেলে আমাদের সংবিধানে বর্ণিত পথ আছে, সেটা হচ্ছে যে আর্টিকেল 15, সেখানে বলা আছে রাষ্ট্র তারা আইন বানাতে পারবেন নারী শিশু এবং পিছিয়ে পড়া কোন শ্রেণীর জন্য, এবং সেই আইনটি তৈরি করতে গেলে রাষ্ট্রকে কি করতে হবে তারা সেই বিষয়ে আমাদের সংবিধানের নির্দেশিকা আছে, এবং আমাদের এখানে আইন তৈরি করা হয়েছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট বলুন বা ডাউরি বেসকে ক্রিমিনাল অফেন্স করা বলুন, এবং আমি এর আগে বললাম বধূ নির্যাতন, এইটাকে অপরাধ হিসেবে ধরার জায়গা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন তখনই বাস্তবায়িত হতে পারে যখন সমাজে তার সম্পূর্ণ প্রয়োগ করতে পারে, সেখানে একটা বাস্তবের সাথে আইনের বই এ উল্লিখিত উদ্দেশ্যগুলি একটা দ্বন্দ্বের সম্পর্ক আমরা দেখতে পাই, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এই যে আইনগুলি তৈরি হয়েছে

0: পলিটিশিয়ানের ক্ষেত্রে আমাদের প্রশাসন কিন্তু বহু ক্ষেত্রেই ইউনিয়ন ভিউ গ্রহণ করছেন, এটা কিন্তু খুব সাম্প্রতিক কালে, দু তিন চার বছর, এবং তার জন্য আমাদের বিচার ব্যবস্থারও কিছু কিছু রায় ওরে রায় যে এই জুরিসপ্রুডেন্স বা এই যে বিচার প্রক্রিয়া, এই যে আইনের দর্শক, তার কিছু ডাইলিউশন ঘটাতে কিছু কিছু রায় সুপ্রিম কোর্টের সহায়ক হয়েছে। যেমন ধরুন এই যে 498A এই যে সেকশনটি আছে ভোজন নির্যাতন, এই সেকশনটির বেশ কিছু অপপ্রয়োগের ঘটনা আমাদের নজরে আসে। প্রত্যেকটি মানুষই দেখবেন যে এত পরিমাণ ফলস কমপ্লেন 498A হয়েছে, যার একটা প্রভাব কিন্তু সমাজে পড়েছে, এবং সেটা প্রতিফলন ঘটেছে যখন সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলেছেন যে এই 498A যে ফলস কমপ্লেন সেটা বহু ক্ষেত্রেই ফলস, আর তার জন্যই স্ট্যাটুটটাকে একটু ডাইলিউট করে নোটিশ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না ইত্যাদি ইত্যাদি। এবং আমার এখানে একটা খুব স্পষ্ট মত আছে, সেটা হচ্ছে দেখুন আমাদের সুপ্রিম কোর্ট তো একটি রায় দিয়েছেন, সেই রায়ের পিছনে বেশ কিছু ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট আছে, কিন্তু সেইটাও আমার মনে হয় এটা সম্পূর্ণ নয়। এখানে কিছু বিষয় পরবর্তী সময় হয়তো মহানগর সুপ্রিম কোর্টকেও এর মধ্যে বিচার করে দেখতে হবে। সেটা হচ্ছে এই যে ধরুন এতদিন পর্যন্ত যে রায়টা দেওয়া হয়েছিল সেটাকে আমরা বলছিলাম যে মহিলাদের পক্ষে, মানে সংবিধানের বর্ণিত ইকুয়ালিটির পক্ষে, যেটা যখন দেওয়া হয়েছে তার মানে ইনইকুয়ালিটি দেয়াল ইন সোসাইটি, অসম্য আছে, বৈষম্য আছে, বৈষম্য থাকার কারণ গুলো যদি ইনক্রিজ না হয় তাহলে বৈষম্যটাও দূরীভূত হবে না। যার জন্য দেখবেন যে বৈষম্য নারী এবং পুরুষের মধ্যে এটা ইরাডিকেট করার জায়গায় যদি বাস্তবায়ন কিছু না ঘটে তাহলে কিন্তু পঞ্চথাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করা কিন্তু অসম্ভব হয়ে যায়। আর দেখুন তার একটা বড় সংখ্যা এখান থেকে আসছিল, কিন্তু কিছু মিথ্যা ফলস কমপ্লেন্টের অভিযোগ এমন বেশি করে খবরে জায়গা পেয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট ওটাকে একটু ডাইলিউট করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডাইলিউশন গুলো তো ডাইলিউশনই, কিন্তু এগুলো অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু বাস্তবে আইনের মূল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
1: আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এটা হচ্ছে যে স্কুল কলেজ, এটা স্কুল কলেজের ভূমিকা কি হওয়া উচিত এক্ষেত্রে?
0: দেখুন প্রতিটি স্কুল কলেজে অবশ্যই এইগুলি নিয়ে আলোচনা করা উচিত, আমাদের কি করা উচিত, কি করা উচিত হয়, কোনটা আমাদের সমাজের চাহিদা, কোনটা সঠিক চাহিদা নয়, কোনটা বেঠিক চাহিদা, এবং একটা সেন্স অফ কনস্টিটিউশনালিজম প্রত্যেকের মধ্যে যাতে গ্রো করতে পারে তার জন্য আমাদের সংবিধানের প্রাথমিক পাঠ এটা করানোর দরকার। কারণ ইকুয়ালিটি শুধু মুখে বলার কথা নয়, এটা একটা ফিলিং, এটা একটা রিয়েলাইজেশন। আপনি যদি এই অনুভূতি না থাকে আপনার, যদি আপনি ওটাকে যদি মনে না করেন যে এটা প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি সেটা ইমপ্লিমেন্টও করতে পারবেন না। এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে কিন্তু ওইটা থাকে যে একটি মেয়ে বিয়ে হয়ে গেছে মানে মেয়েটা ওই স্বামীর প্রপার্টি হয়ে যায়। এই জায়গাটা থেকে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু আমাদের আরো বেশি করে করে যে আমি বলবো ইকুয়ালিটির যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের মধ্যে আরো প্রচারিত হওয়ার দরকার আছে, যার জন্য স্কুল কলেজ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রথম ভূমিকা তো আমি একটি কথা বলবো যে প্রথম ভূমিকা এটাই হওয়া উচিত যে তিনি তার অধিকার সম্পর্কে সচেতন থাকবে, অধিকারের রিফ্লেকশন থাকবে, অধিকার মানে নিয়ে তাকে চিন্তিত থাকতে হবে না, সরকার এবং রাষ্ট্র সেই ব্যবস্থা তৈরি করতে পারবেন যাতে একটি মেয়ে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে বা স্বামীর কাছে থাকবার সময় তিনি যাতে কোন রকম আক্রমণের শিকার না হন, এই সংক্রান্ত বিষয়ে পুরো ধারণা থাকতে হবে, এবং সেটার জন্য

0: কোন অভিযোগ হয় তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়াতে হবে। মেয়েরা সেই কাজটি করতে পারবেন, মেয়েরা তো লড়াই করেন, লড়াই করে ফাঁসেন এবং লড়াই করে অনেক অধিকারের লড়াই তারা করেছেন এবং তারা জানেন কিভাবে এটাকে বাস্তবায়িত করতে হয়। আজকে যে কোনো ধরনের ক্ষেত্রে ধরুন আলটিমেটলি অফেন্সেস আর সেক্সুয়াল অফেন্সেস এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইরাডিকেট করানোর জন্য একটা মানে আমি ঠিক নারীবাদী বলবো না, আমি বলবো যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, যেটা খুব জরুরি।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন আর আমাদের মূল্যবান মতামত আমাদেরকে দিয়ে আমাদের অনেক সমৃদ্ধ করলেন, অনেক ধন্যবাদ আপনাকে।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমরা যার সুচিন্তিত মতামত শুনছিলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আজ আইনের দর্পণের প্রায় শেষ দোরগোড়ায় এসে পৌঁছেছি, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠান তো সমাপ্ত করতেই হবে। তবে এতক্ষণ যখন মতামত শুনলাম, কানে একটা ছোট্ট গান শুনে নি, ফিরে আসি গানের পর।

0: শুনলেন মহিলা মহল।
1: গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার উড়িষ্যা অ্যান্ড বিহার। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু লাইট রেইনফল অকার্ড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার ঝাড়খণ্ড। ড্রাই ওয়েদার প্রিভেলড ওভার দি রেস্ট অফ দি রিজিয়ন। Gusty wind speed were recorded at one or two places over Jharkhand, Bihar, Orissa and Andaman and Nicobar Islands. Yesterday's highest maximum temperature of 41 degrees Celsius was recorded at Boud in Orissa in the plains and 30.7 degrees Celsius at Tadong in Sikkim in the hills of the region. Chief amount of rainfall received in centimeter: জলপাইগুড়ি 4 সেন্টিমিটার, চালাউনি টি এস্টেট 3 সেন্টিমিটার, বক্সা দুয়ার 1 সেন্টিমিটার, আইএফ কার্নিকোবার 2 সেন্টিমিটার, নানকৌরি 1 সেন্টিমিটার, বিহার হুসেনগঞ্জ 2 সেন্টিমিটার, ত্রিবেণী 1 সেন্টিমিটার, চাপড়া 1 সেন্টিমিটার, উড়িষ্যা রায়গড় 3 সেন্টিমিটার অ্যান্ড উদালা ময়ূরভঞ্জ 1 সেন্টিমিটার। Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershower very likely to occur at one or two places and most places over Andaman and Nicobar Islands. Light to moderate rain or thundershower likely to occur at a few places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of Sub Himalayan, West Bengal and Sikkim. Light rain or thundershower likely to occur at one or two places over rest districts of Sub Himalayan, West Bengal, all the districts of Gangetic, West Bengal, Jharkhand and Orissa. Dry weather most likely to occur over Bihar. Now the weather warning for the next 48 hours: thunderstorm with gusty wind speed 50 to 60 km per hour and lightning likely to occur at one or two places over Orissa. Thunderstorm with gusty wind speed 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands and Darjeeling, Kalimpong and Jalpaiguri districts of Sub Himalayan West Bengal. Also at the Kochbihar districts of Sub Himalayan West Bengal. And the forecast for Kolkata neighborhood for the next 48 hours: partly cloudy sky with possibility of development of thunder and lightning. Maximum and minimum temperature most likely to be around 36 degrees Celsius and 28 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast. There is a weather warning for the fishermen of Andaman and Nicobar coast. The fishermen are advised not to venture during the next 7 days into the sea due to squally wind speed with reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast. That's all for the weather forecast.

পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যা এবং বিহারের দুই একটি জায়গাতে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো অঞ্চলে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে খুব হালকা বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গাতে। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে উড়িষ্যার বৌদ্ধে, তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, এবং পাহাড়ে সিকিমের তাডংয়ে তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে ৪ সেন্টিমিটার, চালৌনি টি এস্টেটে ৩ সেন্টিমিটার, বক্সাদুয়ারে ১ সেন্টিমিটার, বিহারের হোসেনগঞ্জে ২ সেন্টিমিটার, ত্রিবেণীতে ১ সেন্টিমিটার, উড়িষ্যার কেন্দাপাড়াতে ২ সেন্টিমিটার, রায়গড়ে ৩ সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে এবং সিকিমের দু একটি জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিহারে, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার কোথাও কোথাও। পরবর্তী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গাতে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দু একটি জায়গাতে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গাতে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গাতেও। উষ্ণ এবং আর্দ্র পরিস্থিতি তৈরি হবে উড়িষ্যার দু একটি জায়গাতে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। কলকাতা ও আশেপাশের অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী ৪৮ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকালের দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া সতর্ক বার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে উপকূলবর্তী সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা বেড়ে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। সেই জন্য ওইসব অঞ্চলে ১ জুন

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য শুনবেন 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঋতুব্রত নাথের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অমৃতা হালদার রায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী অনিল মান্ডি ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শুনবেন, বিষয় বর্ষাকালের রোগ ব্যাধি এবং তার প্রতিকার, সাক্ষাৎকার ডাক্তার সুচন্দা হাঁসদার। 6:40 কৃষি কথার আসরে প্রথমে মাছ চাষের রোগ নিয়ন্ত্রণ, এই বিষয়ে মনুষপতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর গরুর মুখে দুধ, এই বিষয়ে সাক্ষাৎকার ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল।

7:30 শুনবেন সমীক্ষা। রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি থাকবেন পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। 9:45 জেলায় আকাশবাণী, মাফ করবেন, 9:45 জেলায় আকাশবাণী। 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুনেত্রা মজুমদার। 10:50 নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, তারপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী।

প্রক্সি ছায়াছবি থেকে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান ছায়াছবি বিলম্বিত লয়।

0: কি জানি কি হয়।
1: দুরন্ত জয় ছায়াছবির গান, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

বাস ডিম গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকায় মোংলা দেশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। ফিশি ব্যাপার, বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম

0: লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তু দিলাম, এ প্লাস বি হোল না নো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: এবারে আনন্দ আশ্রম ছায়াছবির গান শ্যামল মিত্র ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: এবারে অগবধূ সুন্দরী ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে।
1: নারী চরিত্র বেজায় জটিল,

0: তাই ওদের নাম ললনা।
1: বলছ কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে।

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচার

0: তাহলে
1: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
2: সবশেষে কৃষ্ণ সুদামা ছায়াছবির গান সুমন কল্যাণপুরের কণ্ঠে।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 18 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো প্রথমেই চোখ রাখছি এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। এক নজরে তাহলে এক নজরেতে কিন্তু আজকে প্রথমেই চোখ থাকবে আইপিএল এর দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেদিকে তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। তো 2026 আইপিএল জয়ী হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই নিয়ে পরপর দুবার চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারায় আরসিবি। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 155 রান করেন গুজরাট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে মূলত বিরাট কোহলির 42 বলে অপরাজিত 75 রানের সৌজন্যে 18 ওভারে 5 উইকেটের বিনিময়ে 161 রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিকে আইপিএলে চ্যাম্পিয়ন হতে না পারলেও কিন্তু এবারের আইপিএলে ব্যাটিং বৈভব প্রদর্শন করেছেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, করেছেন 776 রান। তারই সঙ্গে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সেরা উদীয়মান ক্রিকেটার, সুপার স্ট্রাইকার এবং সর্বাধিক 6 মারা ব্যাটসম্যানের পুরস্কারও পেলেন তিনি। কিছু ব্যাডমিন্টনের খবর। তো ব্যাডমিন্টনে সিঙ্গাপুর ওপেন কিন্তু প্রথমবার জিতলেন ভারতীয় জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। ফাইনালে ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান এবং মোহাম্মদ সাহিবুল ফিক্রিকে 18-21, 21-17 এবং 21-16 ফলে হারান তাঁরা। অন্যদিকে এবারকার ফ্রেঞ্চ ওপেন কিন্তু যেন অঘটনের ফ্রেঞ্চ ওপেনই হতে চলেছে। ইয়ানিক সিনার জকোভিচের পরে রোলা গারো থেকে ছিটকে গেলেন তৃতীয় বাছাই মহিলা খেলোয়াড় ইগা শিয়ন্টেক। চতুর্থ রাউন্ডে ইউক্রেনের মার্তা কস্টিউকের কাছে 7-5, 6-1 ফলে হারেন তিনি। অন্যদিকে বিভিন্ন খেলায় যে ভারত ক্রমশ শক্তিশালী হচ্ছে তার কিন্তু প্রমাণ পাওয়া গেল অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। মোট 19টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল ভারত। প্রতিযোগিতায় 10টি সোনা, 5টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পায় ভারতীয় দল। 25টি পদক নিয়ে প্রথম স্থানে শেষ করেছে চীন।

0: আবার মহিলাদের ফুটবল দল যে ভারতীয় অত্যন্ত ভালো খেলছে তারও আরও একটি প্রমাণ পাওয়া গেল মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপে। অপরাজিত থেকেই শেষ চারে পৌঁছে গেলেন ভারতীয় মহিলা ফুটবল দল। রবিবার বাংলাদেশকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে ভারত পৌঁছে যায় সেমিফাইনালে। গোল করেন পিয়ারি সাশা, লিন্ডা কম এবং মালবিকা। এবার একটু ঘরোয়া ফুটবলের দিকে তাকানো যাক। কলকাতা ময়দানের খবর, দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আসন্ন মৌসুমের পরিকল্পনা নিয়ে বৈঠকে বসতে চলেছে বলে খবর। এদিকে নরওয়েতে চলছে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ 2026। সেখানে ষষ্ঠ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ হারলেন জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন কেইমারের কাছে। এছাড়াও কোনেরু হাম্পি এবং দিব্যা দেশমুখও পরাজিত হয়েছেন। কাজেই ভারতীয় দাবার ক্ষেত্রে কিন্তু এই দিনটি খুব একটা শুভ নয়। এবার বিশ্বকাপ ফুটবলের কিছু খবর আপনাদের জন্য। তো বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ে জাতীয় দলে কিন্তু সুযোগ পেলেন না লুইস সুয়ারেজ। অন্যদিকে আলজেরিয়া জলে সুযোগ পেলেন জিনেদিন জিদানের একমাত্র পুত্র লুকা জিদান। প্রসঙ্গত উল্লেখ্য যে জিদান তিনি কিন্তু 98-এ ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তার ছেলে লুকা জিদান তিনি ঠিক করেন তার পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলবেন। এদিকে আজকের দিনটি হল সোমবার, অর্থাৎ হ্যালো ক্রীড়াঙ্গনের দিন। আর আজকে খেলা নিয়ে আমাদের সঙ্গে আড্ডা দিতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। নমস্কার পার্থবাবু। তো পার্থদা, শুরু হচ্ছে আজকে আমাদের হ্যালো ক্রীড়াঙ্গন। তো বা পার্থদা, প্রথমেই যেদিকে আজকে আমাদের চোখ থাকবে সেটা হচ্ছে আইপিএল।
1: অবশ্যই।
0: তো আইপিএল এ এই যে পরপর মানে একদম খরা, মানে 18 বছর কোনো ট্রফি নেই, তারপরই পরপর দুটো ট্রফি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, কেমন দেখছেন বলুন ব্যাপারটা?
1: ব্যাপারটা কি জানো, মানে টিমটা বরাবরই ভালো খেলছিল, কোনো একটা জায়গায় ক্লিক করছিল যেখানে বিরাটের মতো প্লেয়ার রয়েছে। আমার মনে হয় চেঞ্জটার মূল কারণ হচ্ছে কোচ। অ্যান্ডি ফ্লাওয়ারকে তারা কোচ করে এনেছে। আমরা সবাই জানি যে অ্যান্ডি ফ্লাওয়ার সাউথ আফ্রিকার ব্যাটার ছিল, শুধু ব্যাটার সঙ্গে কিপার জিম্বাবুয়ের, এবং তিনি সব থেকে বড় কথা বল করতেন, মানে এমন একটা প্লেয়ার যে তিনটে বিভাগেই সমান পারদর্শী ছিলেন। আমরা তাকে সেভাবেই চিনে এসেছি, তার খেলোয়াড় জীবন আমরা দেখেছি। তা এই মানুষটা যখন আসে তখন তিনি শুধু দেখেছিলেন যে শুধুমাত্র ওই ব্যাটিং জোরে হবে না, সব জায়গাটারই উন্নতি ঘটাতে হবে, এবং সেইভাবেই তিনি 2 বছর টিমকে দেখেছেন এবং সাফল্য এসেছে। এবং বিরাট কোহলি নিজের নেতৃত্বটা ছাড়ার পর ঘাট থেকে একটা বোঝা নামিয়েছে রজত পতিদার, এমন কিছু বড় রজত পতিদার খুব কিন্তু মানে ভারতীয় ক্রিকেটে খুব উজ্জ্বল তারকা নন, কিন্তু ঘরোয়া ক্রিকেটে খুব উজ্জ্বল, তার পারফরমেন্স খুব ভালো। সুতরাং রজত পতিদার পরপর 2 বার তার ক্যাপ্টেনশিপেই রয়্যাল চ্যালেঞ্জার্স জিতল এবং রীতিমতো দাপিয়ে জিতল। হ্যাঁ, ফার্স্ট কোয়ালিফায়ারটা যারা হয়েছিল তাতে তারা জিতে মানে 6-5 দিন আগেই তারা ফাইনালে উঠে বসেছিল। এবং তুমি যদি যখন গ্রুপ লিগেও যখন গ্রুপের খেলাগুলো হয় সেখানেও তারা টপ করেছিল। লাস্ট ইয়ারে কিন্তু তারা টপ করেনি, সেকেন্ড ছিল, পাঞ্জাব ফার্স্ট ছিল, এবারে তারা টপ করে গেছে, মানে বোঝাই যাচ্ছে তারা কিন্তু প্রাধান্য নিয়েই উঠেছে
0: একদম।
1: এবং অবশ্যই বিরাট কোহলি, যে মানুষটা শুরুর দিন থেকে শুরু করেছিল, আজকের দিনেও ফাইনালে সেই ম্যাচকে ঘোরাচ্ছে এবং তার ব্যাটেই জয় আসছে,
0: মানে একদম চেস মাস্টার বলতে যাবো
1: না, একদম তাই। এবং বিরাট কোহলি যে জায়গায় আছে, 10,000 রান ছুঁতে, আর একটা আইপিএল খেললে তিনি 10,000 রান ছুঁয়ে ফেলবেন, 9,300 সামথিং রানে তিনি বসে আছেন, 287 খানা তার আইপিএল ম্যাচ খেলা হয়ে গেছে, তিনি প্রথম হতে চলেছেন যিনি, ওর পেছনেই ধোনি এবং রোহিত আছে কিন্তু তার থেকে উনি এগিয়ে আছেন। সুতরাং খুব অবাক না হলে পরের বছরই হয়তো 300 ক্রস করবেন, পরের বছরে হয়তো তিনি 10,000 রান ক্রস করবেন, মানে একটা বিরাট ব্যাপার, বিরাট মানে বিরাট ব্যাপার,
0: মানে কিং কোহলি বলতে যাবো যে একদম
1: একই দায়ী।

0: আচ্ছা একটা কথা বলুন, এই যে রজিত পাটিদারের কথাটা আসছিল ম্যাচের শেষে, মানে গতকাল ফাইনালের পরে সুনীল গাভাস্কর বলেছেন যে আরসিবির এই যে চ্যাম্পিয়ন হওয়া সেকেন্ড টাইম, তার পেছনে পাটিদারের অধিনায়কত্বের একটা বড় বিশাল ভূমিকা আছে।
1: সেটা সেটা কিন্তু আমরা কোয়ালিফায়ারের ম্যাচটা কিন্তু রজিত পাটিদারের যে 95 রান করেছিল, হ্যাঁ 95, হ্যাঁ ওই কিন্তু ম্যাচটা জিতিয়েছিল। এবং ওই যে বলছিলাম না যে বড় প্লেয়ার হলেই বড় ক্যাপ্টেন হবে এরকম ব্যাপার নয়।
0: বলতে বলতে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, তার ফোনটা নিয়ে নেবো আমরা
1: অবশ্যই।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু কে আছেন বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ কে আছেন বলুন।
2: আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভৈরব বৈভব সূর্যবংশীকে নিয়ে। আইপিএল ইতিহাসে বোধহয় এই প্রথম যে একজন প্লেয়ার মানে তিনটে বিষয়ে প্রাইজ পেলেন,
1: তিনটে
0: পাঁচটা বিষয়ে প্রাইজ পেলেন।
1: মানে আপনি যে প্রশ্নটা বেসিক্যালি করতে চাইছেন, আমরা এর পরেই আসতাম, মানে বিরাট শেষে আরেক বিরাটের কথায় আসতাম আর কি।
2: এবং এটা আমাদের গর্ব, একটা 15 বছরের ছেলে
0: একদম
2: রেকর্ড করে যাচ্ছে, আগামী দিনে কোথায় থামবে তো সেটা ভবিষ্যৎই বলবে।
0: একদম। আপনার নামটা একবার বলুন, আপনি কোথা থেকে বলছেন?
2: আমার নাম নির্মল সিকদার, বাঁকুড়া থেকে বলছি।
0: আচ্ছা আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। তো যে কথাটা উনি বললেন যে বৈভব সূর্যবংশী মাত্র 15 বছরের একটি ছেলে, 15 বছর মানে আমরা 15 বছরে কি করতাম, পাড়ায় ক্রিকেট খেলতাম, আর সেখানে সে দাপিয়ে মানে
1: পাঁচখানা, হ্যাঁ মানে এটা একটা বিশাল ব্যাপার। এবং একদম মানে টেনশন নেই থাকা একটা ছেলে সে উইকেটে নেমেছে। এবং সত্যি কথা বলতে কি, এবারে আমি যত মানুষের সঙ্গে পরিচয় বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘুরে বেড়াই, আমি দেখেছি যে সবাই যখন ওই বৈভব ব্যাট করতে নামছে, সকলে ওই টিভির সামনে যাচ্ছে, সারাক্ষণ কিন্তু টিভির সামনে বা মোবাইলে পুরো ম্যাচ দেখার লোক এখন আর নেই।
0: একদম,
1: হ্যাঁ কিন্তু বৈভবের ব্যাটটা আমি ছাড়বো না, এটা কিন্তু আইপিএলের ফার্স্ট ডে থেকে ওই ওরা ছিটকে যাওয়ার আগে পর্যন্ত সবাই কিন্তু বৈভবকে দেখতেই বসেছিল, মানে সারা ভারতবর্ষ তো বটেই, আইপিএল তো সারা বিশ্ব জুড়েই। হ্যাঁ সুতরাং আমার ধারণা এই ছেলেটার ব্যাট দেখার জন্য, এরকম একটা বিস্ফোরক ব্যাটিং, একটা বাঁহাতি ছেলে, এবং এই বাঁহাতিরা যারা খেলে তারা অবভিয়াসলি খুব মানে দর্শনধারী হয়।
0: একদম,
1: হ্যাঁ সেক্ষেত্রে এই ছেলেটার খেলা দেখার জন্যে আমরা সকলে উন্মুখ হয়ে আছি। আমরা চাইছি যে জাতীয় দলের জার্সিটা গায়ে দিয়েও এই একই রকম ফর্ম বৈভব ধরে রাখবে।
0: আচ্ছা আমার এখানেই নেক্সট প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে যে ধরুন বৈভবকে আমরা দেখেছি অনূর্ধ্ব-19 মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালে 60 বলে 175 করতে, মানে একদম শেষ করে দিয়েছে বোলারদের। তো এবার আপনি বলুন, এই সামনে জুলাই থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ইংল্যান্ডের 5টি টি-20 সিরিজ, তাতে কি আপনি দেখতে পাচ্ছেন বৈভবকে?
1: অবশ্যই, সমস্ত আমি কেন মানে যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারা চাইছেন তো যে বৈভবকে এই ফর্মেই এই মুহূর্তে টি-20 স্কোয়াডে ঢোকানো হোক, এই মুহূর্তে টি-20 স্কোয়াডে ঢোকানো হোক, যেমন যে ফর্মে আছে, এই যে বলছি না এখনো ওর মধ্যে কোনো টেনশন গ্রো করেনি, কোনো চাপ তৈরি হয়নি, যদিও ম্যাচটার পর কেঁদে ফেললো এবং ওই কান্না ভাইরাল হয়েছে খুব, যে একটা বাচ্চা ছেলে বেসিক্যালি ওই সময় ওর কৈশোরটা ধরা দিচ্ছিল যেভাবে চোখের জল ফেলছিল। হ্যাঁ এই যে একটা আবেগ, এই আবেগটার এটাই বয়স, এখন জাতীয় দলের হয়ে ও খেলুক। এবং যে সময়টা আমি বলছি সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলিদের যে ফেসটা ফেস করতে হয়েছিল, তখন তো আইপিএল ব্যাপারটা ছিল না, সুতরাং এই একটা টেস্টের মধ্যে দিয়ে তারা কিন্তু পায়নি, তাদের প্রথমেই গিয়ে একটা কড়া প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়েছিল, ও কিন্তু শেষ করে ফেলেছে।
0: আচ্ছা বলতে বলতে পরবর্তী শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখি উনি কি বলতে চান। হ্যাঁ শ্রোতা বন্ধু কে আছেন বলুন।
3: নমস্কার।
0: হ্যাঁ কে আছেন আপনি?
3: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর ধামদরা হাওড়া থেকে।
0: আরে সুব্রত বাবু বলুন।
3: আইপিএল তো দেখলাম, মানে খুবই ভালো লাগলো। তো আমার যেটা প্রশ্ন, যে ভুবনেশ্বর কুমার যেভাবে ধারাবাহিকতার সাথে বোলিং করলো, তাহলে ওনাকে কি আগামী টি-20 বলুন বা ওয়ান ডে বলুন, মানে প্রবল ভাবে দাবিদার হয়ে গেল, নাকি কি পরবর্তীতে আমরা আইপিএল মানে ইন্ডিয়ান টিমে টি-20 হোক বা ওয়ান ডে হোক দেখতে পাবো কি?
0: ঠিক আছে আপনি সঙ্গে থাকুন। তো যে প্রশ্নটা আমি একটু পরেই আসছিলাম, যে আরসিবির বোলিং হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার, এবার ভুবনেশ্বর কুমারকে একসময় আমরা ভারতীয় দলে রীতিমতন প্রত্যেক ম্যাচেই দেখতে পেতাম, কিন্তু তারপরে যেটা হলো চূড়ান্ত অফ ফর্ম, তারপর একটি ওয়ার্ল্ড কাপে ভুবনেশ্বরের জন্যই ইন্ডিয়া বাইরে বেরিয়ে চলে যায়, কিন্তু বর্তমান যে ফর্ম সেটা ভুবনেশ্বর প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তার সঙ্গে আরো একটা ব্যাপার হচ্ছে, ওনার বয়সটা কিন্তু একটু বেড়ে গেছে, কোনটা বেশি মানে তাৎপর্যপূর্ণ হতে পারে মনে হয়?
1: ভুবনেশ্বর কুমার কিন্তু মানে বৈভবকে যেমন আমরা নিতে পারি, মানে নেওয়ার জায়গা আছে যে তাকে, ও কিন্তু টেস্টেড নয়, মানে এখান থেকে উড়ে আসছে। ভুবনেশ্বর কুমার কিন্তু নিজেকে জাতীয় দলে দেখিয়েছে এবং ও পারেনি, ব্যর্থ হয়েছে। সুতরাং অবশ্যই এই ফর্ম তাকে জায়গা, কিন্তু যেভাবে লড়াইটা হয়ে গেছে না,

0: পুরনোই বয়স, পুরনো ফর্ম, এইগুলো কিছুটা কিন্তু ফ্যাক্টর হয়ে উঠেছে।
1: মানে যে ব্যাপারটা আপনি বলছেন মোহাম্মদ শামির ক্ষেত্রে বিরুদ্ধে
0: যাচ্ছে, হ্যাঁ একদমই বিরুদ্ধে গেছে, যে এ তো আমার টেস্টের ছেলে, এই জায়গাটা বড় জায়গাটায় গিয়ে জাতীয় দলের জার্সিটা গায়ে এখনো কিন্তু সফলতা পাচ্ছে না, সাফল্য পাচ্ছে না, এইটা হয়তো কিছুটা পেছিয়ে রাখবে। এবং সবসময় ইন্ডিয়া টিম একটা নতুন দল গড়ার দিকে এগোচ্ছে, একটা সামনের দিকে, যেমন বৈভব আমি বলছি, যারা যারা আসছে নতুন নতুন যশস্বী ফশস্বী যারা আসছে, নতুনদের দিকে তাকিয়ে থাকতে হবে, পুরনোদের কথা একটু ভুলতে হবে। মানে তাই নির্বাচকরা তাই চাইছে, নতুন একটা টিম তৈরি করতে চাইছে। এক্ষেত্রে ভুবনেশ্বরের ভালো পারফরমেন্স করলেও ভুবনেশ্বরের কিন্তু
1: সম্ভাবনাটা কম, মানে লুক ফরওয়ার্ড নীতি,
0: একদম লুক ফরওয়ার্ড নীতি, মানে এটাই হওয়া উচিত।
1: আচ্ছা, লুক ফরওয়ার্ড নীতির ক্ষেত্রে আমি আবার বৈভবের প্রসঙ্গে আবার ফিরে আসবো। বৈভবের সম্পর্কে দুটো তত্ত্ব সামনে আসছে, একটা হচ্ছে যেটা আপনি বললেন যে একদম চূড়ান্ত ফর্মে আছে, এই অবস্থায় ওকে নেওয়া উচিত। কিন্তু আরো একটা তত্ত্ব যেটা আসছে সেটা হচ্ছে আইপিএল হচ্ছে ফ্র্যাঞ্চাইজির খেলা, আর যখন জাতীয় দলের হয়ে খেলতে নামছে তখন সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তো একটা তত্ত্ব এটাও আসে যে এই ছোট বয়সে ওই চাপটা কি সামলাতে পারবে, আর দ্বিতীয়ত হচ্ছে আইপিএলে যে পিচে আমাদের খেলা হয় একদম ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, অন্যান্য যে কোনো আইপিএল মানে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হলেও কিন্তু অতটা ব্যাটিং ফ্রেন্ডলি হয় না। তো এটাকে কীভাবে,
0: এটা আমি এইভাবেই বলছি যে আমি যেটা বলতে চাইছি যে এই ছেলেটার মধ্যে প্রত্যাশার, মানে ওর কাছে সেই আকাশচুম্বী প্রত্যাশার চাপ নেই, একদম ফ্রি মাইন্ডে খেলছে, ওর খেলা দেখলেই বোঝা যায় একটা কোথায় ফ্রি ফ্লো ফ্লোয়িং খেলা আর কি। হ্যাঁ, এইটা আমার কাজে লাগানো দরকার। ব্যর্থ হলে 15 বছর বয়সে সরে যাবে, একটা সিরিজ না পারলে সরে যাবে, 5 বছর বাদে আবার ফিরবে, অসুবিধে নেই। কিন্তু এই ফর্মটাকে ওকে দেখে নেওয়ার জন্যে এটা কিন্তু সেরা সময় ওকে দেখে নেওয়া হোক একবার, কারণ যেহেতু ঘাড়ের কাছে একটা আমার সুযোগ আছে, না পারলে তো আসবে আগামী দিনে আবার আসবে, কিন্তু ওকে এই সুযোগটা দেওয়া হোক, দেখা যাক যে ও এই সময় এই প্রত্যাশার চাপটা নিতে পারে কিনা।
1: একদমই একদমই। আচ্ছা, এবারকার আইপিএলটা যদি সব কিছু মিলিয়ে দেখা যায়, আরও একটা তত্ত্ব উঠে আসছিল যে এবার আইপিএল এর নাকি জনপ্রিয়তাটা একটু কমে গেছে।
0: একদমই,
1: তার কারণ অনেকে বলছিলেন যে এত টি টোয়েন্টি খেলা হচ্ছে আর চূড়ান্ত ওয়ান সাইডের গেম, একটা টিম 249 করছে সেটাকে চেস করে বেরিয়ে চলে যাচ্ছে, তো এই যে একদম মার্কাটারি খেলা এটা নাকি অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছে।
0: একঘেয়ে হয়ে যাচ্ছে না, তা এটা শুধু আইপিএল নয়, আমাদের ক্রিকেট মরশুমটা এখন এমন হয়েছে যে পর পর খেলা রয়েছে, লোকজন টিভি থেকে মোবাইলে খেলা দেখে দেখে বিরক্ত হয়ে যাচ্ছে, একই ধরনের খেলা, একই মুখ ঘুরে ঘুরে আসছে। এই যেটা বৈভব কিছুটা মানুষকে স্বস্তি দিয়েছে, হ্যাঁ মেয়েদের ক্রিকেটটা সারাক্ষণ টিভিতে দেখানো হচ্ছে, যেটা আগে দেখানো হতো না, মেয়েরা সাফল্য পেয়ে গেছে, বিশ্বকাপ পেয়ে গেছে, ফলে ক্রিকেটটা এখন এতটা ঢুকে গেছে লোক কিন্তু একটু মাথা থেকে বার করতে চাইছে, একই জিনিস একই জিনিস। আর এবার এই আইপিএলটা বড্ড বেশি লম্বা লম্বা হয়ে যাচ্ছে,
1: মানে অতিরিক্ত লম্বা,
0: অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। আমি এরপরই
1: হয়তো
0: আসবো বিশ্বকাপ ফুটবলে প্রসঙ্গে যখন আসবো, তখনও কিন্তু দেখা যাবে যে 48 টিমের ফুটবল, হ্যাঁ কতটা লোক নিতে পারবে এই একটা 15 দিন মানুষের একটা পিরিয়ড থাকে, 15 দিন 17 দিন 20 দিন,
1: তারপরে ধৈর্যটা থাকে,
0: ধৈর্যটা থাকে না।
1: আচ্ছা, বলতে বলতে পরবর্তী শ্রোতা বন্ধু চলে এসেছেন, শ্রোতা বন্ধু আবার চলেও গেলেন না আবার আসেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন।
2: আমি আমি শঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
2: আমি বলছি যে বৈভব এই 15 বছরের বয়সের ছেলে এত সুন্দর খেলছে, ভগবানের আশীর্বাদ যদি না থাকে তাহলে এত সুন্দর ও খেলতে পারে না, ওর ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি আসছে, ভগবানের একটা আশীর্বাদ আসছে। তা আমি বলছি ওই রজত পাখিদার আর ওই বৈভব সূর্যবংশী এরা কি আগামী ভারতীয় দলে কি স্থান হবে?
1: গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনতে থাকুন আপনি।
0: আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে বৈভবটা, আমি আমি ব্যক্তিগতভাবে 30 বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবন থেকে বলছি, যেটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে, এখানে মত রিফার করতে পারে, কিন্তু বৈভবকে অবশ্যই এই সময় একবার সুযোগ দিয়ে দেওয়া উচিত। সৌরভ গাঙ্গুলি একবার সুযোগ পেয়েছিলেন, তারপরে দীর্ঘদিন বাদে তিনি ঘুরে এসেছিলেন, সচিনকে সেই ফেস করতে হয়নি, একটানা সচিন খেলেছেন, কিন্তু আমি বলছি এই সময়টা তাকে দেওয়া উচিত। রজত পাতিদারের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ ভারতীয় ক্রিকেটের এত লড়াই, সেখানে এক একটা দুটো তিনটে ইনিংসের উপর ভিত্তি করে কিন্তু চান্স পাওয়া যায় না। হ্যাঁ, নিশ্চয়ই যোগ্য, একটা যোগ্য অধিনায়ক নিশ্চয়ই ভারতীয় দলের সম্পদ হতে পারে রজত, কিন্তু এই মুহূর্তে তাকে ভাবার অবকাশ হয়তো নেই নির্বাচকদের, তাদের কাছে যে 30 জনের তালিকা বা 25 জনের

0: তালিকা তারা নিয়ে বসবেন নির্বাচকরা, সেখানে হয়তো জায়গা নাও হতে পারে।
1: আচ্ছা, এবার ক্রিকেট থেকে চলে যাচ্ছি ফুটবলের দিকে। তো পর পর দুবার আরসিবি চ্যাম্পিয়ন হলো, আবার পর পর দুবার পিএসজিও চ্যাম্পিয়ন হলো,
0: একদম
1: আমাদের চ্যাম্পিয়ন্স। তো এবার আপনি বলুন, এই দুটোর মধ্যে ঘটনার মানে খানিকটা মিল তো আছে, কি বলেন?
0: খুব বেশি মিল আছে। যেটা বলছিলাম, কোচের ক্ষেত্রে যেভাবে আমি বলছিলাম যে

0: চ্যাটার্জির একটাই স্বপ্ন ছিল যে আমরা তো ঘরোয়া জায়গায় আমরা সেরা, কিন্তু ইউরোপে আমরা সেরা হতে পারছি না। বাকিরা যারা বৃহৎ শক্তি ইউরোপের তারা সকলেই পেয়ে যাচ্ছে, বার্সা পাচ্ছে, রিয়াল পাচ্ছে, রোম এসি মিলান পেয়েছে, তার আগে রোমা পেয়েছে, তার আগে সবাই ঘুরিয়ে পেলে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে, সবাই ম্যানচেস্টার সিটি পেয়েছে, সবাই পেয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। এই জায়গায় কোচের একটা বড় ভূমিকা আছে এবং পরপর দুবার তারা চ্যাম্পিয়ন হলো। তারকা নয়, তারা মূলত তারকার দিকে ঝুঁকেনি, একটা টিমের দিকে ঝুঁকেছে,
1: মানে টিম গেম,
0: টিম গেম, সেই টিম গেমটাই কিন্তু পরপর তাদের দুবার কিন্তু এই জায়গাটা দিল। এবং দেখলে দেখা যাবে টিমটা বদল খুব একটা বদল হয়নি, কোচ বদল হয়নি, যিনি কোচ ছিলেন তিনি এটা চালিয়ে গেছেন, এনরিকে। আমরা জানি তিনি কত বড় কোচ, তার আগে বার্সার হয়ে তার একটা, এবং বার্সাতে তিনি যখন জিতেছিলেন তখনও কিন্তু একটা সেট আপ টিম, মেসি যে টিমটা জাভি এদের ধরে নিয়ে তিনি জিতেছিলেন। এখানেও ঠিক তাই, দেমবেলে এই টিমটার নায়ক, হ্যাঁ, এদের নিয়ে যে আমি বলছি ওই টিম গেম সেইটার জোরেই কিন্তু পরপর দুবার খেতাবটা কিন্তু।
1: আচ্ছা, এবার আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে পিএসজি জিতে গেছে কিন্তু যে দৃষ্টিনন্দন ফুটবলটা আমরা দেখতে অভ্যস্ত সেই খেলাটা কোথাও যেন একটু মিস হয়ে গেছে, আপনার মনে হয় না?
0: খুবই, এটার বড় কারণ কিন্তু এই ঘাড়ের কাছে বিশ্বকাপ ফুটবল। আমার একটু দেখে মনে হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ারই ভীষণ সচেতন ছিল লাস্ট ম্যাচগুলো, বিশেষ করে এই যেটা নকআউট ফেজ, সেখানে প্রত্যেকটা প্লেয়ারই খুব নিজেদের একটু সামলে খেলার দিকে একটু গেছে, যার জন্যে আমরা কিন্তু বল পজিশন দেখছি কম, প্লেয়াররা যতটা সম্ভব বল পজিশন হলেই প্লেয়ারদের চোট খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব ফুটবলের খুব
1: পাতিনিয়ম
0: যে বল পজিশন হলে তুমি মার খেতে পারো, মানে তুমি যদি উইথ দ্য বল বেশি তুমি যেতে যাও তাহলে মার খেতে পারো। অনেক প্লেয়ারই কিন্তু সেটা এড়িয়ে গেছে।
1: মানে আপনি বলছেন যে
0: বিশ্বকাপটা, বিশ্বকাপের দিকে এই যে চার বছর পরপর হয় তখন কিন্তু ইউরোপের আপনি দেখবেন এর আগেও কিন্তু একই ঘটনা ঘটেছে, যেহেতু ঠিক 15 দিনের মাথায় খেলতে হয় বা 20 দিনের মাথায় চলে যায়, সবাই কিন্তু একটু সতর্ক।
1: মানে ওই যে দেশ বনাম ক্লাব যে দ্বন্দ্বটা,
0: আমি বলছি না যে এরা পেশাদার, এদের কাছে ক্লাবটা অবশ্যই আগে, কিন্তু তবুও দেশের হয়ে খেলা, বিশ্বকাপ খেলবো, এই আবেগ
1: আলাদা
0: আবেগ। সুতরাং এটার জন্য সবাই দেখলেন মেসি লাস্ট ম্যাচটা সামান্য একটা টান লাগার জন্য মেসি কিন্তু সরে গেছিল।
1: আচ্ছা, এবার যখন বিশ্বকাপের প্রসঙ্গ উঠে আসলো, বিশ্বকাপের প্রসঙ্গেই ফিরছি, একটু আগে আপনি বলছিলেন যে 48টা দলের খেলা, কেমন হবে মানে এবারকার বিশ্বকাপটা? ঠিক মানে অতিরিক্ত লম্বা হয়েছে, আচ্ছা এরকম কি
0: লম্বা বিশ্বকাপে ওই ফুটবলটা দেখা যাবে না? একটা বড় ব্যবধান এবারে, যেমন যেটা আপনি বলছিলেন যে আইপিএল এর ক্ষেত্রে যেটা বলছিলেন যে কোনো ম্যাচে একটা বড় স্কোর, একটা খারাপ বড় ব্যবধানে হয়, এবারেও কিন্তু বেশ কিছু টিম যারা নতুন বিশ্বকাপে খেলছে তারা কিন্তু এই জায়গাটা একটু সমস্যায় পড়বে।
1: আচ্ছা, বলতে বলতে আরো একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, আবার তিনি চলেও গেলেন না, আবার আছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ কে আছেন বলুন।
2: আমি বর্ধমান জামালপুর থেকে কর্ণধার মালিক বলছি।
1: হ্যাঁ বলুন, কি বলতেছেন?
2: বৈভব সূর্যবংশীকে নিয়ে এই হচ্ছে সুবর্ণ সুযোগ, অবিলম্বকে দলে নেওয়া উচিত।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়ে অনেক কথা বললাম, আপনি শুনতে থাকুন। তো বৈভব সূর্যবংশী কিন্তু অনেক কথা হলো, তো যেদিকে আমাদের আড্ডাটা চলছিল মানে
0: বিশ্বকাপ
1: ফুটবল, তো সেখানে আপনি এখন যে সমস্ত টিমগুলো আছে তার মধ্যে কাকে দেখতে পাচ্ছেন? মানে
0: আমার বিচারে চারটে, যদি চারটে হয় মানে আমি দুটোর কথা বলছি, চারটে তো পরে আসবো, দুটো ফ্রান্স স্পেন দুটো দিকেই প্রচুর ট্যালেন্টেড ফুটবলার, তাদের ফুটবল যে দর্শন দুটো টিমেরই খুব ভীষণ রকমের ভালো, সুতরাং এই দুটো টিমকে রাখতে হবে, সঙ্গে আর্জেন্টিনাকে অবশ্যই রাখতে হবে মেসি থাকার জন্যে। রোনাল্ডোর পর্তুগালকে আমি চারে অন্তত দেখছি না, একা রোনাল্ডো, আর রোনাল্ডো একার ফুটবল হয় না সেটা আগেও প্রমাণ হয়েছে। ইংল্যান্ডকে বরঞ্চ প্রতিবারই তারা থাকে, ইংল্যান্ডকে রাখতে হবে।
1: একদম শেষ প্রশ্ন, যেহেতু পরপর দুবার দুটো দল চ্যাম্পিয়ন হলো, আরসিবি পিএসজি, তো এবার বিশ্বকাপ ফুটবলেও কি এই দুয়ের ম্যাজিকটা কাজ করতে পারে?
0: আর্জেন্টিনাকে করতে হলে কঠিন, আমি বললাম, কারণ আমি তো ফ্রান্স আর স্পেনকে ধরে এগোচ্ছি, মানে অন্তত তাদের দর্শন, তাদের সাম্প্রতিক ফুটবল, ফুটবলারদের পারফরমেন্স সব মিলিয়ে যোগফলে ফ্রান্স স্পেনই এগিয়ে থাকবে কিছুটা। আর্জেন্টিনা ওই মেসি ম্যাজিক যদি আবার আমরা দেখতে পারি তাহলে হয়তো এবারও ডবল হবে, ডবলের পালা চলছে তো,
1: দেখা যাক। অজস্র ধন্যবাদ পার্থদা, আজকে তাহলে এখানেই থামছি, তার কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করব, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আড্ডা সফর, অবশ্যই জানান aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সাজেন বাবু 49 তিলজলা মসজিদ বাড়ি লেন থানা করেয়া কলকাতা 39 থেকে জানাচ্ছেন, সমীর সাজান রোগাটিকরণ, বয়স 26, উচ্চতা 5'2", গায়ের রং ফর্সা, মাতৃভাষা উর্দু, গত 22 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। পি ধারা, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন, সুমি সাহা, মাঝারি গড়ন, বয়স 14, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 9 আগস্ট 2025, 3x3 সাপগাছি দ্বিতীয় গলি থানা তিলজলা কলকাতা 39 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সকলকে জানাই সুস্বাগতম, আর আমার শিক্ষার্থী বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমরা প্রায় প্রতিদিনই কোনো একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেই আলোচনার ওপর তোমাদের

0: কীভাবে আগামীর পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সেসব কথা আমরা তোমাদের জানাই এবং তোমাদের কাছ থেকে শুনেও নিই। কিন্তু আজ একটু অন্যরকম, আজ যে ঠিক এইভাবে তৈরি হয়ে সফলতা পেয়েছে এবং যে সফলতা শুধুমাত্র নিতান্তই সাফল্য বলে ছেড়ে দেওয়া যায় না, যা তার অধ্যাবসায়ের ফল এবং অবশ্যই সকলকে গর্বিত করেছে তার মা বাবার সাথে সাথে। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে স্টুডিওতে রয়েছে ঋতব্রত নাথ। এবার অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ঋতব্রত নাথ, চলে যাই তার কাছে। ঋতব্রত, তোমাকে স্বাগতম জানাই এই বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে। প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয়, এটা কি তুমি আশা করেছিলে?
1: না, ঠিক আশা করিনি। টেনে মনে আছে আবার এখানে এসেছিলাম আকাশবাণীতে, তখন মাধ্যমিকে সপ্তম হয়েছিলাম, তো তখন ধরুন টেনে তো শুধু মাধ্যমিকের জন্যই পড়াশুনো করা হয়ে থাকে, আর 11-12 হলে কি তার সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষারও প্রিপারেশন থাকে, তো সেই মিলিয়ে যে বোর্ডের প্রতি প্রচণ্ড ফোকাস করতে পেরেছিলাম তা নয়, তাও যতটা দিতে পেরেছিলাম তার ভিত্তিতে এই ফলাফল আমি আশা করিনি।
0: মানে এতটা আশা করনি?
1: না।
0: বন্ধুদের জানিয়ে রাখি, তোমরা এতদিনে হয়তো জেনেও গিয়েছো সে আশাটা কত দূর, 99%। একটা পরীক্ষায় 100-তে পরীক্ষা দিয়ে যদি 99 পায় এবং উচ্চ মাধ্যমিকের মতো একটি কঠিন পরীক্ষা, সে বাধাটা সে এত সহজে কি করে টপকে গেল আমি সেটাই জানব। আর তবে তার আগে একটু জানবো, ঠিক কেমন অনুভূতিটা হয়েছিল ঠিক ওই মুহূর্তে যখন তুমি শুনলে যে তুমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছো?
1: উচ্চ মাধ্যমিকে দুটো সেমিস্টার হয়ে থাকে, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারের একটা ফলাফল ঘোষণা করা হয়েছিল আগের বছর অক্টোবর মাসে, তখন আমি র্যাঙ্ক লিস্টে ছিলাম না, সেই জন্য মা বাবা আমিও নিজেও কিছুটা খারাপ লেগেছিল বা ভালো লাগেনি।
0: আচ্ছা,
1: তো এবারে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল তখন মা একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, আমি কিছুটা নিউট্রাল ছিলাম যে ঠিক আছে হয়েছে। তারপরে ভালো লেগেছিল যে আগের বার হতে পারেনি, সেখান থেকে এখানে যে আসতে পেরেছি র্যাঙ্ক লিস্টে, সেটাতে একটা আলাদাই ভালো লাগা এসেছিল।
0: একদমই, হ্যাঁ, এই প্রসঙ্গেই মায়ের কথা যেটা বলল ঋতব্রত, আসল কথা মায়েরাই তো আমাদের পথ দেখান। সেই ছোট্টবেলা থেকে আমরা প্রথম যে স্বরে কথা বলি, ওয়াও বলি, সেটাও কিন্তু সেই মাকেই ডাকা। আর সেই মায়ের হাত ধরেই প্রতিটি ছেলেমেয়ের হাতে খড়ি বলা যেতে পারে। আমরা আনুষ্ঠানিক হাতে খড়ি তো করি, কিন্তু সেই মা রয়েছেন, গর্বিত মা রয়েছেন আজ আমাদের সঙ্গে। আমি একটু যাব তারও কাছে, একটু আপনার নামটা জানব।
2: আমার নাম মিসেস পম্পানাথ দত্ত।
0: পম্পানাথ দত্ত, আপনার ঠিক ওই মুহূর্তে কি অনুভূতি হয়েছিল?
2: নরেন্দ্রপুর বরাবরই সিলেকশন টেস্ট করে, মানে পরীক্ষার আগে, তো আমার ছেলে সিলেকশন টেস্টে ফার্স্ট হয়েছিল।
0: আচ্ছা,
2: তারপরে যখন থার্ড সেমিস্টারে ওর র্যাঙ্ক লিস্ট, মানে 1 থেকে 10-এর মধ্যে ওই নামটা শুনিনি, আমি একটু হতাশই হয়েছিলাম, স্বাভাবিক,
0: খুব স্বাভাবিক,
2: আমার ছেলে ডিসার্ভ করতো র্যাঙ্কটা। এনিওয়ে তখন আমি কিন্তু ওকে একদম ভর্ৎসনা বলুন বা ডিসকারেজ বলুন করিনি। আমি জানতাম আমার ছেলের টার্গেট হচ্ছে সর্বভারতীয় পরীক্ষায়, ও নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে মিলিয়ে করে দেবে, মানে একটা জায়গায় পৌঁছবে। আর থার্ড সেমিস্টারের র্যাঙ্কটা যেহেতু কোনো আলটিমেটাম র্যাঙ্ক নয়, সেই জন্য ওকে আমি সবসময় এনকারেজ করতাম, তুই এমনভাবে পড়াশোনা কর যাতে তুই মোটামুটি ফার্স্ট থেকে থার্ড, সত্যি আমাদের কাছে এটা বিয়ন্ড লিমিটেশন ছিল, বাট আমরা এক্সপেক্ট করেছিলাম ফোর্থ থেকে টেন্থের মধ্যেও এসে যাবে। তো যখন যেদিন এটা অ্যানাউন্স হবে, কিছু পুজো ঠাকুরকে পুজো টুজো দিয়ে বসলাম, বসার পর প্রথম নামটা পড়লো, আমরা খুব খুশি হলাম, কারণ ছেলেটি আমাদের বিশেষ পরিচিত এবং ওরই সহপাঠী, এবং ওটা শোনার পর যা খুব খুশি আমরা। আমার বড় ছেলে, MBBS ডক্টর, ওই এখন MD প্রিপারেশন নিচ্ছে।
0: আচ্ছা,
2: ওর কাছেই ওই ছেলেটি যে ফার্স্ট হয়েছে, ও আর আমার ছেলে একসাথে বায়োলজি পড়তো ক্লাস টেনে, আমার ছেলে অনলাইনে পড়াতো, বড় ছেলে। আমার বড় ছেলে তখন বলছে, আদৃত পাল যখন ফার্স্ট হয়েছে, ঋষি তুই সেকেন্ড হবি, ঋতব্রতনাথের ডাক নাম ঋষি, আমরা ওকে ঋষি বলে ডাকি। তো আমি তখন ভাবছি ঋষি এটা কি বলছিস, বলছে এক্ষুনি তোর নাম পড়বে, দেখবি এক্ষুনি তোর নাম। আমি কি বলবো, ওই যখনই ওর নামটা সেকেন্ড ঋতব্রতনাথ, আমি কয়েক সেকেন্ডের জন্য না, মানে পুরো একদম কি বলবো,
0: একদম একদম
2: এই নামটা শুনে আমি তখন ওকে গিয়ে ঝাপটে ধরেছি, এতটা আনন্দ পেয়েছি যে তুই আমার মান রেখেছিস, এবং তুই যেখানে মাধ্যমিকে সপ্তম, থার্ড সেমিস্টারে তুই প্রথম দশে আসিসনি, সেখান থেকে তুই আজকে এতটা দূর এসেছিস, সেই আনন্দ আমার জীবনের
0: পরও প্রকাশ করা যায় না, সত্যি কথা। আপনার চোখে জল, আমিও একজন মা, আমারও

0: সদস্যদের গায়ে কাটা দিচ্ছে, যে সত্যি কথায় একজন সন্তান যে এইভাবে গর্বিত করতে পারে, এবং প্রত্যেকটা বাবা মায়েরই বোধ হয় চাওয়া থাকে এইটাই, এই যে একটা ভালো ফলাফল, আর সেটা ঈশ্বরকে পুজো করা, তাদের কাছে চাওয়া, আমাদের প্রার্থনা অনেকেরই অনেক কিছু থাকে, কিছু আমরা পাই কিছু আমরা পাই না, কিন্তু ওর অধ্যাবসায়। এবং এই যে আপনার ওই যে একটু আগে বললো মায়ের তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল, সেখান থেকেই হয়তো মনে কোনো প্রতিজ্ঞা এসেছিল যে এর পরের বার মাকে আমি সব থেকে গর্বের মুহূর্তটা উপহার দেবো, এরকম কিছু কি ভাবনা ছিল?
1: দেখুন, সবসময় বিশ্বাস রাখি যে যাই আসুক প্রত্যেকটাতে বেস্ট এফোর্ট লাগাতে হবে, কারণ হাতে তো আমার কর্মই রয়েছে
0: একদম।
1: তখন তো আর রেজাল্ট নিয়ে ভাবতে পারি না যে এটা করলে কি র্যাঙ্ক হবে কি হবে না, তখন সামর্থ্যমত যতটা বেস্ট দিতে পেরেছি দিয়েছি আর কি।
0: আচ্ছা, আমি মায়ের মুখে শুনছিলাম যে ঋতব্রতনাথের ডাক নাম নাকি ঋষি, আর এক্ষুনি ও কর্মফলের কথা বললো, তো ঋষির কি একটু আধ্যাত্মিক জগতের দিকে একটু ভাবনা চিন্তা বেশি, নাকি ওই দিকটা একটু বেশি ভালোবাসা হয়, এমন কিছু কি ব্যাপার?
1: একদম একদমই,
0: আর যদিও জায়গাটা তো ভাবতে হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
1: হ্যাঁ হ্যাঁ, কিছুটা স্থানের জন্যই এতটা এক্সপোজার পেয়েছি, মানে আমি ভগবানে বেশ বিশ্বাসী, বা ধরুন যে বিভিন্ন মার্গ রয়েছে বা যত রকম আমাদের তাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকের আদর্শ, মানে প্রত্যেকেরই আদর্শ জানি, বা
0: আচ্ছা
1: নিজের মতো করে প্রত্যেকটাকেই ফলো করার চেষ্টা করি।
0: মানে এটা কি তোমার মনে হয় যে এই বিদ্যালয়ে পড়ার জন্য তোমার এই এগিয়ে চলার পথটা কি একটু বেশি সুগম হয়েছে, যে বিভিন্ন দিক নিয়ে জেনেছো, মহাপুরুষদের এগিয়ে চলার বাণী জেনেছো, এগিয়ে চলার রাস্তাগুলো জেনেছো, সেটা কি তোমাকে কিছু অতিরিক্ত সাহায্য করেছে?
1: হ্যাঁ, দেখুন, বিভিন্ন জীবনযাপনের ধারা বা তাদের যে আদর্শ বা তাদের যে বাণী বা বিভিন্ন যে কাজের কথা তারা বলে গেছেন, তারা সেগুলো জীবনে একটা ক্ল্যারিটি দেয়, বা ধরুন আননেসেসারি যে আমরা অনেক অ্যাংজাইটি করে ফেলি বা বার্ডেন নিয়ে ফেলি, পরীক্ষা দেওয়ার সময় রেজাল্ট কী হবে কী হবে, সেইগুলো থেকে দূরে থাকাটা এটা হেল্প করে আসলে।
0: মানে যেটা দরকার শুধু সেখানেই ফোকাস করো, আর কত ঘন্টা পরিশ্রমের ফল হচ্ছে 99%?
1: দেখুন, এখন আসলে প্রত্যেক একটুখানি জানি না কোয়ান্টিটেটিভ দিকে সবাই ফোকাস করে, কিন্তু কত ঘন্টা পড়ছি এটা সত্যি খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। অনেকেই অনেক ঘন্টা ধরে পড়াশুনো করছে অথচ তারা হয়তো মেন নির্যাসটুকু নিচ্ছেই না, বা তারা হয়তো মনোযোগ দিয়ে পড়াশুনো করছে,
0: মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বলতে চাইছি।
1: একদম কম পড়াশুনো করেও, 3-4 ঘন্টা পার দিন পড়াশুনো করলেও কিন্তু ভালোভাবে করলেই হয়।
0: ওরে বাবা, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী বলছে 3-4 ঘন্টা পড়াশোনা করলেও নাকি এমন ভালো ফল করা যায়, আমি তো এই মুহূর্তে এটা ভাবতেই পাচ্ছি না। আমার যারা বন্ধুরা শুনছে রেডিওর ওপারে, তাদেরও ভাবনায় কি আসছে, তাহলে কি কাল থেকে 10 ঘন্টা ছেড়ে 3-4 ঘন্টা পড়বো, নাকি 3-4 ঘন্টাটাকে আরও ডবল করে দেব? কিন্তু সবটাই হচ্ছে ও যেটা বললো খুব নিষ্ঠা সহকারে। আমি একটু মায়ের কাছে যাবো, মাও আপনি পেশাগতভাবে একজন শিক্ষিকা, তাই তো?
2: শিক্ষিকা,
0: ও একদম ছোট থেকে কি পড়াশোনায় এইরকমই ছিল?
2: হ্যাঁ, মানে যখন ও ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, ওর মধ্যে একটা অদ্ভুত একটা ছোটবেলা থেকেই না, মানে হট করে খুব সহজে একটা জিনিস ক্যাচ করা, এগুলো ওর মধ্যে ছিল। এবং আবৃত্তি করতো খুব সুন্দর, মানে অনেক আবৃত্তি ছবি টবি আছে, বিভিন্ন কম্পিটিশনে প্রচুর প্রাইজ পেয়েছে। তো তারপরেই ওকে আমি যখন সাউথ পয়েন্টে ছোটোবেলায় পড়তো, ক্লাস ফোরে যখন ওকে টিসি নিতে যাই, আমার মনে আছে তৎকালীন সাউথ পয়েন্টের যিনি প্রিন্সিপাল ছিলেন আমাকে এক প্রকার বলেই ছিলেন যে ছেলে যেখানে যাবে সেখানেই ভালো করবে, নরেন্দ্রপুরে দিলেই যে ও খুব ভালো করবে তা নয়।
0: একদম।
2: তো ম্যাডামের সাথে আমি ফেস টু ফেস বসে তখন বলেছিলাম, ম্যাডাম অ্যাকচুয়ালি আমি যেহেতু ওয়ার্কিং মাদার আর আমার হাজব্যান্ডও বিজি, তখন তৎকালীন খুব বিজি থাকতেন, তো আমার বড় ছেলে যেহেতু নরেন্দ্রপুরেই পড়তো তখন, আর ও তখন ক্লাস টুয়েলভ পাস করবে আর ও ফাইভে ঢুকবে, এরকম একটা সিচুয়েশান, তা আমি চাই আমার দুটো ছেলে একই জায়গা থেকে বড় হোক, যাতে আগামী দিনে ওদের মধ্যে কোনো ভাবধারায় কোনো অসঙ্গতি না থাকে, দুই ছেলের মধ্যে সমান থাকে। তখন উনি আমাকে বলেছিলেন, এই ছেলেকে যেখানেই দিন আমি জানি এই ছেলে ভালো করবে, কারণ ওর মধ্যে একটা প্রতিভা
0: সম্ভাবনা আসার কথা, যদি প্রতিভা থাকে তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। সেই বিদ্যালয়টা বা কোথায় পড়ছি কতটা পড়ছি থেকেও বড় কথা আমার ডেডিকেশন যদি থাকে, এবং ভেতরে যদি আমার জিনিসটা থাকে সেখানে কেউ কোথাও আটকাতে পারবে না। তো আপনাদের সহযোগিতা তো পেয়েছে, তোমার এই সাফল্যের সব থেকে বড় কৃতিত্ব তুমি কাকে দেবে?
1: সাফল্যের কৃতিত্ব দেখুন, মানে আসলে সবার উপরেই, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাবা মা, বা ওই যে মিশনের ওখানে তো আমরা আবাসিক সিস্টেমে থাকতাম, তো ওখানকার যে ভবন শিক্ষক বা ওখানকার স্কুলের শিক্ষকরা, প্রত্যেকেরই অবদান রয়েছে, সব মিলিয়ে মিশেই একটা ফল।
0: না, তোমাকে যদি এক কথাই বলা হয় যে তোমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে, বা এই কৃতিত্বটা কি তুমি একাই নেবে যে আমি খেটেছি বলেই আমি পেয়েছি? সবাই তো অনুপ্রেরণা দিয়েছে, বা তোমার কার কে মনে হয় সবার আগে রেজাল্ট বেরোনোর যে

0: তুমি শুনলে তোমার কার মুখটা সবার আগে ভেসে উঠলো?
1: না, এটা আমি সত্যি কিছু মানে একনিষ্ঠ ভাবে কাউকে আমি ডেডিকেট করতে পারছি না, মানে প্রত্যেকেরই ধরুন বন্ধুরা কিছু সময় সাপোর্ট করেছে, সব মিলেমিশে একটা
0: একদম ঋতব্রত শুধুমাত্র যে ধর্ম আধ্যাত্মিকতা বা কবিতা নিয়ে থাকে তাই নয়, ও যে একজন খুব ভালো মনের একটি মানুষ সেটা বোঝা যাচ্ছে। ও সবাইকে নিয়ে চলতে চায়, কাউকে মনে কষ্ট দিতে চায় না, এবং এটাই কিন্তু হওয়া উচিত। ও নামেও ঋষি এবং কর্মেও নিশ্চয়ই ঋষিদের মতোই, ও সকলকে শুভ পথ দেখাবে, ভালো পথ দেখাবে, আগামীর প্রজন্ম ওকে দেখে কিছু শিখবে, এটা তো আমরা সবাই আশা করতেই পারি। তোমার সবথেকে কোন বিষয়টা ভালো লাগে?
1: তা যদি বলেন যেগুলো এইচএসএ ছিল তার মধ্যে ম্যাথস বা গণিতকেই সবথেকে ভালো লাগে।
0: আচ্ছা, আগামীতে কি ইচ্ছে?
1: আগামীতে ইচ্ছাটা মানে আমার কিছুটা হচ্ছে আইএস এর দিকে যাওয়া বা স্টার্টআপের দিকে বা ব্যবসার দিকে আসা। বাংলাতে তো ব্যবসার খুব একটা চল নেই, সেই জন্য সেইখানে যদি কিছু করতে পারি।
0: একটু শুনে হয়তো অনেকেরই অবাক লাগবে যে ঋতব্রত নাথ উচ্চ মাধ্যমিকে 99% পেয়ে ভাবছে ব্যবসায় আসবে, মানে ব্যবসার দিকে কিছু করবে। কারণ প্রত্যেকেরই তো ভাবনা চিন্তা থাকে আমার ছেলে খুব ভালো বা আমার সন্তান খুব ভালো, তার মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এটা সবাই ধরেই রাখে, ভালো ছেলে মানেই তারা সেই দিকে যাবে। আসবো সেসব কথায়, কিন্তু আপনার কাছে যাবো যে আপনার কি ইচ্ছে, যে এখনো আগামীতে ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা?
2: বড় ছেলে নীলরতন থেকে MBBS কমপ্লিট করে এখন MD প্রিপারেশন নিচ্ছে।
0: আচ্ছা আচ্ছা।
2: ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, আশা করছি ও একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজও পাবে, মোটামুটি ওর যা মার্কস থাকবে। তারপরে ওর যেটা ইচ্ছা আইএএসটাই ফার্স্ট প্রেফারেন্স, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে ও যেতে চায়। এরপর না হলে ও স্টার্ট আপের দিকে ওর ইচ্ছা আছে, কোনো স্টার্ট আপ করে কোনো বিজনেস আনতে চায় আর কি ওয়েস্ট বেঙ্গল।
0: এক্ষেত্রে একটা বলবো, অনেক সময় মা বাবাদের অনেক চাপ থাকে সন্তানের উপর যে না তোমাকে এটা হতে হবে ওটা হতে হবে, এরকম কিছু আপনাদের আছে নাকি? না, ওর ইচ্ছের উপরে ছেড়ে দেবেন, যে ও যেটা চাইবে সেটাই করবে।
2: একদম তাই। দেখুন, আমি মনে করি মা বাবা হয়েছি মানে তোমাকে এটা হতেই হবে, এরকম প্রেশার ক্রিয়েট করা আমার মনে হয় কোনো বাবা মার উচিতই নয়,
0: একদমই নয়।
2: এবং আমার বড় ছেলেও যখন ক্লাস 9 পরে ও নিজেই ডিসিশন নিয়েছিল যে আমি ডাক্তারি পড়ব, আমরা ওকে সাপোর্ট করেছি, ইনফ্যাক্ট এখনও করছি। আপনারা হয়তো জানেন একটা ডাক্তারকে পুরোপুরি মানে এস্টাবলিশড হতে তার অনেকটা পথ, সেই পথে আমরা আছি। এবং ওর জন্যও বলেছি, ওর যেহেতু আইআইটি টার্গেট, আমি জানি না ওর কপালে ভগবান কী রেখেছেন, ও যদি আইআইটি একটা মোটামুটি ভালো কলেজ পায়, ও ইঞ্জিনিয়ারিং পড়বে, বিটেক করবে, তারপরে ও MBA করবে নাকি ও আইএসএ প্রিপারেশন নিয়ে যাবে, সেটা কমপ্লিটলি ওর উপরে, ও যেটা ভালো বুঝবে ও নিশ্চয়ই সেদিকে যাবে।
0: একদমই। আমার মনে হয় আমাদের সকলেরই এটা একটা ভাবা উচিত যে ছেলে মেয়েদের উপর কিছু চাপিয়ে দেওয়া নয়, তাদের ইচ্ছে মতো তাদের মনের সঙ্গে যদি আমরা একটু তাল দিয়ে চলতে পারি। হ্যাঁ, শাসন তো করতেই হবে, খারাপ কোনটা বলে দিতে হবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা তারা যে দিকটা নিয়ে এগোতে পারে বা ভালোবাসে সেদিক দিয়েই করা উচিত। আমার মনে হয় ঋতব্রত আমাদেরকে একটা ছোট হলেও কবিতা শোনাবে। তুমি কত ছোট থেকে কবিতা শিখছো?
1: অনেক ছোট বয়স থেকে, মানে প্রোটোটি নার্সারি বা ক্লাস 1 থেকেই এই আবৃত্তির জগতে আমার প্রবেশ।
0: একদম, খুব ভালো। তাহলে একটা ছোট্ট করে শুনি।
1: কবিতাটা আমাদের ক্লাস 12 পর্ষদের সিলেবাসেই অন্তর্ভুক্ত কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা খায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মলুবালু রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসি, পৌরুষের কথন করেনি শতদা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত।
0: একদম, খুব সুন্দর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর্ষ, যেটা আমাদের সমস্ত আগামীর ভবিষ্যৎ যারা তাদের কিন্তু এটা খুব প্রয়োজন, যে মাথাটা যেন সবসময় আমাদের উঁচু থাকে। আমি যাব এবার ঋতব্রতর কাছে। ঋতব্রত আগামীতে কি করবে সেটা নিয়ে তো ভাবনা চিন্তা করছো, তো এই মুহূর্তে এই যে মাঝখানে বিরতিটা তোমার রেজাল্ট বেরোনোর পর থেকে এই যে আজকে আমাদের সঙ্গে এসেছো, এই সময়টা তুমি কিভাবে কাটাচ্ছ বা কিভাবে কিসের প্রস্তুতি নিচ্ছ?
1: যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো শেষই হয়ে গেছে বলতে গেলে, তো এই সময়টা ধরুন বিভিন্ন জিনিস শিখে রাখার চেষ্টা করব, গাড়ি চালানো শেখা বা ধরুন কোনো নতুন বই, আমার বইও খুব ফেভারিট, অনেক ছোট বয়স থেকেই আমার যে
0: গল্পের বই,
1: হ্যাঁ গল্পের বই, চোখে যে পাওয়ার এসছে অনেক, অনেকেই লোকে বলতো

0: তুমি মনে হয় ছোটবেলা থেকে ফোন ঘাটো, আমি একদম তা নয়, কিন্তু আমি কিন্তু কমলয় বই পড়তাম বলে আমার পাওয়ারটা এসেছে।
1: আসল কথা, এখনকার এই জেনারেশনে চোখ খারাপ মানে মোবাইল ঘাঁটা। আমাদের সময় কিন্তু ছিল, আমরা ওই রাত্রেবেলা জেগে জেগে বই পড়তাম,
0: একদম একদম,
1: তখনও কিন্তু ওই কারণে চোখে পাওয়ার আসতো, এমন কিছু করার নেই, তোমাদের ঘাড়ে সেই দোষটা চেপে যায় যে তোমরা মোবাইল দেখো। তো কি ধরনের বই পড়তে ভালো লাগে?
0: ছোটবেলা থেকেই বিভিন্ন পত্রিকা পড়ে এসেছি, বা তারপরে ওখানেও স্কুলে লাইব্রেরিতে পত্রিকা বা বিভিন্ন গল্পের বই, সে ডিটেকটিভ হোক বা অন্যরকম, বা ধরুন নন ফিকশন টাইপেরও, সব
1: সব রকমই
0: সব
1: ভালো
0: রকম
1: লাগে।
0: বই ভালো লাগে।
1: সিনেমা টিনেমা দেখা হয়?
0: সিনেমা টিনেমাও দেখা হয়, মানে এখন ইদানিং দেখা হয় না, সিনেমা টিনেমাও দেখা হয়।
2: মিশনে তো ওটা একটা এ ছিলই,
1: আচ্ছা
2: দেখা তো,
1: আচ্ছা
2: মান্থলি হয়তো একটা দুটো সিনেমা মহারাজরা দেখাতেন,
1: মানে বাংলায়,
0: বাংলা হিন্দি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় গায়ক যদি বলি, গান শুনতে ভালোবাসো?
0: গান প্রচুর, একদম
1: ভীষণ ভালোবাসো,
0: প্রচুর গান শুনতে ভালোবাসি।
1: সব থেকে প্রিয় গায়ক কে?
0: প্রিয় গায়ক বাঙালি তো, বাঙালি বাঙালি হিসেবে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষালকেই বলবো।
1: আচ্ছা, আর তোমাদের যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছো, ওখানে কি আবাসিক?
0: একদমই আবাসিক।
1: আচ্ছা, তাহলে একদম সকালটা শুরু হতো নিশ্চয়ই প্রার্থনা দিয়ে?
0: একদম, ঘুম থেকে উঠে প্রার্থনা।
1: তো সেই প্রার্থনা সঙ্গীত কি এখনো বাড়িতে করা হয়?
0: না, সেই টাচটা নেই, তবে এর মানে এই নয় যে গানগুলো আমি ভুলে গেছি, আমাকে
1: না এটা ভুলে যাওয়ার নয়,
0: না একদমই নয়।
1: তাহলে কি তোমার কি মনে হয় যে পড়াশোনার পাশাপাশি অবশ্যই কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু থাকা প্রয়োজন, বা নাকি ওগুলো তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটায় কি, নাকি আরেকটু এগিয়ে দেয়, কোনটা তুমি কি বলবে আগামী প্রজন্মকে?
0: সবটাই নিজের উপর, যদি সে বিশ্বাস রাখতে পারে যে আমি বাকি জিনিসগুলো করব, তাতে আমার কোনো ক্ষতি হবে না, মানে আদতে কোনো ক্ষতি হয়ও না, কিছুটা রিফ্রেশমেন্টের কাজ করে, কিছুটা পড়াশুনোর সময় আর একটু ফ্রেশ হয়ে পড়াশুনো করতে হেল্প করে, সে কেউ গান শুনুক বা গিটার বাজাক বা যাই করুক।
1: মানে সেটা নির্ভর করছে যে আমি কিভাবে সেটাকে নেব, যে কতটা সময় কতটা ইনভলভমেন্ট ওখানে থাকবে। আচ্ছা, ও কি ছোট থেকে কি দুষ্ট না এমনই শান্ত?
2: না, মানে ওকে ঠিক এক্সেন্ট্রিক দুষ্ট বলা যাবে না, তবে ছোট থেকে ওর যেটা ছিল একটু কথা বেশি বলতো, টকেটিভ ছিল এবং প্রচুর কোশ্চেন করতো ছোট্টবেলা থেকে। তো কার মানে এই কলকাতায় যা যা দ্রষ্টব্য স্থান আছে যেখানেই ওকে নিয়ে যেতাম, ও মানে প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা টেন্ডেন্সি ছিল। দুষ্টু ঠিক ওকে বলা যাবে না, তবে ওর জানার আগ্রহ ছিল।
1: হ্যাঁ, মানে একটু বেশি কথা বলে, মানে সবকিছু নিয়ে বেশি
2: জানতে চাই,
1: এবং সেই জানতে চাইতো বলেই হয়তো এই জানার আগ্রহটা ওকে এই জায়গায় পৌঁছেছে। এবং আপনাদেরকে এখন সবাই বোধহয় ঋতব্রত নাথের মা বাবা বলে চেনে, এবং সেই পরিচয়টা অনেক বেশি গর্বের, বেশি আনন্দের, তাই তো? ঋতব্রত তো অঙ্ক সব থেকে বেশি ভালো লাগে বলে, কত পেয়েছো উচ্চ মাধ্যমিকে?
0: অঙ্কে 100ই বেশি,
1: 100ই 100। এটাকেও ঋতব্রত এমন করে বলছে কি জানি, অঙ্কে 100ই 100, ওর থেকে কি বেশি পাওয়া আমার কথা ছিল নাকি নাকি এটাই ঠিক? মানে আমি ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, এত নির্লিপ্ত, এত স্বাভাবিকভাবে বলছে, আমাদের কাছে মানে বলতে আমাদের গর্ব হচ্ছে, কিন্তু ও খুব নির্লিপ্ত। এটাই বোধহয় হয়, যারা গুণী হয় তাদের বোধহয় এমন হয়। আর অঙ্কের পরে তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে?
0: অমিকের পরে সেই পরিসরে যেহেতু বিজ্ঞান নিয়েছি, তাই জন্য সেই স্কোপ ছিল না, কিন্তু আমার ইতিহাসে যেমন খুব ইন্টারেস্ট, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বাংলার ইতিহাস হোক, ইতিহাস আমার খুব মানে ফেভারিট, যদি সায়েন্স সাবজেক্টের বাইরে বলেন।
1: আচ্ছা,
0: সায়েন্স সাবজেক্ট তো পড়াশুনো করছি, পড়তে হয় কিছুটা, অনেক সময় ফেভারিট লাগে বা হয়তো কিছুটা পরীক্ষার জন্য পড়তে হয়। আর তবে ইতিহাস বা ধরুন বাংলার সাহিত্যের বিভিন্ন পার্ট, সেগুলো আসলে অনেক ফেভারিট।
1: আচ্ছা, মানে অঙ্কের পরে ইতিহাস, মানে একদম সায়েন্স থেকে জাম্প দিয়ে আছে। মানে যারা শুনছে তারাও ভাবছে যে একবার কি ঋতব্রতর সঙ্গে দেখা করে নেব, ওর মনে কি চলে, যার মনে এত রকম ভাবনা একদম বিপরীত মেরু সায়েন্স থেকে আসছে, সেও এই ধরনের একটা এত বড় সাফল্য আমাদেরকে এনে দিল। আচ্ছা ঋতব্রত, আমরা তো তোমার পছন্দের বিষয় শুনলাম, আবার এও শুনলাম যে যে টানা তুমি 10 ঘন্টা 8 ঘন্টা পড়তে, টানা মানে 2-3 ঘন্টা পড়লেও বোধ হয় ভালো হয়, এটা তুমি বললে, কিন্তু আসলে ঠিক কিভাবে পড়াশোনা করলে এই সাফল্যের একদম উচ্চ শিখরে পৌঁছানো যায়, তোমার কি মনে হয়?
0: দেখুন, প্রথমতই হচ্ছে যে অনেস্ট পড়াশুনো করে, এখানে অনেস্ট পড়াশুনো মানে কি, অনেস্ট মানে হচ্ছে যে যখন পড়ছি তখন যেন বুঝতে পারি যে আমি কি পড়ছি, কেন পড়ছি, সেগুলো যেন পুরো ইয়ে থাকে, বই খুলে বসে আছি অথচ পড়ছি, হয়তো করছি কিন্তু নিজের হয়তো পুরো ইয়েটা তার মধ্যে নেই,
1: মানে মনটা ওখানে নাই, মানে চোখ বয়ে কিন্তু মন অন্য জায়গায়, এটা হলে হবে না, সৎ হতে হবে নিজের কাছে। আর আর কি মনে হয়?
0: আরেকটা হচ্ছে ধরুন ইংরেজিতে একটা শব্দ হয় ডেলুলু বলে, মানে কিছুটা হচ্ছে যে ধরুন বিভিন্ন জায়গায় পড়াশুনো করছে কোনো টিচারের কাছে, মানে তো সে ভাবছে আমি ভালো পড়াশুনো করছি, বেশ সুন্দর পড়ছি, অথচ তার হয়তো আসলে কিন্তু সে নিজেকে কোনোদিন জাজ করে দেখেনি যে আমি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। সেরকম পড়াশুনোকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা কথা, এটা আমার নিজস্ব অবজারভেশন বা আমার নিজস্বই বলতে পারেন বা অনেক ইয়ে থেকে এক্সাম্পল থেকে, এই যে একটা জিনিস খুব চলে যে ট্যালেন্ট দরকার, মেধা দরকার। একটা খুব রিসেন্ট ইংরাজি দেখছিলাম, একটা ইংরাজি এরকম কোটেশন দেখছিলাম, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড। মানে হার্ড ওয়ার্কই আসল। এই বিভিন্ন জায়গায় যে বলা হয় যে আগে থেকে মেধা দরকার বা এই যে গড গিফটেড, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ভাওতা বা কিছুটা হচ্ছে মেহনত না করার একটা অজুহাত। তো হার্ড ওয়ার্কই আসল, হার্ড ওয়ার্কই পরম সূত্র।
1: তুমি কি এটাকে সহমত?
0: একদম সহমত আর কি।
1: মানে ট্যালেন্ট নেই, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে কি এই সাফল্যে পৌঁছানো যায়?
0: অনেক, মানে অনেক দূর অবধি পৌঁছানো যায়। মানে হয়তো যতটা অবধি সে যেতে পারতো তার থেকে কিন্তু তার মানে অনেকটা সে উঠে যাওয়া উঠতে পারবে।
1: মানে সেই কথাটাই সত্য, মহাপুরুষদের যে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না, তাই তো? এরপরে তোমার কি মনে হয় যে আর ঠিক কোন কোন দিকে যদি আমাদের তোমার পরবর্তী যে বন্ধুরা রয়েছে বা ভাই বোনেরা রয়েছে, তারা তোমার মতো এরকম সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে চায়, তাদেরকে কি বলবে?
0: পূর্ব বছরগুলোর যে প্রশ্নপত্র হয় সেগুলো একটু ঘেটে দেখা, বা ধরুন মক টেস্ট দেওয়া, সেটাও মানে বা ধরুন বাংলা টাংলে অনেকে লেখার ঠিক হাতটা থাকে না, সেটাকে পরীক্ষার আগে থেকে প্র্যাকটিস না করলে আর সত্যি সমস্যা হয়, এই ব্যাপার বলবো।
1: ঠিক কতদিন আগে থেকে, মানে ধারাবাহিকতাটা ঠিক কতদিন আগে থেকে করলে তোমার?
0: ধারাবাহিকতাটা আগে থেকে করলেই ভালো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ আমার জয়েন্ট ছিল একটা জানুয়ারি মাসে, তারপর মানে এক দেড় সপ্তাহই বাকি ছিল পরীক্ষার জন্য। যদি বলেন যে রিগোরাস লিখে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা, আমাকে ওই সময়টার মধ্যেই করতে হয়েছে। যদি কারোর কাছে সময় থাকে, সে যদি আগে থেকেই অল্প অল্প করে লেখা প্র্যাকটিস করে সেমিস্টার ফোরের জন্য, সেমিস্টার থ্রিটা তো এমসিকিউ বেস্টই হয়, ওখানে কিছুটা খুঁটিয়ে পড়া দরকার, কারণ বইয়ের যে কোনো জায়গা থেকে তুলে এমসিকিউ দেওয়া যেতে পারে, তো সেটাও খুব একটা সহজ আসলে নয়। আর লেখা পরীক্ষার ক্ষেত্রে অনেকের একটা যে আমি ভাট লিখে দিয়ে আসবো, যা ইচ্ছা লিখে দেবো, তাহলে
1: নম্বরখানে যা হয় কিছু
0: একটা কিছু খাতা ভরিয়ে দেবো, সেটা হলে হবে না, সাবস্টেন্স থাকতে হবে। কিছুটা বাংলা টাংলার ক্ষেত্রে ধরুন বইয়ের কোনো কোটেশন তুলে দেওয়া বা কোনো এক্সটার্নাল কোনো উক্তি তুলে আনা, হয়তো সেটা টেক্সটের মধ্যে নেই, সেটাকে তুলে আনা, এইসব জিনিসের উপর জোর দিতে হবে। কালি চেঞ্জ করে লেখা,
1: মানে নাম্বার একটু বাড়াতে গেলে এই জিনিসগুলো করা উচিত, যে একটু হেডলাইনগুলো একটু অন্য কালার দিয়ে করলাম। আর উক্তি যেটা তুমি বললে, যে এগুলো আমরাও ছোটোবেলায় শুনেছি যে কোটেশান তুলে দিলে একটু মার্কসটা বেশি পাওয়া যায়, তো সেই কোটেশান কি বইয়ের মধ্যে থেকে বাইরে দেওয়া যায়?
0: হ্যাঁ হ্যাঁ, মানে বাংলার ধরুন স্ট্যান্ডার্ড ফোর্থ সেমিস্টার যেটা থাকবে, সেখানে শুধুমাত্র পাঁচ মার্কসের বড় প্রশ্নই দেবে, সেখানে শুরুতেই একটা যদি উৎস লিখে দেয় যে কার লেখা এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা পাঠ্যবইতে লেখাই থাকে। আর তাছাড়াও কবিতা বা গল্প যাই হোক, তার জন্য টেক্সচুয়াল কিছু লেখা বা কবিতার ক্ষেত্রে কবিতারই কিছুটা, সেটার জন্য কবিতাটা একটু মুখস্থ থাকতে হবে মনে মনে। আর তাছাড়াও যদি কোনো বহিরাগত কোনো, মানে বহিরাগত মানে অন্য কোনো বাংলার জন্য লেগেছিল, একটাই লেগেছিল বাংলার জন্য, আর অন্য বিষয়গুলোর জন্য ঠিক সেরকম লাগেনি। তার জন্য বোর্ড একটা মডেল প্রশ্ন প্রকাশ করেছিল, খুব আগে আগেই করেছিল পরীক্ষার আগে, সেটার প্রশ্নগুলো কিছুটা দেখে গেছিলাম, যাতে তাদের ধাঁচটা কিছুটা আন্দাজ করতে পারি।
1: তো তোমার কি মনে হয় যে এখন এই উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়ে যে সাজেস্টিভ পড়া ভালো না একদম ছোট থেকে থরোলি টেক্সট বুকটা পড়া?
0: থরোলি পড়া ভালো, সাজেস্টিভ পড়াটা খুবই রিস্ক। হ্যাঁ, রিস্ক একদমই হয়ে যায়, মানে অনেক সময় সেটা মিলে যেতে পারে, অনেক সময় সেটা মিলবে না। তো একদম ডেপ থাকলে কোনো জিনিসে সেটা পরবর্তীকালে জীবনে সাহায্যই করে।
1: একদম, আমি এই প্রসঙ্গেই মায়ের কাছে যাব। ও কি ছোট থেকেই, যখন একদম ছোটবেলায় যখন হয়তো ও পড়াটা বোঝেনি, আপনি পড়াটা বুঝিয়ে দিতেন যে হ্যাঁ পড়তে হবে, পড়লে এই হবে, তখন ওকে ঠিক এই ধারাতেই পড়তো, মানে গোটা বইটা মুখস্থ করা
2: একদম
1: বাধ্য ছিল?
2: বাধ্য ছিল, এবং বেশি পড়তেও হতো না, ও বেসিক্যালি ক্লাস ফাইভ পর্যন্ত খুব অল্পই পড়তো, সাউথ পয়েন্টে তো ছিল আপনার ওই সিবিএসই বোর্ড ছিল, মানে সাউথ পয়েন্টেও ও টপ টোয়েন্টি ফাইভেই সবসময় থাকতো, এবং ওই মানে যেটুকু স্কুলে হতো বাড়িতে এসে ম্যাক্স টু ম্যাক্স এক ঘন্টাও লাগতো না, কিন্তু বরাবরই আমি ওদের দুই ভাইকেই টার্গেট করাতাম থরলি পড়া, একদম সাজেস্টিভ পড়া নয়। বিশেষত ঋতুপ্রতকে আমি কখনোই দেখিনি যে কোনো কিছু নোট করে পড়ছে, অনেককেই দেখি আমার স্কুল টুলেও অনেকের ক্ষেত্রে শুনি যে মানে

0: বাংলার একটা নোটস করছে, হিস্ট্রি নোটস করছে।
1: হুম হুম এখন যেটা চল হয়েছে
0: একদমই দেখিনি, থরলি বই পড়তো এবং সবসময় আমি চেষ্টা করতাম এক ক্লাস আগের বই পড়িয়ে রাখার, ফাইভে পড়তো সিক্সের বই কমপ্লিট করতো, এরম ভাবে ওদেরকে এগিয়ে রাখতাম।
1: মানে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা রেডিওর ওপার থেকে শুনছো, এটা তোমরা বুঝেই গেলে যে কোনো জিনিসেরই শর্টকাট হয় না, যে আমি অত দূর পৌঁছবো কিন্তু টপ করে যদি কোনো একটা পাঁচিল টপকে পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো, তাহলে কিন্তু হয় না, কারণ পাঁচিল টপকাতে গেলে পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, বরং সোজা রাস্তা দিয়ে একটুখানি যদি দূরত্ব অতিক্রম করতেও হয় সেটাই বোধ হয় শ্রেয় এবং তখনই বোধ হয় সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছানো যায়। ঋতব্রত, কবিতা তো ভালো লাগে বললে, গানও শুনতে ভালোবাসো, আর এছাড়া তোমার আর কি প্রিয়? খেতে কি ভালোবাসো?
2: খাওয়া দাওয়া করতে ভালোবাসি, খাওয়া দাওয়া মোটামুটি
1: চেহারা দেখে মনে হচ্ছে না একটু,
2: কিন্তু সেটাই দুঃখের বিষয়, কিন্তু সব রকম খাওয়া দাওয়াই বেশ ভালো।
0: আমি আসলে ফাস্ট ফুডটা ওদেরকে খুব একটা এলাও করি না।
1: তো কি সব থেকে প্রিয় খাবার? কি
2: প্রিয় খাবার ঠিক পার্টিকুলারলি কিছু না, ধরুন বিরিয়ানি বা ওরম টাইপের খাবার দাবার।
1: আচ্ছা তুমি এত সহজ কি করে? আমার তুমি তোমার কি নামের সঙ্গে ঋষির সঙ্গে, আমার তো মনে হচ্ছে ঋতব্রত থেকে ঋষিতে তুমি বেশি আসক্ত হয়ে পড়েছো, যে একদম কিছু চাহিদা তোমার কিছু, ওর কি ছোট থেকে কোনো চাহিদা ছিল না কোনোদিন কিছু?
0: তেমন কিছু না,
1: তেমন কিছু মানে যেটা হবে সেটাতেই আমার চলে যাবে। তো এখনো কি তাই ঋতব্রত, আগামী দিনেও কি তাই যে আমার এটা চাই, এটা আমাকে পেতেই হবে?
2: মানে ওরকম নেই, এর কারণ কিছুটা
1: পড়াশোনার ক্ষেত্রে ছিল না যে আমাকে টপ করতেই হবে?
2: না না, ওরকম পড়াশোনা করছি মনে দিয়ে অত কিছু চাহিদা ছিল না কিছুটা। নরেন্দ্রপুরে আমরা তো ধরুন লিমিটেড রিসোর্সের মধ্যেই থাকি, মানে ওখানে ধরুন আমাদের কাছে ফোন থাকে না, তো আমাদের মোটামুটি যেটুকু নেসেসিটি বলে না যে মানে যেটুকু প্রয়োজন সেটুকুতে জীবনযাপন করাতে অভ্যস্ত হয়ে গেছে। সেই জন্য
1: এই প্রসঙ্গে বলবো, এক্ষুনি তুমি যে কথাটা বললে যে আমাদের কাছে ফোন থাকে না, এখন ফোন ছাড়া পড়াশোনা এটা এই প্রজন্ম ভাবতে পারে না, এমনকি অভিভাবকরাও ভাবতে পারেন না, এবং কিছু ক্ষেত্রে আমাদের এখন হয়েছে সব কিছুই নোটস যাই পাঠানো আদান প্রদান সবটাই ফোনের মাধ্যমে। তো তোমাদের কখনো কোনো অসুবিধা হয়নি যে ফোন ছাড়া এতে এতটা পথ পেরিয়ে এলে? তো বাইরের খবরাখবর সবটাই কিভাবে তোমরা পেতে, সবটাই কি বইকেন্দ্রিক?
2: না না, সেরকম নয়, মানে মিশনের পরবর্তীকালে ল্যাবের ব্যবস্থা হয়েছিল, তো অবশ্যই না না অনলাইনের অ্যাক্সেস থাকা জরুরি এখনকার যতটা ফাস্ট পেস দুনিয়া, যেখানে নাহলে তো একটা আনফেয়ার এফেক্ট হয়ে যাবে, কারণ বাইরের ছেলেরা তারা ইন্টারনেট পাচ্ছে অথচ ভিতরের ছেলেরা পাচ্ছে না। কিন্তু কিছুটা মাইন্ডফুল ইউজ করতে হয়, যখন আমরা কোনো জিনিসকে কম ইউজ করি তখন সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ করার একটা প্রবণতা বেশি থাকে, আর কোনো জিনিস যখন একদম ফ্রিলি অ্যাভেলেবেল তখন সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ করার
1: প্রবণতা অতিরিক্ত হয়ে যায়,
2: অতিরিক্ত হয়ে গেলে তখন সেটার মূল্য আমরা ঠিকঠাক বুঝতে পারি না।
1: একদমই তাই। ঋতব্রতকে অনেক অনেক ভালোবাসা, আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদেরকে মূল্যবান কথা জানালে, আপনার মনের কথা জানালেন, এইভাবেই আরও আরও অনেক দূর এগিয়ে চলো, আমাদের পক্ষ থেকে রইল তোমার জন্য আগামীর অনেক শুভকামনা, ধন্যবাদ।
3: শুনলেন বিদ্যার্থীদের জন্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও আশেপাশের অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 54%। শুনলেন আবহাওয়ার খবর।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রজাতরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় অনিল মান্ডি ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, বিষয় বর্ষাকালের রোগ ব্যাধি এবং তার প্রতিকার, ডাক্তার সুকচাঁদ হাসদার সাক্ষাৎকার। 6:38 কৃষি কথার আসরে প্রথমে মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, এই বিষয়ে বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর গরুর মুখে দুধ, ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। ৭:30 শুনবেন সমীক্ষা। রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসার বিষয়ে বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণী বিদিশা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুনেত্রা মজুমদার। 10:50 নজরুল গীতি শিল্পী অস্মিতা মণ্ডল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, প্রথমে শুনবেন বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, তারপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী।

সঞ্জয়িতা প্রজাতরঙ্গে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুল গুলশান, উপস্থাপনায় ভারতী দত্ত। 7:10 শিল্প সংলাপ, গ্রামীণ স্বনির্ভর সংস্থার অনুষ্ঠান, ভবিষ্যৎ সম্ভাবনা ও নানাবিধ সমস্যা। অতিথি গ্রামীণ স্বনির্ভর সংস্থার প্রশিক্ষক রাহুল হালদার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটপাল। 7:30 দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত। 8:15 নানা রঙের গান, 8:30 ছায়াছবির গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাই মড়েগেল তরুই গেটুড তরুই মিটার এহবনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: Itanjali uchan tal makhon nito ajum tabon pe da japu din rena ruha hasuko ar ona rena tikicha noa satam babot Dr. Sukchat Hasda sao kupuli rapor kukli rato Sutlal Soren
1: eritu ko bodoli dia ar bodoli di sao sao te ai malikana naina pai bonodol ko chilkana he dia onka ge hinaniya ruha hasuko ho nyama তেহিনো দা জাপুর দিন রুহাসক আলোনা করে চিকিৎসা নিয়ে বাবদে পরামেশ কম লাগে তেহিন সান্তাড়ি আখড়ায় নেমতাও কাদা ডাক্তার সুখচাঁদ হাসদা হাসদা গমকে মা সান্তাড়ি আখড়া পাহটা সব জহার
2: জহার
1: ডাক্তার সুখচাঁদ হাসদা গমকে কলকাতার আই পি জি এম ই আর এস এস কে এম হসপিটাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বহাল মেলা ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি রে হয় হাসদা গমকে নয় যে দা জাপুর দিন হিনানিয়া রুয়া হাসু কো ঞাঞামা আদো এহব রেগে লেই তালাং মে যে নিয়োগতে চেদা রুয়া হাসু কো ঞাঞামা আর ওকালেকানা রুয়া হাসু কো ঞেল ঞামগোয়া
3: হ্যাঁ নিয়ে বর্ষাকাল রে দো পুকুরি কো গাডা বোধ কো দাঁতে পেরেজোয়া দারে নাড়িতে পেরেজোয়া আর আডিগে রমজ নেলোয়া মেনখান ওনা সাঁতে নংকান সিজন খাতির কিছু রোগ আজার কো তেয়ারোয়া বা হইওয়া কারণ লেখাতে লেই গানোয়া আজকাগে টেম্পারেচার না ভ্যারিয়েশন বা পরিবর্তন পরিবেশ রে হিউমিডিটি বা আর্দ্রতা বাড়তি মেট্রাং ড্যাম্পনেস বা স্যাঁত স্যাঁতে ভাব বাড়তি হাঁডে নাড়ে দাগ কো যাওরা গাজার তেয়ারোয়া নানাহুনর রোগ আজার বা রোগ অবস্থা তেয়ারোয়া
1: ওই যাহা কারণ কম লেই কেদো নিয়ে কো কারণতে ওকালেকানা যদি বারে পেয়া হাটিংতে বন হাটিংয়া তাহলে তিনাক লেকানা অনুকানা রুয়া হাসু কো ঞাঞামা
3: দাঁত জাপুর দিন রে যাহা রোগ কো হইওয়া নিয়ে যদি কয়েকটি হাটিংতে বন ভাগ খান তাহলে মারাং তেমন লেয়া সিকড়িজ কো গ্যার খাতির মানমি কিছু আজার হয়ে থাকোয়া যেমন ম্যালেরিয়া আজার যেমন ডেঙ্গি আজার যেমন চিকুনগুনি আজার সিকড়িজ গ্যার ছাড়াও দাঁত বাড়ি খাতির ওনা বাড়ির দাঁত নু খাতির কিছু রোগ হইওয়া ফুড বন বা ওয়াটার বন ডিজিজ যেমন ডায়রিয়া যেমন কলেরিয়া যেমন টাইফয়েড ফিভার যেমন হেপাটাইটিস বা জন্ডিস আজার নিয়ে ছাড়াও কিছু এয়ার বর্ন ডিজিজ হইওয়া যেমন মেটাং কমন কোল্ড রুয়ো হাসো হট হাসো হরমতি জাঙ্গা হাসো ফ্লু নৌকানা নিয়ে ছাড়াও কিছু চর্ম রোগ স্কিন প্রবলেম স্যাঁত স্যাঁতে ভাব হরম লহত খাতির কিছু আজার কো হইওয়া হ্যাঁ নিয়ে ছাড়াও নেলোয়া যে বর্ষাকাল রে বেশ কিছু পাবলিক হেলথ সমস্যা বা জনস্বাস্থ্য সমস্যা যেমন হোক না বিন কো গ্যার কোয়া আনতে আড়ি হড়ক গুজুয়া
1: ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে কত সিকড়ি গেরতে হোক না আদো এহব রে তো ম্যালেরিয়া বাবদ তে গেলাং লেই লাগে ম্যালেরিয়া রে সিকড়ি দো তীরে কো গেরা আর ডেঙ্গু রে সিকড়ি দো তীরে কো গেরা
3: ম্যালেরিয়া রে সিকড়ি দো অ্যানোফিলিস উনকু গ্যার খাতির ম্যালেরিয়া আজার দো হইব উনকু সিকড়িজ প্রথমে জীবাণু দ্বারা কো আক্রান্ত হওয়া তারপরে উনকু গ্যার কাতে সুস্থ হঠেন উনকু জীবাণু কো পাসনা কোয়া ম্যালেরিয়া রেন অ্যানোফিলিস সিকড়িজ দো সাধারণত নিদে কো গেরা ডেঙ্গি আজার সিকড়িজ দো এডিস এজিপ্টাই বলে মেট্টাং সিকড়িজ মেনা কোয়া উনকু সিকড়িজ গ্যার খাতির হইওয়া প্রথমে সিকড়িজ নিজে আক্রান্ত হয় উনি মেটাং ইনফেক্টেড পার্সন গ্যার কাতে আক্রান্ত হয় ডেঙ্গি যাহাই মসকুইটো বা ডেঙ্গি সিকড়িজ উনকু দো দিনের বেলা কোকে গেরা হ্যাঁ নিয়ে দো বারিয়া ফারাক থাকো
1: যদি যাহাই যদি নামেয়া নিয়ে কিন বানার সে মিটেন যদি নামেয়া আদো নিয়ে বানার না লক্ষণ দো চিলকা মিল নগো আসে ভিনা গিয়া
3: বাং ম্যালেরিয়া এবং ডেঙ্গি নিয়ে বারিয়া আজার না লক্ষণ দো জুদে গিয়া
1: চিলকা
3: ম্যালেরিয়া রোগী দো বানার রেগে রুয়ো হিজুয়া ম্যালেরিয়া রে রুয়ো হিজুয়া রুয়ো না ধরন দো চেলেকা রুয়ো দো হিজুয়া আবার রুয়ো ছাড়া ইন্টারমিটেন্ট রাইজ অফ টেম্পারেচার করলেয়া এবং রুয়ো শালা বেশিরভাগ সময় গে উনি দো রাবাং তাহেন তায়া রাবাং দিন মান কানা কিন্তু রাবাং এ কানা লেপতে হইও লেখান রাবাং দো বাংচা বাক কানতায় ওনা ছাড়া হো যেমন রেঙ্গেজ কম এনতায়া উলো উলো ভাব নিয়ে তাহেন তা নিয়ে কোথায় দাঁড়ায় আর ডেঙ্গি ক্ষেত্রে রুয়ো দো তাহেন গিয়া রুয়ো ছাড়া হো উনি হড়মতি জাঙ্গারে হাসু তাহেনা
1: আচ্ছা গট গট করে হাসু
3: গট রে হো আড়ি বাড়তি হাসু তাহেনা হ্যাঁ বহ হাসু তাহেনা হ্যাঁ ম্যাট তায়াম করে হাসু তাহেনা অনুকা না নিয়ে কো টাং চিনা না সিমটম কানা
1: আচ্ছা
3: আদো নিয়ে কো ট্রিটমেন্ট আওতারে বাং থাকে লেখান তখন তো মানে আরো কাটি ᱵᱟᱹᱲᱛᱤ ᱥᱤᱵᱷᱤᱭᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱥᱤᱢᱴᱚᱢ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱨᱩᱣᱟᱹ ᱡᱚᱭᱮᱱᱴ ᱨᱮ ᱦᱟᱹᱥᱩ

0: রোগ ডায়াগনোসিস হোক খান নিয়ে লাগি তো সঠিক চিকিৎসা মেনা
1: বেস্টিক চিকিৎসা যদি বাং হইয়া গগজনা বতর তাহেনা
0: অবশ্যই মানে রোগ সময় মতো ডায়াগনোসিস এবং চিকিৎসা বাং হইলে খান দো বতরান নিয়ে না ইফেক্ট দো মেনা গিয়া হ্যাঁ নিয়ে রোগ কদো আর্লি ডায়াগনোসিস প্রম্পট ট্রিটমেন্ট এনি আওতারে আগু হইয়া
1: আচ্ছা আর নিকলে তো জানা অনকটা ভ্যাকসিন কত বানো কথা
0: বাং নিং তেমন কিছু ভ্যাকসিন দো এখনো বাং হে জিকানা যেহেতু শিকড়ি গে হ্যাঁ নিয়ে বাড়িয়া আজার রেন মানে আসল অসুবিধা কানা কো ঠিক আছে সুতরাং শিকড়ি যাতে পাক হইও মা পরিণত শিকড়ি যা অ্যাডাল্ট শিকড়ি নকু যাতে বাকো গেগের মা অন্যান্য ব্যবস্থা গে আবদ্ধ হাতা হয় দরকার অনিয়া গে সাধারণ মানমি হিসাবতে দরকার তাহলে ওড়া না চারিপাশে হাঁডে নাডে দা বাং যাওয়া জরুরা ওনা খেয়াল হইতাব না আবো ওড়া চারিপাশে আড্ডি সময় গে যেমন টুকুজ করে দা বন্ধ হয়া গিতিল গাছাল লাগি ঠিক আছে নিয়ে দা কত বাড়তি দিন জমা দেওয়া বাং ঠিক আছে ওনা কত পরিষ্কার দরকার সেতংরে ভাগিটি রহর দরকার আবার দহ দরকার আবো বা নেলা যে টায়ার করে দা আড্ডি দিন ধরে মেনা আবো নারকেল না খোলারে দা আড্ডি দিন মেনা চা বন জুইদা কটোরা করে দা আড্ডি দিন মেনা বাহারে না টপ করে দা মেনা ওনা কো চেঞ্জ দরকার ঠিক আছে নোংরা দা করে কিউলেক্স বলে মে ধরনের মসকুইটো হতে আর হ্যাঁ কিন্তু মারাং জায়গা করে চৌবাচ্চা করে ওয়াটার ট্যাঙ্কি করে মারাং জায়গা করে নিয়ে করে অ্যানোফিলিস মসকুইটো ডিভার্তি করতে আর
1: যাহা দা মনে কামে আতু কানা ওন আতু দা রে দো
0: হ্যাঁ খুব স্পিডি ওয়াটার রে দো বাকো থাকে না
1: বাকো থাকে আতু আবো ওড়া আড়ে পাশে করে অনকা যাহা মান তাহা দা আড় দিন তোমা খাতে আলো তাহেন মা দা হতে তে হুক কান যাহা রোগ আজার কো ইনা কোমো জদম লাইকেরা ডায়রিয়া কলেরা আদো ডায়রিয়া হুইয়েন আর বাং কলেরা বানার গে লাই রে না কানা লাই রে না অসুবিধা হুইয়া আচ্ছা নিকিন মন্দ্রে ফারাক দো চিল কানা
0: কলেরা দো মেটাং সিভিয়ার ফর্ম অফ ডায়রিয়া কানা
1: আচ্ছা
0: এ ডায়রিয়া মানে দো অবন বড়া গিয়া যে পাতলা পায়খানা হই কান্তায়া ঠিক আছে তো অনি পাতলা পায়খানা ডি সময় গ্যাস্ট্রো এন্টারাইটিস বমি হই কানা যার ফলে ডিহাইড্রেশন হই ঠিক আছে কিন্তু কলেরা দো মেটাং স্পেশাল টাইপ অফ ভাইরাস কানা ভিব্রিও কলেরি নিউতো মানে উনকো আক্রমণতে হইয়া এবং ওনার খুব সিভিয়ার ডায়রিয়া মানে পাতলা পায়খানা হয়েও কান গিয়া কোনোভাবে বাং বন্ধ কানা নুই দো স্টুল গে বানু তাই শুধু দায় পাশে দা এবং ওনা করলে রাইস ওয়াটার স্টুল হ্যাঁ আবো চাউলে যদি বল লহত খান লহত লেখান লহত কাতে যাহা রং হইয়া ওনকানা পায়খানা হয়েও তাই এবং খুব সিভিয়ার ডিহাইড্রেশন হইয়া সময় মতো নিয়ে ডিহাইড্রেশন না ব্যবস্থা বাং হাতা লেখান এবং রান বাং এম লেখান তাহলে কিন্তু রোগিয়া শক হয়ে দাঁড়ায় বাড়ি
1: অবস্থা
0: বাইতে কম দা শালা আড়ি রকম ইম্পর্টেন্ট মিনারেলস কো মেনা সোডিয়াম পটাশিয়াম এমন কো যাহা আবো বডি না মেটাং মেনটেনেন্স এ করাও দেয় বডি না কামি মেনটেনে দেয় হ্যাঁ ওনা ফাংশন তাহলে গন্ডগোল হওয়া
1: তো উন দো অনকনা সেলাইন কো দাঁড়াইতে বাহারে কোন আনো রিহাইড্রেশন রিনা
0: অবশ্যই এই যে সেলাইন মানে কি ওনা দো রিহাইড্রেশন হয় কোনা ওডো কো কোনা যাহা ওনা বন খড় না বন চেষ্টা দা হ্যাঁ তো সেলাইন এম লাহারে ওরাল রিহাইড্রেশন থেরাপি কো লেয়া যাহা দো ওড়া খন গে তো গানো ওরাল রিহাইড্রেশন সল্ট যাহা দো সলিউশন তৈয়ার হয় ওড়া রেগে গানো ওনা ওনা দো ওড়া রেগে নিউ হয় প্লেথব রে যেন ওনায় ব্যবহার মা হ্যাঁ ওড়া রে যদি বাং তাহেন খান উনি দো ওড়া রে যাহা কো লিকুইড যেমন হালকা চা ডাল এমান কো ওনা কো জম কো মেনা হালকা না ওনা কো হয় জম মা তাহলে হয় ডিহাইড্রেশন কম
1: উনিয়া হড়বনে যাহা লেখা কাতে গে দা ইনা অংশতে বাড়তি
0: অবশ্যই
1: আচ্ছা নিবেদার দো আতো ওড়া করে হো যাহা পাইপ লাইন তে দা কো হিজো কানা এনখান নেলগো কানা যে ওকা ওকা আতো রে নংকা হো নেলগো কানা যে দা দো যত হড় ইনা দা গে কো নিউ নিউইদা মেনখান মিমিটেন আতো রে দো ডায়রিয়া নামেট কোয়া আর মিমিটেন আতো রে দো ডায়রিয়া বাং হো নামেট কোয়া নিয়ে না কারণ চিট হই দাঁড়িয়া
0: আনি দো পাইপ না দা রেহো মেটাং কন্টামিনেশন না দো বতর মেনা
1: মানে যাহা লেখাতে ওনারে বাড়ি ভাইরাস সে অনকানা দূষণ হেজ দাঁড়া
0: পাইপ বাড়ি দাঁড়া বা লাতার রে অন্য কিছু ড্রেনেজ সিস্টেম যাহা মেনা যাহাতে বাড়ি জিনিস উডোকো কানা ওনা সালা কানেকশন হয়ে দাঁড়া ওনা পাইপ আজকাগে হয়তো কোনো হোল বা ছিদ্র হয়ে না আর কি তাহলে বাড়ি জিনিস পাইপ তে বলন কানা হ্যাঁ নিয়ে কো ওতে ওনা পাইপ না দা কন্টামিনেশন হয়ে দাঁড়া এবং ওনা দা যাহা পয়েন্ট খন হড় কো নিউই দা তাহলে ওনে মিটাং কন্টামিনেশন হয় না মিতে আডি হড় কো এফেক্টেড দাঁড়া
1: ডায়রিয়া সে কলেরা নাম কাট কো যাহা রোগী কো উনকু যদি বেস্ট ঠিক তিকো বাকো রূপ

0: ᱨᱮᱱᱟᱜ ᱟᱴᱟᱲᱤ ᱡᱚᱝ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱵᱮᱥ ᱴᱷᱤᱠ ᱛᱤ ᱠᱚ ᱵᱟᱠᱚ ᱟᱹᱨᱩᱵ ᱞᱮᱱᱟ, ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮᱜᱮ ᱟᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱳᱞᱤᱭᱚ ᱚᱝᱥᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱦᱨᱮ ᱩᱰᱩᱝᱚᱜ ᱠᱟᱱ, ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱟᱹᱨᱩᱵ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱵᱟᱝ ᱠᱚ ᱥᱟᱯᱷᱟ ᱞᱮᱱᱟ, ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱡᱚᱢᱟᱜ ᱥᱟᱞᱟᱜ ᱢᱮᱥᱟᱞ ᱮᱱ ᱠᱷᱟᱱ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱵᱟᱹᱲᱤᱡ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱵᱟᱝ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱤᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱢᱟᱜ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱠᱩᱥᱤᱭᱟᱜᱼᱟ
1: অবশ্যই। নিয়ে ডায়রিয়া আজার টেকাও দারাম লাগিদ আবো যাহা পান্থা অবলম্বন হইতে হবে না, ব্যক্তিগত পর্যায়ে ওনা ওখানে পার্সোনাল হাইজিন মেনটেন। ওকে, নিয়ে পার্সোনাল হাইজিন মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ওখানে তি আরূপ নিয়ে হেওয়া। হ্যাঁ, কয়েক বছর লাহারেগে আবো তো কোভিড হইলেন তাবো না, হ্যাঁ তি আর মাস্ক হর এমন কো হেওয়া আবো হেওয়া কেনা যত এক্সপিরিয়েন্স মেনা, ঠিক আছে। তি আরূপ দো আড়ি জরুরি গিয়া, তি না কাটুপ কোতে আড়ি ইনফেকশন মোচা লেখাতে বলো না জম সময়। সুতরাং জম লাহারে তি আরূপ, জম পরে তি আরূপ, বাথরুম পায়খানার চালাও পরে তি আরূপ, নিয়ে তো একালগে জরুরা।
0: আচ্ছা, যদি তি যদি বেশ ঠিক বাবন আরুবা এনখান যাহাই ডায়রিয়া নাম কাদিয়া সে কলেরা নাম কাদিয়া ইনরেন জীবাণু দাগ রেকো চালাও দাঁড়িয়া জমা রেকো চালাও দাঁড়িয়া ইন কখন আরহ এটা হর নাম দাঁড়িয়ে
1: দাগ বর্ষাকালে দাগ এদায় ওনা নোংরা কো যত দাগ রে হিজুক কানা গিতিল গাছাও এদা বন, হ্যাঁ ওনা কো মারফত আবো লাজ রে বলন কানা ইনডাইরেক্ট ওয়েতে। হ্যাঁ, তাহলে নড়ে তো ওনা দাগ দো মিটাং ভেহিকেল কানা, দাগ দো মিটাং বাহক কানা, মাধ্যম কানা, যা লেখাতে উনকু জীবাণু কিন্তু আবো লাজ রে কো হিজুক কানা।
0: আচ্ছা, এনখান নড়ে তো আবো খেয়াল হুই তাবো না যে নাপাই দাগ বন নুইমা জীবাণু বানুক কো নোংকানা দাগ বন নুইমা। আচ্ছা, নোয়া লাগি তো যত কোনা আলগা পান্থা তো চিত যে গজ দাগ বন নিয়া নিয়ে কানা সচেলকা।
1: হ্যাঁ, নিয়ে তো আবো তো যত হড়া গে উচিত কানা যে সেফ দাগ বন নুইয়া, দা সেফ দাগ মানে হচ্ছে ডিপ টিউব না দাগ বগে ঠিক তে বাঁধা মেনা নোংকানা কল না দাগ, নিয়ে কো তো ইউজুয়ালি সেফ কানা। যাহারে নিয়ে দাগ রেনা অ্যাক্সেস বানুয়া ওন্ডে না দাগ দো তাহলে ললো হইয়া, হ্যাঁ মিনিমাম 10 মিনিট রোলিং বয়েল করলে অনা হেডে যোগ করে 10 মিনিট তারপরে ঠান্ডা হইয়া তাহলে কিন্তু জীবাণু কো গুজু
0: মিনিমাম 10 মিনিট।
1: আর হইয়া কোনা হাঁডে নাডে দাগ বাবন জুয়া বাইরে কো নোড়োকে না হাঁডে নাডে দোকাল খান দাগ ক্যারি হইয়া হ্যাবিট হইয়া নিয়ে
0: সঙ্গে দাগ দি
1: দাগ দি হইয়া বাইরে হাঁডে নাডে জম নিউ নিয়ে কো তো বাং ঠিকা। আর সবজি কো আড়া কো নিয়ে বগে ঠিক আরূপ জরুরা, আডি ঘড়ি ধরে আরূপ জরুরা, কিরিঞ কাতে বা আগু কাতে দাগ রে লহক হইয়া বার পেধা আরূপ কাতে তারপর ওনা কো তো কো ব্যবহার।
0: আচ্ছা, নোয়া জন্ডিস বাবদে নিতো দনা সালি
1: দাগ জাপুর দিন রে যাহা আজার কো হইয়া গিয়া তার মধ্যে জন্ডিস অন্যতম কানা। নিয়ে তো হেপাটাইটিস কো লিয়া, হেপাটাইটিস বহু ধরনের মেনা, ইউজুয়ালি দাগ তে দো হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই নিয়ে বাড়িয়া পাসনা, তাহলে উনকু ভাইরাস কো তো দাগ রে কো থাকে না ওনা দাগ বঞ্জুই দা তারপরে উনকু দো পার্টিকুলারলি মিটাং অর্গান কো এফেক্টা ওনা দো লিভার, লিভার আবো হরমোন না মিটাং আড়ি গুরুত্বপূর্ণ অর্গান উনি এফেক্টেড কানা, উনি এফেক্টেড লেখান নিয়ে দো ক্ষতিকর কানা। হ্যাঁ, দা ঠিকঠাক বন নুই খান আর কি সেফ ওয়াটার বন নুই খান, হ্যাঁ আর মিনিমাম অনিয়ে জিনিস কবন অবলম্বন খান আর কি, হ্যাঁ তাহলে কিন্তু অনুখান আজার
0: জন্ডিস কখন হো সাহারে বন তাহে দাঁড়িয়া। আর টাইফয়েড এম লিখে দা, টাইফয়েড এর তো চিট খালি রোগে হিজু আছে চেত লেখা
1: টাইফয়েড আজার ওনা হো অনকা দা এবং জম কন্টামিনেটেড দা এবং কন্টামিনেটেড জমা নিউ থেকে হিজুয়া। হ্যাঁ, টাইফয়েড ফিভার মেইনলি আবোয়া ইন্টেস্টাইন ইন্টেস্টাইন আক্রান্ত হওয়া এবং নিয়ে তো সিমটম হিসাবে রুয়া হিজুয়া আডি জোরের রুয়া বাং থিরো কানা অনুকান রুয়া দিনাম দিনাম বাড়তি কানা আডি বমি দাড়ে আয় অল্প হর্ম তিজেঙ্গা হাস হইতে রুয়োগে কোন মেন সিমটম এবং রুয়ো বাং থিরো কানা কোনো কিছুতে লাজ হাসু কো হয়ে দাঁড়িয়ে।
0: এনখান ওনা যাহা কম লেই কেডা নিতো নিয়ে করে তো বুঝুক কানা নিয়ে কো দাগ হতে থেকে হিউক কানা আর দাগ দো ফারচা নেলক কানা আডি বেস্ট ঠিক দাগ নেলক কানা মেনতেগে যে নোয়া দো বেস্ট দাগ কানা আর ওনারে জীবাণু বানুক কাট কোয়া ওনা দো বাং কানা পাশে
1: অবশ্যই।
0: হ্যাঁ, আর দাগ দো আডি ডিপ টিউবওয়েল খোনা হিজুক মা আডি অত লাতার আডি ভিতর খোনা দাগ যাহা কো হিজুক কান ওনা কো দো বন লেই দার সেফ গিয়া এনতে রে হো ওনা কো দো বাসাং কাতে 10 মিনিট যাহাম লেই কেট হাবাগ ডাবাগ হেডেজ কাতে তবে আনি গে নিউ গানো আ
1: যেমন দাগ যু যাহা রে কো নিউ ইয়া তাহলে ওনা কো দো মাঝে মাঝে গে ডিসইনফেক্ট দরকার কানা ডিসইনফেকশন কাতে ওনা দাগ নিউ দ জরুর
0: কানা ব্লিচিং পাউডার কে আমি ইয়া।
1: হ্যাঁ, ব্লিচিং পাউডার হেলথ ওয়ার্কার কো মেনা কোয়া উনকু উনকু কো ডিসইনফেক্ট গিয়া, হ্যাঁ এবং ডিসইনফেকশন করাও কতে হো পরবর্তীকালে ওনা দাগ কো হেডেজ লেখান হো কোনো অসুবিধা বানো।
0: নিতো তো লেমে নোয়া দাগ জাপুর দিন রে যা আবো হড়মো হারতা করে কাটুপ করে তি জাঙ্গা করে যাহা লেখানা অসুবিধা কো হইয়া ইনে বাবদ
1: ᱫᱟᱜ ᱨᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱞᱚᱦᱚᱫᱚᱜᱼᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ, ᱪᱟᱥ ᱟᱵᱟᱫ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱭᱨᱮ ᱠᱚᱨᱮ ᱩᱰᱩᱠ,

0: এবং উনি আড়ি ঘাড়ি লহ দিতে হয় না। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে স্কিন রে কিছু প্রবলেম হয়ে পরিষ্কার গামছা এমান করতে হরম মুছাও হওয়া হরম রহড় হওয়া কোনো স্যাঁত স্যাঁতে ভাব যেন বাঙ তাহ। হ্যাঁ,
1: যাহা অঙ্গ যাহা হরম টিন তি হোক জাঙ্গা হোক লহড় রেগে তাহেন কেনা অনে অনকা খাজ দো অনকনা চান্স দো
0: বাড়তিয়া হরম যদি লহত বাড়তি খান তাহেন খান নিয়ে চান্স কো দো বাড়তি।
1: আচ্ছা, আর মিটেন মুচরে লাঙ্গাল মারাওয়া নোয়া দো রোগ আজার সে রু হসু মেন দো বাং গানোয়া মেনখান নিয়ে কারণ তে হো নিয়ে দাগ জাপুদ দিন রে আড়ি জোর আজার রেপন পড়া কানা আড়ি বিপদ আনা কানা অনা দো হিউ কানা বিং গিয়ার আদো বিং জাহাই দি কো গিয়ার কি দিখান নিয়ে বাবত তে নসনা আমি।
0: বিঙ্গের পার্টিকুলারলি আতো দিশম করে গিয়ে অ্যাক্সিডেন্ট কত বাড়তি হওয়া এবং বিঙ্গের নিকানা ঘটনা ঘটাও লেখান একদম প্রথম কামি হোক যে উনি তো হাসপাতালে দি। ঠিক আছে, বিরাট বতরনা তো দরকার বানোয়া। ঠিক আছে, উনি হর যাহাই গের কাদিয়া যত হরতে সাহস মা হইও এবং যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল ইদি। হাসপাতাল বাং ইদিকাতে হাঁডে নাডে চালাও রে না আডি রকম প্রথা গে আবো হর মধ্যে মেনা তো হ্যাঁ নিয়ে আটকা হইও প্রথম আবো দিশম রে যাহাতি না বিঞ্জ মেনা কোয়া বাড়তি বা গে নির্বিষ কানা কো ওনা তো হাসপাতাল রে ডাক্তার বাবু গে নেল কাতে কো বুঝ দাঁড়ায় এবং বিষাক্ত হয়ে ওখান যত তাড়াতাড়ি সম্ভব উনি তো এভিএসএম হয়ে প্রত্যেকটি হাসপাতাল রে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার লেভেল রে তো কিন্তু এভিএস মজুদ থাকে না। এভিএস গে একমাত্র সাইন্টিফিক চিকিৎসা কানা এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনা এভিএস ইঞ্জেকশন এম লেখান বোগেরে না তো আড়ি সম্ভাবনা গে মেনা। আর বিঞ্জের হ্যাঁ এখন প্রিভেন্ট লাগি মানমিয়া কিন্তু মেটা সতর্কতা জরুরা আবো ওড়া এবং ওড়া না বাইরে না পরিবেশ কিন্তু সাফাসাফি জরুরা পরিষ্কার জায়গার তো বিঞ্জ তো বাড়তি বাক হইজুয়া নিঁদে জুতো বাইরে উডুক লেখান জুতো হর হইওয়া টর্চ দহ হইওয়া নৌকা না বেশি কিছু মেজার কো খুব ইম্পর্টেন্ট কথা এখন হাসপাতাল এভিএস ওনাকে চিকিৎসা
1: নৌকানা ঘটন কো হইলেন খান নৌকানা বেঘটন কো হইলেন খান এটা যাহা লেকানা নৌকা কাতিন বিডাওয়া সে হানকা করাও কাতিন বিডাওয়া ইনে কোসেন বাং চালাও কাতে সরাসরি হাসপাতাল তে ইদিগে
0: একেবারে
1: যতক্ষণ
0: এভিএস ইনজেকশন গে বিং গেন না সাইন্টিফিক চিকিৎসা কানা নিয়া বাইরে আদো অন্য কোন চিকিৎসা দো বানো হবে।
1: ডাক্তার সুখচন্দ্র হাসদা গমকে তেহিন দো সান্তরে আখড়ালেম সেটেলেনা সালাহ পরামেশ কো আঞ্জমিয়ে কম এমাত কোয়া নিয়ে খাতির মা সান্তরি আখড়া পাহাটা সাই খোঁজ আড়ি আড়ি গুণ মানাও সারহাও সাঁতিয়ে জোহার
0: জোহার।
2: দাগ জাপুদ দিন রেনা রুয়া হাসু কো আর ওনা রেনা চিকিৎসা বাবদ ডাক্তার সুখচাঁদ হাঁসদা সাঁও কুপুলি রপর পে আঁজম কেজ তাবনা কুকলির দয় তাহলে না সুতলাল সরেন নিত গাপনা আখড়া কামি হরা গাপা আড়াই বেজে খন পেপাজ হাবি সান্তরি আখড়া আজমা বাহারে খন তুমল আগু আকান মালতি মুরমুয়া মালতি মুরমু সাঁও কুপুলি রপর সিঙ্গড়া আখড়া আজমা বাহাময় কৌশল হাসদার সাঁতেন কো সেরেং আরে সেরেঙে লক্ষ্মীরাম মুরমু আর আজমা গোমস্ত প্রসাদ সরেন যেলেকা নেল আকাদে নোয়া সাতাম বাবদ গালমারাও রিয়া পৈলো হাটিং সেলেদোয়া কো কলেন্দ্রনাথ মান্ডি অনল হেমব্রম আর সুতলাল সরেন গাপানা আখড়া কামিহরা পে আজম কেতাবনা তেহেঙা সান্তলি আখড়া দো নড়েগে মুচাদ এনা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা।

আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার, শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রিসভায় শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কল্যাণেই সরকার কাজ করবে। উল্লেখ্য, চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথচলায় সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূত সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা, কোথাও আবার ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রাপকরা এই মাসের 3 তারিখে অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপেত্রা পাল জানিয়েছেন। আজ তিনি মন্ত্রিসভার সম্প্রসারণের অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। যে কোনো অসুবিধার সম্মুখীন হলে স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন তিনি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রস্তুতির মতোই, প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরবর্তীকালে এই পরিষেবার আওতায় মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। এদিকে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। পরিবহন দপ্তর থেকে এই টাকা ইতিমধ্যেই নিগমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদায় সেখানকার বিভিন্ন বাসস্ট্যান্ডে সরকারি বাস ধরতে মহিলাদের দীর্ঘ লাইন দেখা দেয়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মহিলা যাত্রীদের মধ্যে খুশির হাওয়া। তারা বলেন, 3 দিনের যাতায়াতের খরচ কমে যাওয়ায় সংসারের উপর আর্থিক চাপ হালকা হবে। মেদিনীপুরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আজ সকালে এই প্রকল্পের সূচনা করেন বিধায়ক শঙ্কর গুছাইত। বাঁকুড়ায় এই প্রকল্পের সূচনা করেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং জেলাশাসক অনীশ দাশগুপ্ত। হুগলিতে আজ সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে এই পরিষেবা শুরু হয়। উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কৃষিজাত পণ্য বিপণনে গুরুত্ব দিতে রাজ্য সরকারের বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। রিলায়েন্স, পেপসির মতো বহুজাতিক সংস্থা ইতিমধ্যে এই কাজে এগিয়ে এসেছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। আজ বিশ্ব দুগ্ধ দিবস। নদিয়ার মোহনপুরে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি মানুষদের উদ্যোগে এই উপলক্ষে দিনভর নানান কর্মসূচির আয়োজন করা হয়। উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ডক্টর সব্যসাচী রায়, উপাচার্য তীর্থঙ্কর কুমার দত্ত, ডক্টর অমিত বসুর প্রমুখ এবং ভাগীরথী মিল্ক ইউনিয়ন সহ দুগ্ধ শিল্প সংস্থার বিশিষ্ট কর্তারা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝে

0: ঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পরবর্তী 48 ঘণ্টায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য হেরফের হবে না। আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলিতে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে জানানো হয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা কেমন আছেন আপনারা? আজকের অনুষ্ঠান করব বিশেষত যে সমস্ত বন্ধু আপনারা মাছ চাষ করেন তাদের জন্য। আচ্ছা একটা কথা বলি, আপনারা যারা মাছ ধরেন, মাছ চাষ করে জীবন নির্বাহ করছেন, জীবিকা নির্বাহ করছেন, তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আগে যখন আপনারা পুকুরে মাছ চাষ করতেন, বিল, বাউর বা নদী থেকেও মাছ ধরতেন, সেক্ষেত্রে মাছটা কিন্তু খুব ঝকঝকে পাওয়া যেত। অর্থাৎ আমি বলতে চাইছি কোন রকম রোগবালাইয়ের খুব একটা উপসর্গ দেখা যেত না। যেত কি, আমি কি ভুল বলছি? না, যেত না। কিন্তু আজকাল আমরা প্রায়শ লক্ষ্য করে দেখি যে মাছ চাষের ক্ষেত্রে একটা রোগের প্রবণতা দিনকে দিন কিন্তু বাড়তির দিকে, অর্থাৎ ক্রমশ বেড়েই চলেছে। তার ফলে কি হচ্ছে? ফলত আপনারা যারা মাছ চাষ করছেন, যেখানেই করুন না কেন, আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক তো হচ্ছে মাছ চাষে যখন আপনারা যে সমস্ত উপকরণ ব্যবহার করেন সেখানে যথেষ্ট একটা খরচা আছে, সেই পরিমাণ লাভটা যদি উঠে না আসে, অর্থাৎ বাজারজাত করতে গিয়ে যদি দেখা যায় যে আপনারা ঠিক দাম পাচ্ছেন না, মাছে রোগের কারণ হেতু বা কখনো কখনো পোকাও দেখা যায় যদি অনেক কম, তবে এটা তো ঠিক যে মাছে রোগাক্রান্ত হয়ে গিয়ে অনেক মাছ মারা যায়। তো আসুন বন্ধুরা, আজকে যে কথাটা বলছিলাম যে সমস্ত বন্ধুরা আপনারা মাছ চাষ করেন তাদের জন্য আজকে মূলত এই অনুষ্ঠান, তো আমরা দেখে নেব এই মাছ চাষের ক্ষেত্রে, অর্থাৎ মাছের যে রোগ, তো সেটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারি এবং তার মধ্য দিয়ে লাভের যে অঙ্কটা সেটা কিভাবে বাড়াতে পারব। তো সে প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস। বনস্পতিবাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: আপনাদের সকলকে ধন্যবাদ, চাষী ভাইদেরও ধন্যবাদ জানাই।
1: একদম যে কথাটা বলে আমি অনুষ্ঠানটা শুরু করলাম বনস্পতিবাবু, যে এটা তো ঠিক যে প্রকৃতিতে যখন মাছ চাষ হতো, আমরা আগেতে যখন দেখেছি তখন কিন্তু এতটা রোগসঙ্গের কথা জানা যেত না, তার কারণটা কি?
2: হ্যাঁ, আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকে মাছ ধরে বাজারে আসতো, চাষিরাও দেখেছেন, তো এটা ঠিকই যে আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে, অনেক আয়ের দরকার হচ্ছে, এই জন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে। এবং এই বেশি মাছ, অতিরিক্ত মাছ ছাড়ার জন্য, যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয়। তাছাড়া অতিরিক্ত খাবার, যতটা খাবার দেওয়া দরকার তার থেকে বেশি খাবার প্রয়োগ করছেন, হয়তো কোনো প্ররোচনায়, কোম্পানির প্রচেষ্টায় বা তাদের বলার জন্য ভুল করে

0: ভুল করে বেশি খাওয়া প্রয়োগের ফলেও অনেক জল দূষণ ঘটে, এবং যদি ঠিকঠাক সার ব্যবস্থা না করা হয় তাহলে সবুজ উদ্ভিদকণার অভাবে জলে অক্সিজেন, সবুজ রঙের উদ্ভিদকণা হয় যার জন্য জলকে হালকা সবুজ দেখায়, সেই উদ্ভিদকণাগুলি অক্সিজেন তৈরি করে, সেই উদ্ভিদকণার অভাবে জলে অক্সিজেন তৈরি হতে পারে না। উল্টো দিকে যদি জলে অধিক সার এবং অধিক মাছ ছাড়া হয় তাহলে অক্সিজেন কমে যায় এবং তার জন্য মাছের দুর্বলতা হয়, দুর্বল মাছকেই রোগ জীবাণু আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে।
1: একদম, মানে যেমনটা বনস্পতি বাবু আমরা দেখি মানুষের ক্ষেত্রে, যখন মানুষের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তখন দেখা যায় একটা জায়গায় আরো কতগুলো, এই যে আমরা বলি না যে হাসপাতালে গেছে রোগী অসুস্থ, তো কি হয়েছে সমস্ত কিছু ফেইলিওর হয়ে গেছে। যে সমস্ত প্রাণী মাছ হতে পারে বা অন্যান্য যে কি বলবো প্রাণী হতে পারে, যে গাই গরু মোষ ছাগল ভেড়া যা কিছু যাতেই প্রাণ আছে না কেন, তো তাদের তো রোগ তো হবে, কিন্তু রোগের এই যে মাছ চাষের কথা বলতে গেলে যখন মাছ চাষিরা আমরা দেখছি যে রোগাক্রমণ হচ্ছে, তো কি কি সাবধানতা কিভাবে তারা অবলম্বন করবেন?
0: হ্যাঁ রামভাই সঠিক প্রশ্নই করেছেন এবং এটা সকলেরই, সকল মাছ চাষি ভাইদের জানা প্রয়োজন
1: ভীষণভাবে।
0: হ্যাঁ প্রথমত সঠিক সংখ্যায় মাছ ছাড়তে হবে। এই সংখ্যাটা যদি আমি ধরি, যারা বড় মাছ চাষ করছেন চারা পোনা ছেড়ে বড় মাছ করছেন তাদের জন্য সঠিক সংখ্যাটা হচ্ছে বিঘা প্রতি 1000। এর থেকে কম ছাড়লে মাছের লাভ কম হয় না, বরং বেশি হয়। কিন্তু সংখ্যা যদি বেশি ছাড়েন তাহলে লাভ তো হবেই না, উল্টে লোকসানের রাস্তা খুলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সেই মাছকে সঠিক সাইজ হতে হবে, অর্থাৎ আমরা যদি মাছকে বড় করতে চাই তাহলে 4-6 ইঞ্চি মাপের পোনা ছাড়তে হবে। খুব ছোট সাইজের ধানি পোনা ছাড়লে তার বৃদ্ধির হার কমে যায় এবং বছরের শেষে আমরা সঠিক সাইজের মাছ পাব না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ঘনত্বের খাদ্যকণা রাখতে হবে, অর্থাৎ জলের মধ্যে মাছের খাদ্য থাকার ফলে জলের রং হয় ঈষৎ সবুজাভ ঈষৎ বাদামি। এই দুটো দুই ধরনের খাবার তৈরি করার জন্য মূলত দুই ধরনের সার দিতে হয়। এই দুই ধরনের সার পর্যায়ক্রমে সঠিকভাবে যদি আমরা না দিতে পারি পুকুরে, চাষি ভাইরা লক্ষ্য করেছেন যে সেখানে জলের কালার বা রং হালকা হয়ে যায় এবং তার অর্থ হচ্ছে সঠিকভাবে খাদ্য মাছ পাবে না, এর ফলে দুর্বলতা আসবে। তৃতীয়ত সাপ্তাহিকভাবে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ কখনো দেখা গেল এক মাসে যতটা সার প্রয়োগ করা উচিত সেই সারটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে হঠাৎ করে বেশি খাদ্য তৈরি হবে, মাসের শেষের দিকে একদম থাকবে না অথবা পচে নষ্ট হবে। তাই এই মাসের জন্য বরাদ্দ সারটাকে 4 ভাগ করে 4 সপ্তাহে প্রয়োগ করলে প্রতি সপ্তাহে টাটকা খাবার তৈরি হবে জলের মধ্যে, যেটা মাছ টাটকা টাটকা খাদ্য পেতে পারবে। এর ফলে জল দূষণও ঘটবে না অথচ খাবারের মান গুণমান ঠিক থাকবে। চতুর্থত জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে। চাষি ভাইদের বলবো জলের দিকে লক্ষ্য রাখবেন, জল মোটা হয়ে যেতে পারে, জলকে পচা পচা লাগতে পারে, জলের উপর ফেনা হতে পারে, জলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে অতিরিক্ত খাবার তৈরি হয় এবং জলকে মোটা দেখতে লাগে, বেশি রংটা খুব গাঢ় হয়ে যায়। এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য দরকার হলে প্রতি সপ্তাহে সার প্রয়োগের সময় কিছুটা কমিয়ে দিতে হবে, যদি জল পাতলা লাগে তাহলে সার প্রয়োগের সময় কিছুটা সার বাড়িয়ে দিতে হবে। এইভাবে
1: তাহলে বনস্পতি বাবু যে সমস্ত চাষী বন্ধুরা আপনারা জানেন তো ঠিক আছে, কিন্তু যারা নতুন চাষী যারা মাছ চাষে আসছেন তাদের জন্য বিশেষভাবে বনস্পতি বাবু যা বললেন যে জলের পাতলা হওয়া কি ঘনত্ব বেশি হওয়া মোটা হয়ে যাওয়া, দেখুন জলের পরিবেশের উপর, মাছ তো জলজ প্রাণী জলের মধ্যে থাকছে তাই তো, ঠিক বলছি, তা জলজ প্রাণীর জন্য জলের যে পরিবেশ সেটা যদি উপযুক্ত পরিবেশ আমরা মাছকে না দিতে পারি সেক্ষেত্রে মাছের বার বৃদ্ধি
0: হবে না এবং জলে অক্সিজেন কমে যাবে এবং তার ফলে যত রকম সমস্যা আছে সবকটাই একসঙ্গে একযোগে আক্রমণ করতে পারে। ফলে চাষি ভাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে জলে ঠিকঠাক খাবার যাতে থাকে এবং বেশি খাবার যাতে না থাকে, জল যদি পচে না যায় জল যেন মোটা না হয়ে যায়। আর সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আছে, সেটা হলো সঠিক গুণমানের খাবার, যাকে আমরা পরিপূরক খাবার বলি, যেটা বাইরে থেকে দিতে হবে। পুকুরের জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দিয়ে, সেই খাদ্য যতটা জীবিত থাকবে মাছ ততটা খাবে, এর বাইরেও তাদের পুষ্টি বৃদ্ধি করার জন্য, মাছের পুষ্টি ভালো করার জন্য, বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা

0: বাইরে থেকে যে খাবার দেবো অল্প মাত্রায়, সেটাকে আমরা পরিপূরক খাবার বলি। এই পরিপূরক খাবারের একটা গুণমান আছে, তাতে প্রোটিনের পরিমাণ শতকরা 25% বা 25% হতে হবে, 25-30% হলে ভালো হয়। এই পরিপূরক প্রোটিনযুক্ত পরিপূরক খাবার আমরা প্রতিদিন সামান্য মাত্রায় দেব, খুব বেশি দেব না, যার ফলে পুকুরে মাছের আগ্রহ থাকবে খাবারের জন্য এবং তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাবার পাবে এবং মাছে প্রোটিনের ঘাটতি মিটবে এবং মাছ ভালো থাকবে।
1: এটা এ প্রসঙ্গে বলি, এই যে পুকুরে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দূষণ আমাদের পরিবেশকে, মানে কি বলবো, যে ভীষণ রকম ভাবে আমরা চিন্তিত, তা যে কোনো দূষণই হোক না, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ কি নয়, সমুদ্র দূষণ, তো আজকে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই দূষণ সরাতে, দূষণ সরিয়ে আমাদের বাসযোগ্য যাতে আমরা করে যেতে পারি আমাদের পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে।
0: অবশ্যই
1: আমরা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাবব, মাছের জন্য দরকার পুকুরে দূষণ না হতে দেওয়া, কিন্তু যে সমস্ত বন্ধুরা পুকুরে মাছ চাষ করেন তারাই আবার জমিতে খেতে নানা ধরনের চাষবাস করছেন, করে থাকেন, তো সেই চাষে যে সমস্ত হয়তো কীটনাশক ঔষধ ব্যবহার করছেন, তাই না, সেগুলো পুকুরে কোনো না কোনো ভাবে নদী নালা এসে জল দূষণ হচ্ছে, তো একটু যদি বলেন।
0: হ্যাঁ, রামভাই যথার্থ প্রশ্ন করেছেন, যে বিষয়টা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে, এটা চাষীদের ভালো করে চাষি ভাইদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা দরকার। সেটা হচ্ছে যে কোন রকম দূষণ, সে শহরের নর্দমার জলই পুকুরে ঢুকুক বা পয়ঃ প্রণালীর জল, নিষ্কাশিত জল চলে আসুক অথবা মাঠঘাট ধোয়া জলই চলে আসুক, তার মধ্যে অজানা জিনিস চলে আসে এবং অনেক সময় জৈব পদার্থ চলে আসে, যার ফলে পুকুরে বাড়তি জৈব পদার্থের সঞ্চয় হয়, এ থেকেই দূষণের প্রাথমিক ভাবে তার সৃষ্টি হয়। কিন্তু সেই দূষণকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, জল মোটা হচ্ছে কিনা, জলে ফেনা হচ্ছে কিনা, জল ভারী হচ্ছে কিনা, এরকম চাষি বোঝেন, অর্থাৎ সেই বুঝতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে যে জল হালকা পাতলা আছে কিনা, সঠিকভাবে উদ্ভিদকণা এবং প্রাণীকণা আছে কিনা, যথার্থ পরিমাণ থাকা উচিত সেইটা আছে কিনা, যদি বেশি হয় তাহলে বুঝতে হবে দূষণ আসছে। এখন দূষণ নিবারক কিছু ওষুধ আছে, চাষি ভাইদের এই ওষুধগুলো সম্পর্কে ওয়াকিবল হতে হবে এবং সেইগুলো দরকার মতো যে যেমন এলাকা নিয়ে চাষ করেন তাকে সেই রকম পরিমাণ বিভিন্ন রকম দূষণ নিবারক ওষুধ আগে থেকেই কিনে, আমরা যেমন ফার্স্ট এডের ওষুধ আমাদের ঘরে রাখি, কেটে কুটে গেলে লাগাতে হয়, মাথা ফেটে গেলে লাগাতে হয়, ব্যান্ডেজ লাগাতে হয়, প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি চাষি ভাইদের বলবো আপনারা এই দূষণ নিবারক ওষুধ সম্পর্কে ওয়াকিবহল হন এবং এর জন্য দরকারি যে ওষুধগুলো আমি বলছি, একটা হচ্ছে পোভিডন আয়োডিন, যে আপনারা জানেন হাসপাতালে বা যে কোনো জায়গায় মানুষের চিকিৎসার জন্য আয়োডিন ব্যবহার হয়, এই আয়োডিনটাই পোভিডন আয়োডিন নামে ব্যবহার হয়, পাওয়া যায় প্রাকৃতিক ব্যবহার উপযোগী হিসাবে, অর্থাৎ পোভিডন আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায়, এটা দূষণ নিবারণে বিশেষ করে জল দূষণ নিবারণে খুবই কার্যকরী একটি ওষুধ। এছাড়া মেথিলিন ব্লু নামে একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ পাওয়া যায়, এটা ল্যাবরেটরি গ্রেডের জিনিস, অর্থাৎ ল্যাবরেটরি পিওর পদার্থ, মানে বিশুদ্ধ ল্যাবরেটরি উপকরণ আর কি, মেথিলিন ব্লু, এটিও খুব কম পরিমাণে পুকুরে দরকার, এটি দিলে পুকুরের জল দূষণ নিবারণ হয় এবং এতে অনেক মাছের রোগের ক্ষেত্রেও তার উপকার পাওয়া যায়। এছাড়াও জিঙ্ক ক্লোরাইড বলে একটা লবণ, আমরা যেমন খাই যে লবণটা সেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে, এই সোডিয়াম ক্লোরাইডের মতোই জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি ক্লোরিনযুক্ত একটা লবণ, সেই লবণটিও জল দূষণ নিবারণে অসাধারণ কাজ করে। তাহলে আমরা যদি চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে চাষি ভাইরা এই পোভিডন আয়োডিন, মিথিলিন ব্লু এবং জিঙ্ক ক্লোরাইড, এই তিনটি পদার্থ কোথায় পাওয়া যায় এবং কত মাত্রায় পাওয়া যায়, কত দিতে হয়, এগুলো আমরা লক্ষ্য করব, এগুলো পেলে আমাদের ভালো কাজ হবে, পরবর্তীকালে আমরা প্রয়োগ করতে পারব।
1: তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বন্ধুরা, যে খুব সুন্দর কিন্তু একটা তথ্য আমরা পেয়ে গেলাম বনস্পতি বাবুর কাছে, যে কি করে আমরা যেমন ফার্স্ট এড বাড়িতে রাখি, তো মাছ চাষ যারা করছেন তাদের কিন্তু এগুলো বাড়িতে রাখা দরকার। তবে বনস্পতি

0: বাবু একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, যে মাছের যে চাষের পুকুর তাতে দ্রবীভূত অক্সিজেন সেটাকে কিভাবে বাড়ানো যেতে পারে? আজকাল তো আমরা তো দেখি যে মাছের যে যদি অক্সিজেন সাফিসিয়েন্ট না থাকে, মানে কি বলবো, যতটা দরকার প্রয়োজনের জন্য না থাকে, মাছ তো খাবি খেতে থাকে।
1: ঠিকই বলেছেন রাম ভাই, ব্যাপারটা আমরা যদি সাধারণভাবে মানুষের জীবন দিয়ে দেখি তা দেখতে পাবো, একটা মুমূর্ষু রোগী মানুষ তাকে যখন ICU হসপিটালে ভর্তি করা হয় প্রথমেই তাকে অক্সিজেনের জন্য দেওয়া হয়। এই অক্সিজেন হচ্ছে সমস্ত জীবিত প্রাণীদের জীবনকাঠি, তাই সেই অক্সিজেন জলে যদি অভাব হয় তাহলে মাছের দুর্বলতা হয় এবং শ্বাসকার্য চালাতে অসুবিধা হয়, এবং যখনই অক্সিজেন অভাব হবে তখন মাছটা খাবার খাওয়া বন্ধ করে এবং খাবার না খাওয়ার ফলে তার দুর্বলতা প্রচন্ডভাবে বেড়ে যায় এবং সেই সময় রোগ আক্রমণ ঘটে এবং রোগ জীবাণুরা মাছকে প্রায় পেড়ে ফেলে। তাই সঠিক সংখ্যায় পোনা ছাড়বেন, সঠিক সাইজের মাছ ছাড়বেন, সার সঠিক নিয়মে দেবেন, খাবার বেশি দেবেন না, যেটুকু দেওয়া দরকার সেটুকু। অক্সিজেনের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে পাম্পসেট হাতের কাছে রাখবেন এবং পাম্পসেটের সাকশন পাইপটা জলের তলায় থাকবে যেন মাটি না উঠে আসে এরকম ভাবে, আর যেটা ডেলিভারি পাইপ সেটাকে এমন ভাবে ফেলবেন যেন ফোয়ারা হয়ে জলটা ঝমঝম করে বৃষ্টিপাতের মতো পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে অক্সিজেন বাড়ানো যায়। এছাড়াও অক্সিজেন বৃদ্ধির একটা দারুণ বিষয় আছে, রাসায়নিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, বাজারে কিনতে পাওয়া যায়। এই 50 লিটার হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মাত্র 2 লিটার গ্লিসারিন মিশিয়ে রাখলে ওটা অক্সিজেন বৃদ্ধি করার জন্য অতি সুন্দর একটা ওষুধ, এবং এর মাত্র 100 ml জলের তলায় স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করলে, অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া যাকে বলে, সেভাবে প্রয়োগ করলে চাষি নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন 7 দিনের জন্য।
0: মানে তাতে কিছু করেই অক্সিজেন,
1: অক্সিজেন থেকেই যথেষ্ট করে অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন বেশি বাড়লে জল দূষণ কেটে যাবে, মাছের স্বাভাবিক স্বাস্থ্য, স্বাভাবিক খাদ্য গ্রহণ বেড়ে যাবে এবং সবটাই ভালো হয়ে যাবে।
0: বনস্পতিবাবু এত সুন্দর করে বুঝিয়ে আমাদের চাষী বন্ধুদের বলছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝিরও বেশি সময় আমরা কাটিয়ে ফেললাম, আসল জায়গায় আসলাম না, যে এর পরেও যদি আমরা দেখি যে মাছ চাষে নানা ধরনের রোগ আসছে তাহলে কি করা যাবে? প্রথমত জানা দরকার কি ধরনের রোগ হতে পারে যদি একটু বলেন।
1: এখন এটা চাষি ভাইদের অভিজ্ঞতায় আছে যে মাছ যখন তারা জাল টেনে দেখেন তখন বিভিন্ন মাছ তার আগে থেকে হয়তো মরতে থাকে, বা জাল টানার সময় তারা খেয়াল করেন যে মাছের ফুলকা ক্রমশ সাদা হয়ে যাচ্ছে। মাছের ফুলকার রং থাকা উচিত লাল, কিন্তু এটা গোলাপি হয় অথবা সাদা হয়ে যায়। তার আগে মাছকে হয়তো দেখেন যে ভাসছে, খাবি খাচ্ছে জলের উপরে, তো তখন বুঝতে হবে ফুলকাটা পচে যাচ্ছে। এটার নাম, এই রোগের নাম ফুলকা পচা। এটা আসলে একটা ছত্রাক ঘটিত রোগ, একরকম ছত্রাক সে ফুলকাতে বাসা বাঁধে এবং ফুলকাগুলোকে নষ্ট করে দেয়। এখন আপনারা সকলেই জানেন, রাম ভাই তো জানবেনই, যে ফুলকা হচ্ছে মাছের শ্বাসকার্য গ্রহণ করার এবং অত্যন্ত একটা প্রয়োজনীয় অর্গ্যান বা যন্ত্র। এর ফলে ফুলকা যদি নষ্ট হয় তাহলে মাছ শ্বাসকার্য করতে পারবে না, খাবার ধরতে পারবে না, এটা অসুবিধা আছে। এই রোগের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। এছাড়াও বিভিন্ন রোগ হয় যেমন ক্ষত রোগ, আলসার
0: প্রায়শই
1: দেখা যায়, গায়ে দগদগে ঘা হচ্ছে, গোল গোল চাকা চাকা দাগ হচ্ছে, লাল পড়ে সেটা মাংসপেশিতে ঢুকে যাচ্ছে, এবং এই ক্ষতরোগযুক্ত মাছ যদি বাজারে আনি তাহলে সেটা বিক্রি হবে না, এবং ক্ষতরোগ হলে মাছ মরেও যাবে, এবং সত্যি কথা বলতে ক্ষতরোগ হলে একটা বিশেষ প্রজাতির মাছের সব মাছকেই আক্রমণ করবে এবং গোটা পুকুরের মাছই ক্ষতিগ্রস্ত হবে, মরে যাবে চাষি, একদম তার লাভ তো হবেই না, উল্টা তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া দেখা যায় মাছের যে পাখনা আছে সেই পাখনাগুলো মনে হয় তাল পাতার মতো ছেঁড়া ছেঁড়া, ভাঙা ভাঙা অথবা ভেঙে পড়ে যায়, মনে হয় যেন ক্ষয়ে গলে গেছে, এরকম লেজ বা পাখনাগুলো ক্ষয়ে যেতে পারে, গলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এবং সেখানে দাগ সাদা থাকতে পারে, লাল থাকতে পারে, এগুলোকে আমরা লেজ ও পাখনা পচা রোগ বলি। এগুলো ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়া বলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে, তারা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, তার মধ্যে এটা একটা। গায়ে অনেক সময় মাছের গায়ে লাল লাল ছিটছিট দাগ হয়, সেটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগে মাছ হয়তো মরে না, কিন্তু মাছের দুর্বলতা থাকে, মাছের ওজন বৃদ্ধি ঘটে না, ফলে রোগ হলে যে মাছ মরবে এমন নয়, রোগ হলেও কিন্তু মাছ বাড়ছে না, সেটা তো চাষির লস। চাষি খাবার দিচ্ছেন, তাকে পরিচর্যা করছেন, কিন্তু মাছটা বাড়ছে,
0: বৃদ্ধি হচ্ছে না।
1: স্বাভাবিকভাবে লাল দাগযুক্ত এটা রোগ হলে চাষিকে সতর্ক থাকতে হবে। এছাড়াও সাংঘাতিক একটা রোগ হয়, সেটা হচ্ছে ড্রপসি বা উদরি।
0: এই আরেকবার বলুন,
1: ড্রপসি বা উদ্রি, অর্থাৎ এই রোগটার রোগ লক্ষণ হচ্ছে মাছের গায়ে

0: আসে নিচে জল জমে, গোটা মাছটাকে ফোলা ফোলা মনে হয়, এবং আঁশগুলোর তলায় চামড়ার মধ্যে জল জমে, টিপলে জল বেরিয়েও যায়, ফলে মাছটাকে অকারণ বড় দেখায়, কিন্তু মাছটা স্বাস্থ্যকর নয়, এবং মাছের মধ্যে অনতি বিলম্বে মাছটা মরেও যায়। এবং এই ড্রপসি রোগে আক্রান্ত হলে, অর্থাৎ পেট ফোলা রোগে আক্রান্ত হলে, সমস্ত মাছই আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হয় এবং পুকুরের মাছ নিঃশেষ হয়ে যায়। আগে এই রোগের ওষুধ ছিল না, এখন অনেক ওষুধ প্রয়োগ হয় এবং ফলে ড্রপসি রোগও সারে। এই রোগের বাইরেও আমরা দেখছি যে উকুন বললে, উকুন আছে, একরকম পোকা আছে যেগুলো উকুন বলে, সেই উকুনগুলো মাছের গায়ে বাইরে বসে বা ফুলকায় বসে, এই বসে তার রক্ত শোষণ করে। আমাদের যেমন মাথায় উকুন থাকে, তেমনি মাছের কিছু কিছু উকুন আছে, এগুলো মাছের মূলত সমস্যার কারণ।
1: তাহলে প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, এবার কিন্তু আমরা আসব যে প্রতিকারের দিকে। আপনারা মোটামুটি সকলেই যারা চাষবাস করছেন, বিশেষত মাছ চাষের কথাই তো আমরা আলোচনা করছি, তারা নিশ্চয়ই অবগত আছেন, কিন্তু প্রতিকার ব্যবস্থাটা কি নেবেন, কি করে থেকে তার থেকে বোধ হয় প্রতিরোধক ব্যবস্থা যে কথাগুলো আগে বলা হচ্ছিল একটু যদি আলোচনা করেন।
0: আসলে রামভাই যেটা বলছেন যে প্রতিকার তো আমরা করবই, কিন্তু প্রতিরোধ যদি হয় আগে থেকেই প্রতিকার ব্যবস্থা করে রাখতে পারি, তাহলে মাছের রোগই হবে না, সেক্ষেত্রে সঠিকভাবে বৃদ্ধি হবে এবং লাভের পরিমাণ সর্বোচ্চ হবে। কিন্তু রোগ হলে আমাকে উপায় নেই, রোগ তাড়াতে হবে। তো সেই রোগ তাড়ানোর কথাই এখন বলি, সেটা হচ্ছে ফুলকা পচা রোগ, অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ হলে বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে সর্বত্র ছড়াতে হবে। আর যদি ক্ষত রোগ বা লেজ পচা রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত লাল দাগ রোগ হয়, এই রোগের জন্য মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম এটা জলে গুলে ছড়াতে হবে সর্বত্র ভালোভাবে। অথবা এই মেথিলিন ব্লুর বদলে পোভিডন আয়োডিন 5% আর 10% পাওয়া যায়, যদি 5% সলিউশন হয় তাহলে 400 থেকে 500 ml প্রতি বিঘায় প্রচুর পরিমাণ জলে গুলে ছড়াতে হবে। ড্রপসি রোগ যদি হয়, তাহলে ড্রপসি একটা খুব মারাত্মক রোগ, এই রোগের ক্ষেত্রে আমরা বলবো বিকেসি 50%, চাষিরা জানেন, চাষি ভাইরা ইতিমধ্যে ব্যবহার করেছেন বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড 50% একটা তরল পাওয়া যায়, সেইটা বিঘা প্রতি 400 ml যদি প্রয়োগ করেন, অনেকটা জলে গুলে ছড়ান, তাহলে ড্রপসি রোগও নিয়ন্ত্রিত হয়ে থাকে। সর্বশেষ উকুন যদি হয় কারো পুকুরে, দেখা যায় মাছের গায়ে একটা দুটো থেকে 100টা 150টা 200টা পর্যন্ত উকুন হয়ে যায়, সেই উকুন তাড়ানোর জন্য আমরা 1 সপ্তাহ অন্তর 2 বার সাইপারমেথ্রিন গ্রুপের ক্লিনার অথবা উস্তাদ এরকম নামে যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ 40 থেকে 50 ml অনেকটা জলে গুলে পুকুরের উপরে ছড়িয়ে দিলে, সকালের দিকে দিলে এই উকুনগুলো মরে যায়।
1: কিন্তু এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি বলবেন যে এই যে ওষুধগুলো ডোজগুলো যেন ঠিকঠাক না রাখে।
0: হ্যাঁ, অবশ্যই আমি বলেছেন যে সঠিকভাবেই প্রত্যেকটা ওষুধের যে মাত্রা আমরা বললাম, লবণ বিঘা প্রতি 15 কেজি, মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম, আর পোভিডন আয়োডিন যদি দেন 5% সলিউশন হলে বিঘা প্রতি 400 থেকে 500 ml, এই ডোজগুলো যেন কম ডোজ না হয়, কম দিলে মাছের রোগ তো সারবেই না, উপরন্তু রোগের যে জীবাণু তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ফলে অসুবিধা হবে। ঠিকঠাক মাত্রা জেনে আপনারা সবসময় পরামর্শ নিয়ে তারপর করবেন, ব্লকে ফিশারি অফিসার তো আছেনই, কাছাকাছি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সেটাই ভালো হবে।
1: আচ্ছা বনস্পতি, খুব সুন্দর করে কিন্তু আজকে আমরা আলোচনাটা একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের কাছে হয়তো আর 4-5 মিনিট আলো রয়েছে। একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে পুকুর আর মাছের যে উন্নত পরিবেশ, এই পরিবেশটাকে ভালো রাখতে হবে আপনি বলেছেন, এবং রোগ মুক্ত রাখতে হবে মাছকে, তো এর জন্য আর কি কি করা যেতে পারে?
0: ঠিক, আমাদের চাষের যে কটা উপাদান আমরা বলেছি সে কটা তো দিতে হবে, তার খাদ্য যাতে ঠিকঠাক তৈরি হয়, সেই সঙ্গে রোগ হলে তার মোকাবিলা করতে হবে, কিন্তু রোগ যাতে না হয় সেই জন্য চাষি ভাইদের অবশ্যই কিছু বাড়তি অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং কিছু উপাদান রাখতে হবে হাতের কাছে। যেমন বলি, ইস্ট, শুকনো গুঁড়ো ইস্ট, মানে একটা ছত্রাক, সেই ইস্টটা খাবারের সঙ্গে মিশিয়ে যদি খাওয়ানো হয় 7 দিন, রোগ হলে পরে মাছ দুর্বল হয়, সেই দুর্বল মাছকে 1 কেজি খাবারের মধ্যে 5 গ্রাম বা 10 গ্রাম ইস্ট মিশিয়ে যদি খাওয়াই, খুব তাড়াতাড়ি মাছ সুস্থ হয়ে ওঠে। ইস্ট হল ভিটামিন, আমাদের ডাক্তারবাবুরা ওষুধের পাশে ভিটামিন দেন, তাই ইস্ট হচ্ছে মাছের জন্য খুবই সহায়ক
1: উপযোগী একটা।
0: জলের জন্য, জলে প্রয়োগের জন্য আমরা দিতে পারি কোলিন ক্লোরাইড, কোলিন ক্লোরাইড হচ্ছে মাছের সমস্ত অর্গ্যান অর্থাৎ দেহ যন্ত্র

0: গুলো আছে সেগুলোর ফাংশন বা কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং সুস্থ করে তোলে মাছকে। তাই জন্য কোলিন ক্লোরাইড যদি আমরা প্রতি মাসে অন্তত একবার বিঘা প্রতি 300 গ্রাম প্রয়োগ করতে পারি, তাহলে মাছের বৃদ্ধির গতি ভালো থাকে, মাছের হজম শক্তি ভালো থাকে এবং এর ফলে মাছ সুস্থ থাকে, মাছের প্রতিরোধ শক্তি ভালো থাকে। এছাড়াও আছে ডাইক্যালসিয়াম ফসফেট। ডাইক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটা পদার্থ যেটা মাটিতে পড়ে এবং মাটিকে শোধন করে। আমরা জানি মাটির তলাতেই মানে পুকুরের তলাতেই পচা পলি বা মাটি তৈরি হয়, সেটাকে শোধন করার জন্য প্রতি মাসে যদি আমরা 3 কেজি ডাইক্যালসিয়াম ফসফেট প্রয়োগ করি এক মাসে 3 কেজি, তাহলে পুকুরের তলদেশের যে দূষণযুক্ত পচা পলি সেটা যেমন শোধন হবে, অপরদিকে এই পলিভোজী মাছ অর্থাৎ মিগেল তলাকার পলি খায়, বাটা কিছুটা পলি খায়, পাঙ্গাস কিছুটা পলি খায়, অর্থাৎ পলির মধ্যে জৈব পদার্থ আছে বলেই মিগেল বাটা পাঙ্গাস এরা কিন্তু পচা পলি খায়। সেই পলির মধ্যে ক্যালসিয়াম থাকে না, ফসফরাস থাকে না। ডাই ক্যালসিয়াম ফসফেট যদি আমরা বিঘা প্রতি 3 কেজি প্রয়োগ করতে পারি, এই সমস্ত মাছগুলোর বডি ওয়েট খুব দ্রুত বেড়ে যাবে। এছাড়া আমরা অনেক সময় দেখি যে ডলোমাইট পুকুরে প্রয়োগ করতে হয়। যখন পুকুরে জলে সহজে জল সবুজ হয় না, সেই ক্ষেত্রে চুনের পরিবর্তে বছরে মাত্র 2 বার বিঘা প্রতি 20 কেজি হারে ডলোমাইট প্রয়োগ করা দরকার। এই ডলোমাইট প্রয়োগের ফলে জলে ম্যাগনেসিয়াম আসে এবং ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল তৈরির অর্থাৎ সবুজ করার, সবুজ উদ্ভিদের যে মূল বিষয় ক্লোরোফিল যার জন্য কালার সবুজ হয়, সেই ক্লোরোফিল তৈরির উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। যে জলে সহজে ক্লোরোফিল তৈরি হয় না বা উদ্ভিদকণা তৈরি হয় না, সেখানে ডলোমাইট বছরে 2 বার মাত্র চুনের পরিবর্তে বিঘা প্রতি 20 কিলো হারে ব্যবহার করা দরকার। এছাড়াও আর আরেকটা ভালো উপাদান, চমৎকার উপাদান, সেটা হচ্ছে গুড়। যখনই জল দূষিত হয় তখন যদি 5 কেজি গুড়, মানে আপনারা চমকে যাবেন না চাষি ভাইরা, আমরা যে গুড় খাই সেই গুড় 5 কেজি 1 বিঘাতে অনেকটা জলে গুলে ছড়িয়ে দেবেন, দিয়ে 1 থেকে 2 ঘন্টা পাম্প সেট চালিয়ে ফোয়ারা করে দেবেন। দেখবেন মাত্র 24 ঘন্টা
1: সারা জলে যেন ছড়িয়ে যায়,
0: মাত্র 2-3 ঘন্টা পাম্প সেট চালালে দেখবেন 24 ঘন্টার মধ্যে জলের চরিত্র বদলে গেল, জল অনেক ফুরফুরে হয়ে গেল।
1: বনস্পতি বাবু, আমাদের হাতে সময় আর একদম নেই, কৃষক বন্ধুরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে খুব ভালোভাবে উপকৃত হবেন বলে আমার অন্তত বিশ্বাস। আপনার কাছে একটু জানতে চাইব যে বিস্তারিত ভাবে জানতে হলে তারা কোথায় যোগাযোগ করবে?
0: ঠিকই তো, কার চাষিরা একদিনের একটি রেডিও প্রোগ্রাম শুনে হয়তো বুঝতে পারলেন না, সেক্ষেত্রে তাদের কাছে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার এবং আছেও। সেটা হচ্ছে তারা নিকটবর্তী তার যে ব্লক, সেই বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে গিয়ে সেখানে দেখবেন মৎস্য চাষ আধিকারিকের একটি অফিস আছে। তাহলে ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক প্রত্যেক ব্লকে আছেন, আপনারা চাষি ভাইরা সরাসরি যেকোনো দিন যেকোনো সময় যোগাযোগ করতে পারেন এবং তার কাছে বিস্তারিত পরামর্শ পেতে পারেন, জানতে পারেন। এছাড়াও আপনারা দেখবেন প্রত্যেক জেলায় একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেখানে বিজ্ঞানীরা থাকেন, মৎস্য বিজ্ঞানী থাকেন, তেমনি কৃষি বিজ্ঞানীরা থাকেন, সকলেই অত্যন্ত মানে পারদর্শী এ বিষয়ে। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, সেখানেও তারা আপনার পরামর্শ পাবেন। আর সর্বোচ্চ স্তরে আমরা বেলগাছিয়ায় আমাদের ইউনিভার্সিটি আছে, মৎস্য চাষ ইউনিভার্সিটি, প্রাণী ও মৎস্য চাষ ইউনিভার্সিটি, সেখানে আপনাদের বিজ্ঞানীদের অনেক বিজ্ঞানী এবং অনেক প্রফেসর আধিকারিক থাকেন, তাদের কাছে আপনারা জল বা মাটি পাঠাতে পারেন, তারা টেস্ট করে দেবেন এবং মাছ রোগযুক্ত মাছ যদি সরাসরি সেখানে নিয়ে যাওয়া যায় তারা সেটা পরীক্ষা করে বলে দেবেন যে কি রোগ হয়েছে এবং কি তার প্রতিকার। অতএব ব্লক স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে সর্বতভাবে মৎস্য দপ্তরের যেমন স্ট্রাকচার রয়েছে তেমনি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তেমনি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলিও রয়েছে, মৎস্য চাষিরা যাতে সঠিকভাবে দিশা পান, মাছ চাষ করে লাভবান হতে পারেন সেই জন্য।
1: তাহলে বন্ধুরা দেখুন, আজকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে যার জন্য আপনারা কিন্তু চাষে লাভ তুলতে পারেন না, সেই রোগ মাছ চাষের ক্ষেত্রে। এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস। বনস্পতিবাবু, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আপনাকেও অনেক ধন্যবাদ এবং চাষি ভাইদের নমস্কার জানাই।

0: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন গরুর মুখে দুধ, এই বিষয় নিয়ে একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর। নমস্কার কৌশিকবাবু।
1: নমস্কার।
0: হ্যাঁ, আমাদের বিষয় গরুর মুখে দুধ। এই বিষয়টা ঠিক কতটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যদি প্রথমে একটু শুরু করেন এইভাবে?
1: এটি একটি অ্যাকচুয়ালি প্রচলিত প্রবাদ বাক্য, যেটা গ্রাম বাংলায় গৃহপালিত যে সমস্ত প্রাণী আছে, বিশেষ করে যদি নির্দিষ্ট করে বলা যায় যে গরু পালনের ক্ষেত্রে বা গাই গরু পালনের সাথে যুক্ত। সাধারণত আমরা জানি যে গরুর যে পালান থাকে বা থান থাকে, যেটা আমরা বলি, তার যে বাঁট থাকে সেখান থেকে দুধ নির্গত হয় বা সেখান থেকে আমরা দুধ পাই। কিন্তু এখানে গরুর মুখে দুধ বলতে যে গরুর যে সমস্ত খাবার দাবার বা যে গোখাদ্য, তার সাথে দুধ উৎপাদনের যে একটা নিবিড় সম্পর্ক, যে যোগাযোগ, সেটাই এখানে বোঝানো হয়েছে।
0: মানে যেমনটা খাবার দেব ঠিক সেইভাবেই দুধটা পাবো,
1: একদম সেই রকমই।
0: এবং তার মানে কি আমরা যদি অনেকটা খাবার দিই তাহলে কি অনেকটা দুধ পাবো?
1: এক্ষেত্রে আলোচনার মধ্যে আমাদের আসবে, যেটা হচ্ছে যে এক একটা গরুর এক একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। কোন গরু 10 লিটার দুধ দিতে পারে প্রতিদিন, কোন গরু 6 লিটার। তাকে কিন্তু আমরা এমন কিছু খাবার দিয়ে 10 লিটার যে যার ক্ষমতা সেটাকে 12 লিটার বা 15 লিটার করতে পারবো না। তার হয়তো 9.5 কেজি বা 9.5 লিটার এরকম কাছাকাছি করা যেতে পারে, কিন্তু সেরকম কিছু খাবার নেই যেটা করে ওর থেকে বেশি করতে পারবো। তো তার একটা লিমিট আছে। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং উল্লেখযোগ্য, কারণ বেশ কয়েক দশক ধরে আমরা জানি আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বে দুধ উৎপাদনে 1 নম্বর প্রথম স্থানে আছে, এবং গরু বা মহিষের যে টোটাল সংখ্যা তাতেও কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ 1 নম্বরে আছে। কিন্তু এ সত্ত্বেও গরু মহিষের সংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের দুধের উৎপাদন আশানুরূপ নয়, 1 নম্বরে থাকলেও আশানুরূপ নয়। কারণ আমরা যদি দেখি ICMR মানে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীকে প্রত্যেক দিনে প্রায় 360 থেকে 370 ml দুধ খেতে হয়। কিন্তু ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে পেলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই যতটা দরকার ততটা পাওয়া যায় না। আমরা প্রতিদিন প্রায় 170-180 মিলিলিটারের মতো দুধ পাই। সুতরাং দেখা যাচ্ছে এখানে একটা ঘাটতি থেকেই গেছে। তো এই যোগান আর ঘাটতির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু একটা থেকেই গেছে, এবং এটা এত গরু মহিষ থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে না, তার একটাই কারণ বা অন্যান্য অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়া।
0: তার মানে আপনি বলছেন যে এই যে গো পালন করতে হলে খাদ্যের সঙ্গে একটা বিরাট সম্পর্ক রয়েছে, তাই তো? একটু যদি বুঝিয়ে বলেন
1: গোখাদ্য। হ্যাঁ, গোখাদ্য আমাদের যেগুলো দরকার সাধারণত, যে আমরা দানা খাবার দিই বা শুকনো খাবার, খড় বা বিচালি যেগুলো দিই বা সবুজ ঘাস দেওয়া হয়, তার মধ্যে দেখলে দেখা যাবে যে শুষ্ক খাবার মানে খড় বা বিচালি প্রায় 10% মতো আমাদের ঘাটতি আছে। সেরকম দানা খাবারের ক্ষেত্রে 25-30% মতো, এবং সবুজ ঘাসও প্রায় 25-30% যতটা দরকার তাতে ঘাটতি আছে। সুতরাং এই খাবারের ঘাটতি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দুধ উৎপাদনের জন্য। আর এই খাদ্য বা খাবার এই ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
0: আচ্ছা আচ্ছা। তো আমরা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করেছি যে সুষম খাদ্য, এটা নিয়ে আমরা পড়াশোনা করতাম, কিন্তু একটু যদি বুঝিয়ে বলেন যে সুষম খাদ্যটা কি
1: আসলে,
0: এবং খাদ্য এবং এই সুষম খাদ্যের মধ্যে তফাৎ কোন জায়গাগুলো?
1: প্রথমে একটু খাবার নিয়ে আমি বলে নিই যে খাবার বলতে আমরা কি বুঝি। খাবার বলতে আমরা এটাই বুঝি যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করলে আমাদের শরীরে কাজ করার জন্য শক্তি পাই, এবং আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, নতুন পুরাতন কোষের পরিবর্তে নতুন কোষ জন্মায়, এবং প্রাণীদেহের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বজায় থাকে, তাদেরকে আমরা খাদ্য বা খাবার বলে থাকি। ইংরেজিতে এই পশু খাবার যেগুলো সেগুলোকে বলা হয় ফিড, মানুষের ক্ষেত্রে বলা হয় ফুড, কিন্তু পশুদের ক্ষেত্রে বলা হয় ফিড। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা প্রাণী পালনের ক্ষেত্রে, ফার্মে দেখবেন সারাদিন যতটা খরচ হয়, মানে প্রতিদিন যদি 100 টাকা খরচ করা হয়, তার থেকে দেখা যাবে 60-70 টাকা খরচ হয় তার খাবারের পেছনে। তো এই খাবার খরচের ভয়ে কিন্তু অনেকে খাবারের দিকে নজরটা কম দেন বা একটা অবহেলা করে থাকেন। এবং আমরা অনেক সময় বলে থাকি, যেটা বললে হয়তো অনেকের খারাপ লাগবে যারা গরু বা মহিষ পালন করেন, কিন্তু এটা অনেকটাই বাস্তব। আমরা গ্রামে ঘুরে দেখি যারা গরু বা মহিষ পালন করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে মনোভাব এরকম মনে হয় যেভাবে পালন করা হয়, যে গরু যদি সামনের দিকটা না থাকতো তাহলে খুব ভালো হতো, পেছনের দিকটা থাকলে ভালো হতো। কারণ সামনের দিক দিয়ে আমাদের বেশিরভাগই হচ্ছে খরচ করতে হয়, শুধু খাবার দিতে হয়, আর পেছনের দিক দিয়ে আমরা সবকিছু লাভ পাই। কিন্তু এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, কারণ অনেকে আছেন খুব যত্ন সহকারে প্রাণী পালন করেন, খুব ভালোভাবে খাওয়ার দাওয়া দেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম বাংলায় এটা দেখা যায়। তার জন্য এইরকম একটু দুধের যে ঘাটতি বা যেটা সঠিক পরিমাণে যে দুধ না পাওয়া সেটা একটা ব্যাপার থাকে। এই জন্য খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খাবারের প্রতি অবহেলা করাটা চলবে না যদি সঠিকভাবে গরু পালন করতে হয় এবং সেক্ষেত্রে যদি লাভ পেতে হয়। এবার আপনি যে বলছিলেন খাদ্য এবং সুষম খাদ্যের মধ্যে তফাৎ, আমরা জানলাম খাবার কিরকম। সুষম খাদ্য যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যালেন্স রেশন, মানে খাদ্যের মোটামুটি 6টা নিউট্রিয়েন্টস বা উপাদান আছে, যেটা আমরা সবাই

0: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ এবং জল। তো এক একটা প্রাণীর, সেটা মানুষ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, যার ক্ষেত্রেই হোক, প্রত্যেকের এই নির্দিষ্ট ছয়টা পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ করে প্রত্যেকদিন লাগে। তাহলে যে খাবারটা খেলে, সারাদিনে যে খাবারটা খেলে আমরা এই ছয়টা উপাদান যেটা আমাদের দরকার সেটা পাবো, সেটাকে আমরা সুষম খাবার বলবো। যদি উদাহরণ দিয়ে বলা যায়, ধরুন আমরা কোনো কোনো দিন হয় যে আলু সিদ্ধ ভাত খেয়ে গেলাম তাড়াহুড়ো করে, আর কোনো কোনো দিন আছে আমরা তরকারি, ডাল, মাছ, ভাত সবকিছু খেয়ে গেলাম। তো যেদিন আলু সিদ্ধ ভাত খেলাম সেদিন কিন্তু আমরা খাদ্য বা খাবার খেলাম, কারণ সেদিন আমি বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা কিছু ভিটামিন বা মিনারেল পেলাম। আর যেদিন আমি দুধ খেলাম, মাছ খেলাম, তরকারি খেলাম, ভাত খেলাম, সব মিশিয়ে খেলাম, সেক্ষেত্রে আমরা আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো মোটামুটি পেয়ে যাই, তো সেটাকে আমরা সুষম খাদ্য বলি। তো সঠিকভাবে দুধ পালন পেতে গেলে, গোপালন করতে গেলে কিন্তু আমাদেরকে সুষম খাদ্য দেওয়ার উপর জোর দিতে হবে, তবেই সেটা ঠিক হবে।
1: আচ্ছা, এবার যদি একটু বলেন যে খাদ্যের উপাদান কি কি হলে খুব ভালো হয়।
0: যেটা ওই ছয়টা উপাদান আমি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ বা মিনারেল, আর হচ্ছে জল, এই ছয়টি মেন উপাদান। এবং প্রত্যেকেরই কোনো না কোনো গুরুত্বপূর্ণ আছে, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা যেগুলো হয় সেখান থেকে আমরা কি করি যে কাজ করার জন্য যে শক্তি সেটা কিন্তু প্রধানত ওখান থেকে পাওয়া যায়। এছাড়া অন্যান্য অনেক কিছু কাজ করে, যেমন হচ্ছে আমাদের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বজায় রাখা বা এই সমস্ত খাদ্যের ভাঙন বিপাক জাত কাজ করতে, এবং জারণ যেটা আমরা বলি সেটা করতে কার্বোহাইড্রেট কাজ করে। এবং এটা আমরা অনেকদিন থেকেই জানি, অনেক আগে থেকে, যে এক গ্রাম যে কার্বোহাইড্রেট বা শর্করা সেটা ভেঙে আমরা মোটামুটি 4.1 বা 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি পাই। তো শক্তির প্রধান উৎস হিসেবে কার্বোহাইড্রেট বা শর্করার গুরুত্ব রয়েছে। এবং এটা পাই করতে বা গরু ছাগল পাই করতে, প্রধানত আমরা যেগুলো ঘাস খাওয়াই বা খড় খাওয়াই, যা হে খাওয়াই বা সাইলেজ খাওয়াই, এছাড়া দানা শস্য যেমন চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা যেগুলো আছে, ডাল শস্য, এবং এই চাল, গম, এই শস্যের যে উপজাত বাই প্রোডাক্ট যেগুলোকে বলা হয়, যেমন চালের কুড়ো, গমের ভুষি, এইগুলো থেকে মোটামুটি এরা কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় জিনিসপত্র পেয়ে থাকে। তারপর দু নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিনের মেন কাজ হচ্ছে সাধারণত যে আমাদের দৈহিক বৃদ্ধিতে, মাংসপেশী বা কোষের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া অন্যান্য অনেক কাজ আছে, যেমন উৎসেচক, হরমোন, এসব তৈরি করতেও প্রোটিন অনেক কাজে লাগে। এবং প্রোটিনের ক্ষেত্রে এক গ্রাম প্রোটিন ভেঙে আমরা প্রায় 4.1 কিলোক্যালোরি তাপশক্তি পেয়ে থাকি, তো সেটাও দৈহিক বৃদ্ধির জন্য কাজে লাগে। এছাড়া বাইল অ্যাসিড তৈরি করা, আমি আগেই বললাম, হরমোন বা উৎসেচক তৈরি করা, এতেও কাজে লাগে। এবং দুধ তৈরিতেও প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন প্রোটিন তাহলে প্রধানত পায় কোত্থেকে গরু, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের খোল ব্যবহার করি, সরষার খোল হতে পারে, তিসির খোল হতে পারে, তারপর সূর্যমুখীর খোল, যেখানে যেরকম পাওয়া যায় যে খোলটা মেলে দেওয়া হয় সেটা হচ্ছে সেখান থেকে প্রোটিন পায়। এছাড়া প্রাণীজ কিছু কিছু উৎস আছে, যেমন ফিশ মিল বা শুটকি মাছ যেটা আমরা বলি, ব্লাড মিল, অনেক সময় মাংস চূর্ণ বা এই সমস্ত হাড়গুঁড়ো, এখান থেকে অনেক সময় প্রোটিন পেয়ে থাকে। তিন নম্বর হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় যেটা জিনিস, সেটা হচ্ছে যে এটাও কিন্তু আমাদের শরীরে শক্তির যোগান দেয়, কিন্তু সঞ্চিত শক্তি হিসেবে এটা জমা থাকে, কারণ যখন কার্বোহাইড্রেট অভাব হয় তখন শরীরে কাজকর্ম চালানোর জন্য এই ফ্যাটের প্রয়োজন হয়। এই ফ্যাট বা চর্বি জাতীয় জিনিস কোত্থেকে আসে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ঘি টি আমরা বা ভেজিটেবল অয়েল, যেমন সূর্যমুখীর তেল বা সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা বলি, এছাড়া আরো অন্য ধরনের তেল আছে যেগুলো আমরা খাবারে অ্যাড করতে পারি এবং তার মাধ্যমে সে ফ্যাট পেয়ে থাকে। ফ্যাটের আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যে কিছু কিছু ভিটামিন আছে যেগুলো তেলে বা ফ্যাটে দ্রবীভূত হয়, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটি ভিটামিন যদি ফ্যাট না থাকে শরীরে বা ফ্যাটে সরবরাহ না করা হয় তাহলে কিন্তু এই ভিটামিনগুলো দ্রবণীয় হবে না এবং শরীরে কাজে লাগবে না। তো এটাও কিন্তু ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এক গ্রাম ফ্যাট ভেঙে আমরা সেখান থেকে 9.3 কিলোক্যালোরির মতো তাপশক্তি পেয়ে থাকি, এটা শক্তিরও যোগান দেয়।
1: এবং সবুজ গোখাদ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
0: সবুজ গোখাদ্য হচ্ছে, পরে আমি আসছি, আচ্ছা, এর মধ্যে ভিটামিনটা বাকি থেকে গেছে। ভিটামিন দু ধরনের ভিটামিন আগেই বললাম, একটা তেলে দ্রবীভূত হয় ভিটামিন এ, ডি, ই, কে, এবং আরেক ধরনের ভিটামিন আছে যেগুলো জলে গলে, জলে দ্রবীভূত হয়, যেমন ভিটামিন বি কমপ্লেক্স আর সি, ভিটামিন সি। তো এই প্রত্যেকটা ভিটামিন গরুর ক্ষেত্রে কি হয় যে ওদের পাকস্থলীতে কিন্তু বেশিরভাগ ভিটামিন তৈরি হয়ে যায়, সুতরাং বাইরে থেকে সেরকম ভিটামিন দেওয়ার প্রয়োজন হয় না যদি সবুজ ঘাস ঠিকঠাক খাওয়ানো হয় এবং খাওয়া দাওয়া ঠিকঠাক দেওয়া হয়। তো এই ভিটামিন প্রত্যেকটা খুব স্বল্প পরিমাণে লাগে, কিন্তু প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, কোনোটার অভাবে কিন্তু কোনো না কোনো তার লক্ষণ বা প্রকাশ পায়, এবং প্রজননের ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হচ্ছে সেটা খনিজ পদার্থ বা মিনারেল মিক্সচার যেটা আমরা বলি, যেমন এটাও দু রকমের হয়, কোনো কোনোটাকে বেশি পরিমাণে লাগে, যেটাকে আমরা বলি অতিমাত্রিক বা ম্যাক্রো মিনারেল, যেমন ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেশিয়াম আছে, ক্লোরিন আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আছে। আর কিছু কিছু লাগে খুব কম পরিমাণে যেগুলো মাইক্রো মিনারেল বলে, যেমন কপার, জিঙ্ক, আয়রন, আয়োডিন, এই প্রত্যেকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনটা হাড়ের গঠনে, কোনটা জননেন্দ্রিয়ের গঠনে,
1: কম পরিমাণে লাগলেও কিন্তু
0: খুব গুরুত্বপূর্ণ, এবং কোনটার অভাবে কিন্তু খুবই লক্ষণ প্রকাশিত হয় এবং সেটা দিলে আবার সেগুলো ঠিক হয়। বাজারে মিনারেল মিক্সার বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেগুলো কিনে খাওয়াতে হয়, এবং সবুজ ঘাস বা শস্যর দানা, ফলমূল এসব খাওয়াবো, সেখান থেকে কিন্তু ভিটামিন বা খনিজ পদার্থ এগুলো সবকিছু, বা যে কোনো ধরনের খাবার যেগুলো খায় গরু সেগুলো থেকে পাওয়া যায়।
1: গ্রাম বাংলাতে যারা প্রাণী পালন করেন বা

0: গরু পালন করেন, তারা দেখেছে যে মূলত ওই বিভিন্ন বাড়ি থেকে সবজির খোসা, ভাতের ফ্যান এগুলো সংগ্রহ করে
1: খাওয়ানো
0: যায়। এতে কি আর কি রয়েছে, কি ধরনের খাদ্যগুণ রয়েছে?
1: এগুলো সব ধরনের আছে, যেরকম যার খোসা বা যে ধরনের সবজি তাতে ভিটামিন থাকতে পারে, তার ফাইবার থাকতে পারে, যেগুলো যা দরকার সেগুলো সব পায়। আর উপাদানগুলোর মধ্যে আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা মানে বলা হয়নি তখন, সেটা হচ্ছে জল, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল।

0: থেকে 60 লিটার মতো জল খায়, এবং যদি বেশি দুধ দেয় বা বিদেশি গরু হয় বা ক্রসব্রিড গরু হয় সেক্ষেত্রে এটা কিন্তু 80 থেকে 100 বা 120 লিটার পর্যন্ত যেতে পারে।
1: এবং সেটা আবার ঋতু অনুযায়ী
0: ঋতু অনুযায়ী গ্রীষ্মকালে বাড়বে, শীতকালে কমবে, এবং তাপমাত্রা বা জল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সবকিছু দেখে তার উপর ডিপেন্ড। এবং জল দেওয়া অনেকে কি করেন, সকালবেলায় হয়তো একবার জল দিয়ে দিল গরুর গোয়ালে, তারপর সারাদিনে জল পাল্টাচ্ছেন না, এতে কিন্তু দিনের তাপমাত্রা বাড়ার সাথে জলের টেম্পারেচারটা বাড়বে, সেক্ষেত্রে কিন্তু গরুর খাওয়ার টেন্ডেন্সিটা কমবে জল খাওয়া। তো এইভাবে বারে বারে জল দেওয়া বা ফ্রেশ জল দিলে, টাটকা জল দিলে সেক্ষেত্রে খাওয়াটা ভালো থাকে।
1: আচ্ছা, এবারে তাহলে কি গোখাদ্যের কথা আসবো বা সবুজ ঘাসের কথা?
0: হ্যাঁ, সবুজ ঘাসটা গরু পালনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্রাম বাংলায় যেভাবে গরু পালন করে থাকি সাধারণত খড় বা বিচালি দেওয়া হয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গে ধান প্রধান ফসল এবং ধানের যে খড় বা বিচালি সেটাই সাধারণত খাওয়ানো হয়, এবং তার সাথে কিছু ম্যাস বা খোলটোল অনেকে মিশিয়ে বা ভাতের ফ্যান এই সমস্ত কিছু খাওয়ান। কিন্তু এইভাবে গরু পালন করলে সঠিক পরিমাণে আমরা দুধ পাবো না বা সঠিকভাবে পালন বিজ্ঞানসম্মতভাবে পালন করা হবে।
1: তাহলে একটু বলে দিই,
0: গরুর প্রধান খাবার কিন্তু সবুজ ঘাস, এবং সবুজ ঘাসের অনেক উপকারিতা আছে, যেমন সবুজ ঘাস খাওয়ালে তার হজম শক্তি ভালো হয়, তার চেহারা ভালো থাকে, চামড়া অনেক ভালো থাকে, তারপর আপনার তার পরিপাক বা হজম যেটা সেটা খুব ভালো হয়, পালন করার জন্য যে খরচ সেই খরচটা অনেকটা কমে যায়, এবং দুধের উৎপাদন যে সমানভাবে দুধ দেওয়ার যেটা সেটা বজায় থাকে।
1: তাহলে যারা একসঙ্গে অনেক গরু পালন করতে চাইছেন তাহলে তাদের কিন্তু সবুজ গোখাদ্য চাষ করা প্রয়োজন,
0: চাষ করা এবং তার সারা বছর ধরে যেন সেটা যোগান থাকে সেটা ব্যবস্থা করতে
1: হবে।
0: সবুজ গোখাদ্য দু রকমের হয়, মানে এটা যদি তার স্থায়িত্বকাল অনুযায়ী দু রকম হয়, একটা হচ্ছে বহু বর্ষজীবী, মানে আমি একবার বসাবো তারপর থেকে নির্দিষ্ট সময় অন্তর কেটে কেটে প্রায় 5-6 বছর 10 বছর পর্যন্ত সেখান থেকে খাওয়াতে পারবো, সেগুলো তো আমরা বহু বর্ষজীবী, যেমন হাইব্রিড নেপিয়ার আছে, প্যারা ঘাস আছে বা সুবাবুল আছে, আর কিছু কিছু ঘাস সবুজ ঘাস আছে যেগুলো ঋতুভিত্তিক, মানে কোনটা গ্রীষ্মকালে কোনটা শীতকালে হয়, তো সেই রকম ভুট্টা, জোয়ার, বাজরা, বার্সিম, গাইমুখ বা লুসান এগুলো সব কিন্তু হয়। তো এমন ভাবে চাষ করতে হবে আমাকে যেন সারা বছর যোগান পেতে গেলে এই দু ধরনের ঘাসই চাষ করতে হয়। আর গুণগত মান, খাদ্যের গুণগত মান অনুযায়ী ঘাসকে দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সিম্ব গোত্রীয় বা যেটা প্রোটিন বেশি থাকে, যেটা সুটি জাতীয়, যেমন বার্সিম, লুসান, সুবাবুল এগুলো আছে, আর কিছু কিছু আছে যেগুলো অসুটি বা অসিম্বি যেটা প্রোটিন কম থাকে, যেমন ভুট্টা, জোয়ার, বাজরা, নেপিয়ার এগুলো সব। তো এমন ভাবে চাষ করব একটা পর্যায়ক্রমে আছে, কেউ যদি সারা বছর পেতে থাকেন মোটামুটি দেখা গেছে যে যদি 5টা গরুর পেছনে 1 বিঘা করে জমি লাগবে, 10টা গরুর ক্ষেত্রে আমি ধরছি 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির 1 বিঘাটাকে আমি ভাগ করে নিলাম, যেখানে সারা বছর ধরে ঘাস পাবো, বহু বর্ষজীবী সেগুলো বসাবো, আর 1 বিঘা জমিতে আমি বছরের বিভিন্ন সময়ে যে সমস্ত ঘাস ঋতুভিত্তিক ভাবে সেগুলো বসাবো। তার একটা চার্টও আছে, দেখা যাবে যদি কেউ এক একটা ফসল করতে চান তাহলে 1 বিঘা জমিতে আমি সারা বছরের জন্য সেটা করলাম, আর 1 বিঘা জমিতে যেটা বছরের বিভিন্ন সময় হবে সেখানে এপ্রিল মাস নাগাদ, মানে এখন যদি ভুট্টা বোনা হয় তাহলে মে মাসে সেটা কাটিং করা যাবে। আবার জুন মাসে আমরা গাইমুখ বসাবো, সেখানে আমরা আগস্ট মাসে সেটা কাটিং করতে পারবো, আগস্ট মাসের মাঝামাঝি করে আমি সেই জমিতে আবার জোয়ার বসাবো, সেটা নভেম্বরে কাটিং হবে, এবং নভেম্বরের মাঝামাঝি আমি যদি বার্সিম বসাই দিয়ে মার্চে একবারে ফাইনাল কাটিং হবে। এটা হচ্ছে এক একটা যদি কেউ করতে চান, আর কেউ যদি মিশ্র করতে চান মানে একই জমিতে বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত, এপ্রিল মে জুন 3 মাস আপনার ওই ভুট্টা এবং গাইমুখ একসাথে চাষ করা যাবে, আবার জুলাই থেকে সেপ্টেম্বর এইখানে জোয়ার বা ভুট্টা তার সাথে গায়মুখ করা যেতে পারে, এবং নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ওটস বা বার্সিম করতে পারে। তাহলে এইভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে মানে বহু বর্ষজীবী গাছও থাকছে, ঋতুভিত্তিকও থাকছে, এবং প্রোটিন বেশি প্রোটিন আছে এরকম গাছও থাকছে, কম প্রোটিন আছে বা এনার্জি বেশি আছে সেরকম গাছও থাকছে, এবং সেইখান থেকে যদি কেটে ঠিকঠাকভাবে খাওয়ানো যায় তাহলে দেখা যাবে গরু ঠিকঠাক পুষ্টি পাচ্ছে এবং তার উৎপাদন ক্ষমতা সেরকম বজায় থাকছে। এই সবুজ ঘাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চাষ করতে হবে গরু পালন করতে গেলে।
1: অতিরিক্ত সবুজ ঘাসটা যদি আমরা সংরক্ষণ করে কিছুটা রাখতে পারি সেক্ষেত্রে তাহলে
0: একটা গুরুত্বপূর্ণ বিষয়,
1: অসুবিধার সময় কাজে লাগতে পারে।
0: যদিও আমাদের পশ্চিমবঙ্গে এটা খুব একটা প্রচলিত নয়, কারণ পশ্চিমবঙ্গে ঘাস চাষ করার জন্য সেরকম জমিতেও ব্যয় করতেই চান না, এখানে ফসল বা জমি এত উর্বর, এইসব ফসল এত বেশি হয়, গরু ছাগলের জন্য কেউ ঘাস চাষ করে নষ্ট করতে চান না। কিন্তু আখেরে যদি কেউ চাষ করেন বা যারা অনেকে আমাদের উপদেশ বা কথা শুনে অনেকে নিজের আগ্রহী করছেন, তারা কিন্তু লাভবান হচ্ছে।
1: না, কিন্তু সেটা হতে শুরু করেছে,
0: শুরু করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং এ বলাও হয়, এবং সেটা করলে আলটিমেটলি সেটাই করতে হবে। তো সেই হিসেবে সবুজ ঘাস অবশ্যই দরকার এবং সেইভাবেই আমাদেরকে চাষ করতে হবে। সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বছরের বিভিন্ন সময় কিন্তু সমানভাবে ঘাস পাওয়া যায় না, কোনো কোনো সময় প্রচুর পরিমাণে ঘাস হয় যেটা হয়তো আমাদের প্রচুর দরকার লাগে না, তো বাইরের বিভিন্ন জায়গা বা আমাদের রাজ্যে কোনো কোনো জায়গায় সেটাকে শুকিয়ে, যে অতিরিক্ত ঘাসটা হচ্ছে সেটা রোদে শুকিয়ে বা ছায়া শুকিয়ে, যেটাকে আমরা ইংরাজিতে বলি হে, এটা কি হচ্ছে না, শুকিয়ে তার মধ্যে যে জলীয় অংশটা থাকে সেটাকে কমিয়ে 15-20% এর মতো নিয়ে আসা হয়, কিন্তু তার রং ঘাসের মতোই সবুজ থাকবে এবং তার টেস্টও কিন্তু বা পুষ্টিগুণ কিন্তু ঘাসের মতোই থাকবে, শুধুমাত্র সেটা জলটা বার করে একটা শুকনো অবস্থায় সঞ্চয় করে রাখা হচ্ছে। এবং এই ক্ষেত্রে ঘাসটা কাটা, কোন স্টেজে ঘাসটাকে কাটছি বা ঘাসের পাতা কিরকম

0: সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই যে কোনো ঘাসের যদি ঘাস হিসেবে পুষ্টিগুণ সব থেকে বেশি পেতে হয় সেক্ষেত্রে কিন্তু জাস্ট ফুল আসবে, ফ্লাওয়ারিং স্টেজ বা 50% ফ্লাওয়ারিং হয়েছে গাছটা, সেই সময় কাটতে হবে, কারণ সেই সময় ঘাসে সর্বোচ্চ পুষ্টি থাকে। যখনই সেখানে ফল এসে যাবে সমস্ত পুষ্টি কিন্তু ফল বা সর্ষে চলে যাবে, তখন ওটা খড় বা বিচালির মতো হয়ে যাবে, সেখানে কোনো পুষ্টি থাকবে না। তো সেই অবস্থায় কেটে শুকিয়ে নিলে সেটা আমরা হে করে জমিয়ে রাখতে পারি, এবং যখন ঘাসের অভাব হয় বা আকাল থাকে সেই সময় কিন্তু আমরা এটাকে খাওয়াতে পারি। আর এক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় যেটা হচ্ছে ভিজে, মানে যেটাকে আমরা সাইলেজ বলি। এক্ষেত্রে কি হয়, ঘাসের ময়েশ্চারটা বা জলীয় অংশটা 50-60% থাকে, এবং সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ বা অবায়বীয় অবস্থায় যেটাকে আমরা অ্যানারোবিক বলি, সেই কন্ডিশনে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন বা গাঁজানো পদ্ধতি যেটা আমরা বলি ফার্মেন্টেশন, তার মাধ্যমে এই সাইলেজটা তৈরি করা হয়। এটাকে মোটামুটি গরু ছাগলের আচারের মতো বলা হয়। আচার খেলে যেমন আমাদের ভালো লাগে, এটা ওদের সেরকম। তো এটা ঘাস, বিভিন্ন ধরনের ঘাস আছে যেগুলো হলো স্টেম নয়, মানে তার কাণ্ডটা যাতে ফাঁপা না হয়, এরকম সলিড স্টেম জাতীয় ঘাস, যেগুলোকে নির্দিষ্ট মাপে কেটে আমরা সাইলো পিট হয়, এখন বর্তমানে প্লাস্টিকের মধ্যেও সাইলেজ করা যাচ্ছে এবং বছরের সারা বছরই করা যায়। তো তার মধ্যে বায়ুনিরুদ্ধ অবস্থায় আমরা ঘাস রেখে প্রায় 90 দিনের মাথায় সেটা সাইলেজ তৈরি হয়। সেটাও কিন্তু আমরা পরবর্তীকালে যখন ঘাসের আকাল হয় বা ঘাস পাওয়া যায় না, সেখানে গরুকে খাওয়ানো যেতে পারে।
1: বেশ, আমরা আজকের অনুষ্ঠানে এখান থেকে বিদায় নেব। তো শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল গরুর মুখে দুধ। এ বিষয়ে আলোচনা করছিলেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর। আর সাথে ছিলাম আমি পবিত্র কুমার মণ্ডল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের সমীক্ষা শিরোনাম, আইন ও জীবিকার অধিকার। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর গত এক মাস ধরে হকার উচ্ছেদ অভিযান আবার খবরের শিরোনামে। শিয়ালদা ও হাওড়া স্টেশন ছাড়াও শহরতলির বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযান এবং ভাঙাচোরা অস্থায়ী কাঠামোর সামনে শূন্য দৃষ্টি ও ক্রন্দনরত হকারদের ছবি সংবাদপত্রের পাতায় লক্ষ্য করা গেছে। অনেকেই এ ব্যাপারে ধন্দে। হকার নিয়ন্ত্রণে কেন্দ্রের স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2013 ভিত্তিতে 2014 সালে রাজ্যে যে হকার আইন আনা হয় তার মূল কথাই হল রাস্তায় হকারদের উচ্ছেদ বন্ধ করে তাদের ব্যবসার অধিকার দেওয়া। তাহলে কিভাবে ও কেন এই রেল হকার উচ্ছেদ? এর উত্তর হল, রেলের জমি এই আইনের আওতায় পড়ে না। স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, ওভারব্রিজ, সাবওয়ে সম্পূর্ণ রেলের জায়গা এবং আরপিএফ এর আওতায়। 1989 এর রেল লাইন অনুযায়ী আরপিএফ ও জিআরপি যে কোনো সময় হকারদের তুলে দিয়ে মাল বাজেয়াপ্ত করতে পারবে। কেউ প্রশ্ন তুলতেই পারেন, তাহলে এতদিন রেল চত্বরে হকারি কিভাবে চলছিল? উত্তর হল, যেভাবে ম্যানেজ করে এই জগৎ সংসার চলে ঠিক সেইভাবেই। কাজেই হকারের ক্ষেত্রে কার জমি সেটাই গুরুত্বপূর্ণ। অনেকে এটাও বলতে পারেন, রেলের জমিও একসময় সাধারণ মানুষেরই জমি ছিল, জনকল্যাণের জন্য তা রেলের হাতে তুলে দেওয়া হয়।

হত্যা কথা হল স্টেশনের বাইরে পুরসভা বা পঞ্চায়েতের জমিতে 2014 পশ্চিমবঙ্গ হকার আইন প্রযোজ্য হবে। টাউন ভেন্ডিং কমিটি বা টিভিসির ভেন্ডিং জোন হলে কার্ড নিয়ে হকাররা সেখানে বসতে পারবেন। রেল হকার সমস্যা অন্যান্য এলাকার হকার সমস্যার মতোই জটিল হওয়ায় স্থিতাবস্থা বজায় রেখে এতদিন বড় মাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে চোর পুলিশ খেলা চলছিল। সুষ্ঠু যাতায়াতের অধিকার নাকি গরিব মানুষের জীবিকার অধিকার, এই নিয়ে এক জটিল দ্বন্দ্ব এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না, হকারদের এই দাবি রেল হকার সমস্যার সমাধান নিয়ে নতুন করে ভাবনা চিন্তার দাবি রাখে। কেন্দ্র রাজ্যে এখন একই দলের সরকার হওয়ায় কলকাতা ও শহরতলির মানুষের জীবন জীবিকার এই বিশেষ সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে নতুন করে ভাবার সুযোগ এসেছে। দেশভাগের প্রত্যক্ষ শিকার কলকাতা মহানগরীতে ঐতিহাসিকভাবে স্থান সংকুলনের সমস্যা, যে হারে লোক বেড়েছে পথ ও পরিবহন বাড়েনি, মূলত জমির কারণেই, কাজী লোক উপচে পড়েছে রাস্তা স্টেশন চত্বর সর্বত্রই। আবার পেটের দায় বহু মানুষ সকারি বেছে নিয়েছেন, গড়ে উঠেছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত সমাজের যোগানো চাহিদা পূরণের এক পারস্পরিক নির্ভরশীল অর্থনীতি। ঘর ফেরতা বহু মানুষ দৈনন্দিন জীবন ধারণের বহু পণ্য স্টেশন চত্বর বা আশপাশ থেকে অনেক কম দামে কিনে ঘরে ফিরতে পারেন এই হকারদের মাধ্যমে। আবার পথ আটকে থাকায় বহু মানুষ দৌড়েও ট্রেন মিস করেন। নিম্নবিত্তের মানুষ কি অনেক বেশি টাকা দিয়ে ঝাঁ চকচকে মল থেকে পণ্য পরিষেবা কিনতে পারবেন, নাকি যেমন আছে তেমনি চলবে, নাকি হকারদের নিয়ন্ত্রণ করে মাঝামাঝি কোনো ব্যবস্থাপনার খোঁজ হবে উচ্ছেদ ছাড়াই? 2013 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে হকারি করা জীবিকার অধিকার, তা সংবিধানের 19(1)(g) ধারায় পড়ে। এরপরে রাজ্যগুলিকে হকার নিয়ন্ত্রণে আইন বানাতে বলা হয়। কলকাতায় হকার সংখ্যা প্রায় 3 লক্ষ, শহরতলির রেলস্টেশন ও অন্যান্য জায়গা ধরলে বৃহত্তর কলকাতায় এই সংখ্যা অনেক বেশি, আর তাদের বিক্রি করা পণ্যের ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত সমাজের এক বিরাট অংশের মানুষ। নিম্নবর্গের অসংগঠিত অর্থনীতির সঙ্গে বহু মানুষের রুটি রুজি যুক্ত। পশ্চিমবঙ্গ হকার আইনের লক্ষ্য ছিল হকারদের উচ্ছেদ নয়, বরং নিয়মের মধ্যে এনে শহর শহরতলি ও হকার সবাইকেই বাঁচানো। রেলমন্ত্রক ইচ্ছে করলে শিয়ালদা বা হাওড়া ডিভিশনের ক্ষেত্রে বিশেষ ভেন্ডিং নীতি তৈরি করতেই পারে, কারণ রেল হকারির এই সমস্যা দেশের সব জায়গার নয়। রেল আইন মেনেই উচ্ছেদ করছে এটা ঠিক, কিন্তু আইনের অনেক ঊর্ধ্বে মানবিকতা। প্রাচীন ভারতীয় প্রজাপালনের আদর্শে যে 4টি নীতি প্রশংসিত হয়ে আসছে, সাম দান দণ্ড ও ভেদ, এর মধ্যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ এই দণ্ডনীতির মধ্যেই পড়ে। অথচ দরকার এই 4টির মধ্যে ভারসাম্য। প্রধানমন্ত্রীর কথা মতো সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের মধ্যে এই রেল হকাররাও পড়েন, এটা ভুললে চলবে না। তবে তার মধ্যে যদি কোনো অনুপ্রবেশকারী থাকে তাদের জন্য তো হোল্ডিং সেন্টার থাকলই। সমীক্ষা শেষ হল, লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা

0: কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ৬ মাস আগে এই চুক্তির স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার ওপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং 3 রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভা 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও

0: প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। উল্লেখ্য, চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। 2 বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচির রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। নটা বেজে ৩০ মিনিটে আবৃত্তি।

বছর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। নটা বেজে ৪৫ মিনিটে জেলায় আকাশবাণী। ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুনিত্রা মজুমদার। ১০টা বেজে ৫০ মিনিটে নজরুল গীতি, শিল্পী অস্মিতা মণ্ডল। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, তারপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
4: আসল নোট কি খেলছিস কেন
5: ব্রো? এটা তো ছেড়া।
4: শোন, ভাটা ছেড়া বা পুরনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
5: ওয়াও, নতুন নোট পেয়ে যাব।
4: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
6: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঢাকুন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানানোয় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যে আজ থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি

0: সরকারে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডাক্তার ইন্দ্রনীল খা, মালতি রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, কলিতা মাঝি প্রমুখ। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালকাবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কল্যাণে সরকার কাজ করবে।
1: পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা, যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি শিল্পে রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে।
0: দলের প্রবীণ বিধায়ক তাপস রায় তাকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
2: কাজ করতে হবে, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ দলের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজ করতে ভালোবাসি, সারা জীবনই তো পরিশ্রম কাজ করে এসেছি, আরো বেশি পরিশ্রম করব, আরো বেশি কাজ করব, নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগারই কথা।
0: বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এই মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজের আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন বলেও তিনি জানান। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধায় তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
3: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। এতগুলো 12 পাতার দেখুন, এগুলো ডেটার জন্য, এমন না যেটা ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আপনি দেখুন।
0: তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার এক খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
0: সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। ভাস্করবাবু আরও জানান, জানান, কাটমানি সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারকে সবরকম সহায়তা করবে। শ্রী ঘোষ জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখ

0: খবর থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে তদন্তকারী সংস্থা সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার আধিকারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়, মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইডির হাতে। মুখ্যমন্ত্রী আরও জানান, সিআইডি একাধিক বিধায়কের বয়ান ও স্বাক্ষর যাচাই করেছে। অন্তত তিনজন বিধায়ক জানিয়েছেন ওই রেজলিউশনে থাকার স্বাক্ষর তাঁদের নয়। ঘটনাকে গুরুতর আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জালিয়াতি প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার তদন্তে সিআইডি আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি। সিআইডিকে চিঠি দিয়ে তিনি 15 দিন সময় পান সময় চান। এরপরেই সন্ধ্যায় সিআইডির একটি দল অভিষেকের বাড়িতে যায়। 11 সদস্যের দলটি অভিষেককে হাজিরার জন্য 7 দিন সময় দিয়ে একটি নোটিশ তার হাতে তুলে দিয়েছে। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ইন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়ে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এই দুই বিধায়ক। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার দুর্বল গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দরিদ্র হকারদের রুটি রুচির ওপর আঘাত আনছে। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আগামীকালের ধর্ণা কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি বলেও তাঁর দাবি। বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর চালানো এবং পরিবারের লোকজনকে মারধরের পুরনো ঘটনায় পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানুষ কুমার ভট্টাচার্য ও নেতা শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরে মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধে পাচ্ছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কলকাতায় দু দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নিষ্পত্তি হয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 291 রান করে। জবাবে মোহনবাগান সুপার ওভারে 1 ওভারে বিনা উইকেটে 14 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত, 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এমাসের 3 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
1: নতুন গাড়ি চেতা সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেবো, বাস একটু ডিটেইলস ভর্তি করতে হবে।
2: থামবো করাম,
1: কি বললি?
3: এসব পপ আপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায় ভাবে কাজে লাগাতে পারে।
1: ও,
3: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
1: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
3: আরবিআই কথা বলে, স্মার্ট হোন কুল ঠাকুর।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: হ্যাঁ, ছোট থেকেই আমরা শুনে আসছি দুধ না খেলে ভালো ছেলে বা মেয়ে হওয়া যায় না। আর যারা দুধ খেতে চায় না তাদের জন্য মায়ের বকুনি, আর যারা দুধের একটা গ্লাস এক চুমুকে শেষ করে দেয় তারা তো ভালো ছেলে বা ভালো মেয়ে। আসলে দুধ সুষম আহারগুলির মধ্যে অন্যতম, তাই পুষ্টির জন্য দুধ খেতে হবে শিশু বা বৃদ্ধ, সুস্থ মানুষ বা অসুস্থ, সকলকে। আর আজকের দিনটিকে অর্থাৎ 1 জুন পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস হিসাবে। তবে যে দুধ আপনারা নিচ্ছেন তা কতটা শুদ্ধ, তাতে কতটা জল আছে, কতটা ভেজাল আছে, সব কিছু কিন্তু খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে বিশেষ করে আজকাল খাবারে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক মিশে যাচ্ছে, তাই সেদিকেও সচেতন থাকতে হবে। আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা আলোচনা করব বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এই দুটিকে নিয়েই। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। নমস্কার।
1: নমস্কার।
0: আর শ্রেয়সী ভৌমিকের সঙ্গে কথা বলবো আমি, বিদিশা রায়। আর যেহেতু আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আলোচনায় অংশ নিতে পারবেন আপনারাও। টেলিফোন নাম্বার আপনারা জানেন, তাও আরও একবার বলে দিই, 0332213142। এই নম্বরে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। শ্রেয়সী, আরও একবার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যে মানে প্রশ্নটা রাখতেই হবে আপনার কাছে আজকে, সেটা হচ্ছে যে এই যে বিশ্ব দুগ্ধ দিবস আমরা আজকে পালন করছি, তো এই দিবসের তাৎপর্য কি?
1: ডেফিনেটলি আজকে 1 জুন আমরা সবাই জানি ওয়ার্ল্ড মিল্ক ডে, এবং এই দিনটা যে শুধু দুধ খাওয়ার কথা বলার জন্য তা কিন্তু নয়, তার নিউট্রিশন, তার ইমিউনিটি, গ্রোথ এবং একটা হেলদি লাইফস্টাইল, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে ভাবার দিন। এবং মানে আপনি যেমনভাবে শুরু করলেন, দুধ না খেলে হবে না ভালো ছেলে, আমিও একটা ছোটবেলা সেই আমার কথা মনে পড়ে যাচ্ছে যে দুধ খেলে শক্তি হয়, ছোটবেলার একটা কথা।
0: হ্যাঁ, দুধে বাড়ে বল।
1: একদম, একদমই তাই। এবং আজ সায়েন্সও কিন্তু সেই কথা বলে। এবং এই যে আজকে ওয়ার্ল্ড মিল্ক ডে আমরা যে সেলিব্রেট করছি 1 জুন, এইটা বিশেষ করে FAO বলে অর্গানাইজেশন, ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন, তারা প্রথম এই দিনটাকে না রিকগনাইজ করে যে এই যে একটা দুধের গুরুত্ববোধ, বা এই যে একটা ডেয়ারি সেক্টরে তার যে নিউট্রিশন নিয়ে কাজ করা, বা তার একটা ফুড সিকিউরিটি, বা এই যে কত মহিলাদের লাইভলিহুড বা একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা জিনিসগুলোকে মার্ক করার জন্য কিন্তু আজ এই দিনটা বিশেষ করে সেলিব্রেট করা হয়। এবং এই যে 1 জুন এই দিনটা, এটা কিন্তু বহু দেশে না অনেক আগে থেকেই কিন্তু এই দিনটার আগে পিছিয়ে আমরা সেলিব্রেট করতাম আর কি, কিন্তু তারপর থেকে ওরা একটা কি করলো, ওই গ্লোবাল ইভেন্ট হিসেবে ওরা একটা প্র্যাকটিক্যাল ডেট বার করলো যে না 1 জুন করেই আমরা সেলিব্রেট করব। এবং কেন সেলিব্রেট করব তার 2-3 পয়েন্ট আমি একটু বলতে চাই। ডেফিনেটলি একটা দুধের যে গুণ, যে দুধের মধ্যে শুধু যে ক্যালসিয়াম নয়, তার মধ্যে প্রোটিন, বিভিন্ন ধরনের যে ভিটামিন, যেমন ভিটামিন B12, ভিটামিন আদার নিউট্রিয়েন্টস, সেগুলো হাইলাইট করার জন্য এই যে আমাদের ডেয়ারি ফার্ম বা এই যে ডেয়ারি ইন্ডাস্ট্রি, তাদের ইম্পর্টেন্সটাকে হাইলাইট করার জন্য, এবং এই যে নিউট্রিশন এবং ফুড সিকিউরিটি যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, তার প্রতি যে একটা সচেতনতা, একটা অ্যাওয়ারনেস, এই জিনিসটা নিয়ে কিন্তু হাইলাইট করার জন্য। এবং বেসিক্যালি একটা এই ধরনের ডিসকাশন যদি এই দিনে আমরা করতে পারি, সেটাকেও সেলিব্রেট করার জন্য আমার মনে হয়।

0: এই দিনটা ভীষণই ভীষণই মানে একটা ভালো দিন
1: একেবারেই। আর একটা জিনিস কিন্তু ভাবার আছে, সেটা হচ্ছে যারা ভেগান তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যারা আমিষ খান বা নিরামিষাশী হন, প্রত্যেকেই কিন্তু দুধ এবং দুগ্ধজাত যেসব খাদ্যদ্রব্য তার উপর সাংঘাতিকভাবে নির্ভর করেন
0: একদম।
1: তাহলে তাদের জন্য আমাদের একটু বলে দেওয়া দরকার যে কম্পোনেন্টগুলো কী কী আছে যার জন্য দুধকে আমরা সুষম আহার আহার বলছি।
0: ঠিক, অনেকেরাই জানো তো আমাদের যেটা একটা ভীষণ কমন চিন্তাধারণা যে দুধ মানেই আমরা প্রথমেই কিন্তু মনে করি শুধু ক্যালসিয়াম, এটা এটা কিন্তু সবার মনের একটা মানে বিশ্বাস। কিন্তু আমি এখানে একটা জিনিস হাইলাইট করতে চাই যে দুধ কিন্তু আমাদের নেচারের না এই যে ব্যালেন্সড নিউট্রিশন বা একটা ব্যালেন্সড ফুড আমরা যে কথা বলি, দুধ কিন্তু একটা ক্লাসিক এক্সাম্পল। এবং এক গ্লাস দুধকে যদি কোনো দিন আমরা মাইক্রোস্কোপে যদি দেখতে পারি তাহলে তার কম্পোজিশনের মধ্যে প্রথমেই যেটা ক্যালসিয়ামের সাথে সাথে চলে আসে সেটা কিন্তু প্রোটিন। এবং প্রোটিনকে আমি মনে করি আমি একটা নামই দিয়েছি দুধের ক্ষেত্রে, যেমন আমি যখন আমার পেশেন্টদের বোঝাই আমি বলি যে সেটা আমাদের শরীরের একটা রিপেয়ার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তার কারণটা হলো যে দুধের মধ্যে যে প্রোটিনটা থাকে, যে কেজিন ধরনের যে প্রোটিনগুলো থাকে, সেগুলো বেসিক্যালি আমাদের সেলস রিপেয়ার করতে সাহায্য করে। বাচ্চাদের ক্ষেত্রে সেটা অবশ্যই গ্রোথের জন্য প্রয়োজন, বড়দের ক্ষেত্রে সেটা আমাদের মাসল মেনটেন্যান্সের জন্য ভীষণ দরকার, এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের উইকনেস প্রিভেন্ট করার জন্য সব এই ধরনের সিচুয়েশনে কিন্তু প্রোটিনটা অত্যন্ত জরুরি। তো দুধের মধ্যে যখন আমরা প্রোটিন নিয়ে কথা বলি সেখানে আমাদের কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি, যেই ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না, তার জন্য কিন্তু আমাদের খাবারের ওপর নির্ভরশীল হতে হয়। যেমন দুধের মধ্যে কিছু যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনাইন, ট্রিপটোফ্যান, এই ধরনের আরও কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য দরকার, বিকজ এটাই আমাদের বিল্ডিং মেটেরিয়াল। তারপরেই চলে আসব ক্যালসিয়াম। ক্যালসিয়াম হলো আমাদের মানে কি বলবো একটা এই যে আমাদের হাড়, হাড়ের একটা বডিগার্ড বলতে পারো, সাইলেন্ট বডিগার্ড অফ বোনস। তো সেখানে
1: আমরা দাঁড়িয়ে আছি যেটার উপর,
0: একদম যেটার উপর আমরা নির্ভরশীল। এবং এই যে আমরা বলি যে আমাদের হাড়ের ডেন্সিটি নিয়ে আমরা সবসময় কথা বলি, সেটাকে সবসময় স্ট্রং রাখতে হয়, কিন্তু একটা কথা কিন্তু আমরা জানি না যে এই যে ক্যালসিয়াম এক্সচেঞ্জ এটা জানো তো প্রত্যেক দিন আমাদের কিন্তু শরীরে হয়, প্রত্যেক দিন এটা হচ্ছে। এবং ক্যালসিয়ামটা কেন দরকার তার অনেক কারণ আছে, শুধু যে মানে বোনসকে স্ট্রং রাখার জন্য তা কিন্তু নয়, এই যে আমাদের দাঁত, দাঁতকে হেলদি রাখার জন্য দরকার, মাসলস যে কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, তার জন্য কিন্তু ক্যালসিয়ামের একটা ইম্পর্ট্যান্ট রোল এখানে আমরা প্লে করি। প্লাস এই যে হার্টবিট মেনটেন করার জন্য সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম দরকার। তারপরেই আমি আসবো ভাইটামিন ডি। এবার এই যে ক্যালসিয়াম নিয়ে কথা বলছিলাম, ক্যালসিয়ামের বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে ভাইটামিন ডি। তো শুধু তো ক্যালসিয়াম খেলে হবে না, সেটা আমাদের দেখতে হবে যে ক্যালসিয়ামটা কি সত্যি আমাদের শরীরে ঠিকভাবে শোষণ হচ্ছে, তার জন্য কিন্তু ভাইটামিন ডি দরকার। এবং আজকাল প্রচুর এরকম মার্কেটে দুধ বেরোয় যেখানে কিন্তু ফর্টিফাইড অবস্থায় ভাইটামিন ডি দেওয়া হয়, যেহেতু ভাইটামিন ডি এর ফুড সোর্স কিন্তু খুব লিমিটেড, তো সেই ধরনের কিন্তু এখন অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। আর দুটো কথা না বললেই নয়, সেটা হলো ভিটামিন B12, যেটা আমাদের নার্ভ হেলথের জন্য বা ব্রেন ফাংশনিংয়ের জন্য ভীষণভাবে দরকার প্রত্যেকটা এজেই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্যাট, যেটাকে আমরা মানে ভিলেন চোখে দেখি বা একটা চিরশত্রুতা যেন মনে হয়, না না বাবা ফ্যাট নেব না, তা কিন্তু নয়। ফ্যাটকে আমরা একটা স্মার্ট ফিউয়েল হিসেবে বলি বিকজ সে আমাদের এনার্জি দেয়, সে আমাদের বিভিন্ন ফ্যাট সলিউবল ভিটামিন A, D, E, K সেগুলো শোষণের জন্য কিন্তু হেল্প করে। এবং বাচ্চাদের নিয়ে যদি কথা বলি তাহলে তো আমরা সবাই জানি যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য সেটা অত্যন্ত জরুরি।
1: ঠিক, ফ্যাটের কথা যখন উঠল তখন এই কথাটাও আসবে যে আমরা কিন্তু আজকাল মাঠা তোলা দুধের দিকে, অর্থাৎ স্কিমড মিল্ক বা টোন্ড মিল্কের দিকে বেশি ঝুঁকছি। এবার এইটা নিয়ে একটু কথা হয়ে যাক।
0: ঠিক, তো ফ্যাট নিয়ে যখন কথা বলছি, টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্ক, এগুলো তো আমাদের প্রেসক্রিপশনে, আমরা ডায়েট প্রেসক্রিপশনে প্রচুর লিখি এবং প্রচুর এগুলো নিয়ে জিজ্ঞাসা হয় ঠিকই। তো যখন আমরা ফুল ক্রিম মিল্ক যখন আমরা বলি, সেটার মানেই হলো সেখানে কিন্তু আমাদের ফ্যাট পার্সেন্টেজটা অনেকটা বেশি থাকে, প্রায় নিয়ার অ্যাবাউট 6% মতো ফ্যাট পার্সেন্টেজ থাকে। এবং সেটা কিন্তু বাচ্চাদের জন্য বা যারা ধরুন আন্ডারওয়েট তাদের জন্য

0: জন্য বা যাদের একটু এক্সট্রা এনার্জির দরকার পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রেকমেন্ড করে থাকি। তারপরে আসি টোনড মিল্ক, যেটা নিয়ে এখন প্রশ্নটা হলো। টোনড মিল্কে সাধারণত কি হয়, ফ্যাট পার্সেন্টেজটা আমরা একটু কম করে দিই, সেখানে ফ্যাট পার্সেন্টেজটা একটু কমে যায়, রিডিউস করা হয় আপ টু 3% মতো। তো সেখানে প্রোটিন এবং ক্যালসিয়াম, বিকজ এটা একটা প্রশ্ন উঠেই আসে যে যখন আমরা ফ্যাট নিয়ে কথা বলছি তাহলে কি বাদবাকি কোনো নিউট্রিয়েন্টসের ওপরও সেটা কি প্রভাব পড়ে?
1: একদম,
0: এক্স্যাক্টলি। তো সেই জন্য টোনড মিল্কে বেসিক্যালি প্রোটিন আর ক্যালসিয়ামের কোনো চেঞ্জ আসে না, সেটা অলমোস্ট সেম অ্যাজ আমাদের ফুল ফ্যাট মিল্ক। এবং সেটা কিন্তু অ্যাডাল্টসদের জন্য, বিশেষ করে আমাদের বয়সী মানে অ্যাবাভ 35 এজের জন্য আমরা কিন্তু সাজেস্ট করে থাকি। তারপর টোনডের সাথে সাথে মানে সাথে সাথে ডাবল টোনকে তো ভোলা যায় না, এটা একটা ডাবল টোন অটোমেটিক্যালি চলে আসে। ডাবল টোন মিল্কে ফ্যাট পার্সেন্টেজ ফার্দার রিডিউস হয়ে যাচ্ছে, যেমন টোন মিল্কে 3%, ডাবল টোন মিল্কে আরো কম, মানে 1.5 আমরা ফ্যাট পার্সেন্টেজটাকে নিয়ে আসছি। এবং এইটা বিশেষ করে যারা এই যে ওয়েট লস, ওভারওয়েটের জন্য যারা বলে, বা যাদের বিশেষ করে বিভিন্ন ধরনের কোমরবিডিটিস, যেমন হার্টের সমস্যা বা ডায়াবেটিস বা প্রেসারের সমস্যা, বা কারুর যদি ক্যালোরি রেস্ট্রিকশনের খুব দরকার পড়ে, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে ডাবল টোন মিল্ক, অ্যাবসলিউটলি, ওই সবই হার্টের, আমাদের হার্টের সাথেই যুক্ত। তো সেখানে কিন্তু আমাদের সেইভাবে ক্যাটেগরাইজেশনটা হয়। তো নিউট্রিশনাল ভ্যালু নিয়ে যদি কথা বলি, কমপ্লিটলি কিন্তু নষ্ট হচ্ছে না, শুধু যেটা মানে এখানে ডিফারেন্সটা হয় যে ফ্যাট পার্সেন্টেজটাই একটু কম হচ্ছে, বাকি আমাদের প্রোটিন ক্যালসিয়াম এবং বাদবাকি ভাইটামিন কিন্তু একই থাকে।
1: বেশ, আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা আলোচনা করছি বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এই দুটিকে নিয়েই। আর আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। শ্রেয়সী, চলে যায় পরের প্রশ্নে। একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে সেই বড় বড় ক্যানে করে একজন মানুষ এসে, বা মহিলাও, একজন পুরুষ বা মহিলা এসে আমাদের বাড়িতে দুধটা দিয়ে যেতেন, আমরা বলতাম যে গোয়ালার ঘর থেকে আসছে। কিন্তু এখন কোথাও কোথাও সেই চিত্রটা আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু চিত্রটা বদলে গেছে। এখন আমরা ম্যাক্সিমাম দেখি যে প্যাকেটে করে দুধ আসছে, কি বাজারে গেলে কি বাড়িতে সব জায়গাতেই প্যাকেটের দুধ আমরা পাচ্ছি। এমন কি আমরা যখন আজকাল ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যাই, সেখানে আমরা দেখি যে ট্রেট্রা প্যাকে দুধ আছে। হ্যাঁ, তো নানানভাবে দুধ সংরক্ষণ করা হচ্ছে এবং কোথাও দুধ পাস্তুরাইজড,
0: একদম
1: একদম। আর একটা সময় ওই যে বললাম যে গোয়ালা দুধ যখন আসতো তখন কিন্তু পাস্তুরাইজেশনের ব্যাপারটা ছিল না, প্রসেসটা ছিল না, তখন আমরা ফুটিয়ে খেতাম।
0: ঠিক,
1: হ্যাঁ। এবারে এই যে পাস্তুরাইজড দুধ এলো, আমার একটা প্রশ্ন থাকবে যে এই দুধটা কি সরাসরি খাওয়া যায় না, এটাকেও ফোটানোর দরকার পড়ে? আর পাস্তুরাইজড দুধ আর ফোটানো দুধ দুটোর মধ্যে যদি আমি বলি যে তফাত কি, তাহলে সেটাকে কিভাবে তুমি বলবে?
0: দেখো, পাস্তুরাইজেশন যে প্রসেসটা, সেটা যদি আমরা ছোট্ট করে একটু বুঝি, যে সেটা মানেই কিন্তু সেটা একটা এমন টেকনিকের মধ্যে দিয়ে যায় যেখানে দুধটাকে একটা সার্টেন টেম্পারেচারে কিন্তু হিট করাই হচ্ছে, যাতে কিনা কোনো ধরনের যদি কোনো হার্মফুল জার্ম বা ব্যাকটেরিয়া সেটা থাকে সেটাকে মারার জন্য। তো সেই প্রসেস তো অলরেডি আমাদের করা হচ্ছে, তো আমার মনে হয় না যে সেটা আবার বাড়িতে এনে আবার সেটাকে বয়ল করে, তাতে কি হচ্ছে বলো তো, বেকার আমাদের নিউট্রিশনাল কম্পোজিশনটা কিন্তু কিছু পরিমাণে হ্যাম্পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার ব্যাপারটা কি হয় যে তুমি যদি বলো যে বেটার অপশন কোনটা হবে, আমি এটাই বলবো যে যদি আমরা কোনো পাস্তুরাইজ দুধের প্যাকেট কিনি, সেটা অলরেডি তুমি কনসিডার করতে পারো উইচ ইজ সেফ ফর কনজাম্পশন। এবার কি হয়, দেখো কিছু লোকের সেটা তো আমরা একটা মানে কি বলবো, বাতিক বলবো নাকি একটা এক্সট্রা সেফটি মেজারমেন্ট বলবো, সেটা তুমি যেভাবে মানে জিনিসটাকে নেবে। বাট তুমি যখনই মানে পাস্তুরাইজ একটা মিল্ক নিচ্ছো, তোমার বাড়িতে আনার পরে সেটাকে আবার রিহিট করার প্রয়োজন কিন্তু দরকার পড়ে না। তো সেটা একটা মানে এটা কমপ্লিটলি পার্সোনাল চয়েস, বা তাতে যেটা হতে পারে যে বারবার বারবার একটা জিনিসকে যখন আমরা বয়ল করি, সেখানে আমাদের নিউট্রিশনাল কম্পোজিশনটা একটু হ্যাম্পার হয়ে যেতে পারে, যেটা দরকার পড়ে না আর কি।
1: মানে ওই যেগুলো প্যাকেটজাত দুধ আমি বলছি, সেগুলো এনে যদি সেটা পাস্তুরাইজড হয় এবং ভালো জায়গা থেকে পাস্তুরাইজড করে সেগুলো আসে, তাহলে সেগুলো

0: না ডাইরেক্টলি
1: আরামসে
0: হালকা গরম
1: হালকা একটু
0: করে
1: গরম করে আমরা সেটাকে ইউজ করতে পারি, একদমই তাই।
0: আচ্ছা, এই যে প্যাকেটজাত দুধগুলো, এগুলোতে কি সংরক্ষণের জন্য, মানে দীর্ঘদিন তো সংরক্ষণ করা হয় এগুলোকে, সেখানে কি কোনো রকম রাসায়নিক মেশানো হয় যার জন্য, যেটা আমাদের ক্ষতিকারক হতে পারে আমাদের স্বাস্থ্যের পক্ষে?
1: এখন তো ডেফিনেটলি একটা মানে অ্যাডাল্টারেশনের তো একটা মানে যুগ আমাদের চলছেই, তো সেখানে ডেফিনেটলি কিছু কিছু প্রোডাক্টসে আমরা দেখি যে হ্যাঁ সেই ধরনের অ্যাডিটিভস বা অ্যাডাল্টারেশনগুলো মানে অ্যাডাল্টারেন্টস যেগুলো আমি বলবো ভেজাল আর কি, সেগুলো তো অ্যাড করা হয়ই। বাট তাতে সব থেকে বেশি যেটা হ্যাম্পার হয় সেটা হলো আবারও এই নিউট্রিশনাল কম্পোজিশনটাই আমাদের হ্যাম্পার হয় সব থেকে বেশি।
0: ঠিক, এবারে আসি একেবারে বাচ্চাদের কথায়।
1: আচ্ছা,
0: মানে ওই এক থেকে ছ মাস, মানে আমি যে বলতে পারবো যে শূন্য থেকে ছ মাস বছর যে বাচ্চাগুলো আছে তাদের জন্য তো একমাত্র মাতৃদুগ্ধ। এবারে ধরুন কোনো বাচ্চার সেখানে তার যে পুষ্টি বা মায়ের অতটা দুধ হচ্ছে না, সেক্ষেত্রে সে কি করবে?
1: আচ্ছা, আমরা প্রথমে একটু যেহেতু ব্রেস্ট ফিডিং নিয়ে প্রশ্নটা উঠল, তো ব্রেস্ট ফিডিংয়ের সময় আমরা একটা আমাদের টার্মিনোলজি আছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা আমরা ছ মাসের জন্য করি, এবং সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা তো এটা অ্যাবসলিউট রেকমেন্ডেশন করেই দিয়েছে যে প্রথম সিক্স মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেওয়া উচিত। তার কারণটা হলো, যদি একটু বাচ্চাদের জন্য আমরা বলি, বাচ্চাদের জন্য মায়ের দুধটা সব থেকে ইজি টু ডাইজেস্ট ওই সময়। হ্যাঁ, দ্বিতীয়ত হলো ইনফেকশন, বিকজ দুধের মধ্যে এমন কিছু কম্পোনেন্টস আছে যেটা আমাদের অ্যান্টিবডি হিসেবে কিন্তু কাজ করে, এবং সেটা তখন বাচ্চাদের জন্য একটা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা লেভেলে বাড়ায়, যেটাকে আমরা ইমিউনিটি ইম্প্রুভ করার কথা বলি। দ্বিতীয়ত আমার মনে হয় যে ওই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের সময় সেই মুহূর্তটা মায়ের এবং বাচ্চার সেটা কিন্তু একটা ইমোশনাল কানেক্ট, একটা ইমোশনাল সিকিউরিটি। এবং দেখবেন যে ওই প্রথমে একদম ইনিশিয়াল ফেজে একটা ইয়েলো রঙ, একটা ইয়েলোয়েশ রঙের একটা লিকুইড বেরোয় যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, সেটা কিন্তু অনেকেরা না জানতে পেরে সেটা ফেলে দেয় বা সেটা হয়তো তারা ইউজ করে না। বাট আমি সেটাকে বলবো এটা কিন্তু মানে লিকুইড গোল্ড আমরা বলি, তার কারণটা হলো ওই অ্যান্টিবডিজের জন্য। তো এটা কিন্তু দেওয়াটা উচিত। আর মায়েদের জন্য ব্রেস্ট ফিডিংটা বিশেষ করে দরকার তাদের যে ইউটেরাস, সেই ইউটেরাস রিকভারির জন্য আমরা তখন দিয়ে থাকি, এবং যে কোনো ধরনের ক্যান্সার রিস্ক বা আমাদের যে এই যে বন্ডিং সেটাকে ইম্প্রুভ করার জন্য। এইবার এই ধরনের সিচুয়েশনে যেরকম আমরা হয়তো ব্লাড ব্যাংকের কথা আমরা সবাই জানি, ঠিক সেই রকম আজকাল আমাদের হিউম্যান মিল্ক ব্যাংক, এরকম অনেক ব্যাংক সাপ্লাই আমাদের করা হয়, এবং সেগুলো মানে হেলদি মায়েরাই কিন্তু যাদের একটু এক্সট্রা ব্রেস্ট ফিডিং তারা ডোনেট করতে চায় তারা কিন্তু সেখানে সেগুলো রাখতে পারে। এবং সেই যে রাখে তার কিন্তু অনেক প্রসেস আছে, যেমন তাদের একটা প্রপার স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই কিন্তু তার জন্য এলিজিবল নয় যে সেই মা সুস্থ কি না ইন্টারনালি, তার জন্য অনেক হেলথ স্ক্রিনিং করা হয়। তারপরে আমরা যে এই যে পাশ্চুরাইজেশন নিয়ে যেটা কথা বলছিলাম, একটা স্পেসিফিক টেম্পারেচারে একটা স্পেসিফিক টাইমে সেটাকে হিট করে তারপর আবার সেটাকে কুল ডাউন করা হয়, তো এই সব প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাওয়া হয়, এবং তারপরে সেটা নিউবর্ন বেবিকে কিন্তু দেওয়া হচ্ছে। তো
0: এখন তো এমনও হয় যে যে মায়েরা মানে চাকরি করেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: তারা কিন্তু ওই নিজেদের বাচ্চার জন্য ব্রেস্ট ফিডের করানোর জন্য, ব্রেস্ট ফিড তো তারা করাতে পারছে না, সেজন্য তারা সেভাবেই তারা মানে মাতৃদুগ্ধটাকে তারা সংরক্ষণ করে যান বাড়িতে।
1: একদম একদম সেইভাবে
0: ঠিক। এবারে আপনি আমাকে একটা কথা বলুন যে ওই যে বললাম যে অনেক সময় বাচ্চাদের হয়তো সম্ভব হলো না, সেক্ষেত্রে তাদের কৌটো দুধের উপর নির্ভর করতেই হচ্ছে, এবং আমরা গুঁড়ো দুধ ব্যবহার করি, এই কৌটো দুধ বা গুঁড়ো দুধ যেটাই বলি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ?
1: তো বিশেষ করে মিল্ক পাউডারের যে ব্যবহারটা সেটা আমার ক্ষেত্রে অতটা নেসেসারি আমি দিই না যদি আমাদের ফ্রেশ মিল্ক অ্যাভেলেবল থাকে। বাট তাও কিছু কিছু ক্ষেত্রে তো এই যে যেরকম সিচুয়েশনে পড়ে আমাদের তো দিতেই হয়, তো সেখানে কখন আমরা জিনিসটাকে একটু ইউজফুল হিসেবে ব্যবহার করতে পারি, যেই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে ফ্রেশ মিল্কটা হয়তো অ্যাভেলেবল নয়, তো সেই ক্ষেত্রে, বা ধরুন এই যে ট্র্যাভেল বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যখন আমরা হয়তো ওই পরিস্থিতিতে তাকে ফিড করতে পারছি না, তখন তাকে হয়তো গুঁড়ো দুধ দিতে আমাদের বাধ্য, আমাদের

করতেই হবে। তো সেই ধরনের সিচুয়েশনে আমরা দিয়ে থাকি, বাট এই মানে ফর্মুলা ফিড, এগুলোকে তো বেসিক্যালি আমরা ফর্মুলা ফিড বলি, যেটা সিক্স মান্থসের পর থেকে আমরা শুরু করতে বলি, সেটা বেসিক্যালি একটা ওই সেফ অল্টারনেটিভ হিসেবেই সেটা ঠিক আছে। এবং যেটা আপনি সিচুয়েশন বললেন যে এই সিচুয়েশনে যদি মা না করতে পারে তখন তো আমাদের সেটার ভরসা নিতেই হবে। আর যদি সেফটির দিক দিয়ে বলি, সেফটিটা

0: মেনে নেওয়াটা দরকার। কেন কি আজকাল বাজারে তো প্রচুর জিনিস, এবং যেটা আমরা এখন অ্যাডাল্টারেশন নিয়ে কথা বলছিলাম, তো কোনটা তার জন্য সেফ হবে কি না সেটা কিন্তু ওই ফর্মুলা লেবেলিংটা দেখে আমরা এক্স্যাক্টলি ইনস্ট্রাক্ট করতে পারি। এবং আরেকটা জিনিস আমি বিশেষ করে বলবো, যেই বটলে তাকে ফিট করা হচ্ছে সেই বটলগুলো ঠিকভাবে পরিষ্কার আছে কি না সেটা একটু দেখা, বা বটল কেন যে কোনো ধরনের ফিডিং ইকুইপমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, সেটার একটা সেফটিটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কীভাবে এবং কী অবস্থায় সেটাকে দিচ্ছি।
1: ঠিক, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় আমরা করি যে দুধটা বাড়িতে যে দুধটা এনে রাখা আছে সেটা খারাপ হয়ে গেছে, আমরা বলি দুধ ফেটে গেছে।
0: হ্যাঁ,
1: এবার সেখান থেকে
0: ছানা থেকে
1: ওই ছানাটা তো ডাইরেক্টলি খাওয়া হচ্ছে না।
0: হ্যাঁ,
1: তো সেটাকে তরকারি করে খাওয়া হচ্ছে বা সেটাকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে, মিষ্টি তৈরি করা হচ্ছে, এটা কি ঠিক? পুষ্টিগুণ এতে ঠিক থাকে?
0: আমার ক্ষেত্রে ঠিক।
1: আচ্ছা,
0: এত কি মানে এমন কিছু আমাদের সেখানে ডিমেরিটস কিন্তু নেই এটাতে। আমি একটা কথা বলছি, আমার অনেক পেশেন্টরা যাদের ধরুন এই ল্যাকটোজ তারা ডাইজেস্ট করতে পারে না, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু অনেকেরাই কমপ্লেন করে যে ম্যাম আমি যখন দুধটা লিকুইড ফর্মে নিচ্ছি আমি দেখছি আমার কিন্তু ওই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসকমফোর্ট, যেমন একটু আইডাই করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে, কিন্তু যেই আমি দুধটা ওই ছান মানে লেবু দিয়ে বা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে কেটে আমি ছানা ফর্মে নিচ্ছি, তারা কিন্তু সেই জিনিসটা খুব এনজয় করে খাচ্ছে এবং মানে ট্রাস্ট মি সেখানে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো ছানাটা আমি বলবো এটা এক্সট্রিমলি নিউট্রিশিয়াস একটা ডেয়ারি প্রোডাক্ট, ঠিক যেমন আমাদের ঘি মাখন যেগুলো মানে চিজ এগুলো নিয়ে যখন আমরা কথা বলি, বিকজ কোয়ালিটি ওয়াইজ ছানা অত্যন্ত ভালো, খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে তার মধ্যে, এবং আমি বললাম না যে যেটা ফর্মেই আপনি নিন না কেন ওই নিউট্রিশনাল কম্পোজিশন কিন্তু অতটা ইম্প্যাক্ট করে না। এবং ছানাটা যখন যেই আমি দুধ বাদ দিয়ে আমি ছানা ফর্মে নিচ্ছি সেটা কিন্তু আমার ডাইজেশনেও কিন্তু অনেক বেটার, ইটস ভেরি ইজি টু ডাইজেস্ট। এবং যেটা আপনি বললেন যে বিভিন্ন ফর্মে আমরা ছানাটাকে নিতে পারি, বা যা যদি কারোর মিষ্টি পছন্দ হয় সেটা মিষ্টিভাবে নিল, কেউ আবার মিষ্টিটা পছন্দ করে তখন আমরা বাড়িতে দেখবেন ওই ছানার কোফতা করে, হ্যাঁ বেশ ভাল লাগে তখন খেতে, তার মধ্যে একটু সবজি টবজি দিয়ে কুচি কুচি করে একটু গাজর বিনস টি, আমি যেমন ভীষণ আমার তো ভীষণ প্রিয় একটা, এবং আমি এটা ভীষণ রেখা সবজিটাও হলো তার মধ্যে একটা প্রোটিনও গেল, তার মানে ফাইবার প্রোটিন দুটোই কিন্তু আমার একবারে চলে গেল।
1: আবার মজার কথা দেখুন, এটা একটা স্ন্যাক্স হিসেবে
0: বাচ্চারাও খুব এনজয় করবে। তবে এখানে একটা কথা আমি বলবো, যে একটা ডিসক্লেমার হিসেবে, যে এই ধরনের প্রোটিন যেগুলো হাই কোয়ালিটি প্রোটিন সেগুলো যদি কোনো কারুর কোমরবিডিটি যেমন কিডনির সমস্যা, সেটা আমি এখানে একটু মেনশন করতে চাই, কারুর যদি কিডনির সমস্যা থাকে বা স্ট্রিক্ট কোনো প্রোটিন রেস্ট্রিকশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডক্টর বা একজন স্পেশালাইজেশনের একটু কনসালটেশন নিতে হবে আর কি তার বিষয়ে।
1: আমরা তো কথা বলছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধুরাও
0: আছেন।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কি বলছেন?
2: নমস্কার
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস ভর কথা বলছি।
1: বলুন।
2: নমস্কার
0: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমার একটা প্রশ্ন হচ্ছে, যাদের দুধ খেলে সহ্য হয় না তারা ছানা অথবা দই খেতে পারে কি?
0: অবশ্যই খেতে পারেন।
2: আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, কি কি ফল খাওয়া উচিত?
0: আচ্ছা আচ্ছা,
1: একদম সাথে
0: বেশ, আমার মনে হয় উনি সেই প্রশ্নটাই করলেন যেটা নিয়ে আমাদের আরেকটু আলোচনা হলেও হতে পারতো, সেটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স, কিন্তু তার বদলে আমরা কি কি মানে অল্টারনেটিভ খেতে পারি আর কি, সেটা আমি ভাবছিলামই। তো বেসিক্যালি ল্যাকটোজ ইনটলারেন্সের যাদের সমস্যা, তারা যে যে সিমটমসগুলো নিয়ে আসে আমাদের কাছে, দেখবেন ওই ব্লোটিং বা লুজ মোশন বা পেট কামড়ানো, হ্যাঁ বা গ্যাস ফর্মেশন, এগুলো হলো মোস্ট কমন সিমটম। তো এখানে আমি বলবো যে যেটা উনি প্রশ্ন করলেন যে তার বদলে আমরা দই খেতে পারি, অবশ্যই খেতে পারি, কেন কি আমার কিন্তু প্রবলেমটা হলো ল্যাকটোজকে নিয়ে। ল্যাকটোজ মানে যে ধরনের সুগার, মানে ল্যাকটোজ বেসিক্যালি এক ধরনের সুগার যেটা দুধের মধ্যে থাকে, হ্যাঁ, কিন্তু আমার কিন্তু প্রবলেম কোনো দুধকে নিয়ে নয়। এবং এই ল্যাকটোজ ইনটলারেন্সটা কেন হয়, তার কারণটা হলো এই যে ল্যাকটোজ সুগার, সেটা ডাইজেস্ট করার জন্য আমাদের ল্যাকটেজ বলে একটা এনজাইম শরীরের ভেতরে, সবার শরীরের ভেতরে থাকে, এবার কারুর কারুর সেটা কম থাকে, কারুর কারুর সেটা বেশি থাকে। তো যাদের সেটা বেশি আছে তাদের কোনো সমস্যা নেই,

0: কিন্তু যাদের ওই এনজাইমটা কম সিক্রিট হয় তাদেরই কিন্তু এই ল্যাকটোজ ইনটলারেন্সগুলো হয়। তো যেটা উনি বলছিলেন যে অল্টারনেটিভ কী কী হতে পারে, অল্প পরিমাণে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন একসঙ্গে বেশি না খেয়ে যদি অল্প পরিমাণে নেওয়া যায় তাতেও কি সেম অসুবিধা হচ্ছে এটা একবার দেখতে পারেন। দ্বিতীয় যেটা আপনি করতে পারেন যেটা বললেন দই, অবশ্যই দই আপনি নিতে পারেন, কারণ কি দইয়ে দুধ থেকে যখন দইয়ে পরিণত হচ্ছে তখন কিন্তু ওই ল্যাকটোজ যে কালপ্রিটটা সে কিন্তু তখন ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর কালপ্রিট থাকছে না। তো সেই কারণে দই আপনি অবশ্যই নিতে পারেন। পনিরটা আপনি ট্রাই করতে পারেন, অনেকের পনিরে হয় অনেকের কম হয়, তো সেটা আপনি একটু ট্রাই, যেটা আমি বললাম যে ছানা, হ্যাঁ, বা একটু সবজি দিয়ে যদি পনিরটাকে নেওয়া যায় তখনও কিন্তু আমরা পেটের সমস্যাটা কম দেখি। আর বাজারে এখন অনেক ল্যাকটোজ ফ্রি দুধও পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো ধরুন বাদাম বাদাম বাদামের দুধ বা সোয়া মিল্ক, সেগুলো আপনি নিতে পারেন। তো এগুলো বেটার অল্টারনেটিভস হতে পারে আর কি।
1: আচ্ছা, একটা জিনিস, অনেকের দুধ খেলে সমস্যা হয় না কিন্তু ক্ষীর খেলে সমস্যা হয়, অর্থাৎ দুধের ঘনত্ব, সেটার উপর কি কিছু নির্ভর করে?
0: হ্যাঁ, সেটার উপর, সেই যে বললাম যে ফ্যাট পার্সেন্টেজ যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি, সেটা একটু এক্সেসিভ অ্যামাউন্টে যদি সেটা হয় বা যদি ডাইলিউশনটা প্রপার না হয় তাহলেও আমরা দেখেছি অনেক সময় সেই ট্রাবলটা হয়, বাট ইন জেনারেল কিন্তু সেই প্রবলেমটা হয় না আর কি, ডিপেন্ড করছে।
1: এবারে একটা অন্য কথায় আসি, সেটা হচ্ছে যে কোনো জিনিসই যদি আমরা বেশি খাই তাহলে তো সেটা খুব ভালো নয়,
0: একদমই নয়।
1: তাহলে বেশি দুধ খাওয়া সেটা কি আমাদের কখনো স্থূলতার কারণ হয়ে যেতে পারে?
0: ডেফিনেটলি, এটা একটা মানে ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আলোচনা, বিকজ যেটা তুমি বললে যে খুব বেশি ভালো জিনিসও যদি আমরা খুব বেশি পরিমাণে খাই তাতেও কিন্তু সেটা মানে শরীরের ওপর একটা ইম্প্যাক্ট পড়ে। তো কী কী ইম্প্যাক্ট পড়ে আমি একটু যদি বলি, অতিরিক্ত দুধ মানে একটা সার্টেন ক্যালোরিজ, অতিরিক্ত নিলে কি এক্সট্রা ক্যালোরি, এক্সট্রা ক্যালোরি মানে ওজন বৃদ্ধি, হ্যাঁ। দ্বিতীয়ত যেটা আমি বললাম যে যাদের দুধে স্পেসিফিক্যালি ইনটলারেন্স আছে তারা কিন্তু বিশেষভাবে ব্লোটিং বা গ্যাস, ব্লোটিং মানে আইডাই করা, এই ধরনের প্রবলেমসে কিন্তু তারা ভুগবে। তারপর আরেকটাও জিনিস যেটা আমি দেখি, দুধ না প্রচণ্ড মাত্রায় আমাদের খিদেরটাকে অনেকটা না কমিয়ে দেয়, এবং এবার এখানে একটা ভাবার বিষয় আছে, দুধটাকে হয়তো আমি শুধু দুধে খাচ্ছি না, আমি হয়তো দিনে তিন চারবার করে চা বা কফি খাচ্ছি, তার মধ্যেও তো দুধটা যাচ্ছে। তো সেখানে যখন চা বা কফি তার সাথে যখন আমরা দুধটা নিচ্ছি, চা বা কফি আমরা নিজেরাই জানি যে এটা কিন্তু অনেকটা ভাবে পুরো খিদে আমাদের মানে শেষ করে দেয়, তো সেখানেও কিন্তু আমাদের একটা অসুবিধা হয়। আরেকটা হলো কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি, সেখানেও কিন্তু আমরা দেখি যে অতিরিক্ত যদি মানে ল্যাকটোজের ইনটলারেন্সটা বাড়ে তো সেটা কিন্তু আয়রন মানে আয়রন ডেফিসিয়েন্সির সাথেও কিন্তু এখানে একটা সম্পর্ক আছে। আর দ্বিতীয়ত যেটা আমরা বলি যে এক্সেসিভ কোনো কিছু নিলেই শরীরের ওপর একটা আনচান, একটা হেভি, একটা আনকমফোর্টেবল ভাব, তো সেটা আমাদের একটু চেক করাটা কিন্তু দরকার।
1: আচ্ছা, বয়স অনুযায়ী কে কতটা দুধ খাবেন সেটা কি একটা ওভারঅল বলে দেওয়া যায়?
0: আমি এটা আবারও এটা একটা ভীষণ কাস্টমাইজড এবং ভীষণ একটা পার্সোনালাইজড প্রশ্ন যদিও, বাট যদি আমরা বিভিন্ন কোমরবিডিটিস বা বিভিন্ন ধরনের সমস্যাকে যদি একটু মানে সরিয়ে রেখে যদি আমরা ইন জেনারেল ডিসকাশন করি, তো আমি একটু গ্রুপ ওয়াইজ বলবো যে এক থেকে তিন বছর এই যে গ্রুপটা সেখানে মোটামুটি আমরা ডিপেন্ড করছে এক থেকে দু কাপ পার ডে আমরা দিতে পারি। যেই বয়সটা বাড়ছে, সে ফর এক্সাম্পল 4 to 8 years, 4 থেকে 8 বছর, সেখানে আস্তে আস্তে 2 থেকে 2.5 কাপ পার ডে অবধি আমরা মোটামুটি দিতে পারি। 9 থেকে 18 বছর, সেখানে মোটামুটি 3 কাপ অবধি দেওয়া যেতে পারে, ডিপেন্ডিং অন সে কতটা টলারেট করতে পারছে। এবার যদি আমরা একটু বয়সের মানে 30-35 অবাব যদি আমরা বলি, বেস্ট হয় 2 থেকে 3 কাপের মধ্যে রাখার জন্য, তার বেশি দরকার নেই, এবং বয়স্কদের ক্ষেত্রে 2 কাপের বেশি দেওয়াটা উচিত নয়, ডিপেন্ডিং তাদের টলারেন্স লেভেলের ওপর।
1: আচ্ছা, আমাদের সঙ্গে টেলিফোনে বন্ধুরা আসছেন, দেখে নিই কে রয়েছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যালো, আমি পুরনো বাজার থেকে

0: বলছি,
1: বলুন।
0: না ডাক্তার দিদি, বলছিলাম সকালবেলা আমি ধরো খালি পেটে যদি দুধ আর বিস্কুট খাই,
1: হ্যাঁ,
0: তখন কিন্তু খুব মানে অম্ল হয়, অ্যাসিডের মতো ঢেকুর ওঠে।
1: আচ্ছা আচ্ছা।
0: আর কিন্তু বেলা যখন দুধ দিয়ে ভাত খাই কিছু হয় না।
1: আচ্ছা, একদম সেটা আপনি ঠিক বলেছেন। এটাও আবার বিশেষ করে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যে যাদের ধরুন অলরেডি পেটের কোনো সমস্যা আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সকাল সকাল দুধ প্রথমেই পেটে দেওয়াটা, সেটা কিন্তু একটু এই ধরনের যে সমস্যাগুলো আপনি বললেন সেই প্রবলেমে আপনি কিন্তু ফেস করতে পারেন। তো আমি এখানে একটাই কথা বলবো, আপনার যদি একদম ভোরবেলা উঠে সকালে উঠে দুধ খেলেই এই সমস্যাগুলো হয়, আপনি প্রথমেই দুধটা খাবেন না, তার আগে ধরুন একটু উষ্ণ গরম জল, হ্যাঁ, খেয়ে তার পরে কিছুক্ষণ পরে একটু বিস্কিট নেওয়ার পরে সেই দুধটা খান। যেটা আপনি বললেন যে বেলায় যখন আমি ভাতের পরে জিনিসটা নিচ্ছি বা ভাত দিয়ে যখন আমি খাচ্ছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। তার মানে আপনার খালি পেটে দুধ নিলে যে সমস্যা হতে পারে, আপনার হয়তো আগে থেকেই পেটের কোনো সমস্যা রয়েছে, সেটা একটু ডাক্তারের সাথে বা কোনো নিউট্রিশনিস্টের সাথে একটু কথা বলে সেই জিনিসটাকে আপনাকে ঠিক করতে হবে। এবং আমি বেস্ট বলবো সেটা অ্যাভয়েড করাটাই বেটার। তাহলে আপনি সারাদিনে কোনো মাঝামাঝি, সেটা ধরুন ভাত খাওয়ার পরে হলো বা যে 11টা থেকে 12টা, যেই সময় আমরা মোটামুটি একটু ফল অ্যাডভাইস করি নেওয়ার জন্য, সেই সময় আপনি নিলে হয়তো এই চ্যালেঞ্জটা আপনি ফেস করবেন না।
2: এবারে আসি ভেজালের কথায়। দুধে নানান ধরনের ভেজালের কথা আমরা শুনি, মানে কেউ বলেন যে বোধহয় সাবান গুঁড়ো দিচ্ছে, কেউ বলে মানে চক মিশিয়ে দিচ্ছে, খড়ি টাইপের কিছু মিশিয়ে দিচ্ছে, দিয়ে দুধের রংটাকে সাদা করা হচ্ছে। এগুলো কি সত্যি মানে সম্ভব এগুলো?
1: হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মানে এই ভেজাল যে ব্যাপারটা, সেটা মানেই হলো কোনো ধরনের কোনো আননেসেসারি কোনো জিনিসকে দুধের সাথে মিশিয়ে তার কোয়ান্টিটিটাকে হয় বাড়ানো, বা হয়তো ওই যে দুধ প্রিজার্ভেশনের জন্য আমরা হয়তো কিছু এক্সট্রা অ্যাড করি যাতে তার শেলফ লাইফটা অনেক দিন বেড়ে যায়। বা অনেক সময় কি হয়, জিনিসগুলো মানে এটা মনে করা হয় যে সেই বাইরের জিনিসগুলো না মেশালে সেই দুধের হয়তো কোনো অ্যাপিয়ারেন্সে সমস্যা হতে পারে। তো এবার খুব কমন যেগুলো আমরা দেখে আসছি মার্কেটে, সবার আগে তো বলবো জল, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, এটা আমাদের বাড়ির আমার মনে হয়,
2: এবং অনেক সময় যখন গোয়ালারা আসতে আমাদের বাড়িতে দুধ দিতে, তখন বলা হতো যে বাবা তুমি কি করেছো, দুধে জল মিশিয়েছো না
1: নাকি জলে দুধ মিশিয়েছো? ঠিক কথা। তো এখানে যদি আমি এই যে প্রথম অ্যাডাল্টারেন্ট নিয়ে কথা বললাম, জল, এটা যদি একটু ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা বলি, বেসিক্যালি কি হয়, যত তুমি সেই পিওর জিনিসটাকে জল দিয়ে ডাইলিউট করছো মানেই কিন্তু তার নিউট্রিশন লসটা ততটা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ইউজুয়ালি টক্সিক নয়, এটা কিন্তু ক্ষতিকারক কিছু নয়, বাট ওই যে মানে নিউট্রিশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে তো আমাদের অনেকটাই লস হয়ে গেল, তো সেটা একটা জিনিস। কিন্তু তার বাইরে জল তো তাও মানে টলারেবল, বাট তার বাইরেও আজকাল যেগুলো আমি দেখি, ইউরিয়া বা স্টার্চ বা ফর্মালিন, আমি ফর্মালিন পর্যন্ত আমি শুনেছি যে সেই ধরনের কম্পোনেন্টসও দুধের মধ্যে মেশানো হচ্ছে। এবং মানে সাইন্স অ্যান্ড সিমটমস বলতে অনেকেরাই কমপ্লেন করে যে দুধটা খেলেই না ম্যাডাম আমার মনে হচ্ছে যখন গেলার সময় গলা একটা জ্বালা জ্বালা ভাব দুধটা খেলে। হ্যাঁ, এগুলো আমাদের রিপোর্টে আসে, বা প্রচণ্ড মানে বমি বা পেট যন্ত্রণা বা স্টামাক ক্র্যাম্পস। তো তখন কিন্তু দেখা গেছে বিভিন্ন ধরনের রিসার্চে যে ফর্মালিন বা স্টার্চ এই ধরনের জিনিসগুলো মেশালেও কিন্তু এই চ্যালেঞ্জেসগুলো হচ্ছে। তো হ্যাঁ, মানে অ্যাডাল্টারেশন তো সব জায়গাতেই, তো দুধে বিশেষ করে আমরা এই অ্যাডাল্টারেন্সগুলোরই কথা জানতে পারি।
2: কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা বোঝার তো আমাদের
1: না, বোঝার তো ডেফিনেটলি আমাদের ক্ষমতা নেই, বাট মানে সেটা আমাদের যেটা আমি বললাম যে বিভিন্ন ধরনের, এবার কিছু ব্র্যান্ড টু ব্র্যান্ড সেগুলো ম্যাটার করে, তারা কিভাবে জিনিসটাকে তৈরি করছে, কিভাবে তারা জিনিসটাকে প্রিজার্ভ করছে, তো সেরকম কিছু ব্র্যান্ড স্পেসিফিক কম্পোনেন্টসের ওপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হয়। আর তা না হলে যদি আমাদের নিজেদের কোনো নলেজ না থাকে, তাহলে একটু বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নিয়ে আমাদের সেটা ক্ল্যারিফাই করতে হবে আর কি।
2: ঠিক, ভেজাল কিন্তু শুধু দুধে নয়, ভেজাল আজকাল সব খাবারেই। তাই খাবার খাওয়ার সময় আমাদের তো সচেতন

0: হতে হবে কি খাচ্ছি, কতটা খাচ্ছি, খেয়াল রাখতে হবে পুরোটাই। আবার খেয়াল রাখতে হবে খাবারের গুণগত মানের দিকেও, অর্থাৎ খাবারের নিরাপত্তা, এর কথাও কিন্তু আমাদের ভাবতে হবে। আগামী 7ই জুন খাদ্য নিরাপত্তা দিবস, তাই এবার কথা বলা যাক খাবার নিয়ে। প্রথমেই কি খাবো, কতটা খাবো, খাবার নিয়ে কিন্তু যথেষ্ট ভাবার আছে। এবং সবার আগে যেটা চোখে দেখে ভালো লাগে খেতে, যেগুলো আমাদেরকে ভীষণ রকম আকর্ষণ করে, রঙিন খাবার, কত রকমের আছে না, লাল, কমলা, সবুজ, নানান রং মেশানো। যদিও কিন্তু বলা হচ্ছে যে এগুলো সবই খাবারযোগ্য রং, কিন্তু এই যে খাবারযোগ্য রং সেটা তো অবশেষে রাসায়নিক, এটা কতটা খাওয়া ঠিক?
1: এই যে আর্টিফিশিয়াল কালার্স নিয়ে যখন আমরা কথা বলছি, সেটা কিন্তু সব সময় যে সেটা মানে আজকাল জিনিসটা ভীষণ ব্রাইট বা খুব কালারফুল হলেই যে সেটা আর্টিফিশিয়াল কালার মেশানো, এই কথাটাতে আমি কমপ্লিটলি অ্যাগ্রি করছি না, পার্শিয়ালি হয়তো হতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি আজকে কিছু ন্যাচারাল আমাদের কালারফুল কিছু খাবার নিয়ে কথা বলি, যেমন ধরুন টমেটো, টমেটো ন্যাচারালি জিনিসটা রেড, বা গাজর সেটা অরেঞ্জ রং, বিট লাল, হ্যাঁ, বা পালক মানে পালক যেটা আমরা বলি, পালক শাক সবুজ, বা হলুদ মানে টার্মারিক যেটা আমরা বলি সেটা হলুদ। তো বেসিক্যালি পুরোটাই যে সেটা আর্টিফিশিয়াল কালার্সে এ সেটা অ্যাবসলিউটলি নয়, কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হয় এই ধরনের খাবার নিয়ে। যেমন আজকাল এই যে আমরা ড্রিঙ্কস কিছু দেখি ভীষণ কালারফুল ড্রিঙ্কস বাজারে, বলা হয় যে এগুলো হয়তো একদম রিয়েল ফল দিয়েই করা, বাট সেটা আদেও রিয়েল ফল না তার মধ্যে কালার মেশানো, সেখানে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। তারপরে আজকাল যে ধরনের প্যাকেজড যে খাবারগুলো, প্যাকেজ স্ন্যাক্স, হ্যাঁ, সেগুলোতেও কিন্তু ভীষণ স্ট্রং কালার বা স্ট্রং ফ্লেভার দেওয়া হয় সেই জিনিসগুলো, যেগুলো ন্যাচারালি হয়তো সেটা নয় বাট সেগুলো আলাদা করে দেওয়া হয়। তো ডেফিনেটলি এই চ্যালেঞ্জেসগুলো তো আছে, কিন্তু সবসময় যে সব খাবার যেগুলো ব্রাইট লাগছে সেটা মানে আর্টিফিশিয়াল কালার দেওয়া, সেটা টু সাম এক্সটেন্ট আমার একটু ডিসএগ্রিমেন্ট আছে আর কি।
0: আচ্ছা একটা কথা, খাদ্য নিরাপত্তা দিবস,
1: হ্যাঁ,
0: এই যে খাবারের নিরাপত্তা,
1: হ্যাঁ,
0: এইটা কেন, মানে আমাদের একটা দিনকে এভাবে ভাবতে হচ্ছে কেন?
1: এইটা বেসিক্যালি আমি বলবো যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, এই যে দিনটা, এইটা বললেই আমার একটা কথা মনে আসে যে খাবার মানেই যে সেটা সারা মানে সর্বক্ষণ আমরা শুধু গুড নিউট্রিশন নিয়ে ডিল করি তা কিন্তু নয়। এবং আজকে যদি একটা আমাদের এই যে পুষ্টি নিয়ে আমরা কথা বলি সবসময়, তার সাথে কিন্তু একটা ফুড সেফটিরও একটা বড় কানেকশন আছে ডেফিনেটলি। এবং একটা খাবার আমাদের যতই নিউট্রিশাস হোক না কেন, সেই খাবারটা যদি সেফভাবে আমরা হ্যান্ডেল না করতে পারি, আমরা তৈরি না করতে পারি, বা আমরা যদি তার সেফটি মেজার নিয়ে স্টোর না করতে পারি সেই খাবারটাকে, তাতেও কিন্তু হেলথ রিস্কের মানে গ্রাফটা অনেকটা বেড়ে যায়, সে যতই আমরা মানে সো কল্ড হেলদি খাবার খাই না কেন। তো ফুড সেফটি মানে যে শুধু আমরা ওই ফুড কন্টামিনেশনটা প্রিভেন্ট করব তা কিন্তু নয়। আমি অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি ডেফিনেটলি এই দিনটাকে তো এনকারেজ করবই, যাতে আমরা সাধারণ ঘরে সাধারণভাবে কিছু বেসিক সেফটি প্র্যাকটিস আমাদের ফলো করাটা দরকার। যেমন কোনো খাবার যখন আমরা হ্যান্ডেল করছি বা খাচ্ছি, তার আগে খুব ভালো করে হাত ধোয়া, বা মানে ভালো জল ব্যবহার করা, বা এই যে যখন আমরা কোনো সবজি বা ফল কাটি সেটাকে কিভাবে কাটা হচ্ছে, কি কি প্রিকশন নিয়ে কাটা হচ্ছে, বা সেটাকে কিভাবে রান্না করা হচ্ছে, রান্না করার পর সেটাকে কিভাবে স্টোর করা হচ্ছে, কত টেম্পারেচারে স্টোর করা হচ্ছে, এই প্রত্যেকটা মেজার কিন্তু আমাদের খুব মাইনিউটলি মানে মেজার করাটা দরকার। তো সেই জন্য সেফ ফুড সেফ নিউট্রিশন এটা কিন্তু মানে ওই হাতে হাত মানে রেখে চলে আর কি, সেই কারণে।

0: আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা আলোচনা করছি বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এ নিয়ে। আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। শ্রেয়সী, এবারে আর একটা কথা, যেটা কিন্তু আমরা এখন ভীষণ রকম আমাদের চোখে পড়ে, রাস্তায় দেখবে বেশ খাবারের পসরা সাজিয়ে বসেছে, আমরাও খাই একদম, কিন্তু মানে আমরা এর বাইরে যাচ্ছি না, মানে আমরাও তার মধ্যেই আছি। আর একটা জিনিস হচ্ছে যে তোমার ফল, বিশেষ করে গরমের সময় ফল খুব সুন্দর সাজিয়ে রাখা থাকে, এই যে খোলা জায়গাতে খাবার রাখা, এটা আমাদের শরীরের জন্য কতটা ঠিক?
1: এটা একদম মানে মানে একদমই উচিত নয়, এই জিনিসটা একদমই উচিত নয়। আজকে এই যে আমরা ফল নিয়ে কথা বলছি, ফলটা মানুষে কেন খাচ্ছে, ফলটা খাওয়া হচ্ছে তার কারণ হলো ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, ভাইটামিন থাকে, মিনারেল থাকে, ফাইবার থাকে, আমরা সেগুলোকে যাতে শরীরে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। এবার এই যে অ্যান্টিঅক্সিডেন্ট কথাটার মানে কি, অক্সিডেশনের অ্যাগেনস্টে যেগুলো কাজ করছে, কিন্তু আমি যদি সেই ফলটাকে কেটে ওই ওপেনলি আমি যদি রেখে দিই, এই যে অ্যাটমোসফিয়ারিক এয়ার সেই হাওয়াতে লেগে সেই জিনিসটা দেখবে একটা ব্রাউনিশ একটা কোটিং পড়ে যায়, একটা ব্রাউনিশ কালারেশন হয়ে যায়, তার মানেই কিন্তু যে কারণের জন্য আমি ফলটা খাচ্ছিলাম আমার কিন্তু তার পুরো বেনিফিটটাই নষ্ট হয়ে গেল। তার কারণটা হলো ফলটাই যে এতক্ষণ খোলা রেখে দিয়েছিলাম ওইভাবে কেটে, জিনিসটা কিন্তু পুরো অক্সিডাইজড হয়ে গেল। এবং অক্সিডাইজড ফল বা ওরকম কাটা ফল শরীরে যাওয়া মানে আমরা কিন্তু টক্সিন ছাড়া আর কিছুই খাচ্ছি না, তখন কোথায় গেল আমাদের নিউট্রিশন? তো সেই কারণে এই টেকনিকের আমি একদমই ডেড এগেনস্টে, এটা একদমই করা উচিত নয়। তো এই এটা তো আমার অবভিয়াসলি একটা না মত তো আছেই, এটা একদমই উচিত নয় করা।
0: আর একটা হচ্ছে জল, আমরা জলের ব্যাপারে একটু খুঁতখুঁতে হওয়া আমাদের মনে হয় দরকার, বিশেষ করে পরিশ্রুত পানীয় জল, এর কথা আমরা বারবার শুনি, জল নিয়ে তুমি কি বলবে?
1: জল মানে আমাদের জীবন, আমরা সবাই সেটা জানি, এবং জলের যে ব্যাপারটা আমি বলবো যে হ্যাঁ, এখন সেফটি নিয়ে এখন প্রচুর আমাদের কথা ওঠে ডেফিনেটলি, তো সেইখানে যতটাভাবে আমাদের সেই সেফটি মেজারমেন্ট নিয়ে আমরা জিনিসটাকে মেনটেন করতে পারবো জলটা, তো সেটাই আমাদের ইউজ করা দরকার আর কি। তো তার জন্য যদি নেসেসারি একটু মানে জলটাকে একটু বয়েল করে, হ্যাঁ, বা একটু ভালো প্রিকশনারি মেজার নিয়ে যদি নেওয়া যায় তো সেটা ডেফিনেটলি ভালো শরীরের জন্য।
0: শাকসবজি বা ফসলে সার, কীটনাশক, হরমোন এগুলোতে ব্যবহার করছে, এমনকি মাছ, মাছে ফরমালিনের ব্যবহার, এগুলোও তো আমাদের শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকারক।
1: ঠিক ঠিক,
0: তো এর হাত থেকে আমরা বাঁচার কি কোনো উপায় আছে?
1: দেখো সেইটা ডেফিনেটলি মানে যেভাবে আমরা এই যে আজকে ধরো আমরা মাছ কিনলাম বা মাংস কিনলাম বা ডিম কিনে নিয়ে যখন বাড়িতে আসি, হ্যাঁ, তো সেখানে কিছু তো ফুড সেফটি রেকমেন্ডেশন আমাদের থাকেই অ্যাজ আ প্রফেশনাল হিসেবে, হ্যাঁ। তার কারণটা হলো যে এই যে চারিদিকে এত ব্যাকটেরিয়া বা জার্মস, তো সেগুলো থেকে তো আমাদের ডেফিনেটলি প্রিকশনারি মেজার তো নিতেই হবে। তো আমি কিছু কিছু গাইডলাইন্স যেগুলো আমার পেশেন্টদের যেগুলো বলে থাকি, যে যখন কোনো কিছু আমরা বাজার থেকে আনছি সেটাকে খুব ভালোভাবে, সেটা যতই প্যাকেজ করা থাক, যতই আজকাল মলে তো জিনিসগুলোকে আরও প্যাকেজিং অবস্থারা সুন্দর করে দেয়, তাও আমি বলবো বাড়িতে এনে সেই প্যাকেজটাকে খুলে খুব, আচ্ছা সবার আগে হলো যখন আমি একটা প্যাকেটকে খুলছি, প্যাকেট থেকে যে বার করছি সেটাও কতটা কেয়ারফুলি আমি বার করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তারপর আমরা যেটা আমি বলি যে জিনিসটাকে ডিরেক্টলি কোনো একটা বাটিতে বা কোনো একটা ভেসেলে আমাদের দিয়ে সেটাকে ভালো করে অন্তত ওয়াশ করতে হবে ফর মিনিমাম 20 সেকেন্ডস,
0: আচ্ছা,
1: হ্যাঁ, মিনিমাম 20 সেকেন্ডস। তারপরে সেটাকে আমরা এবার ডেফিনেটলি তার সাথে সাথে আমাদের নিজেদের হ্যান্ড সেফটিটাও তো আছেই, সেটা তো আমি আগেই আলোচনা করলাম। তারপরে সেটাকে কিভাবে আমি কাটছি, সেই যে ছুরিটা দিয়ে আমি কাটছি সেটা

0: কতটা ক্লিন আছে না আছে সেটাও কিন্তু মানে দেখাটা দরকার। এবং তারপরে ডেফিনেটলি কুকিং, তুমি কিভাবে জিনিসটাকে রান্না করছো, কতটা টেম্পারেচারে করছো, সেটা তো একটা ব্যাপার আছেই, যে সেটাকে কতটা টেম্পারেচারে করা হচ্ছে, কত থারোলি সেটাকে কুক করা হচ্ছে, সেই জিনিসগুলো তো আছেই, যেভাবেও কিন্তু এই যে ডিফারেন্ট কন্টামিনেশন মানে জার্মস এগুলো কিন্তু মরে যায়। কারণ কি ইন্ডিয়ান কুকিং মানেই কি, সে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না
1: সুসিদ্ধ।
0: হ্যাঁ, তো সেখানে অটোম্যাটিক্যালি আমাদের যে পসিবিলিটিস, তো সেগুলো যে এটা ইনফেক্টেড হতে পারে সেটা কিন্তু অটোম্যাটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়।
1: খাদ্য নিরাপত্তা নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমার মনে হয় আমরা তো দেখো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। নর্মালি আমরা বাড়িতে যেগুলো খাই সেগুলো সুসিদ্ধ রান্না করা, কম তেলে রান্না করা, কিন্তু কিছু কিছু সময় আমরা কিন্তু খুব বেশি তেলে মানে ডিপ ফ্রাই করা খাবার খাই, আবার কাবাবস খাই। মানে কাবাব তো অনেকেই বলে যে কাবাব খাওয়াটা নাকি একেবারেই ভালো নয়, এই নিয়ে তোমার কি মত?
0: এটা অ্যাবসোলিউটলি মানে এটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে আজকে দেখো আমরা যেভাবে রান্না করি সেটাও ডিপেন্ড করে তুমি কী তেলে রান্না করছো, কী মশলা দিচ্ছ না দিচ্ছ, কীভাবে করছো। কাবাবস যে জিনিসটা, সেটা তো আমরা রোজ খাচ্ছি না, সেটা আগে বুঝতে, মাঝে মধ্যে। এবার মাঝে মধ্যে এই যে আমাদের কাছে একটা ফ্লেক্সিবিলিটিটা কিন্তু খুব দরকার, বিকজ আমাদের কিন্তু খাবারের সাথে না একটা ভীষণ ইমোশনাল কানেকশনও আছে। হ্যাঁ, সবসময় যদি আমি এখন আমার পেশেন্টকে বলি তুমি একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে লাইফ লিড করো, সেটা পসিবল নয়। কেন কি আমাদের গ্রাফটা কখনোই লিনিয়ার হয় না, আপস অ্যান্ড ডাউনস থেকেই থাকে। কিন্তু এবার আমার বক্তব্যটা হলো, যদি আমি বাদবাকি লাইফস্টাইল হ্যাবিটসগুলো সব সুন্দর করে মেনটেন করে একদিন একটু বাড়িতে বা বাড়ির লোকের সাথে বসে একটু নয় কাবাবস আমি নয় এনজয় করলাম, কাবাবসটা এখানে খুব ক্ষতিকারক হবে না, যদি তুমি তার আগে পরে না একটা ব্যালেন্সড জিনিসে তুমি সেটাকে সাপোর্ট করো। মানে ধরো যখন আমি কাবাবস নিয়ে বসি, দেখবে দোকান থেকে ওই কাটা শসা পেঁয়াজ এগুলোও কিন্তু দিয়ে দেয়।
1: একদম,
0: তো আমরা তো সেই কাটাটাকে সাপোর্ট করছি না, যেটা কখন ধরে কাটা, কতক্ষণ ধরে সেটা ফেলে রাখা, সেটা না করে তুমি সেই কাবাবের সাথে শসা টমেটো একটু পেঁয়াজ তুমি বাড়িতেই নিয়ে বসো না, তাতে অসুবিধাটা কোথায়? এবার আমি ওই কষা মাংস বা ওই খুব তৈলাক্ত একটা প্রিপারেশনের মাংস থেকে আমি যদি একটা আমার স্ন্যাক্স হিসেবে কাবাব নয় যদি খাই, বা আমি ওই চিপসের পরিবর্তে যদি আজকে ধরো কাবাব নয় এনজয় করলাম, বা একটা পিজার পরিবর্তে যদি আমি একটা কাবাব নয় এনজয় করছি, তাতে আমার অসুবিধাটা কী? আমার তো মনে হয় আমাদের যে জীবনটা সেটা তো শুধু সাদা কালো নয়, সেখানে কিছু শেডস অফ গ্রেও আমাদের থাকাটা দরকার। আর একদিন একটু আমরা ডিফারেন্ট প্রিপারেশনের একটু ট্রাই করলে, বাদ বাকি দিন যদি আমাদের সব ঠিক থাকে, আমার মনে হয় দ্য ওয়ার্ল্ড ইজ নট গোয়িং টু কাম টু অ্যান এন্ড।
1: একেবারেই দেখে নি ফোনে কে রয়েছেন। হ্যালো,
2: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
2: সুন্দর অনুষ্ঠান হচ্ছে শুনছি। আমার কাছে প্রশ্ন উত্তর পাই, যেমন ট্রাইগ্লিসারাইড যাদের বেশি আছে মানে একটু ওই 250-এর উপরে, তাদের কি দুধ খাওয়াটা রেগুলারই খাওয়া যায়? আর দুধে এই যে বাড়িতে আমরা শুনি চিনি বা লবণ দিয়ে অনেকে খাই, এটা কতটা যুক্তিযুক্ত? বা আর একটা প্রশ্ন হচ্ছে দুধ খেলে মানে কি খাওয়ার পর দুধ খেলে বদহজম হয়, আর তারই বা কি প্রতিকার আছে? এছাড়া গরুর দুধ গুঁড়ো না এই গরুর দুধ, এছাড়া বাজারে যে লস্যি খাই তাতে যে ভেজাল মানে সেটা কতটা স্বাস্থ্যকর? আর অনেক মায়েদের এইডস বা ক্যান্সার আছে বা ডায়রিয়া হলে তখন কি বাচ্চারা সেই মায়ের দুধ খেতে পারবে? ধন্যবাদ, নমস্কার।
0: থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মনে হয় এখানে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে, আমি সবটাকে একটু জিস্ট করে বলবো। সো বেসিক্যালি কোলেস্টেরল নিয়ে, যখন কোলেস্টেরল শব্দটাই হলো আমাদের কাছে একটা ভয়াবহ শব্দ। হ্যাঁ, এবং এখানে আজকে যে কোনো হেলথ প্রফেশনাল আন্ডারে গেলে সবার আগে যেটা বলে যে দুধ খাওয়া আমাদের কমাতে হবে, দুধ খাওয়া বন্ধ করে দিতে হবে, সেটা কিন্তু একান্ত নয়। হ্যাঁ, কেন কি কোলেস্টেরল কিন্তু খুব খারাপ জিনিস নয়, কোলেস্টেরলটা কিন্তু অত্যন্ত জরুরি, আপনার শরীরে কিন্তু দরকার আছে। এবার যেটা ডিফারেন্স হলো যে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল আর ভালো কোলেস্টেরল। তো এবার খারাপ কোলেস্টেরল মানে এই যে আমাদের যখন আমরা লিপিড প্রোফাইল আমরা চেক করাই, তো সেখানে দেখবেন কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল বলে একটা অপশন থাকে, এবং তার নিচেই ট্রাইগ্লিসারাইড বা এলডিএল ভিএলডিএল এই অপশনগুলো থাকে। সো এলডিএল ভিএলডিএল ট্রাইগ্লিসারাইড এগুলো বিশেষ করে কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরল মার্কার যেগুলোর জন্য আমাদের দুধ বন্ধ করলে কিন্তু সলিউশন নয়। সলিউশনটা হলো যে

0: কোনো ধরনের ট্রান্স ফ্যাট বা ধরুন এক্সেস, যেগুলো আমরা বাইরের খাবার বা জাঙ্ক খাবার, হ্যাঁ, বা আমাদের লাইফস্টাইল, একটা সিডেন্ট্রি লাইফস্টাইল, হয়তো খাবারের টাইমের ঠিক ঠিকানা নেই, এক্সারসাইজ করার সময় হচ্ছে না, ঘুম দিনের পর দিন হয়তো খুব ডিপ্রাইভড, হ্যাঁ, তারপরে স্ট্রেস, মানুষের লাইফে এটা তো এখন একটা মানে আনওয়ান্টেড একটা জিনিস, যেটা আমরা অ্যাভয়েড তো করতে পারি না। তো কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই জিনিসগুলোর ওপর আপনাকে বিশেষ করে মানে ফোকাস করতে হবে, এই নয় যে দুধ বন্ধ করাটা, যেটা আমি বললাম যে দুধ আমরা মোটামুটি 1 থেকে 2 কাপ, যদি আপনার ল্যাকটোজের সমস্যা না থাকে আপনি অবভিয়াসলি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এবং যদি ল্যাকটোজের সমস্যা থাকে তাহলে দই, ছানা, পনির, যেগুলো আমি অল্টারনেটিভস কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আপনি সেগুলোর মধ্যে থেকে নিতে পারেন। আর পেটের সমস্যা যেটা বলছিলেন, ডায়রিয়া, সেগুলোতে তো ডেফিনেটলি মানে ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে বলেই হয়তো সেটা হতে পারে, তখন একটু দুধটা অফ করে রাখাটা অত্যন্ত দরকার। আরেকটা বোধহয় উনি কিছু প্রশ্ন কি করেছিলেন,
1: যদি মায়েদের অ্যাসিডিটির সমস্যা থাকে, সেই মা কি
0: সেটা সেটা টু সাম এক্সটেন্ট নেওয়া যেতে পারে, তাতে আমার মানে বাচ্চার ওপর সেরকম কোনো অসুবিধা হয় না, সেটা অ্যাবসলিউটলি করা যেতে পারে, খুব যদি সেটা সিভিয়ার কেস না হয় আর কি।
1: আমাদের সঙ্গে টেলিফোনে আরো একজন বন্ধু এসেছেন।
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। আমরা তো গ্রাম বাংলার ছেলে, আমরা দুধে ভাতে মানুষ, আগে আমরা 1 কেজি দুধ মানে সারাদিনে আমরা খেয়েছি, এখন 65 বছর বয়স, এখন মানে অর্ধেক দুধ আমরা রাত্রিবেলা চাই, কোনো ব্যাপার নেই আমাদের কাছে। আর তারপরে আমরা যখন গ্রাম বাংলাদেশ দেখি যে সমস্ত মানে মাঠে ঘাটে যাচ্ছি, খাটালে আছে, দেখছি যে মানে যখন দুধ দুইছে তার আগে দেখছি যে অক্সিটোসিন ইনজেকশন একদম দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে দুধ দেওয়া হচ্ছে হচ্ছে, এইগুলো তো অনেকটাই ক্ষতিকর। আচ্ছা, এইসব পানি বন্ধুরা যাচ্ছে করছে, আমরা সব তো দেখছি, আই এম নট এ লেম্যান, হ্যাঁ, তারা দেখছি ইঞ্জেকশন দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, হাই ডোজ অ্যান্টিবায়োটিক, আমি সমস্ত লিখেও নিয়ে এসেছি আজকে, জানি সকালবেলা আজকে এটা নিয়ে আলোচনা হতে পারে, আমি ট্যাজোভ্যাকটাম।
1: আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, আপনি খুব সংক্ষেপে প্রশ্নটা বা শেষ করুন।
2: হ্যাঁ, এগুলো তো কতটা ক্ষতিকর, এগুলো এগুলো দেখবার তো দেখতে হবে, এগুলো নিয়েও একটু আলোচনা করলে ভালো হতো।
1: হ্যাঁ, নিশ্চয়ই আমরা উত্তর দেব, একদমই।
0: আমার মনে হয় এটা নিয়ে আমরা অলরেডি একটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, যেখানে এই ধরনের চ্যালেঞ্জেসগুলো তো আজকাল আমরা ফেস করছি, এবং সেই জন্যই আজকে এই যে পাশ্চুরাইজেশন বা দুধটাকে জাল দিয়ে কতটা পরিমাণে বা কতটা টেম্পারেচারে আমাদের বয়ল করে জিনিসটা নেওয়া উচিত, যাতে সেই ধরনের মানে ইনফেকশনগুলো বা কন্টামিনেশনগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, তো সেইটার ওপরই আমাদের ফোকাস করতে হবে আর কি।
1: আমাদের আলোচনা তো একদম শেষের পথে, শেষ করার সময় জানতে চাইবো যে এই যে একটু একটু ভাবনা হচ্ছে যে তাহলে কি খাবো, কতটা খাবো, না অনেকটা আশ্বস্ত হয়েছি, কতটা ভয় পেয়েছিলাম টপিকটা শুনে, এখন কিন্তু আর ভয়টা কাজ করছে না, তাও যেতে যেতে আমাদের বন্ধুদের জন্য যদি একটু বলে দেন।
0: আমি একটাই জিনিস বিশ্বাস করি যে আমাদের সমস্যাটা কিন্তু শুধু একটা কোনো পার্টিকুলার প্যারামিটারকে নিয়ে নয়, যে কোনো মানুষের শুধু নিউট্রিশনটাই ইম্প্যাক্ট করছে, কোনো মানুষের শুধু, বেসিক্যালি এখন কিন্তু আমরা ওই একটা প্যারামিটারে না ফোকাস করে আমাদের লাইফস্টাইলটা ঠিক করাটা অত্যন্ত জরুরি। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলি, থাইরয়েড বলি, কোলেস্টেরল বলি, আমার কাছে যখন লোকেরা আসে, ম্যাডাম কী খাবো কী খাবো না, আমি কিন্তু সেটাকে অতিক্রম করে বলি আপনি শুধু 5টা জিনিস একটু ফলো করুন, অটোমেটিক্যালি আপনার সব নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো সেই 5টা জিনিস খুব ছোট্ট করে, একটা হলো ব্যালেন্সড নিউট্রিশন, মানে এই যে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফ্যাট, এগুলোর একটা ব্যালেন্সড কম্বিনেশন প্রত্যেকটা মিলে থাকাটা অত্যন্ত জরুরি, নাম্বার 1। নাম্বার 2, একটু টাইমলি খেতে হবে, হ্যাঁ, টাইমলি খাওয়া দাওয়াটা করাটা অত্যন্ত জরুরি, কারণ কি এটা আমি বলছি না, এটা সায়েন্স কথা বলছে, এটা বায়োলজি কথা বলছে, যেই আমরা বায়োলজির আগেনস্টে গিয়ে কাজ করছি আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। দ্বিতীয়ত, একটু চলাফেরা করতে হবে, আজকালকার দিনের আমাদের যা লাইফ, চেয়ার ছেড়ে উঠতে মানে ওঠার সময় পাই না, কিন্তু আমার মতে যদি আমরা 10 মিনিটও খাবার পরপর একটু হাঁটাচলা করি, তাতেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা রেহাই পাবো। নেক্সট হলো হাইড্রেশন, জল খাওয়া, জল ম্যাডাম জল খাওয়ারও সময় পাই না বা খেতে ইচ্ছা করে না, ভুলে যাই, কোনো অসুবিধা নেই, ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, এখন

0: গরম পড়েছে, দইয়ের ঘোল, ডাবের জল, ছাতু, যেগুলো পেট ঠান্ডা রাখে, এগুলোও কিন্তু আপনি ডায়েটে রাখলে আপনার জলের পরিমাণটা কিন্তু মিট আপ হবে। আর লাস্ট একটা জিনিস, ঘুম এবং স্ট্রেস, এই দুটো জিনিসকে যতটা আমরা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। অনেকেরাই বলে না ম্যাডাম এটা সম্ভব না, আমি বলছি এটা সম্ভব, যেখানে আমি বিভিন্ন ধরনের ডিপ ব্রিদিং এক্সারসাইজ টেকনিক লোকেদেরকে পরামর্শ করি, যে শুতে যাওয়ার আগে অনুলোম বিলোম এই ধরনের কিছু এক্সারসাইজ টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ ভীষণভাবে কিন্তু স্ট্রেস রিলিফে হেল্প করে। এবং স্ট্রেস যদি নিয়ন্ত্রণ থাকে, অবভিয়াসলি ঘুমও ভালো হবে, ওভারঅল লাইফস্টাইল খুব ভালো থাকবে এই প্যারামিটার্সগুলোর ওপর।
1: আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, মানে শুধু খাওয়া নয়, খাওয়ার সাথে সাথে আমাদের কিছু জিনিস আরও মেনে চলতে হবে। খান, সময়ে খান, সুষম খাবার খান, এবং খেয়ে বসে থাকা নয়, খেয়ে একটু হাঁটা চলা করা, যাতে আপনার পরিপাকটা ভালো হয়। এবং অবশ্যই ঘুম, ঘুম ভীষণ ভীষণ দরকার। আর এইগুলো করলে মনে হয় টেনশনটাও নিয়ন্ত্রণে থাকবে,
0: অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে,
1: অনেক কমে যাবে।
0: ঠিক,
1: আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা আলোচনা করলাম বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে। আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন এতক্ষণ আমাদের সাথে পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। শ্রেয়সী, তোমাকে আরও একবার ধন্যবাদ জানাই। আর শ্রেয়সীর সঙ্গে কথা বললাম আমি বিদিশা রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার রাগ হাম্বির, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার। শুনবেন হাম্বির রাগে সেতার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ হামের রাগে সেতার বাজিয়ে শোনালেন দীপশঙ্কর ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত দেবাশিস সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবৃত্তির আসর। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতার আবৃত্তি প্রদীপ ঘোষের কণ্ঠে।
3: রবীন্দ্রনাথের পাখিরে দিয়েছ গান, পাখিরে দিয়েছ গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। বাটা সেরে করেছ স্বাধীন, সহজে ভৃত্য তব বন্ধনবিহীন। আমারে দিয়েছ যত বোঝা, তাই নিয়ে চলি পথে, কভু বাঁকা কভু সোজা। একে একে ফেলে ভার মরণে মরণে, নিয়ে যাই তোমার চরণে। একদিন রিক্ত হস্ত সেবায় স্বাধীন, বন্ধন যা দিলে মোরে, করি তারে মুক্তিতে বিলীন। পূর্ণিমারে দিলে হাসি, সুখ স্বপ্ন রসরাশি, ঢালে তাই ধরণীর করপুট, সুধায় উচ্ছ্বাসী। দুঃখখানি দিলে মোর, তপ্ত ভালে ধুয়ে, অশ্রু জলে তারে ধুয়ে ধুয়ে, আনন্দ করিয়া তারে ফিরায়ে আনিয়া দি হাতে, দিন শেষে মিলনের রাতে। তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণে, তোমার মিলাইয়া আলোকে আধার। শূন্য হাতে সেথা মোরে রেখে, হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে। দিয়েছ আমার পরে ভার, তোমার সর্কটি রচিবার। আর সকলেরে তুমি দাও, শুধু মোর কাছে তুমি চাও। আমি যাহা দিতে পারি আপনার প্রেমে, সিংহাসন হতে নেমে হাসি মুখে বক্ষে তুলে নাও। মোর হাতে যাহা দাও তোমার আপন হাতে, তার বেশি ফিরে তুমি পাও। যেদিন তুমি আপনি ছিলে একা, যেদিন তুমি আপনি ছিলে একা,

আপনাকে তো হয়নি তোমার দেখা, সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বে বয়নিধে কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া, আমি এলেম ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ কুসুম, আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে, আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে কোলে, আমায় তুমি মরণ মাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে, আমি এলেম কাঁপল তোমার বুক, আমি এলেম এলো তোমার দুঃখ, আমি এলেম এলো তোমার আগুন ভরা আনন্দ, জীবন মরণ তুফান তোলা ব্যাকুল বসন্ত, আমি এলেম তাই তো তুমি এলে আমার মুখে চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে, আমার চোখে লজ্জা আছে আমার বুকে ভয় আমার মুখে ঘোমটা পড়ে রয়, দেখতে তোমায় বাঁধে বলে পড়ে চোখের জল, ওগো আমার প্রভু জানি আমি তবু আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল, নইলে তো এই সূর্য তারা সকলে নিষ্ফল। রোম্যান্টিক, আমাকে বলে যে ওরা রোম্যান্টিক, সে কথা মানিয়া লই রসতীর্থ পথের পথিক, মোর উত্তরিয়ে রং লাগাই ছিপ্রিয়ে, দুয়ার বাহিরে তব আসি যবে সুর করে ডাকি আমি ভোরের ভৈরবে, বসন্ত বনের গন্ধ আনি তুলে রজনীগন্ধার ফুলে, নিভৃত হাওয়ায় তব ঘরে কবিতা শুনাই মৃদু স্বরে, ছন্দ তাহে থাকে তার ফাঁকে ফাঁকে শিল্প রচে বাক্যের গাঁথুনি, তাই শুনি নেশা লাগে তোমার হাসিতে আমার বাঁশিতে, যখন আলাপ করি মুলতান মনের রহস্য নিজ রাগিনীর পায়ে যে সন্ধান, যে কল্প লোকের কেন্দ্রে তোমারে বসাই ধুলি আবরণ তার সযত্নে খসাই, আমি নিজে সৃষ্টি করি তারে ফাঁকি দিয়ে বিধাতারে, কারুশালা হতে তাঁর চুরি করে আনি রং রস আনি তাঁরই জাদুর পরশ, জানি তার অনেকটা মায়া অনেকটা ছায়া, আমারই সুধাও যাবে এরে কভু বলে বাস্তবিক, আমি বলি কখনো না আমি রোম্যান্টিক, যেথা ওই বাস্তব জগৎ সেখানে আনাগোনার পথ আছে মোর চেনা, সে থাকার দেনা শোধ করি সে নহে কথায় তাহা জানি, তাহার আহ্বান আমি মানি, দৈন্য সেথা ব্যাধি সেথা সেথায় কুশ্রিতা সেথায় রমণী দস্যুভিতা, সেথায় উত্তরি ফেলি পরি বর্ম সেথায় নির্মম কর্ম, সেথা ত্যাগ সেথা দুঃখ সেথা ভেরি বাজুক মাভই, সৌখিন বাস্তব যেন সেথা নাহি হই, সেথায় সুন্দর যেন ভৈরবের সাথে চলে হাতে হাতে।

জীবনানন্দ দাশের বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি, বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি বিহারি উৎকলি আর সব সাগর পারের দেশের মানুষ, এই কলকাতায় আমরা লক্ষ লক্ষ লোক, কোটি কোটি প্রাণ রোজ ভোরে জাগি অন্ধকারে ঘুমায়। এই কি শুধু? এর প্রচণ্ড রহস্যের কথা তোমাদের মনে জাগে।

না, এক মুহূর্তের জন্য কি মনে হয় না যেন সেই অতীতের এশিরিয়া মিশর আবার তাদের গল্প বলে যাচ্ছে এই কলকাতায় মনুমেন্টের দিকে তাকিয়ে? ব্যাবিলনের সেই বিরাট স্তম্ভের কথা মনে হয় নাকি, যার উপরে সিংহের মূর্তি ছিল? এই শহরটাকে ব্যাবিলন বলে মনে হয় না, মিশর বলে? আমার কাছে এই শহরের ধুলো হাজার হাজার বছরের পুরনো বলে মনে হয়। জানালায় এর নারী, দিঘির জলে এর মাছ, আলিশায় এর পাখি, দেয়ালের কীট এক এক সময় হেঁয়ালির মতো আমার চোখের দিকে তাকিয়ে থাকে। বনলতা সেন, তুমি যখন নদীর ঘাটে স্নান করে ফিরে এলে, মাথার উপরে জ্বলন্ত সূর্য তোমার অসংখ্য চিল বেগুনের ফুলের মতো রঙিন আকাশের পর আকাশ, তখন থেকেই বুঝেছি আমরা মরি না কোনোদিন, কোনো প্রেম কোনো স্বপ্ন কোনোদিন মৃত হয় না। আমরা পথ থেকে পথ চলি শুধু, ধূসর বছর থেকে ধূসর বছরে আমরা পাশাপাশি হাঁটতে থাকি শুধু, মুখোমুখি দাঁড়াই তুমি আর আমি। কখনো বা ব্যাবিলনের সিংহের মূর্তির কাছে, কখনো বা পিরামিডের নিস্তব্ধতায় কাঁখে তোমার মাদকতাময় মিশরীয় কলসি, নীল জলের গহন রহস্যে ভয়াবহ, মাথার উপর সকালের জ্বলন্ত সূর্য তোমার অসংখ্য চিল বেগুন ফুলের মতো রঙিন আকাশের পর আকাশ। তোমরা স্বপ্নের হাতে, তোমরা স্বপ্নের হাতে ধরা দাও, আকাশের রৌদ্র ধুলো ধোঁয়া থেকে সরে এইখানে চলে এসো। পৃথিবীর পথে আমি বহুদিন তোমাদের কথা শুনিয়াছি, তোমাদের ম্লান মুখ দেখিয়াছি, তোমাদের ক্লান্ত রক্তাক্ততা দেখিয়াছি কতদিন। ব্যথিত ধানের মতো বুক থেকে পড়িতেছে ঝরে তোমাদের আশা শান্তি, ম্লান মেঘে সোনালি চিলের মতো কলরব করে মিছে কেন ফেরো আহা পৃথিবীর পথ থেকে? হে বিষণ্ণ, হে ক্লান্ত জনতা, তোমরা স্বপ্নের ঘরে চলে এসো, এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা। সন্ধ্যার বকের মতো চলে এসো, ধূসর স্তনের মতো শান্ত পথ ধরে। চারিদিকে রাত্রি দিন কলরব করে যায় দাঁড় কাক বাদুড়ির মতো, পৃথিবীর পথে ওই সেখানে কি করে তবে শান্তি পাবে মানুষ বলো তো? এখানে গোধূলি নষ্ট হয় না কোনো দিন, কয়লার মতো রং ম্লান পশ্চিমের মেঘে ওই লেগে আছে চিরদিন, কড়ির মতন সাদা করুণ উঠান পড়ে আছে চিরকাল। গোধূলির নদীর জলে রূপসীর মতো তার মুখখানা দেখে ধীরে ধীরে আরো ধীরে শান্তি ঝরে, স্বপ্ন ঝরে আকাশের থেকে স্বপ্ন। পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম বসে, শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে, নিমের শাখার থেকে একাকিতম যে পাখি নামি উড়ে গেল কুয়াশায়, কুয়াশার থেকে দূর কুয়াশায় আরো তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায় গেল বুঝি অন্ধকার হাতড়ায়, ধীরে ধীরে দেশলাই খুঁজি যখন জ্বালিব আলো, কার মুখ দেখা যাবে বলিতে কি পারো? কার মুখ? আমলকি শাখার পিছনে সিঁড়ির মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা,
এ ধূসর পাণ্ডুলিপি এক।

0: দিন দেখেছিল আহা, সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে, তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে, যখন মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন, সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভেতরে।
1: আজ আবৃত্তির আসরে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতার আবৃত্তি প্রদীপ ঘোষের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
3: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন জেলায় আকাশবাণী। আজকের বিষয় ভ্রামরী দেবী মন্দির, দেবী চৌধুরানী মন্দির।
4: হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহখণ্ড যেই সব স্থানে পড়েছিল সেসব স্থান শক্তিপীঠ হিসেবে গড়ে উঠেছে। সারা দেশে 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ রয়েছে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছে শিকারপুর এলাকার বোদাগঞ্জে। ভ্রামরী দেবীর মন্দির বলে পরিচিত এই শক্তিপীঠটি। ভ্রামরী শব্দের অর্থ ভ্রমর বা মৌমাছি। দেবী দুর্গার এক বিশেষ রূপ হলেন দেবী ভ্রামরী। পুরাণে আছে, এক অসুরকে বধ করার জন্য দেবী অসংখ্য ভ্রমর বা মৌমাছি সৃষ্টি করেছিলেন, সেখান থেকে এই নামের উৎপত্তি। জলপাইগুড়ি শহর থেকে 15-20 কিলোমিটার দূরে বোদাগঞ্জে অবস্থিত এই পীঠটি। গাজলডোবা থেকেও সহজে যাওয়া যায়। চারপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, অরণ্য থাকায় স্থানটি তীর্থস্থানের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। মন্দিরে দেবীকে কালী রূপে পূজা করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। অন্যদিকে জেলার অন্যতম ঐতিহাসিক ও রহস্যময় ধর্মীয় স্থান হল দেবী চৌধুরানীর মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য লোকগাথা, সাহিত্য, তন্ত্র সাধনার বহু মিশ্রণ। মন্দিরটি জলপাইগুড়ি শহর থেকে 20-25 কিলোমিটার দূরে শিকারপুর চাবাগান অঞ্চলে অবস্থিত। এলাকাটি নির্জন। দেবী চৌধুরানীর নাম মূলত সাহিত্যিক বঙ্কিম চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী থেকেই এসেছে। তবে উত্তরবঙ্গে প্রচলিত লোক কথা অনুযায়ী বাস্তবেও এক সাহসী ডাকাত নারী ছিলেন, যিনি জমিদার বিরোধী এবং সংগ্রামী ছিলেন। এছাড়াও তিনি ভবানী পাঠকের সহযোগী ছিলেন। বহু মানুষের বিশ্বাস, শিকারপুরের এই মন্দিরে দেবী চৌধুরানী ও তার গুরু ভবানী পাঠক পূজা করতেন এবং ডাকাতি অভিযানে যাওয়ার আগে মা কালীর আরাধনা করতেন। এখানে আজও কাঠের তৈরি দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের প্রাচীন মূর্তি রয়েছে। এছাড়াও মা কালীর মূর্তিও আছে। এই মন্দিরের কালী মূর্তিও খুব ব্যতিক্রমী। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এটি শুধু তীর্থস্থান নয়, পাশাপাশি পর্যটন স্থল হিসেবেও অন্যতম। 51 পীঠ তিস্রতা মাতা ভ্রামরী দেবীর মন্দিরে বোদাগঞ্জের, এখানে আমরা কথা বলবো। কি নাম আপনার?
5: আমার নাম হচ্ছে মাখন রায়।
4: এই মন্দিরের

0: বিশেষত্ব কি, কবে তৈরি হয়েছে এগুলো একটু বলুন।
1: এটা হচ্ছে 500 বছর হতে পারে মন্দিরটা, আগে কিছু ছিল না, আগে খেয়ে চালার ঘর ছিল, তারপরে ভগবানের ইয়াতে সব ভক্তগুলো সাহায্য করে, সাহায্য করতে করতেই কেউ দিচ্ছে ইট, কেউ দিচ্ছে পয়সা, লালবাবাকে, লালবাবা সব কিছু এই মন্দিরটা করে দিল। লালবাবা
0: এখন লালবাবা কোথায়?
1: ঘরে আছে,
0: অসুস্থ।
1: হ্যাঁ অসুস্থ,
0: 51 পিঠের একটি পিঠ।
1: হ্যাঁ ছোট, আগে প্রথম লালবাবা এখানটায় মানুষের বাড়িতে ভিক্ষা করতো। এটা হচ্ছে ভামুড়ি দেবী সতীর যে 51 খণ্ড হয়েছিল, মায়ের এখানটায় বাপ চরণ পড়ছে এখানটায় সতীর। আর এখানটায় আমাদের একটা অসুবিধা হয়েছে কি, যে বাইরে থেকে ভক্ত আসবে, রাস্তাঘাট ঠিক না, যে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, যে ভক্তগুলো আসবে এখানটায় গাড়ি একটা দেওয়ার দরকার, যে ভক্তগুলো শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আসবে, গাড়িদের গাড়ি আমার এখানটায় নাই, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে,
0: মানে পার্কিং সেন্টার।
1: হ্যাঁ গাড়ির ব্যবস্থা করতে, তার জন্য শিলিগুড়ি কলকাতা থেকে আসতেছে, রাস্তাঘাট ঠিক না।
0: কোথায় কোথায় থেকে লোক আসে?
1: বহু থেকে আসে, মেঘালয় থেকে আসে, গুজরাট, হরিয়ানা, আম্বালা, দিল্লি, বোম্বে,
0: মানে সারাদেশ থেকে,
1: সারাদেশ থেকে আসে।
0: বিশেষ পূজা কবে হয়?
1: বিশেষ আমাদের পূজা হচ্ছে মাঘী পূর্ণিমায়, 7 দিন বাঁশের পূজা, 6 দিন।
0: কিসের পূজা?
1: বাঁশের পূজা, আমার এখানে যে একটা বাঁশের পূজা হয় বড় করে, বাঁশের পূজা হচ্ছে 6 দিন।
0: আপনি এখানে কি করেন?
1: আমি এখানটায় পূজা করি ঢাকুর শাড়ি।
0: জলপাইগুড়ি জেলার বেলাকোপার শিকারপুর এলাকার যে ভামুড়ি দেবীর মন্দির, সেই নিয়ে উদয় শঙ্কর সেন মজুমদার, বরিষ্ঠ নাগরিক বেলাকোপার একজন, তার কাছ থেকে আমরা জেনে নেব তিনি কি জানেন এই বিষয়ে।
2: নমস্কার। ভামুড়ি দেবীর বিষয়ে বলতে গেলে, এটা 1998 সালের পর এটা তৈরি হয়, এর স্রোতটা ইনিদের যেটা যিনি তৈরি করেছিলেন, যাকে আমরা এখন লাল সাধু বলে জানি বা পরিচিত লাভ করেছেন সর্বত্র, উনি এখনও বেঁচে আছেন, ওখানেই আছেন, উনি এটা তৈরি করেন। উনি জীবনে প্রথম একটা চরম অসুস্থতায় ভুগতে শুরু করেন এবং কিডনির অসুখে ভোগেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উনি কলেজে ভর্তি হন, ভর্তি হওয়ার পরে ডাক্তাররা ওনাকে বলেইছিল, আমাদের বাড়ির পরিবারের সবাইকে বলেছিলেন যে মারা যাবে, সেই জন্যই ওনাকে উনি যা খেতে চান সেটাই খাওয়ানো হতো। তারপরে উনি ওখান থেকে উনি মায়ের আদেশ পান, স্বপ্ন পান, স্বপ্ন দেখেন, মা বলছেন তুই চলে আয় আমার কাছে, চলে আয়। তো সে স্বপ্ন আদেশ পাওয়ার পরে উনি ভালো হয়ে যান, ভালো হয়ে চলে আসেন, চলে এসে আমাদের বেলাকোপা, আমার শিকারপুর অঞ্চলে আমাদের যেখানে বাড়ি, সেখানে চলে আসেন, আমার দাদার বাড়িতে ওঠেন। দাদার বাড়িতে কিছুদিন থাকার পরে উনি চলে যান এই বোদাগঞ্জ, যেটা আমাদের পঞ্জিকাতে আমরা দেখতে পাই বোদা অঞ্চল, বোদা অঞ্চলে যে মা ভ্রামরী দেবী অর্থাৎ বামপদ পড়েছিল, 51 পিঠের এক পিঠ হিসাবে এখানে আমাদের পঞ্জিকায় মেনশন আছে, এবং সেখানে উনি চলে যান বোদা অঞ্চলে বোদাগঞ্জে গিয়ে উনি ওই এক চারা ঘর করে, খড়ের ঘর করে বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে একটা ঘর করে ওখানে উনি থাকতে শুরু করেন এবং মায়ের পুজো শুরু করেন ওখানে।
0: শিকারপুরের ভবানী পাঠক ও দেবী চৌধুরানী মন্দিরের ইতিহাস, এই মন্দিরের ভেতরের দুই পাশে দুটো কাঠের মা কালীর মূর্তি, দেবী কালীকে পুজো করেই নাকি ভবানী পাঠক তার অভিযানে যেতেন, এই কথা এই এলাকার মানুষের মুখে মুখে, নানা কিংবদন্তি লোকগাথা মানুষের মুখে মুখে আজও রয়েছে। এই গ্রামে চলাফেরা করলেই প্রত্যেকের মুখেই সেই সব গল্প পাওয়া যায়। কাঠের মূর্তি পুড়ে যাওয়ায় মাটির মূর্তি তৈরি হয়েছে। এই মন্দিরে মা কালীর মূর্তি ছাড়াও তিস্তা বুড়ি, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, গঙ্গা দেবী, সিদ্ধপুরুষ মোহনলালের মূর্তিও ও রয়েছে। এছাড়াও দুজন সশস্ত্র প্রহরী আছেন যারা যুগ যুগ ধরে শিকারপুর অঞ্চলে পূজিত হয়ে আসছেন। 1783 খ্রিস্টাব্দে দর্পদেব রায়কতের সঙ্গে ব্রিটিশদের তিস্তা অববাহিকায় যুদ্ধ হয়। যুদ্ধ শেষে রংপুর জেলে দীর্ঘ 18 বছর বন্দী করে রাখা হয় দর্পদেব রায়কতকে। এদিকে 76-এর মন্বন্তরের দিনগুলিতে প্রজাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন দেবী চৌধুরানী। ধনীদের কাছ থেকে ধন দৌলত ডাকাতি করে তা বিলি করেন সাধারণ মানুষের মধ্যে। 1846 সালে সেই গল্পই স্থান পেয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে। 76-এর মন্বন্তরের কালে জয়দুর্গা ও দর্পদেব রায়কতের জমিদারি প্রজাদের সাহায্যার্থে এগিয়ে আসেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক। ফকির বিদ্রোহের মজনু শাহ প্রমুখ ব্রিটিশদের সাথে যুদ্ধ হয়, কিন্তু ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সঙ্গে তাঁরা পেরে ওঠেনি। ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী বৈকুণ্ঠপুর জঙ্গলে, দিল্লি ভিটা, চাঁদের খাল ও শিকারপুর চা বাগানের জঙ্গলে ঘাঁটি

0: তৈরি করেন। তারই স্মৃতি আজও বহন করে চলেছে শিকারপুর চা বাগানের ঐতিহাসিক এই মন্দিরটি। 1787 সালে বিদ্রোহী ভবানী পাঠককে দমন করার জন্য লেফটেন্যান্ট ব্রেনানকে দায়িত্ব দেওয়া হয়। একজন অফিসার সহ 40 জন সিপাহীর সাথে প্রত্যক্ষ সংগ্রামে কুড়িগ্রামের কাছে ধরলা নদীর বুকে ভবানী পাঠকের মৃত্যু হয়। 42 জন বিদ্রোহীকে আটক করা হয়। লেফটেন্যান্ট ব্রেনানের রিপোর্ট অনুযায়ী মজনু শাহের সাথে ভবানী পাঠকের নিয়মিত যোগাযোগ ছিল। তাছাড়াও রিপোর্টে দেবী চৌধুরানী নামে একজন স্ত্রী ডাকাতের উল্লেখ করা হয়, যিনি ভবানী পাঠকের দলে ছিলেন ও বজরায় বসবাস করতেন। অনেকে মনে করেন 1783 সালে ইংরেজের সাথে দর্পদ্বীপের যুদ্ধের সময় ভবানী পাঠক ও জয়দুর্গা দর্পদ্বীপকে শুধু সাহায্যই করেননি, একটা ঘাঁটি তৈরি করেই এই শিকারপুর চা বাগানের জঙ্গলে ছিলেন। সেই সময় দর্পদ্বীপ রায়কত এই মন্দির তৈরির কথা ভাবেন। ইতিহাসে বলা হয় এই মন্দির তৈরি করেন রেমন্ড হেলাইচ নামে এক সাহেব। 1771 সালে যোগেন্দ্রদেব রায়কত এই মন্দিরের সংস্কার শুরু করেছিলেন। প্যাগোডা ধাঁচের এই মন্দিরের ভেতরে দুই দিকে দুই কালী মূর্তি ছিল। দেবী চৌধুরানী যে মানুষের মুখে মুখে যে লোকগাথা রয়েছে এবং ব্রিটিশ সময়ের যে বিভিন্ন তথ্য থেকে যে ইতিহাস উঠে আসে তাতে কিন্তু এটা পরিষ্কার হয় যে ওই গল্প উঠে এসেছিল সত্য ঘটনা থেকে, অর্থাৎ দেবী চৌধুরানী বা অন্য কোনো নামে হলেও একজন ডাকাতরানী ছিলেন যিনি কৃষকের এবং দরিদ্র মানুষের জন্য সেবা করতেন এবং কৃষক এবং দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন যিনি ডাকাতরানী, এবং তাকে দুর্গা রূপে মা কালী রূপে এখানকার মানুষ কিন্তু দেখেন। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ, জলপাইগুড়ি, শিকারপুর।
1: শুনলেন জেলায় আকাশবাণী। আজকের বিষয় ছিল ভ্রামরী দেবী মন্দির ও দেবী চৌধুরানী মন্দির। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান, প্রথমে কৃষ্ণ সুদামা ছায়াছবির গান। প্রথম গানটি সুমন কল্যাণপুরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন মণিহার ছায়াছবির গান, প্রথম গানটি সুমন কল্যাণপুরের কণ্ঠে।

মণিহার ছায়াছবির গান সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনলেন। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

বিমলানন্দ মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে শুনলেন। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মণিহার ছায়াছবি থেকে।

মণিহার ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন পাঁশি, রাগ আভোগি কানাড়া, শিল্পী সরজিৎ গোপাল গুহ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। শুনবেন আভোগি কানাড়া রাগে

এতক্ষণ আভোগী কানাড়া রাগে বাঁশি বাজিয়ে শোনালেন সরজিৎ গোপাল গুহ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন খেয়াল, রাগ মালকোষ, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শুনবেন মালকোষ রাগে খেয়াল।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকুশ রাগে খেয়াল পরিবেশন করলেন অর্ঘ্য চক্রবর্তী। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: reach across various sections of the society. He said that the government is completing 12 years in office and everyone has witnessed how India has progressed under the leadership of Prime Minister Narendra Modi ji, with advancement taking place across every sector. Mr. Patra said yesterday, the Bharatiya Janata Party and the NDA have been given the opportunity to serve in government in 22 states. The Supreme Court yesterday refused to entertain a plea seeking that the NEET UG 2026 retest be conducted in computer-based test mode instead of the existing pen and paper format. 22 Indian rowers have been inducted into the Target Olympic Podium Scheme or TOPS development group ahead of the Asian Games to be held in Aichi, Nagoya, Japan later this year. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন 2 জুন 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বলবেন ডক্টর সুদেষ্ণা পাঁজা, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা তাপপ্রবাহ ও হিট স্ট্রোক বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও দেবজ্যোতি লাহিড়ি, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে, 8টায় জানা অজানা শুনবেন কথিকা পরিবেশের পাঁচ কথা প্রথম পর্ব বলবেন মোহিত রায়, 8:05 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজরূপা চৌধুরী, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, নদিয়া থেকে চিঠি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক, 9:30 আকাশবাণী পডকাস্ট, 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় দেবাদৃতা রায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অভিক বসু উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, বেলা 12টায় রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শিক্ষা শিল্পী গোষ্ঠী, 12:15 শুনবেন দোতারা শিল্পী নবনীল সরকার, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, পরে রেডিও রিপোর্ট ফল উৎসব বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, নির্বাচিত নজরুল গীতি শুনবেন বেলা 1টায়, 1:45 মাননীয় ইস্যু উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত, দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান প্রথমে সেবা মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, পরে একজন আদিবাসী গৃহবধূ মিনি পুরুলিয়ার একটি অবৈতনিক স্কুল শুরু করেছেন এ বিষয়ে মালতী মুর্মুর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ফুটবল কোচ মুরারি সুরের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মিহির দাস, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদানে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টুনী দত্ত ও সঙ্গে দুইজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশন করবেন কৌশল্যা হাসদা ও সহশিল্পীবৃন্দ, সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন গোমস্তা প্রসাদ সরেন আমি তাকে যেমন দেখেছি প্রথম পর্ব, অংশগ্রহণে কালেন্দ্রনাথ।

হান্ডি, অনল হেমব্রম ও মুক্তালাল সরেন। পরে লোকগীতি পরিবেশন করবেন লক্ষ্মীরাম মুর্মু। সন্ধে 6:38 কৃষি কথার আসর, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, শুনবেন চড়ুই জীবন, রচনা রবি শঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়ায়, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ আলোচনার প্রথম পর্ব, অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপক শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে, শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী, কথিকা পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থান, এ বিষয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় ও সমিত বসু। 10:30 নজরুল গীতি, শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। পিয়ালী ঘোষ চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান 10:45। 11:00 দোতারা, শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে, শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন সত্যব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুমতি মুটাত্তকর। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শুনবেন সৌরভ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রামচরিত মানস 6:35 শুনবেন 129তম পর্ব। 6:45 ভজন, শিল্পী পল্লব ঘোষ। সাত:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 8:30 রজনীকান্তের গান, শুনবেন সুর ও শিক্ষা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। 8:50 দোতারা, শিল্পী নবনীল সরকার। 9:10 রাসধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া শিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভঙ্কর মৃধা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি, শুনবেন পিয়ালী ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি কথিকা, বলবেন প্রীতি মুরারকা। 6:30 গুলগুলশান। 7:10 আধুনিক গান, শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 2 জুন 2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ অংশত মেঘলা থাকবে, বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা কিছু কিছু এলাকায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটা।

ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 95% এবং সবথেকে কম 54%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 2 সেকেন্ড। জয় হিন্দ।